0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: সত্যিই তো বন্ধু বিনে প্রাণ বাঁচে? একেবারে নির্বান্ধব হয়ে কখনো বাঁচা যায় না। সুন্দর এই গানটি শুনছিলাম স্বপন বসুর গলায়। আর আজ এই বন্ধুত্ব দিবসে বন্ধুত্বের গল্প বলছি, যে বন্ধুত্ব উন্নয়ন আর উন্নয়ন, উন্নততর এক প্রযুক্তির জন্ম দিয়েছে। আর শুধু তাই নয়, সেখান থেকে আরও কত কি প্রাপ্তি, এক গভীর জীবন দর্শন, সব কিছু এসেছে এই বন্ধুত্ব বোধ থেকে। আজ সেই বন্ধুত্ব দিবস, সকলে বন্ধু হয়ে উঠুন, সকলে বন্ধু পান। চলে আসি গল্পে। একবার মানে বলছিলাম না যে ডক্টর পিল্লাই অনেকবার করে স্মরণ করেছেন ডক্টর কালামের কথা, যে কত কিছু শেখার আছে ওনার থেকে। একবার একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ডক্টর কালামের জন্য বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছে, স্বাভাবিক। কিন্তু তিনি সেখানে বসতে অস্বীকার করে তার সহকর্মীদের পাশে গিয়ে বসলেন। ডক্টর পিল্লাই অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, স্যার আপনি এখানে বসছেন না কেন? তখন তিনি উত্তর দিয়েছিলেন, দেখো আমি একা কিছুই করতে পারতাম না, আমার দলই আমার শক্তি। আর এই একটি বাক্য যেন তাঁর সমগ্র জীবন দর্শনের প্রতিচ্ছবি, দলই আমার শক্তি। আমরা যখন ভাবি কখনো একা হয়ে গেছি, কখনো যেন কিছু পারছি না, পাচ্ছি না, হারিয়ে ফেলছি, তখন যদি মনে করি সেই শৈশবের দিনগুলো, সেই যে বন্ধুরা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেভাবেই হোক না কেন বন্ধু তো কিছু কম পাইনি, সেই বন্ধুত্ব বোধ, সেই বন্ধুরা, সবাইকে নিজের মনে করলেই দারুণ এক শক্তি, তাই না? যাই হোক, এখানে আজ এই বন্ধুত্ব দিবসে যে গল্পের কথা বলছি, সময়ের সঙ্গে সঙ্গে ডক্টর কালাম আর ডক্টর পিল্লাইয়ের বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠল। একসঙ্গে তারা বহু স্বপ্ন দেখেছেন, বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং বহু সাফল্যেরও সাক্ষী হয়েছেন। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে ছিল তাঁদের পারস্পরিক শ্রদ্ধাবোধ। 2015 সালে যখন ডক্টর কালামের আকস্মিক প্রয়াণের খবর সারা দেশকে স্তব্ধ করে দিয়েছিল, তখন তাঁর সহকর্মী আর বন্ধুদের মতো ডক্টর পিল্লাইও গভীরভাবে শোকাহত হয়েছিলেন। এবং ডক্টর কালামের চলে যাওয়াটা অবিশ্বাস্য প্রায়। ওইভাবে কথা বলতে বলতে, স্বপ্নের কথা জানাতে জানাতে, বন্ধুত্বের কথা জানাতে জানাতে তিনি হঠাৎ চলে যান। আসলে তো চলে যাননি, রয়ে গিয়েছেন। রয়ে গিয়েছেন বলেই তো বন্ধুত্বের কথায়, তার জীবন দর্শনের কথায়, তার স্বপ্নের কথায়, তার গভীর জীবন বোধের কথা বারে বারে আমাদের কাছে ফিরে ফিরে আসবে। কত কথায়, কত অনুষ্ঠানে, কত প্রসঙ্গে, তাই না? এই তো থেকে যাওয়া। আর তাই যখন বিভিন্ন সময়ে তিনি বলেছেন ডক্টর পিল্লাই যে না, ডক্টর কালাম শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষক, একজন পথপ্রদর্শক এবং একজন মহান মানুষ। আজও তাঁদের বন্ধুত্ব আমাদের শেখায় যে বিজ্ঞানের জগতে প্রতিযোগিতার চেয়েও বড় হল সহযোগিতা। একটা দেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান এবং নিরলস পরিশ্রম। ডক্টর অবিজে আব্দুল কালাম এবং ডক্টর শিবথান পিল্লাইয়ের এই সম্পর্ক আমাদের মনে করিয়ে দেয় যে বন্ধুত্ব শুধু একই পথে হাঁটার নাম নয়, বরং একই স্বপ্নকে নিজের করে নেওয়ার নাম। আর বিজ্ঞান তখনই মহৎ হয়ে ওঠে যখন তার সঙ্গে যুক্ত হয় মানবিকতা, বিনয় এবং দলগত চেতনা। আর তাই তাঁদের গল্প শুধুমাত্র দুজন বিজ্ঞানীর গল্প নয়, এটা একটা দেশের স্বপ্ন, একটা বন্ধুত্বের ইতিহাস এবং আগামী প্রজন্মের জন্য এক অমূল্য প্রেরণার উৎস। আজ ডক্টর এপিজে আব্দুল কালাম এবং ডক্টর শিবধন পিল্লাইয়ের বন্ধুত্বের গল্প আর তার ছোট্ট একটু রূপ আজ আমরা চিরন্তনীতে পেলাম। এমন অনেক গল্প হয়তো পরশ অন্য কোনো সময় আবারও শোনানো যাবে, তবু এবার তো আপনাদের পালা। তাই আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনাদের মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে। আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রয়েছি 9903653992 এই নম্বরে। ছোট্ট একটা গান বন্ধু হয়ে ওঠার, বন্ধু পাওয়ার, বন্ধুত্বের হাত বাড়ানোর, আর সে গানের পরেই আপনাদের মতামত শুনবো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম বন্ধু হাত বাড়াও, ইস্টার্ন ব্লুজের গান। বন্ধুকে হাত বাড়াতেই হবে, নইলে সে বন্ধু কিসের? আর হাত বাড়িয়েছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে। শুরু করি, প্রথমে চলে যাই মেসেজে। শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত। ভোরের আলোর মতো ভালো লাগে চিরন্তনীর গল্প গান, আরও ভালো লাগে সবার জীবনে শাশ্বত বাণীর অবদান। বাহ, লিখেছেন উত্তরবাউলি থেকে সুভাষ চক্রবর্তী, আমাদের নিয়মিত বন্ধু। সুপ্রভাত আপনাকে। এরপর লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণী, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ ফ্রেন্ডশিপ ডে বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সর্ষনা। গুড মর্নিং লিখেছেন। এরপরে অনেক এসেছে, আমি তাই আলাদা করে অনেক কথা বলছি না, একদম আপনাদের কথাই চলুক। রোদ্দুর মাখা ক্যানভাসে মেঘের আজ বন্দি, রোদ্দুর আজ মেঘের সাথে হলো বুঝি আজ সন্ধি, তাই রোদ্দুর আর মেঘের সাথে হলো সন্ধি। পাখিরা আজ উঠল ডেকে ভোরের বাতায়নে, আবির রাঙা মেঘ করেছে হৃদয় আনমনে। বাহ, লিখেছেন বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি। ছন্দে ছন্দে সুন্দর করে লিখেছেন, গুড মর্নিং পায়েলকে। এরপরে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণী, ইন্দ্রাণী ম্যাম, আজ 2nd August। বাবা, এই ম্যাম ট্যাম শুনলে না কেমন ভারী ভারী লাগে। আজ 2nd August, সিস্টার্স ডে। আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, গল্প আর গানের উপস্থাপনা মন ভরে যাচ্ছে। এবার 2 লাইন খোলা চিঠি। খুঁটি পুজো হলো সারা, রথযাত্রা তিথি ডোরে, মেয়ে আসবে বাপের বাড়ি 3টি দিনের তরে, প্যান্ডেল লাইট ঠাকুর বানিয়ে দিতে হবে, সেদিন আর নয় কো দূরে, খুশির হবে সবে, আজ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিনে প্রণাম। একদম এরকম কতজন মানুষ। তবে জানেন, একটা খুব ইচ্ছে আছে, দেখি আজকে তো বন্ধুত্ব দিবসে অন্যভাবে চিরন্তনী সাজিয়েছি, এরপরে এই স্বাধীনতার মাস, তো আগস্ট মাস, আমরা চেষ্টা করব, আমি তো চেষ্টা করব যে কয়েকজন স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে যদি তাদের জীবনের কথা, তাদের গল্প, জীবনের গল্প যদি আমরা একটু জানতে পারি চিরন্তনীতে। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, গুড মর্নিং। আর এরপরে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, নির্মল কি বোঝা পড়া না থাকলে, ও বোঝা হয়ে গেছে, নির্মল বোঝা পড়া না থাকলে বন্ধু হয় না, তাই? একদম ঠিক বলেছেন, মানে আনকন্ডিশনাল লাভ, আমি হাত বাড়িয়ে দিলাম। বাহ, লিখেছেন মধ্যমগ্রাম থেকে ভুলু সাহা। বেশ, আপনারা হাত বাড়িয়েছেন বলেই তো চিরন্তনী শুক্র শনি রবি এত সুন্দর করে উপস্থাপিত হচ্ছে, তাই না? আপনারাই আমাদের প্রেরণা। আচ্ছা বেশ, এবারে চলে যাই একটু হোয়াটসঅ্যাপে। ওরে পাস, 5:47। শুরু করে দিই হোয়াটসঅ্যাপে পড়তে। আর বলি, যারা যারা লিখতে চান, জানাতে চান মনের কথা, মতামত, চটপট করে পাঠিয়ে দেবেন, হ্যাঁ, খুব তাড়াতাড়ি। আচ্ছা এবার শুরু করি। সুপ্রভাত, সপ্তাহের শেষ চিরন্তনী শুনতে বসলাম, গল্পের থেকে অনেক কিছু শিখতে আসলাম। সৌভিক ঢাকুরিয়া থেকে, ছোট্ট করে লেখে একদম যেন মূল কথাটি বলে দেয়। অনেক ধন্যবাদ, শুভ সকাল। আচ্ছা এবার লিখছেন কে, শুভ সকাল দিদিভাই, সাথে আছি নতুন গল্প শুনবো বলে, সময় মতো ক্ষীরের পুতুল শুনেছি, শুনতে চাই। আচ্ছা, ক্ষীরের পুতুল শুনতে চাই, বেশ। শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল হাওড়া থেকে, নিশ্চয়ই শোনাবো। তবে আগস্ট মাসে একটু বিপ্লবীদের কথা আমরা জানবো, আর একবার করে মনে করব, কেমন? আচ্ছা, সুপ্রভাত দিদিভাই, স্বাধীনতার মাস মানেই শরীর সে হরণ দিয়ে যায়, স্বাধীনতার মাস মানেই নিজের মধ্যে থাকা বিপ্লবী সত্তা প্রতিবাদী হয়ে ওঠা। আমাদের এই প্রতিবাদী সত্তা জারি থাকুক প্রত্যহ, প্রতিটি মুহূর্তে। আজই এ প্রভাতে দুই মহান ব্যক্তিদের বন্ধুত্বের কথা হৃদয় ছুঁয়ে শান্ত কমল হয়ে গেল মন। দুই মহামানব আমাদের দৈনন্দিন জীবনে পথ চলার, সঠিক পথ চলার পথের পথিক। অর্জুন সিং, হাওড়া আমতা রামচন্দ্রপুর থেকে লিখেছেন। বেশ, অনেক ধন্যবাদ, সুপ্রভাত আপনাকেও। সুপ্রভাত ইন্দ্রাণীদি, বেশ অন্যরকম গল্প শুনলাম। চিরন্তনী শুনে এগিয়ে চলার প্রেরণা পাই। সুন্দর উপস্থাপনা ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে। সুপ্রভাত। সত্যি তাই, এই প্রেরণা আপনাদের কাছ থেকেও আমরা পাই, তাই পারস্পরিক বন্ধুত্ব এভাবেই চলছে, চলুক। কেমন সুপ্রভাত দিদি ভাই, আজকে বন্ধুত্ব দিবস, আমার জীবনে প্রথম পাওয়া বন্ধুটির কথা আজ আমি বলবো। হয়তো ঠিক করে হাঁটতে পারতাম না, কথা বলতে পারতাম না, সেই তখন থেকেই আমার একজন বন্ধু আছে, বা আজও আমার বন্ধু। আমি যে আজকে মেসেজটি করতে পারছি সেটির কারণও সেই বন্ধু। সে আর কেউ নয়, সে আমার দিদিমা। ছোটোবেলায় সেই ছিল আমার খেলার একমাত্র সাথী। আজ অনেক বন্ধু হয়েছে ঠিকই, কিন্তু এখনও তার মতো বন্ধু আমি পাইনি। বা জানি না, হয়তো পাবো না এই জীবনে। সে আমার জীবনে মা যশোদার ভূমিকা পালন করেছেন। এখন তার 80+ আর আমি 26। জানি না আর কতদিন থাকবে আমাদের বন্ধুত্ব, তবে জীবনে এরকম একজন বন্ধু পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। চাই এরকম বন্ধু যেন সবার থাকে। বামনগাছি থেকে হীরক ভট্টাচার্য লিখেছেন, কি অসম্ভব ভিতরে ছুঁয়ে গেল আপনার লেখাটা, একদম আপনাদের বন্ধুত্ব অনেক দিন চলুক। আর থাকবে না কেন, নিশ্চয়ই থাকবে, থেকে যায়। আজকে যেমন ডক্টর কালামের গল্প বলছিলাম, জীবনের গল্প, উনি কি হারিয়ে গিয়েছেন? তাহলে আজকে বলতাম ওনার গল্প। এমন করে রয়ে যান প্রত্যেকে, ওই বন্ধুত্বের স্বাদ আমরা সারা জীবন ধরে পাই নানান বন্ধুর কাছ থেকে, সে সমবয়সী বা অসমবয়সী, যাই হোক। বেশ, এরপরে কি লিখছেন? লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেঞ্জুতি, বিবেকনগর, তেমাথানি সাবং, পশ্চিম মেদিনীপুর থেকে। আগস্টের প্রথম রবিবার, বন্ধুত্ব দিবসের প্রাতে আছি আজও বেঁধে বেঁধে চিরন্তনীর সাথে। সুধাকণ্ঠীর সুধা দিয়ে অপূর্ব নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছে আপনজন, মিসাল ম্যানের বন্ধুত্বে জাগরণের সাজ, অসাধারণ সেই গল্প শুনছি চিরন্তনীর মাঝ। লেখে থাকলে হব সফল প্রমাণ চিরন্তনী, এমন নিবেদনে মোরা ভীষণ ভীষণ ঋণী। নিষ্ঠা নিয়ে করলে চেষ্টা সাফল্য সদাই থাকে, বন্ধুত্বের বন্ধনে এই জীবন সাফল্যের রথে। জীবনে সঠিক বন্ধু সফল জীবনের প্রমাণ, হাতে হাত রাখলেই ঘটে উত্তোলনের গান। কৃষ্ণ সুধামার কথায় একে অন্যের পাশে, সঠিক বন্ধু জুটলে আনন্দে জীবন ভাসে। চেষ্টা তেষ্টা এবং নিষ্ঠায় হৃদয় দিলে দোলা, সফল হওয়ার রাস্তা দেখি আছে সদাই খোলা। ইথার সাথী বন্ধুজনে জানাই প্রীতি প্রণাম, বিশেষ দিনে ইন্দ্রাণী তোমায় জানাই সেলাম। সুপ্রভাত, আপনাকেও সেলাম, সুন্দর করে ছন্দে বেঁধে রাখার জন্য ওই বন্ধুত্ব দিবসে বন্ধুত্বের বোধকে। নিবেদিতা সেন শ্যাওড়াফুলি থেকে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আপনাকেও গুড মর্নিং। আজ রবিবারের চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প, বন্ধুত্ব দিবস, বন্ধু জীবনে খুব প্রয়োজন, কারণ যে কথা বাড়ির কাউকে বলা যায় না তা বন্ধুকে বলা যায়। কিছু দরকার হলে বন্ধুর কাছে পরামর্শ করে সমাধান করা যায়। এই গল্পটা জানা ছিল না, সত্যিই জেনে খুব ভালো লাগলো, দুই বিজ্ঞানীর গল্প। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের বোন ইন্দ্রাণী, ভোর 4:18 ঝিরঝির বর্ষা হচ্ছে, তোমাকে মনে পড়ছে। আজ বেরোতে পারিনি বিছানায়, প্রাণায়াম করছি, আর বন্ধুত্ব দিবসে কালাম সাহেবকে সালাম এবং পিল্লাইকে নমস্কার জানাই। সেই সঙ্গে মনে পড়ছে ডক্টর মেঘনাথ সাহাকে। যাই হোক, এইসব মানুষের কথা আমাদের চিরস্মরণীয়, বাকিটুকু তোমার কাছে শুনব। ইতি নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর 24 পরগনা। কি সুন্দর করে লিখেছেন! আমার না এটা লিখতে পড়তে পড়তে মনে হচ্ছে আমরা একটা সময় FM এর শুরুতে আমরা পোস্ট কার্ড পেতাম, চিঠি পেতাম, ঠিক সেইভাবে ইতি। ইতি মানেই হচ্ছে চিঠির কথা। খুব সুন্দর, অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ ম্যাডামের স্যার, আচ্ছা ম্যাডাম স্যার, আজ থেকে 100 বছর আগে আমাদের সব স্বাধীনতা দেবার জন্য নিজের জীবন দিয়েছেন ইংরেজদের সঙ্গে, তাদের কথা বলুন। একদম, অবশ্যই বললাম সে কথা, এবং সঙ্গে দেশাত্মবোধক গান, খুব ভালো লাগবে। বেশ, আপনি খুব ভালো থাকবেন, নমস্কার, অনিতা সোমনাথ মল্লিক। আচ্ছা বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, আর অবশ্যই শোনাবো বিপ্লবীদের কথা, নিশ্চয়ই শোনাবো আমরা। এবার লিখছেন কে, নমস্কার সুপ্রভা দিদি ভাই, আজকের এই বন্ধুত্ব দিবসে তোমার বন্ধুত্বের গল্প সত্যি শুনতে খুব ভালো লাগছে। আমি আবার অনেকদিন পর তোমার কাছে মেসেজ করলাম, তুমি আমার বন্ধুত্ব করে নেবে তো বন্ধু? নিশ্চয়ই, আমি তোমার সেই পুরনো বন্ধু নদিয়ার করিমপুরের বাঁশবেড়িয়া গ্রামের রাজুদাস বৈরাগ্য। নমস্কার সুপ্রভাত, খুব ভালো থাকুন এবং এই বন্ধুত্বের প্রকাশ বৃহস্পতি শুক্র শনি রবি তিন দিনই আমাদের সঙ্গে এই চিরন্তনীতে প্রকাশ হোক। বিশ্বনাথ মণ্ডল লিখছেন চখড়হরিয়া বাগানপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ থেকে, আজ চিরন্তনী বন্ধুত্ব দিবসে ইন্দ্রাণীর সুন্দর উপস্থাপনায় শুনছি বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম ও শিবধান পিল্লাইয়ের সুদৃঢ় বন্ধুত্বের কথা। এপিজে আব্দুল কালামের সেই মহান বাণী, স্বপ্ন সেটা নয় যেটা আমাদের আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটাই যা আমাদের ঘুমোতে দেয় না। দুই বিজ্ঞানীর দৃঢ় বন্ধুত্ব বহু প্রযুক্তি সেরা বিজ্ঞানের আবিষ্কারে সফলতা এনে দিয়েছিল। আজ এই বন্ধুত্বের কথার পাশাপাশি সুন্দর সুন্দর গানের মূর্ছনা অনুষ্ঠানটিকে কনন মাত্রায় পৌঁছে দিয়েছে। শুভেচ্ছা সহ বিশ্বনাথ মণ্ডল, চখড়হরিয়া বাগানপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ। আর এরপরে লিখছেন সুপ্রভাত, প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটর, আজ বন্ধুত্ব দিবস, সব বন্ধুকে শুভেচ্ছা জানাই। দুই বন্ধুর গল্প শুনছি দিদি ভাই সুধাকণ্ঠে মন ভরে গেল। বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম এবং পিল্লাইকে শ্রদ্ধা জানাই। আচ্ছা বেশ বেশ বেশ, সুপ্রভাত, আপনাকেও অনেক ধন্যবাদ। এবার লিখছেন, আচ্ছা সময় কমে এসেছে, স্পিড বেড়ে গিয়েছে। প্রিয় চিরন্তনী, রবিবারে চিরন্তনী অনুষ্ঠান শুনছি, গানে গল্পে আজকের আব্দুল কালামের কথা, একটি অনুপ্রেরণামূলক অনুষ্ঠান যা আগামী প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাগনান হাওড়া থেকে মানসী সামন্ত, সুপ্রভাত। সুপ্রভাত আপনাকেও। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, বন্ধুত্ব দিবসে ভবিষ্যৎ দ্রষ্টা ডক্টর কালাম, বন্ধুপ্রতিম ডক্টর পিল্লাইয়ের দূরদর্শিতা এবং একাত্মবোধ আজকের বিজ্ঞান নির্ভর বিভিন্ন প্রযুক্তি আমাদের কত উন্নত করেছে ভাবলে অবাক হতে হয় বইকে। বর্তমানে জেনারেশন জেডের প্রজন্মের কাছেও ডক্টর কালামের অবদান সত্যি এক বিস্ময়। মধ্যমগ্রাম থেকে সাধন ঘোষ, আপনাকেও জানাই সুপ্রভাত, ধন্যবাদ। কমল ইন্দু দাস বাঘাযতীন পার্ক থেকে লিখেছেন, খুব ভালো লাগলো বন্ধুত্ব দিবসে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ আপনাকে। আলপনা মণ্ডল লিখেছেন কলংপাড় আসাম থেকে, আজকে চিরন্তনী সত্যি অনেক প্রেরণাদায়ক, বন্ধুত্ব দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, সুপ্রভাত, আপনাকেও সুপ্রভাত জানাই। লিখেছেন উত্তম বেড়া বুড়ুল থেকে, শুভ সকাল, বন্ধুত্ব দিবসে চিরন্তনী গান ও গল্পে মন ছুঁয়ে গেল, আপনাকেও সুপ্রভাত, ধন্যবাদ। এবারে কিন্তু শুধু নামই বলছি, কেমন, হুগলি থেকে মাধবী শীল লিখেছেন, ধন্যবাদ জানাই। আর লিখেছেন, ও বাবা কত বড় করে লিখেছিলেন, কিন্তু কিচ্ছু করার নেই, সামনের সপ্তাহে পড়ব আবার। হ্যাঁ, বিদ্যুতায় নিউটন পাড়া জলপাইগুড়ি থেকে, আজ কিন্তু এইখানেই শেষ করছি, এখনও অনেকে লিখছেন, আর উপায় নেই, আজকের মতো এখানেই বিদায় নিই, সামনের সপ্তাহে আবার আপনাদের সবার সঙ্গে কথা হবে। এই মুহূর্তে বন্দে মাতরম।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: প্রভাত সময়ে আরও একবার 107 FM রেইনবো অবশ্যই টিউন করলে যেটা শুনতে পাওয়া যায় সেটা হচ্ছে আপনাদের প্রিয় এই অনুষ্ঠানটা।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
0: একদম তাই, ভোরাই শুধুমাত্র 107 FM রেইনবোতে। আর প্রভাতের এই সময়টা প্রভাতী সুর নিয়ে আরও একবার হাজির হয়ে গিয়েছি আমি মহুয়া, থাকবো ভোরাই নিয়ে আপনার সঙ্গে 6টা থেকে 7টা। আর ভোরাইয়ে তো আপনারা জানেনই আজকে রবিবার, আজকে হচ্ছে 2রা আগস্ট, অগস্ট মাসের প্রথম রবিবার আজ, এবং যে কোনো মাসেরই শনি রবিবার আমরা চিঠি পড়ি, তাই আমার কাছে আজ রয়েছে অনেক অনেক চিঠি। সেই সমস্ত চিঠির পশরা নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি আপনাদের একেবারে পাশটিতে, যেখানে নিভৃতে আপনার সঙ্গে আমার কথোপকথন হবে, আর তার সঙ্গে ভোরের কিছু গান, সকালের কিছু সুর আপনাদের সঙ্গে ভাগ করে নেব, সঙ্গে ভাগ করে নেব আমার সময়টুকু, যে সময়টা আদপেও হয়তো আমি ভেবেছিলাম যে কীরকম হবে। আসলে কি, আমরা আমাদের সময়গুলো ভাগাভাগি করেই তো সময় কাটাই। আমার সময়ের সঙ্গে আপনার সময়ের ভাগাভাগি, সেই সঙ্গে আপনার সময়ের ভাগেও কিন্তু খানিকটা রং আমারও চলে যাবে, আর এইভাবেই রঙের মিশেলে তৈরি হয়ে যায় নতুন একটা আকাশ, নতুন একটা ক্যানভাস, নতুন একটা রামধনু। কেন বলছি এত কথা, তার কারণ এই মাসে অর্থাৎ অগস্ট মাস জুড়ে আপনারা যে বিষয়ে চিঠি লিখছেন সেই বিষয় হচ্ছে প্রভাতী সুর, একেবারে সকালের সুর, সকালের সুরের মূর্ছনা। ভোরাইয়ে আমরা ঠিক যেটা করি ঠিক সেই নিয়েই কথা বলেছেন আপনারা, আর তাই সেই রকম সমস্ত অসাধারণ চিঠি আমাদের আমার হাতে চলে এসেছে। সবার আগে যে চিঠি আমি পড়ব, আমি পেয়েছি অরিজিৎ দাস অধিকারীর কাছ থেকে, লিখেছেন বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে। অরিজিতা লিখছেন, ভোরাই নিড়ে আজই এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, জাগরণের প্রভাতের সুরেই যাকে নিত্য এই চরাচর, জাগো জাগো গুঁড় চাঁদ নিশি পোহাইল, করতালে দিয়াতালি অঞ্জলি যে গাহিল, উঠো উঠো গুঁড়া চাঁদ নিশি পোহাইল, জাগরণের প্রভাতী সুধায় শচীমা ডাকিল, রাই জাগো বলে সুখসারি, যাব জাগরণের আবেগ বহাল আজও সবসময় কলিকালে, প্রভাতকালে হা গৌরাঙ্গ যে বলিয়া ডাকে, সোমার সংসার সদাই তার মাথায় রাখে, প্রভাত সময় শচী রাঙিন মাঝে, প্রেমিক ভক্ত প্রাণেপণে আজও তোমার এই খোঁজে, জাগিয়া লহ কৃষ্ণের নাম হে নগরবাসী, সৌমি অলি কিসন্নি পোহায় নিত্যনিশি, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ দারিণী, সকল দেবতা ঋষিগণে জাগান মোহিনী, প্রভাত মানে আশার আলো, প্রভাত মানে সুর, বাংলার গানে প্রাণে থাকুক ভক্তি সুমধুর, ভোরের গান আর কীর্তনধ্বনি মিলুক প্রাণের তানে, নতুন দিনে স্বপ্ন ফুটুক প্রভাতী মতুর গানে। গল্প হলো সত্যি ছবির, সেই প্রভাতী সুর একান্নবর্তী পরিবারের আধার করল দূর, সেই গানে সর্বসময় স্মরণ

লিখছেন, সবচেয়ে প্রিয় প্রভাতী সুর তো রেডিওতে পাওয়া যায়, ভোরের বেলায় পাখিরাও সব নানান সুরেতে গায়, কাক ভোরেতে মোরগও কিন্তু উচ্চই স্বরে ডাকে, আর ছোট্ট শিশু তো কান্নার সুরে ডেকেই চলে মাকে। গানের শিল্পী নিজের মেজাজে, কখনো বা সাথে গলা, ভালোই লাগে তো মিষ্টি সুরের গুড মর্নিং বলা। ভৈরবীতে সানাইয়ের সুর সুপ্রভাতে যদি বাজে, ভালো লাগে সেই পরিবেশ যেন উৎসাহ দেয় কাজে। নতুন প্রভাত আলোড়িত হয় পুরাতনী কোনো সুরে, তবে জীবনের গান নিজস্ব সুরে বাজে যে হৃদয়ে পড়ে। এসব সুরই প্রভাতের সুর, হয়তোবা তাও নয়, প্রকৃতির বুকে কত যে নতুন সুরের সৃষ্টি হয়। আহা, কি সুন্দর চিঠি। আচ্ছা, এবার কার চিঠি? এবার লিখেছেন শিশির দাস, দেবী জোড়া হাই স্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে লিখেছেন। লিখেছেন, সুপ্রিয় ভোরাই, মুক্ত গগনে রক্তিম সূর্য অগস্টের এই মাস, শহীদ স্মরণে ধন্য হলো স্বাধীনতার আকাশ। শহীদের রক্তে কেনা প্রভাতী সুর আর মুক্তির আলো, স্বদেশপ্রেমী এবং সংগ্রামীদের আত্মত্যাগেই এসেছিল। একদা ভোরে ঘুম ভেঙে যেত বাবার গানের সুরে, খোলকরতলা কীর্তন গান ভাসত বহুদূরে, সেই মধুরিমা ভুলে মন চায় না একা থাকতে। আজকে সে গায়ক নেই কো, তাই রেডিওতে সে সুর বাজে, শ্যামাগীতি ও রবীন্দ্রসঙ্গীত বাজে, প্রভাতী সুর সাজে। ভৈরবীর আগে বেজে ওঠা সুর তোমার গান শোনাব, সেই শুরুতেই দেশের তরে নতুন শপথ নেব। বিপ্লবীদের মন প্রাণ প্রভাতী সুর সম অনুপম, তাই তো তোমাদের চরণে জানাই কোটি কোটি প্রণাম। রক্তে রাঙানো সেই যে সকাল, সেই যে নির্মম দিন, কোনোদিনও ভুলিব না মোর বীর শহীদের ঋণ। ভোরের আলোয় সুরের মায়ায় কেটে যায় আঁধার, প্রভাতী সুরে জেগে ওঠে মন, খোলে খুশির দুয়ার। পাখিদের তানে একতারা প্রাণে এক হয়ে যায় গান, প্রভাতী সুরের অমৃত ধারায় জোড়ায় সবার মন প্রাণ। ভোরাই সংশ্লিষ্টদের জানাই প্রণাম, বন্দে মাতরম। বাহ, সুন্দর চিঠি, শিশির দাসের চিঠি পড়ছিলাম। এবার কার চিঠি? এবার লিখেছেন ডক্টর সুবল দাস, নাথঘর ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে লিখেছেন। দিশারি ভোরাই, স্বাধীনতার পূর্ণ অগস্ট মাসে সশ্রদ্ধ প্রণাম জানাই স্বদেশপ্রেমী সংগ্রামীদের, তাদের আত্মত্যাগের মহিমায় আজও প্রভাতী সুর শোনা যায়। একসময় ভোর হলে ফুল ফুটত প্রভাতী সুর মূর্ছনা, পাড়ার কীর্তনিয়া ননীগোপাল করতাল বাজি ভৈরবী গিয়ে গ্রাম প্রদক্ষিণ করতেন, এমন অনেক প্রভাতী সুরের গানও গাইতেন। আজ নেই সেই রেবতী ননীগোপাল, পড়ে আছে তাঁদের খোল করতাল, তবু আজও রেডিও থেকে বাতাসে প্রভাতী সুর ভেসে আসে শ্যামাগীতি এবং রবীন্দ্রসঙ্গীত। সেই সুর যখন প্রতিধ্বনিত হয় চারপাশে বাড়ির জানলায়, তখন আমি ফিরে পাই সম্বিত। রোজ প্রভাতী সুর শোনার সৌভাগ্য না হলেও মনোবিনার তারে প্রভাতী সুর ঝংকারে, কখনো কবিগুরুর প্রভাতী সুরে গেয়ে উঠি, তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো ও গো ঘুম ভাঙানিয়া। এই স্বাধীন দেশমাতার মুক্ত বাতাসে দাঁড়িয়ে বারে বারে সেই প্রভাতী সুর মনে পড়ে, বুকটা গর্বে ভরে ওঠে। মনে হয় স্বাধীনতা সংগ্রামীদের রক্তে কেনা এই প্রভাতী সুর কত সুমধুর, বড় সুন্দর, অপূর্ব মনোহর। তাই তো তাঁদের ভাবাদর্শে ঐক্য সংহিতি বজায় রাখবো, এটাই হোক আমাদের প্রাণপণ অঙ্গীকার। বাহ, সুন্দর চিঠি। এবার যশোদা নন্দ গোস্বামীর লেখা চিঠি পাওয়া গেছে বলাগড় থেকে, হুগলি বলাগড় থেকে। লিখেছেন, বৈচিত্র্যময় জীবনে ঋতু পরিবর্তনের সাথে সাথেই আমার পছন্দের প্রভাতী সুরগুলো বদলে যায়। বৈশাখের ভোরে বাতাসে মিশে যায় মাটির গন্ধ, মম করা ফুপের সুর, নববর্ষকে স্বাগত জানাতে মেতে উঠি এসো হে বৈশাখ। জ্যৈষ্ঠের তীব্র গরমে নিদ্রাহীন রাতের আঁখি যুগলে কোকিলের ঘুম জাঙানিয়া সুরের কহুতানে মেলে দেয় আঁখি পল্লব। অনতি দূরে শোনা যায় মায়ের প্রভাতী পুজোর মাঙ্গলিক শঙ্খধ্বনি, যেন বর্ষা ঋতুকে স্বাগত জানায় সেই ধ্বনি। একদিন ঘুম ভেঙে যায় গগনের গরজে, তাকিয়ে দেখি এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। নিমেষে টিনের চালে বেজে ওঠে মাদলের টান, পাল্টে দেয় আমার প্রভাতী সুর। বর্ষা স্নাত প্রকৃতি সেজে ওঠে সবুজ শাড়িতে, এইভাবেই কোন এক শারদীয় প্রভাতে বাজল তোমার আলোর বেণুর সাথে শ্রদ্ধেয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বজ্র নিনাদ কণ্ঠে স্তোত্র পাঠ। আকাশ জুড়ে বাজতে থাকে এক অনন্য প্রভাতী আগমনী সুর। এরপর হেমন্তে নবান্নের গান গেয়ে ডেকে আনে শীতের কুয়াশাচ্ছন্ন সকাল, একতারায় বেজে ওঠে মন উদাস করা বাউলের গান। বৎসরান্তে এক প্রভাতে ঘুম ভেঙে দেখি আজি বসন্ত জাগ্রত দ্বারে, কোকিলের কণ্ঠে যেন এক প্রেমময় আকুতি। শুনতে শুনতে হাত বাড়িয়ে রেডিও নবটা ঘোরাই, আর শুরু হয় সানাইয়ের চিরাচরিত মনোমুগ্ধকর সুর, দেশমাতৃকার বন্দনায় শুরু হয় বন্দে মাতরম। পবিত্রতায় ভরে যায় মন, মনে হয় এই বুঝি আমার প্রভাতী সুর। বিমোহিত হয়ে শুনতে থাকি বন্ধু, শুনতেই থাকি। আহা, একদমই তাই, এবং আপনারা

শুনতে থাকুন, অবশ্যই সঙ্গে থাকুন। এই যে প্রভাতী সুর, এই প্রভাতী সুরের মূর্ছনায় সত্যি আপ্লুত হয়ে যাওয়ারই অবস্থা আমাদের সকলের। আচ্ছা, এবার একটা গান শুনি, গান শুনে ফিরে এসে কথা হচ্ছে। কোথাও যাবেন না, সঙ্গে রয়েছে আজ মহুয়া, ভরাইনি।

0: 107 FM Rainbow presents স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা। স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা, স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
1: ভারতের প্রথম কলেজ যেখানে ছাত্রীদের ট্রেনিং দেওয়া হতো স্বাধীনতা আন্দোলনের জন্য, আর সেরকমই সেই এক আতুরঘর থেকে গর্জে উঠেছিলেন আরও এক নারী, যার নাম বীণা দাশ।

0: আমি অরিজিৎ, আর আমার সঙ্গে কুণাল দা। এই মুহূর্তে আমরা রয়েছি বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের একদম সামনে। আচ্ছা কুণাল দা, যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম সেটা কোন সালের?
1: এটা অ্যাকচুয়ালি 1928 সাল।
0: ওকে,
1: 1928 সালে বেথুন কলেজে তৈরি হয়েছিল ছাত্রীসংঘ। ছাত্রীসংঘ তৈরি করেছিলেন কল্যাণী দাস, তিনি ছিলেন বীণা দাসের দিদি। আর সেই সময় এখানে মেম্বার ছিলেন মূলত, যারা ছিলেন প্রধান মেম্বার, প্রীতিলতা বদ্দেদার, কল্পনা দত্ত, শান্তি ঘোষ এবং অবশ্যই বীণা দাস।
0: আচ্ছা, তো আচ্ছা, এই যে ধরো আমরা ট্রেনিং এর কথাগুলো বলছি, এই ট্রেনিং মানে তো সেটা ফিজিক্যাল ট্রেনিং এর কথা বলছি নিশ্চয়ই?
1: একদম একদম। এখানে ফিজিক্যাল ট্রেনিং বলতে যেটা হতো, মূলত এনাদেরকে শেখানো হতো লাঠি খেলা, এনাদেরকে শেখানো হতো সাইকেল চালানো, মোটর গাড়ি চালানো, আত্মরক্ষার্থে ছুরি চালানো, এবং এছাড়া যেটা হতো ওনাদেরকে সামরিক ট্রেনিংও দেওয়া হতো, যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো বেসিক্যালি।
0: মানে একটা ওয়াইড রেঞ্জের ট্রেনিং তারা পেতেন।
1: একদম।
0: এতক্ষণ তো আমরা বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে থাকলাম, আর এবার আমরা স্যার জন এলিয়ট ড্রিং কোয়ার্টার বেথুনের মূর্তির একদম সামনে। তো কথা হচ্ছিল বীণা দাসকে নিয়ে। তো দেখো, এখানে ট্রেনিং হলো, এবার তো যুদ্ধক্ষেত্রে যেতে হবে, আর সেই যুদ্ধক্ষেত্র কিন্তু তার ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি।
1: সেই দিনটা ছিল 6 February 1932। সকাল থেকে কলেজ স্ট্রিটের রাস্তায় ব্যস্ততা তুঙ্গে, প্রচুর সাজোয়া গাড়ি যাচ্ছে, চারিধারে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। ব্যাপারটা কি, সেদিন অ্যাকচুয়ালি কলকাতার গভর্নর স্ট্যানলি জ্যাকসন আসছেন কলকাতা ইউনিভার্সিটির সেনেট হলে কনভোকেশন অনুষ্ঠানে বক্তৃতা।
0: আচ্ছা,
1: এবারে সব ছাত্রছাত্রীরা এসছেন, সেখানে বীণা দাসও গেছেন। সেদিন বীণা দাস গেছিলেন যে গাউনটা পরে, তার ডান পকেটে ছিল একটা রিভলভার আর তার বাঁ পকেটে ছিল পটাশিয়াম চাল।
0: আচ্ছা,
1: যখন ভাষণ চলছে, জ্যাকসন ভাষণ দিচ্ছেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে একটি মেয়ে সে তার দিকে ছুটে আসছে, এবং তিনি কিছু বোঝার আগেই পরপর 5টা ফায়ার হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকসন বেঁচে।
0: আচ্ছা কুণাল দা, আমি তো শুনেছিলাম যে এই ঘটনার পরপরই গ্রেফতার হয়েছিলেন উনি।
1: আনফরচুনেটলি ইয়েস, কিন্তু তার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। ময়দানে যেরকম লাস্ট বল পর্যন্ত খেলা ধরে রাখতে হয়, বুঝলো অরিজিৎ, বীণা দাস কিন্তু ক্ষমা প্রার্থনা করেননি।
0: ট্রু। আর এই মুহূর্তে আমরা যে ময়দানে রয়েছি, সেই ময়দান হলো জাস্ট আমার পেছনে বেথুন কলেজিয়েট স্কুল। আচ্ছা, এইবার একটু আমরা আবার সেই সময় ফিরি কুণাল দা, একটু সেই বিচারের দিনের গল্পটা আমাকে বলো।
1: ভরা বিচার সভায় দাঁড়িয়ে বীণা দাস বলেছিলেন, আমি গভর্নরের ওপরে গুলি চালিয়েছিলাম সেই শাসকদের এগেনস্টে যারা, যার প্রতিনিধি ছিলেন গভর্নর স্ট্যানলি জ্যাকসন।
0: তো এত কিছু ঘটনা ঘটলো, এটা নিশ্চয়ই ব্রিটিশ পুলিশ খুব একটা মেনে নেয়নি।
1: নেয়নি তো, মোটেই নেয়নি। বীণা দাসে সেই সময় 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। বীণা দাস কিন্তু আরো একবার জেলে গেছিলেন।
0: আচ্ছা,
1: 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় বীণা দাসের জেল হয়।
0: ওকে,
1: আর 1960 ভারত সরকার বীণা দাসকে পদ্মশ্রী দিয়েছিলেন। আর একটা খুব ইন্টারেস্টিং কথা তোমায় বলি, 2012 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে কিন্তু বীণা দাসকে না মরণোত্তর স্নাতক উপাধি দেয়।
0: আচ্ছা,
1: মানে তার এই মানুষটা স্যাক্রিফাইস এবং অবদানের জন্য কলকাতা ইউনিভার্সিটি থেকে ওনাকে 2012 সালে দেওয়া হয় মরণোত্তর স্নাতক।
0: মানে তাহলে যে মানুষটার জীবনে এত কিছু জড়িয়ে রয়েছে, যে মানুষটা এতটা সাহসী, এত পুরস্কারে ভূষিত, তারপরেও সেই মানুষটার দেখো শেষটা কিন্তু ভালো হলো না, তাই না? মানে আমরা যতদূর জানি যে ঋষিকেশে যখন তার দেহ পাওয়া গেছিল সেটাও খুব একটা ভালো অবস্থায় নয়, তাই না?
1: ঠিক কথা। আসলে বীণা দাসের মতো মানুষরা জানেন বা বিশ্বাস করেন যে জীবনটা অনিশ্চিত হতে পারে, কিন্তু কখনোই পরাধীন হতে পারে।
0: আহা, এই লাইনটা তো দারুণ।
1: এই মানুষটার এই যে লড়াইটা, এর পেছনে একজন অবদান ছিল, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস।
0: ওকে,
1: এটা অনেকে জানে না যে নেতাজির যিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু বীণা দাসের বাবা। সেই সূত্রে বীণা দাসের বাড়িতে নেতাজি অনেকবার গেছেন, এবং বলা যায় যে সেটা হতে পারে একটা তার এই যে লড়াকু মানসিকতা, সেটার একটা কারণ হতে পারে নেতাজি।
0: হতেই পারে,
1: হতেই পারে। আর আমাদের এই শহর আজকে কিন্তু, আমরা যদি বলি, আমাদের এই শহরে কিন্তু বীণা দাসের নাম প্রতিটা জায়গায় লেখা আছে, ইতিহাসে লেখা আছে, এবং শুধু লেখা আছে না, লেখা আছে সোনার
0: অক্ষরে। সত্যি এইরকম ঘটনা প্রচুর রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে, আমাদের ইতিহাসে, আর সেই সমস্ত প্রত্যেকটা অধ্যায় আজও পর্যন্ত আমাদের ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
2: 107 FM Rainbow presents স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
3: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা,
2: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
3: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
4: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আমবাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM রেইনবো কলকাতা @gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
5: হ্যাঁ, 107 FM রেইনবোতে ভোরাই। আর একেবারেই আমি কোথাও যাইনি। আপনাদের হয়তো রেডিওটা শুনতে শুনতে মনে হতে পারে যে মাঝে আর যে অরিজিতের কণ্ঠস্বর কোথা থেকে আসলো। আসলে অগস্ট মাস স্বাধীনতার মাস, আর সেই জন্যেই কিন্তু বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের গল্প বলবো আমরা। আর সেখানেই আমরা জানতে পারবো স্বাধীনতা সংগ্রামের কলকাতায় ঠিক কী কী ঘটনা ঘটেছিল। সেরকমই একটা ছোট্ট অনুষ্ঠানের অংশ শোনাচ্ছিলাম আপনাদের। যাই হোক, আজ কিন্তু আপনি এই মুহূর্তে অবশ্যই টিউন করে রয়েছেন ভোরাইতে। ঘড়ির কাটা বলছে 6:25:17। মহুয়া রয়েছে আপনাদের সঙ্গে। রবিবারের ভোরাই, তার মানে চিঠি পড়ার ভোরাই। চিঠি লিখেছেন আপনারা প্রভাতী সুর এই বিষয়ে। আর এবার আমি যা চিঠি পড়ব, তিনি হচ্ছেন বৃন্দাবন ঘোষ। চিঠি লিখেছেন বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। অগস্ট মাসে অম্লান, অগ্নিময়, অসীম প্রত্যয়ের বার্তা বহন করে এই মাস বাংলার বুকে জেগে ওঠে এক বিশেষ মুহূর্তে। অন্যান্য মাসের ভোর যেমন নীরবে নিঃশ্বাস ফেলে, অগস্টের প্রভাত তেমন নয়। সে ধ্বনিত হয় ভদ্রকণ্ঠে, স্পন্দিত হয় শহীদের রক্ত ভেজা মাটির প্রতিটি কণায়। গ্রীষ্মের শেষ উত্তাপ আর বর্ষার প্রথম শিশির যখন মিলিত হয়, তখনই যেন জন্ম নেয় স্বাধীনতার সেই অমর সঙ্গীত। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। এই সুর কেবল গান নয়, এটি আবেগের জোয়ার, এটি ইতিহাসের দামামা। 1942-এর সেই প্রভাতে যেমন ভারত ছাড়োর মন্ত্র মুখরিত করেছিল আকাশ বাতাস, তখন প্রতিটি ঘরে ঘরে জ্বলে উঠেছিল প্রতিরোধের শিখা। প্রভাতী সুরের নানা রাগ রাগিণী যেন মূর্ত হয়ে ওঠে নেতাজির দৃপ্ত কণ্ঠে, গান্ধীর মৌন তপস্যায়, মাস্টারদা সূর্য সেনের বলিদানে, মাতঙ্গিনী হাজার অমোঘ নিষ্পেষণে, আর বিপ্লবী বিনয় বাদল দীনেশের অগ্নিগর্ভ আত্মোৎসর্গে। তাদের প্রতিটি পদক্ষেপ ছিল সেই প্রভাতী সুরেরই একটি অক্ষর, যা ক্রমশ গড়ে তুলেছিল মুক্তির মহাকাব্য। প্রভাতের যে বীজ আমরা রোপণ করি, সংগ্রামের কঠিন মাটি বিদীর্ণ করে তা ধীরে ধীরে শিকড় চড়ায়, ডালপালা মেলে, শেষের দোঁড়ায় মহিরুহ হয়ে, যার ছায় আশ্রয় পায় কোটি কোটি স্বপ্ন, সেই মহিরুহই আমাদের হাত তুলে দেয় স্বাধীনতার কোহিনূর। এ কোনো রাজকীয় হীরক নয়, এটি আমাদের প্রাণের অর্জন, রক্তের বিনিময়ে পাওয়া শ্রেষ্ঠ সম্পদ। আমাদের সন্তান সন্ততিদের রক্তে বয়ে চলুক এই প্রভাতী সুর, দেশের প্রতিটি প্রান্তের ভোর ঘোষণা করুক আত্মনিষ্ঠার জাগরণ। শাশ্বতকাল ধরে যেন বেঁচে থাকে এই শপথ মুক্তির নিশানা হয়। বৃন্দাবন ঘোষ, বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। বাহ, সুন্দর চিঠি। এবার পিউপা ঘোষের চিঠি। পিউপা ঘোষ লিখেছেন বুধবুত পূর্ব বর্ধমান থেকে। বৃন্দাবন বিলাসিনী রায় ভোরাই, শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যদু বাছাধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, সুর ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে কর্তিক কীর্তনিয়াদের। সকালের আভায় তখন পূবের আলিঙ্গন, ভাঙা চাঁদ তখনও মায়া কাটাতে পারেনি আকাশের, সেজন্য একটু একটু করে গলে পড়ছে। না ভাঁজ ভাঙা আন করে একটি দিনের শুরু। চরণ দাসের গলায় মিষ্টতা নাই, তবু তার লয়টি কিন্তু কেউ ধরতে পারবে না। খঞ্জনির খনকটিও ফুল তুলতে পারে না গানে। অনেকগুলো দিন শৈশব থেকে কৈশোর কানে ভেসেছিল তারই প্রভাতে সুর। আগানের সুরের পর শীতল গন্ধ মাখা বাতাস পর্যন্ত তার শব্দকটি কানের পর্দার গায়ে লিখে দিত গোবিন্দের নাম। সারাদিন যেন গুনগুন হতো। আমি রোজ ভোর চারটেতেই উঠতাম, ব্রহ্মমুহূর্তে পড়তে বসলে নাকি সব থেকে পড়া মনে থাকে। আসলে সারাদিন নাচানাচি করে সন্ধ্যা হলেই ঢুল আসতো, তাই কায়দা করে এই অভ্যাস করিয়ে দিয়েছিল ঘরের বাড়ির লোকজন। এখন আর তেমন করে সেই সমস্ত কিছু কাজে লাগে না, শুধু নিয়ম রক্ষার একটা দুটো লাইন আসে গানে, রাই জাগো রাই জাগো। এও মুছে যেতে আর কদিন, বৈশাখী সকাল বসন্ত শেষ না বোঝা কোকিলের ডাকের সাথে আঁখড়ার বাউলা আসতো এক দুই লাইনে, সে আর মনেও পড়ে না। এখন প্রভাতে একটু একটু গান আসে মাইকের জোরে, তাতে শব্দ জব্দ হয়, কানে লাগে। প্রভাতে সুর অসুর হয়ে যেন বিরক্তি লাগায়। আর দেরি করে উঠলে একটা পরিচিত সুর আসে, মাছ নেবে গো, টাটকা আছে, জ্যান্ত আছে। বাহ, পিউপা ঘোষ লিখেছেন বুদবুদ পূর্ব বর্ধমান থেকে। আচ্ছা, এবার প্রভাতী সুরের গল্পকে বলছেন, বলছেন ডক্টর সুকুমার হালদার, মানিকনগর মানিকতলা অশোকনগর উত্তর চব্বিশ পরগনা থেকে। বলছেন আমাদের বাড়িতে ছিল হরি মন্দির, সেখানে প্রতিদিন ভোরে প্রভাতী কীর্তন হতো। সেই প্রভাতী সুর শুনে শুনেই আমি বড় হয়েছি, আজও শুনে চলেছি সেই প্রভাতী কীর্তন। প্রাণমতির সুখ সারি পোহাইল সর্বরী, শ্রীহরি মঙ্গল গাও হে, প্রেমানন্দে মাতিয়া রাও হে। গিয়েছিলাম নৈনিতালে, সেখানে শ্রী শ্রী স্বামী সচ্চিদানন্দ জনসকল্যাণ সেবাশ্রমে অবস্থানকালে প্রত্যহ সকালে প্রভাতী কীর্তন হতো, আর সেই সুর আজও যেন কানে বাজে। একবার তারাপীঠে থাকাকালীন সকালে বিছানায় শুয়ে শুয়ে শুনতে পেলাম মধুর সুরে রামপ্রসাদী গান। অপূর্ব সেই সুর যেমনকে পবিত্র করে তুলত। তাছাড়া রাই জাগো আরও অনেক প্রভাতী সুর কীর্তন শোনা যেত, যা মনকে শান্তিতে ভরে দেয়। একসময় ভোরে ট্রেনে কলকাতা যেতাম, তখন আমাদের কম্পার্টমেন্টে কয়েকজন কীর্তনিয়াও যেতেন, তারা শিয়ালদহ পর্যন্ত একইভাবে প্রভাতী সুরে সকলকে মাতিয়ে রাখতেন। কখন যেন একটা ঘন্টা পার হয়ে যেত একেবারেই বুঝতে পারতাম না। আর এখন আমাদের পাড়ায় দেখি এক বৈষ্ণব করতাল বাজিয়ে প্রভাতী সুরে কীর্তন করে পাড়াময় সকলকে মোহাবিষ্ট করে চলে যায়। গত বছর বিহারে দেখেছিলাম অবিনাশ গোসাইয়ের আশ্রমে প্রতিদিন ভোর পাঁচটায় প্রাণমতী সুখসারি পোহাইল সর্বরী এই গানটা গাওয়া হচ্ছে। এই প্রভাতী কীর্তনের সুর মন্দিরের শীর্ষ থেকে মাইকে ছড়িয়ে দিচ্ছে আশপাশের গ্রামগুলিতে, সকলকে প্রেমাবিষ্ট করে তুলেছে। আর এই প্রভাতী শুভেচ্ছা জানিয়েই শুরু শেষ করছি আজকের চিঠি। ডক্টর সুকুমার হালদারের চিঠি পড়ছিলাম এতক্ষণ। আপাতত চিঠি পড়াটাকে একটু থামিয়ে, মানে শেষ না, একটু থামিয়ে এবার একটা গান শুনতেই হচ্ছে। গান শুনে ফিরে এসে কথা হচ্ছে, সঙ্গে থাকুন।

0: একেবারে দেখো না আমারই কথা বলছে যেন, গান শোনানো আর আপাতত আজকের অনুষ্ঠানের জন্য, আজকের রবিবারের ভোরাইয়ের জন্য চিঠি পড়া, এটাই আপাতত কাজ আমার। আর আপনি শুনছেন
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই, ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই, ভোরাই 107 FM রেইনবোতে,
0: ঠিক তাই। আর ভোরাইয়ে 107 FM রেইনবোতে হাজির রয়েছি আমি। আমার হাতে রয়েছে আপনাদের লেখা চিঠি, সেই চিঠি এবারে পড়ব। অভিজিৎ মণ্ডল যে চিঠি পাঠিয়েছেন, অভিজিৎ মণ্ডল চিঠি পাঠিয়েছেন খানাকুল হুগলি থেকে, বলছেন, নদীর যেমন একটি নিজস্ব শব্দ আছে, বৃষ্টির যেমন আছে ছন্দের বাহার, ফুলের যেমন গন্ধ আছে, শক্তি আছে বিরহ দূর করবার, তেমনি প্রতিটি প্রভাতেরও সুর আছে যা সারা রাতের আঁধার কাটিয়ে জীবনকে উজ্জীবিত করে তোলে, নতুন প্রেরণা দেয় পাঁচবার। বাউল কাকা আমাদের মাঠের মাঝে বড় দিঘিটার পাশে ছোট্ট কুড়ি বেঁধে থাকতেন আর গ্রামে গ্রামে ভিক্ষা করে দিন কাটাতেন না। তার চারপাশে তিন ফসলি জমিতে ফসল ভরে থাকলেও তিনি কখনো হাত দিতেন না। প্রতিটি পূর্ণিমা এবং কার্তিকের প্রতিটি ভোরে একতারা বাজিয়ে তুলসীতলায় ঘুরে বেড়াতেন। কার্তিক সংক্রান্তির সন্ধ্যায় ঝুলি পেতে দাঁড়াতেন, দাঁড়ে দাঁড়িয়ে যেয়ে যা খুশি দিতেন বাউল কাকা তাই নিয়ে নিতেন। সেবার শ্রাবণী বন্যায় সারা গ্রাম ডুবে গেল, ডুবে গেল বাউল কাকার কুঁড়ে ঘরও। গ্রামবাসীরা সবাই নিরাপদ স্থানে চলে গেল, কিন্তু কাকার কথা কারোর মনে রইল না। কিন্তু কাকা কিন্তু ভেসে যায়নি। কাকা বাউল ডাঙারি একটি হিজল গাছে বাঁশি বাঁশ পাখারির টং কিছু একটা বানিয়ে এক সপ্তাহ ওখানেই ছিলেন। বন্যা শুকাতেই কোথায় যেন তারপর চলে গিয়েছিল, আর কখনো ওই গ্রামে ফিরে না এলো, সেই প্রভাতী সুর থেকে গিয়েছিল। বাউল কাকার সেই প্রভাতী সুর আজও মনে পড়ে, কারণ কাকা গাইতেন, বারুদের গন্ধ পায় না যে কেউ কোথাও, ফুলের বাগান দেখা যায় সারি সারি, আমি যখন তোমার প্রেমে পড়ি বিরহের সুর যায় না শোনা, দুঃখে বেজানা কারোরই আঁখি আমি যখন তোমার হাতে হাত রাখি। বাউল কাকার সেই প্রভাতী সুর আজও মনকে ঐক্যের বন্ধনে ফেলে রাখে। সবাই ভালো থাকবেন, অভিজিৎ মণ্ডলের লেখা চিঠি। আচ্ছা, এবার কার চিঠি দেখা যাক। এবার চিঠি একটু বড়, চিঠি যা পাঠিয়েছেন রাজু দাস বৈরাগ্য নদীয়ার করিমপুর মাসপেরিয়া গ্রাম থেকে। রাজু দাস বৈরাগ্যের লেখা চিঠি, আজ তোমায় অনেকদিন আগের বাদল দাদু তার কথা শোনাতে চাই বন্ধু ভোরাই। পাড়ার সকলেই তাকে বোষ্টম বলে ডাকতেন। বাদল দাদু প্রতিদিন সূর্য ওঠার আগে ভোরবেলা কখনো খঞ্জনি বাজিয়ে, কখনো একতারা সুর বেঁধে অপূর্ব মিঠে গলায় প্রভাতী গান গিয়ে গোটা গ্রাম পরিক্রমা করতেন। আর সেই সুর ছড়িয়ে পড়তো পদ্মপুকুরে কাঁচের মতো স্বচ্ছ টলটলে জলে, সদ্য ফোটা টগর, বেলি, জুঁই, হাসনুহানা এদের সুগন্ধের মাঝে, সব প্রাণীর মাঝে। একদিন আমাদের বাড়ির সামনে দিয়ে বাদল কাকু একতারা হাতে করে বাবাকে ডাকলেন, ও বেলা আরেকবার আসুন না। বাবা তখন ডেকে বললেন, গোটা গানটা একদিন প্রাণ খুলে শুনবো, আপনি আমার উঠোনে দাঁড়িয়ে পুরো গানটা গেয়ে যাবেন। আর দাদু বললেন, ও বেলা কেন বাবা, তোমায় এখনই গোটা গানটা শুনিয়ে দিচ্ছি। তারপরই খঞ্জনি বাজিয়ে পুরো গানটা শুরু করলেন। আর গান গাইতে গাইতে দাদুর দুগাল বেয়ে অশ্রু ঝরে পড়ছিল, ভাঙা দুই গাল বেয়ে। গান থামানোর পরে মা বললেন, কাকু আজ আমাদের এখানে সেবা করবেন কেমন? তারপর সারাদিন খুব আনন্দ হলো দাদুকে নিয়ে। তারপর বেশ কিছু বছর কেটে গেল, কিন্তু কেন না কেন জানি না দাদুর গান নিয়ে আসা বন্ধ হয়ে গেল আমাদের পাড়ায়। বাবাকে বললাম, আচ্ছা দাদু কেন আসে না, আমায় একবার নিয়ে চলো দাদুর বাড়ি। বাবা বললেন, ও তো পূর্বপাড়ার গ্রামে থাকে, অনেক দূরের জায়গা। তো আমি খুব জেদ করলাম, বাবার সাথে গেলাম দাদুর বাড়ি, গিয়ে শুনলাম দাদু পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে না ফেরার দেশে, কিন্তু পড়ে রয়েছে দাদুর সেই খঞ্জনি দুটো। আর সেদিকে তাকাতেই দাদুর গান আবারও ভেসে এলো, নিজের অজান্তে কখন যেন দুচোখ থেকে জল গড়িয়ে পড়ল দাদুর সেই প্রভাতী সুর যেন সারা আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, ভালো থেকো দেদু, দাদু খুব ভালো থেকো। তারপর অনেক বছর পেরিয়ে গেছে, কিন্তু সেই দাদুর গান যেন আজও কানে বাজে। ঠিক কিছু কিছু জিনিস, কিছু কিছু কথা, কিছু কিছু সুর এমনভাবে মনে গেঁথে যায় সেটা দূর করা যায় না। সত্যি আপনার এই চিঠি পড়তে পড়তেই মনটা যেন কীরকম লাগছিল। আচ্ছা, কিন্তু এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে গিয়ে দেখছি পরের চিঠি লিখেছেন মিনতিদি, মিনতি চট্টোপাধ্যায় পশ্চিম বর্ধমান রানীগঞ্জ থেকে লিখেছেন, ভোরের রাগিনী ভোরাই একসময় প্রভাতে সুরে গ্রামগঞ্জের মানুষের ঘুম ভাঙত, রাই জাগো সুখসারি বলে কত নিদ্রা যাও হে তুমি শ্যামনগরের কোলে। ভোরের সুরের মূর্ছনা আধো ঘুমে আধো জাগরণে জাগতিক দুঃখের থেকে অনেক দূরে পৌঁছে দিত মানুষের মন। আমাদের এখানে প্রতি বছর কার্তিক মাস জুড়ে শিশির ভাজা পড়ে চেনা বৈষ্ণবরা বংশ পরম্পরায় খঞ্জনী বাজিয়ে সুরেলা গান গিয়ে চলে যান। বালুরঘাটে খোল খঞ্জনী শাক বাজিয়ে অন্ধকার থাকত বলে হ্যারিকেন হাতে নিয়ে একবার গোরস্থানের উঠোনে এসে দুজন কৃষ্ণের শতনাম শুনিয়ে যেতেন। নবদ্বীপ ধামে প্রভাত কীর্তনের দল বেঁধে মহিলা পুরুষ মিলে খোল বাজান। একবার মাউন্ট আবু পাহাড়ে রাত্রি যাপন করবার পরে ভোরবেলায় দেখি অন্য ভাষার অন্য সুর, কিন্তু সেই অপরিবর্তিত হরিনামই বাজছে। কার্তিক মাস ছিল, আজও আমার দেখা সেই গ্রামে ভোরবেলায় হরিনাম গানের টহল দেয় কার্তিক সংক্রান্তির দিন। আর অগ্রহায়ণ মাসের প্রথম দিন ছুরি ডালা নিয়ে বৈষ্ণবরা আসে একটু কিছু সবজি ডাল নিয়ে যেতে। এরকমভাবেই হারিয়ে গেছে কত না ফিরে পাওয়া দিন। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি শুনছিলাম, আর বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম ধ্বনিতে পুরো গানটা শুনতে শুনতে যেন মন ভরে উঠছিল। শুধু গীতাঞ্জলি কেন, আমাদের FM রেইনবো গোল্ডেও কিন্তু শুনতে পাওয়া যায় বন্দে মাতরম সকালে। যাই হোক, ভোরাইয়ের শ্রোতা বন্ধুদের জানাই প্রচুর ভালোবাসা মিনতি চট্টোপাধ্যায়, খুব ধন্যবাদ জানাই আপনাকে দিদি। আচ্ছা, এবার কে লিখেছেন চিঠি? ডক্টর নিত্যরঞ্জন খান পাহাড়িপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, প্রভাতকালের ভালো লাগা প্রকৃতি প্রেমের অনেক গল্প কথা কথা সবকিছু সুরে মিশে দেহ মনের সম্পর্কেই যেন মনকে একেবারে শান্ত করে তোলে, আর সেই সুরেই ঘুম ভাঙে, ডাক দিয়ে যায় বিহঙ্গ বিহঙ্গমিতের দল। তখন আমার উদাসী মন কীভাবে পড়ে থাকে বিছানায়? বসন্তের কোকিলের মধুর গীত আর বর্ষণ সিক্ত প্রকৃতি প্রেমের কলকাকুলিতে ডাহুক পাকপিয়া কোরা এসব বৃষ্টির মেঘের উল্লাসে পেখম মেলে ময়ূর ময়ূরীর নাচ দেখতে দেখতে কোনো একটা নতুন দিনের সূচনা ঘটে, আর অপার্থিব প্রভাত সুরের সুন্দর মধুর ধ্বনি দিনটাকে নতুন করে আবিষ্কার করতে শেখায়। ভোরের হাওয়ায় লোকে রে কুসুম বনে ঘুম ভাঙানিয়া গান গাহে খুন প্রাণে, আকাশের আঙালোকে আলোর ছটা প্রাণ ভরিয়ে দিল খুন পরশ ব্যথায়। সত্যি ভোরের স্নান্ত স্নিগ্ধ পরিবেশের সুরমূর্ছনা কিন্তু আমাদের মন একেবারে ভরিয়ে তোলে, আর মন ভরে যাচ্ছে আপনাদের সমস্ত চিঠিতেও। পড়ছিলাম ডক্টর নিত্যরঞ্জন খানের লেখা চিঠি। আচ্ছা, এবার কার চিঠি? এবার লিখেছেন সৌভিক সরকার কসবাহালতু থেকে, বলছেন প্রভাতী সুর, প্রভাতের প্রথম আলো শীতল বাতাস আর পাখির মধুর কলতানের সঙ্গে যখন রবীন্দ্রসঙ্গীত অতুল প্রসাদ সেনের বা নজরুলগীতি কিংবা ভক্তিমূলক সঙ্গীত ভেসে আসে তখন চারপাশে যেন এক অপূর্ব শান্তির আবহে ভরে ওঠে। দিনের শুরুতে এই সমস্ত শুন শুধু কানে নয় মনকেও একেবারে গভীরভাবে স্পর্শ করে, আর গানগুলোর প্রত্যেকটা শব্দ প্রতিটা সুর জীবনের প্রতি নতুন আস্থা জাগায়। রবীন্দ্রনাথের গানে প্রকৃতি মানবতা জীবনের সৌন্দর্যের কথা যেমন ফুটে ওঠে, তেমনই অতুলপ্রসাদের গানে দেশপ্রেম ভক্তি মানবিকতার সুরে আমাদের অন্তরকে আলোড়িত করে। নজরুল গীতি আবার আমাদের অন্যের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়, কখনো ভক্তিমূলক গান মনকে শান্তি এনে দেয়। তাই এই গানগুলো শুধু বিনোদনের মাধ্যম নয়, আমাদের মানসিক শক্তি, আমাদের নৈতিক মূল্যবোধ এবং জীবনের প্রেরণার এক অমূল্য ভাণ্ডার। আজকের ব্যস্ত জীবনে প্রতিদিন সকালে কয়েক মুহূর্তে প্রভাতের সুরে নিজেকে নিমগ্ন করলে মন অনেকটাই প্রশান্ত হয়, চিন্তা ইতিবাচক হয় এবং সারাদিনের কাজের একটা নতুন উদ্যম পাওয়া যায়। তাই প্রভাতী সঙ্গীত আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে একটা অমূল্য সম্পদ। সৌভিক সরকারের লেখা চিঠি, বাহ সুন্দর চিঠি পড়ছিলাম। আচ্ছা, এবার আরও একটা চিঠি, এই চিঠিটা পড়ে এবার একটা গান শোনাবো, কিন্তু তার আগে চিঠিটা পড়ি আমি। মোহাম্মদ শফিকুল ইসলাম লিখেছেন পুটুরিয়া গোলাবাড়ি বাজার উত্তর চব্বিশ পরগনা থেকে, লিখছেন খুব ভোরে পাখির কলকাকলি মোরগের ডাক মাঝির ভাটিয়ালি সুরে আমার ঘুম ভেঙে যায়, দূর থেকে ভেসে আছে মুয়াজ্জিমের সুমধুর আজান, আহা মন্দির আর গির্জার ঘণ্টা ধ্বনিও একসঙ্গে বাজে, আমার মন ওসব মিষ্টি সুরে অনুরণিত হয়, রোমাঞ্চিত হয়, আপ্লুত হয়। গ্রাম্য জীবনের এই সুরের সাথে জেগে ওঠে জাগতিক কোলাহল, মানুষের কর্মচঞ্চল হয়ে পড়ে, তখন রেডিওতে নব ঘুরিয়ে অলস আয়েসে সুরেলা গান।

শুনতে শুনতে বিভোর হয়ে পড়ি। প্রতিদিন বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ শুনে আমি সমৃদ্ধ হই। স্বর্ণযুগের ছায়াছবির গান, আজকের আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, দ্বিজেন্দ্রলাল রায়ের গান, সুর, সবকিছু আমাকে ভীষণ নস্টালজিক করে তোলে। প্রত্যুষা না শোনা পর্যন্ত তো বিছানাতে গড়াগুড়ি খাই। ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত সেখানে খুব একটা প্রভাব ফেলতে পারে না। এটা আমার প্রাত্যহিক জীবনের একটা রোজনামচা। দেশভক্তির গানে হৃদয়ের টান অনুভূত হয়, আলাদা রকমের রোম্যান্স এবং শিহরণ যেন মোহিত করে তোলে। ছোট্ট বালক হয়ে যায় যেন মনে হয়, নাচতে গাইতে পাখির মতো ডানা মেলে উঠতে প্রভাতী সুর আমাকে সারা দিনের জন্য উজ্জীবিত করে তোলে। বাহ, খুব সুন্দর। মোহাম্মদ সফিকুল ইসলামের লেখা চিঠি পড়ছিলাম। আচ্ছা, এবার বলছিলাম একটা গান শোনাবো, তাই এবার আপনাদের জন্য রইল পরের গান। সেই গান শুনে ফিরে এসে আবার কথা হবে। কোথাও যাবেন না, ওরাই শুনছেন আপনি মহুয়ার সঙ্গে আজকে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবো টিউন করেছেন আপনি, শুনছেন আপনি ভোরাই। মহুয়া রয়েছে আপনার সঙ্গে, ঘড়ির কাটা বলছে 6:50, আর আমার হাতে রয়েছে আজকের চিঠি। তার কারণ আজ রবিবার, চিঠি পড়ার দিন। ভোরাই আপনারা চিঠি লিখবেন, সারা মাস জুড়ে লিখবেন প্রভাতী সুর এই বিষয় নিয়ে। এবার আমি চিঠি পড়ব সুভাষ চক্রবর্তী। সুভাষ দা লিখেছেন উত্তর বাবালি থেকে, উত্তর বাবালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। পড়ি। প্রিয় ভোরাই, প্রভাত সময়ে সচি রাঙিনারা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী বাংলা লোকসঙ্গীতের সুমধুর সুর শান্ত ভোরের স্নিগ্ধ বাতাসে বহু দূর থেকে কানে ভেসে আসতো। আবার অন্য ভোরে শুনতে পেতাম রাই জাগো রাই জাগো, শুনতে পেতাম কখনো রাই জাগো গো। আবার অন্য এক ভোরে আকাশ বাতাস মুখরিত হতো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের লহ গৌরাঙ্গের নাম রে। এমনই সব গানের প্রভাতে সুরে আমার শৈশবকালে ঘুম ভাঙত। পরবর্তী জীবনেও সেই সমস্ত গানের মিষ্টি সুর কিন্তু শুনতেই পেতাম। আমাদের গ্রামের অকৃতদার ভদ্রলোক, যাকে সকলে জয়দেব বাবাজি বলে চিনতাম, তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে নামের দল তৈরি করেছিলেন। জয়দেব হারমোনিয়াম বাজাতেন এবং সঙ্গী সাথীদের মধ্যে কেউ খোল কেউ করতাল বাজাতেন। আর ভোরবেলা নামের দল গ্রামের পথ পরিক্রমা করত, গীতবাদ্য পরিবেশন করত। আর তাঁদের পরিবেশিত প্রতিটি গানে জীবনের কয়েকটা বছর ধরে ঘুম ভেঙেছে, তবে এই সুখলাভ আমার দীর্ঘায়িত হয়নি। বার্ধক্যজনিত কারণে মুখ্য গায়ক জয়দেব জলশক্তিহীন হলেন, ফলে তাঁর পক্ষে নামের দল নিয়ে পথে বেরোনো সম্ভব হলো না। একদিন তিনি কণ্ঠে হরিনাম নিয়ে নির্বাক হয়ে চলে গেলেন অমৃতলোকে, থেমে গেল প্রভাতী সুর। তবে আজও আমার মতো অন্যান্য গ্রামবাসীদের অন্তরে অনুরণিত হয় জয়দেব বাবাজির গাওয়া সেই সমস্ত সুমধুর প্রভাতী সুর, আর সেই গান এখনো প্রাণে বাজে। লিখেছেন সুভাষ চক্রবর্তী, সুন্দর চিঠি। আচ্ছা, এবার লিখেছেন নাজির হোসেন বিশ্বাস। নাজির হোসেন বিশ্বাস লিখেছেন চোঁয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ থেকে। একটু একটু করে ঘুম ভাঙছে, ঠিক যেন ফুলের গাছে ফুল ফুটছে। প্রভাতী বাতাসে ভেসে আসছে পাখির শেষ কবি কবিতায় লিখেছেন, বাতাসের সুর আছে, সুর আছে ফুল ফোটায়, রাস্তায় গাড়ি চললেও সে সুর লাগে কানে। কবির অনুভব মিথ্যে নয়, দোয়েল কিংবা টুনটুনিও প্রভাতী সুর ছড়িয়ে দেয়। প্রভাতী সুর এক স্নিগ্ধ মায়াবী আবাহন ভোরের ফুল ফুটতেই যা প্রকৃতির বুকে দেখা যায়। এ এক অপূর্ব সুরের ঢেউ, পাতার মর্মর্ধ্বনি আর ভোরের শান্ত পরিবেশ মিলেমিশে তৈরি হয় এক স্বর্গীয় সুখঘর। প্রভাতী সুর মনকে এক অসীম শান্তি এবং পবিত্রতায় ভরে তোলে, আর প্রভাতী সুর মানুষের ভেতরে সুপ্ত চেতনাকেও জাগিয়ে তোলে, নতুন উত্তেজনায় দিন শুরু করার রসদ যোগায়। এই প্রভাতী সুর শোনা যায় কৃষকের লাঙলের ফালে গাড়ির চাকায়, আবার সেই সুর রয়েছে মাটির ভারের ধোয়া ওঠা গরম এক কাপ চায়ে, আবার শ্রাবণের বৃষ্টি ধারায়। সেই সমস্ত সুর মনকে সত্যি বিবশ করে, বিহল করে। সুন্দর একটা চিঠি লিখেছেন নাজির হোসেন বিশ্বাস মুর্শিদাবাদ থেকে। পড়ছিলাম সেই চিঠি, আর এবার আমি পড়ব ডক্টর কাঞ্চন চ্যাটার্জির চিঠি। ডক্টর কাঞ্চন চ্যাটার্জি লিখেছেন বিশ্বকর্মানগর দুর্গাপুর 10 পশ্চিম বর্ধমান থেকে। বলছেন ভোরের

কীর্তনের বিখ্যাত লাইন দিয়ে প্রভাতী সুরের ভোড়াই আমি শুরু করি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই যে ভজে গৌরাঙ্গে সে আমার প্রাণ রে। রাই জাগো গো জাগো শ্যামের মুরলি বাজে, কুঞ্জ বনে কোকিল ডাকে যমুনারি মাঝে। প্রথিত যশা বিভিন্ন কবি সাহিত্যিক সঙ্গীত সাধকের বক্তব্য আমি বলি। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে এবং কবিতায় প্রভাতী সুর হলো জীবনের আলো, আশা, জাগরণের প্রতীক। তার সৃষ্টিতে সকলের সকালের রূপ ফুটিয়ে তোলার জন্য মূলত ভৈরবী, ভৈরব, ললিত, আহির, ভৈরবী রাগের মতো শাস্ত্রীয় সুর ব্যবহার করা হয়েছে। তাঁর সৃষ্টিতে ফুটে ওঠে বাতাসের শব্দ, পাখির ডাক, সূর্যোদয়ের রূপ। সেরকম বেশ কিছু বিখ্যাত প্রভাতী গানও রয়েছে। আবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভোরের সুরে বিখ্যাত গানের লাইন রয়েছে, ভোর হলো দোল হলো। অতুল প্রসাদ সেনের বিখ্যাত ভোরের গান, প্রভাতী গান, উঠো গো ভারত লক্ষ্মী, সবারে বাঁচতে ভালো, মূলত দেশের মানুষকে জাগিয়ে তোলার একটা গান। জীবনানন্দ দাশের কবিতায় প্রভাত বা ভোরের আগমনকে শান্ত, স্নিগ্ধ এবং রূপময় সুরে বাজে সেইভাবেই বর্ণনা করা হয়েছে। ঘাসে পাতায় জমে থাকে শিশিরে আলোতে ছোঁয়া সকলের রূপকে এ যেন এক অন্য মাত্রা এনে দেয়। তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন ও মর্ম মুছায়, এটি বিখ্যাত কান্ত কবি রজনীকান্ত সেনের অত্যন্ত জনপ্রিয় এবং কালজয়ী ভক্তিমূলক প্রার্থনা সঙ্গীত। এই সব গান আমাদের ভারী প্রাণের কাছের, একদমই তাই, আমাদের প্রাণের একেবারে কাছের সেই সমস্ত গান, আর সেই সব গান শুনছি আমরা। কিন্তু যাই হোক, এবার পরের চিঠিতে চলে যাই। সেই চিঠি হাতে লেখা একটা চিঠি, সেই চিঠি পাঠিয়েছেন আমাকে গৌতম চন্দ্র সরখেল, বর্ধন অ্যাপার্টমেন্ট, কোথায় এটা, কলকাতা 153 লস্করপুর। আচ্ছা, সুরিত সখা ভোরাই, আমার লেখা এই ক্ষুদ্র নির্দিষ্ট বিষয়ভিত্তিক প্রতিবেদনটি পঠিত হলে খুব আনন্দ পাবো। ছোটবেলা থেকেই আমার খুব ভোরে ঘুম থেকে ওঠা অভ্যেস, তো রাত জেগে কোনোদিনই পড়াশোনা করতাম না, আমি সকালবেলা উঠতাম। বাবা মার কাছে এ কথা শুনতাম যে ভোরের সতেজ আবহাওয়ায় পড়াশোনায় মনোনিবেশ করা সহজ হয়, সারাদিন অনেক সময় পাওয়া যায়, অনেক কাজও করে উঠতাম, আর প্রভাতী সুরের আঁচও কিন্তু তাই পেতাম। রেডিও খুললেই শুনতাম সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে জাগিছে ধীরে প্রভাত রবি, অথবা একটু পরিণত বয়সে গুরুদক্ষিণা ছবির গান, আজি এ প্রভাতে তোমার চরণে শোনাবো গান, মধুময় হোক পৃথিবীর আলো, পৃথিবীর যত গান। সেই ভোরের বার্তা নিয়ে ভোরাইয়ের গান শোনা যেত বিভিন্ন গায়ক গায়িকার কণ্ঠে, ভৈরব বা ভৈরবী রাগের সুরে। দেখো রে নয়ন মেলে জগতের বাহার, প্রভাতী সুরের সাথে তাল মিলিয়ে খোলা মাঠে শরীর চর্চা, ঘরে গান বাজত, অনুশীলন করার অভ্যেস, এই সব কিছুই যেন আজকাল অভাব হয়ে গেছে। একজন বরিষ্ঠ নাগরিক হিসেবে চলভাষের অত্যধিক ব্যবহার সমাজকে যেন চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ করে চলেছে, মানুষকেও করে তুলেছে স্বার্থপর, অসামাজিক। প্রকৃতির ওপরে চলছে যথেচ্ছ নিপীড়ন, প্রকৃতির একদিন এই সব কিছুর শুভ পরিবর্তন ঘটুক, সমস্ত সবার শুভ বুদ্ধির উদয় হোক, সূর্য নতুনভাবে আলো ঝলমল করুক, শোনা যাবে ভোরের সেই অসাধারণ প্রভাতে শুন। নমস্কার আন্তে গৌতম চন্দ্র সরখেল। বাহ, সুন্দর একটা চিঠি পড়ছিলাম। আর এবার আমার হাতে থাকা আজকের শেষ চিঠি, সেই চিঠির কাছে আমি পৌঁছে গিয়েছি। আর সেই চিঠি কে লিখেছেন একটু দেখি, খুলে কোথায় গেল, চলে এসেছে আমার কাছে। সেই চিঠি লিখেছেন চণ্ডীচরণ দাস। প্রভাতী সুরের মূর্ছনা মানুষের মনকে ভরে দেয় এক অনির্বচনীয় স্বর্গীয় আনন্দে, যার রেশ রয়ে যায় সারা দিন, তাকে তার কাজকর্মে উৎসাহ যোগায়। খালি মানুষের কেন, সারা প্রাণীজগৎ বিশেষ করে বিহককুলের দিনারম্ভে মেদে মেতে ওঠে প্রভাতী সুরের মূর্ছনা। আর জীবনের সায়নে দাঁড়িয়ে মনে পড়ে গ্রামের বাড়িতে কাটানো ছেলেবেলার কথা, আর সেখানে বাবা বলতেন ভোর থেকে উঠে পশু পাখির দল যেরকম গান গেয়ে পূব আকাশে সূর্যিমামাকে স্বাগত জানাচ্ছে, সেটা আমাদেরও দেখতে। আর লাল টুকটুকে সূর্যিমামাও সবাইকে যেন হেসে হেসে আশীর্বাদ আর প্রাণশক্তি দিচ্ছে। তাড়াতাড়ি সকালে আমরা উঠে পড়তাম, আর সকালে উঠে কাজে লাগলেই যেন দেখতাম কোনো কিছুর অভাব থাকতো না। এসবই আমার বাবার কথা। বাবা নেই কিন্তু কথা আমি ভুলিনি, তার শিক্ষা জীবন ভর পালনের চেষ্টা করেছি। আর আজও প্রভাতী ঘুম ভাঙলেই বাবার সেই প্রভাতী গানের সুরের মূর্ছনা আমার মনে প্রাণে বাজে। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রাই, সত্যি তাই। যাই হোক, কি সুন্দর সমস্ত গানের কথাগুলো মনে পড়ে গেল। এবার আজকের একটা গান শুনে শেষ করে দেব।

তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিনা মর্ম মুছায়, সত্যি আমাদের সমস্ত মলিনতা মুছে যাক। সুন্দর একটা দিন আমাদের সামনে আমরা যেন উদযাপন করতে পারি। ভালো থাকবেন, একটু বাদেই ফিরে আসছি আমি নমস্কার কলকাতা নিয়ে, সঙ্গে থাকুন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু 13টি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। গতকাল গেমসের দশম দিনে ভারত মোট 16টি পদক জয় করেছে। পুরুষদের 80 কেজি বিভাগে অঙ্কুশ পাঙ্খাল এবং 60 কেজি বিভাগে সচিন সিওয়াজ বক্সিংয়ে পদক জিতেছেন। মহিলাদের বক্সিংয়ে 51 কেজি বিভাগে সাক্ষী চৌধুরী, 54 কেজি বিভাগে প্রীতি পাওয়ার, 57 কেজিতে জাসমিন লাঙ্গোরিয়া, 60 কেজি বিভাগে প্রিয়া ঘাঙ্ঘস এবং 70 কেজিতে অরুন্ধতি চৌধুরী ভারতকে সোনা এনে দিয়েছেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করবেন। এর মাধ্যমে সারা দেশে 10,000-এর বেশি এলাকার যুবক যুবতীরা 100 সপ্তাহ ধরে মাদকদ্রব্যের বিরুদ্ধে দেশজুড়ে সচেতনতামূলক প্রচার চালাবে। উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইদব বাখতিয়ার ওদিলোভিচ আজ 4 দিনের ভারত সফরে আসছেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা মেডিকেলে স্নাতকোত্তর পর্বে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট পিজি 2026-এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন। পরীক্ষাটি যাতে সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ, প্রযুক্তি নির্ভরভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করাই ছিল এর উদ্দেশ্য। কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এক্সামিনেশন 2026-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সুবিধার্থে মেট্রো রেল কর্তৃপক্ষ আজ ব্লু ও গ্রিন লাইনে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত আধ ঘন্টা অন্তর মেট্রো পরিষেবা দেবে। এদিকে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক। ঘড়িকাটা বলছে 7:03:23 মহুয়া রয়েছে নিয়ে আজকের নমস্কার কলকাতা।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

সমস্তকে জানিয়ে শুরু করছি আজকে নমস্কার কলকাতা। নমস্কার কলকাতা মানে সকাল সকাল রেডিওকে একবার একেবারে হাই হ্যালো বলবার সময়, সকাল সকাল যখন একটুখানি আলস্য জড়ানো থাকে কিন্তু রেডিওর নবটা যখন ঘুরিয়ে দেওয়া হয় তখন আস্তে আস্তে আবারও মনটা প্রাণটা জেগে ওঠে, আকাশটা এক নতুন একটা দিশা খুলে দেয় যেন আর একটা নতুন দিনের সূচনা হয়। একেবারে পাট ভাঙতে ভাঙতে যখন এই নতুন দিনটা শুরু হচ্ছে ঠিক সেই সময় সকাল 7টায় আপনার পাশে হাজির হয়ে যায় নমস্কার কলকাতা নিয়ে। আজ মহুয়া রয়েছে আপনার সঙ্গে, একদম সকাল থেকেই ছিলাম, ভোরাইতে ছিলাম। সকাল থেকে যারা শুনছেন তারা জানেন প্রথমে ভোরাই আর তারপর নমস্কার কলকাতা নিয়ে একদম সরাসরি ডিরেক্টলি ল্যান্ড করেছি 107 FM রেইনবোর চৌকাঠে। নমস্কার কলকাতায় কী হবে, হ্যাঁ নমস্কার কলকাতায় আমরা ঠিক যেটা যেটা করি সকাল 7টা থেকে 10টা পর্যন্ত সেই সমস্ত সেগমেন্টসগুলো থাকবে আপনাদের জন্য, অতি অবশ্যই থাকবে অনেক রকমের মজার মজার কথা, অনেক রকম জরুরি বেশ কিছু খবর, আর তার পাশাপাশি থাকবে আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার বিষয়। এবং আজকে যেটা আড্ডা দেওয়ার ব্যাপার, আজকে যেটা নিয়ে কথা বলবো আমি আপনার সাথে, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং মানে লিটারালি ইন্টারেস্টিং, সেই সমস্ত কথা তো হবেই। আর তার পাশে থাকবে আজকে দিনের যা ডায়েরি, দিনের ডায়েরিটাও খুলে বসবো একটু বাদে, একটু বাদেই জাস্ট খুলে বসছি আজকের দিনের পাতাটা, ডায়েরির পাতাটা আর কি। তাছাড়াও আজকের সমস্ত রকমের মন্ত্র, মর্নিং মন্ত্র, আজকের দিনের সমস্ত রকম কথা, এই সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে একেবারে চমৎকার একখানা প্যাকেজ তো থাকছেই, যেটা থাকবে সকাল 10টা পর্যন্ত। সেজন্য একেবারে মিস করবার কোনো প্রশ্নই নেই। যাই হোক, আরও একটা গান শুনি, আরও একটা গান শুনে ফিরে এসে তারপর, আর হ্যাঁ গান মিলান্তির রিকোয়েস্টও আমি নেবো। গান মিলান্তির রিকোয়েস্ট যদি করতে হয় অবশ্যই আমাকে পাঠিয়ে দিতে পারেন 9903659992। কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 90s গান থেকে শুরু করে এখন পর্যন্ত কন্টেম্পোরারি সংস যা, সেই সমস্ত গান প্লিজ 90s গানের আগের যে গান মানে রেট্রো সংস যেগুলোকে বলি, 80s গান বা তারও আগের গান, পুরনো গান, সেই সমস্ত গান শোনার রিকোয়েস্ট করবেন না। সেই গান কিন্তু আমরা আপাতত সেই রিকোয়েস্টটা প্লে করছি না, বাট 90s সময় থেকে যে কোনো গান আপনি শুনতে চাইতেই পারেন, তাই চলে আসুন আর জানিয়ে দিন আপনার পছন্দের গান কোনটা হতে পারে। আপাতত রাঘব চট্টোপাধ্যায় আপনাদের জন্য।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: দিনের ডায়েরি,
4: ডায়েরির পাতা খুলে কিন্তু আমি চলে এসেছি ডিরেক্টলি নমস্কার কলকাতায়। আর যেরকমটা কথা দিয়েছিলাম, যেরকমটা প্রমিস করেছিলাম, সেরকম প্রমিস তো রাখতেই হচ্ছে। তো আজকে হচ্ছে 2nd of August, দোসরা আগস্ট 2026। আর বাংলায় আজ হচ্ছে 16ই শ্রাবণ 1433, আজ হচ্ছে কৃষ্ণা চতুর্থী। সবে সবে পূর্ণিমা গেছে, তাই এটা কৃষ্ণপক্ষ, কৃষ্ণ চতুর্থী। আর এবার আজকের 2nd অগস্টে ইংরাজি তারিখটার দিকে যদি একটু নজর রাখি, তাহলে কী কী হয়েছিল সেই নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, আজকে শুধু 2nd অগস্টই নয়, আজকে কিন্তু অগস্ট মাসের প্রথম রবিবার। তো অগস্ট মাসের প্রথম রবিবারও আবার অনেক রকম অনেক কিছু রয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন কালচারে যেগুলো প্রকাশিত হয়েছে সেই নিয়ে একটু একটু ইনফরমেশন রয়েছে আমার কাছে, সেগুলোও বলবো। সবার আগে বলি, এটা বেশ মোড় ঘুরিয়ে দেওয়া একটা সময়। আমি বলছি 1858-এর কথা। 1858 সালের আজকের তারিখে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাশ করা হয়েছিল, এই ব্রিটিশ পার্লামেন্ট পাশ করিয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এবং তাতে কি হয়েছিল, তাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রাজত্ব সেটা বন্ধ হয়ে গিয়ে ভারতবর্ষ সরাসরি ব্রিটিশ ক্রাউনের অধীন চলে গিয়েছিল। তখন রানী ভিক্টোরিয়া ছিলেন, তো মহারানী ভিক্টোরিয়ার একেবারে রাজত্বে চলে গিয়েছিল ভারতবর্ষ। আর তারপরেরটা তো ইতিহাস, সেই ইতিহাস আমরা পড়েছি। কিন্তু এইটা কিন্তু একটা বড় জায়গা ছিল, কারণ এই যে ভারতবর্ষের যে যে শাসনের যে খানিকটা পালাবদল, এটা কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রিকেও কিন্তু খানিকটা এফেক্ট করেছে। স্পেশালি ব্রিটিশরা যে সমস্ত জায়গাগুলোতে কলোনি গড়ে তুলেছিল সেই জায়গাগুলোতে অবশ্যই। যাই হোক, সেই ইতিহাস আমরা অনেক অনেক পেছনে ফেলে চলে এসেছি, অনেকটা সামনে, এবং সামনেই আমরা এগোবো, সেই দিকেই আমাদের লক্ষ্য। কারণ এটা অগাস্ট মাস, সেটাও আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতার মাস। আচ্ছা, 1876-এ যাব, 1876-এ জন্ম হয়েছিল পিঙ্গালি ভেঙ্গাইয়ার। পিঙ্গালি ভেঙ্গাইয়া কে? তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি ভারতীয়র এই যে ট্রাইকালার ফ্ল্যাগ, ভারতের জাতীয় পতাকা কেমন হবে, তেরাঙ্গা, যেটা তিন রঙা যে আমাদের ফ্ল্যাগটা, যেটা যেটার রঙটা কোথায় কিরম থাকবে, সেই ফ্ল্যাগটা ডিজাইন করেছিলেন, তারও কিন্তু জন্ম সেই আজকেরই 2nd অগস্টে 1876-এ। ম্যাড্রাস হাইকোর্ট প্রতিষ্ঠা করা হয়েছিল 1876 সালে, মানে একই দিনে, মানে ডেট অফ বার্থের সঙ্গে ম্যাড্রাস হাইকোর্টের ডেট অফ বার্থ আর কি জুড়ে গেছে। আরও একজনের কথা অবশ্যই বলবো, তার জন্য আরেকটু আগে যেতে হবে 1861, আমাদের বাঙালিদের মধ্যে একজন অন

অন্য উজ্জ্বল একজন, তিনি হচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আজ কিন্তু তার জন্মদিন এবং তাকে কিন্তু ইন্ডিয়ান কেমিস্ট্রির জনক বলা হয়, ভারতীয় যে রসায়নশাস্ত্র তার জনক। তিনি হচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। শুধু তাই নয়, তিনি কিন্তু ব্যবসায়ীও ছিলেন বটে এবং তিনি বেঙ্গল কেমিক্যালস স্থাপন করেছিলেন। তো আচার্য প্রফুল্লচন্দ্র রায়েরও কিন্তু আজকের জন্মদিন 1861। আচ্ছা, আরও একটা ইম্পর্টেন্ট, বেশ ইন্টারেস্টিং খবর বলি, সেটা হচ্ছে লন্ডনে দ্য টাওয়ার সাবওয়ে, যেটা কিনা প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে ট্র্যাক যেটা, সেটা আজকে 1870-তে, আজকের এই ডেটে কিন্তু সেটার যেটা সূচনা সেটা করা হয়েছিল। এবং এইটা কিন্তু ফার্স্ট ইন ওয়ার্ল্ড হিস্ট্রি, সেই কথা বললাম আমি। আচ্ছা, এছাড়াও কিন্তু আজকের দিনে বেশ কিছু ইম্পর্টেন্ট ইভেন্টস রয়েছে, এবং তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ইভেন্ট যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন রিসার্চ প্রোগ্রাম। এইটা নিয়ে একটা বিশ্ববিখ্যাত চিঠি লিখেছেন অ্যালবার্ট আইনস্টাইন তদানীন্তন ইউএস প্রেসিডেন্টকে, সেটাও কিন্তু আজকেরই তারিখ। এবং কিছুটা মানে মানা করার জন্য, কিছুটা হুঁশিয়ারি কর দেওয়ার জন্য অ্যালবার্ট আইনস্টাইনের লেখা সেই বিখ্যাত চিঠি। এবং এবার একটা মোটামুটি কাছাকাছি সময়ের খবর বলি, 1987 সালের, মানে আমি যে সময়কার গল্পগুলো বলছি, খবরগুলো বলছি, তার থেকে অলমোস্ট 100 বছর পরে বিশ্বনাথন আনন্দ, তিনি কিনা ফার্স্ট এশিয়ান হলেন, প্রথম এশীয় হলেন যিনি কিনা ওয়ার্ল্ড জুনিয়র চেস চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন 1987-এর 2nd August। সুতরাং এটা কিন্তু বেশ একটা মানে আমাদের চেস চ্যাম্পিয়নশিপের যারা নিয়ে যারা চর্চা করেন বা চেস খেলা নিয়ে যারা চর্চা করেন তাদের কাছে কিন্তু সেটা ইম্পর্টেন্ট দিন। এবার আসি যে জায়গাটা, সেটা হচ্ছে যে আজকের দিনটা কিন্তু কালচারালি অনেক জায়গাতে ফ্রেন্ডশিপ ডে হিসাবেও কিন্তু পালন করা হয়, স্পেশালি আমাদের ইন্ডিয়াতে। ফার্স্ট সানডে অফ অগস্ট অনেক সময় বলা হয়, আবার 30শে জুলাইকেও বলা হয়, এই ডেটগুলোর কিন্তু ভ্যারিয়েশন রয়েছে। তবে আজকে কিন্তু সিস্টার্স ডে পালন করা হয় ইউএসএতে, বোনেদের জন্য আজকের দিন। শুধু সিস্টার্স ডে না, আজকে কিন্তু ফ্যামিলি ডে, ফ্যামিলি ডে, সিস্টার্স ডে, যেটাই বলুন, যেভাবেই বলুন, সেই দুটোই পালন করা হয়। আজকে উত্তর ম্যাসিডোনিয়া, নর্থ ম্যাসিডোনিয়ার আজকে হচ্ছে রিপাবলিক ডে, তাদের প্রজাতন্ত্র দিবসও কিন্তু আজকে। এবং খুব ইন্টারেস্টিংলি আজকের দিনটা কিন্তু ইন্টারন্যাশনালি অনেক জায়গাতে, স্পেশালি অনেক মিউজিয়াম বা অনেক যারা এই এই সমস্ত নিয়ে চর্চা করেন, বৈজ্ঞানিক চর্চাগুলো করেন, প্যালিওন্টোলজিস্ট যারা, তারা কিন্তু 2nd August বলেন ডাইনোসর ডে। এইটা কিন্তু একখানা বেশ ইন্টারেস্টিং ব্যাপার হলো, ডাইনোসর ডে কেন, কেন কি বৃত্তান্ত সেইটা নিয়ে অবশ্য আমি বলবো। তার কারণ হচ্ছে ডাইনোসর ডে নিয়ে শুধু বলবো না, ডাইনোসর নিয়ে ডে নিয়েও আপনিও বলবেন, সেই নিয়েও কথা আমার আসবে। তবে হ্যাঁ, ফ্রেন্ডশিপ ডে নিয়ে যেটা বলছিলাম, গ্লোবালি কিন্তু 30শে জুলাই করা হলেও ইন্ডিয়াতে, আমাদের দেশে কিন্তু 2nd August এবছর পড়েছে। অবশ্য অগস্টের ফার্স্ট যেটা সানডে, সেই সানডেটাতেই কিন্তু করা হয়। এবং হাতে হাতে কালারফুল ফ্রেন্ডশিপ ব্যান্ড বাঁধা, কিছু কিছু ক্ষেত্রে এখন তো মেসেজ কোট করেও লিখে দেওয়া যায়, সেটা মজার হোক, সেটা ভালোবাসার হোক, বন্ধুত্বের সৌহার্দ্যপূর্ণ হোক, একসঙ্গে সব মিলেমিশে, সব বন্ধুরা মিলেমিশে বসে গেট টুগেদার করা, পার্টি করা, সব কিছু মিলেমিশে কিন্তু আজকে বেশ একটা কালারফুল দিন। প্লাস আজকের দিনটা যদি আপনার লাইফের কোনো ইম্পর্ট্যান্ট ইভেন্ট হয়ে থাকে, সেটার জন্য আপনাকে অ্যাডভান্সে আমি জানিয়ে দিচ্ছি অনেক অনেক কংগ্রেচুলেশনস। ভালো থাকুন, ভালো করে এনজয় করুন আজকের দিনটা, এটা হচ্ছে সব থেকে দরকারি কথা। তো যেটা যেমনই হোক না কেন, আপনার মনের যে পজিটিভিটিটা সেটা যেন সবসময় থাকে, এইটা সবসময় চাইব। চারিপাশে সেটা যেমনই অন্ধকার হোক না কেন, দরকার হলে জোনাকিরাও যেন এসে আপনাকে আলো দেয়।

0: মাঠো 107 এফএম রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 এফএম রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: এবার একটা গান মিলান্তির রিকোয়েস্ট পেয়েছি আমি সৌভিক ঠাকুরিয়ার কাছ থেকে, মানে ঢাকুরিয়া থেকে সৌভিক লিখে দেন, ব্যাপারটা যেরকম আর কি সেরকম হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা কি গান সেটা তো শুনলেই বুঝতে পারা যাবে, তাই গানটা রইল সবার শোনার জন্য, স্পেশালি সৌভিক ঢাকুরিয়া থেকে যিনি লিখেছেন তার জন্য।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: বাইরে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না সেটা অবশ্য আমি বুঝতে পারছি না স্টুডিওর ভেতরে বসে। স্টুডিওতে একেবারে সুন্দর আলোয় ঝমঝম করছে এবং তার সঙ্গে এসির সুন্দর হাওয়া, তো সব মিলে একেবারে একটা অন্যরকম পরিবেশ, আর সেই পরিবেশ থেকে রেগুলারলি কথা বলতে হয় আমাদের আপাতত। হ্যাঁ, যদি আপনি এক্ষুনি এই মুহূর্তে রেডিওটা টিউন করে থাকেন তাহলে আপনি ঠিক জায়গাতেই টিউন করেছেন, কারণ আপনি শুনছেন
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
0: ইয়েস, কারেক্ট, একদম নমস্কার কলকাতা শুনবার জন্যই তো আপনি টিউন করেছেন, তাই না? রেডিওটা 107 FM রেইনবোতে মহুয়া রয়েছে আজকে আপনার সঙ্গে, ঘড়ির কাটা বলছে 7:32, 10টা অবধি আছি, কিন্তু থাকতে থাকতে যেগুলো বলতে হবে, সকাল সকাল যেটা বলে দিতে হবে যেটা, সেটা হচ্ছে যে আজকের কলকাতার রাস্তাঘাটের কী কী ডাইভার্সন্স থাকবে সেটা নিয়ে একটু কথা বলার দরকার রয়েছে। এবং স্পেশালি যদি আজকে আপনার কোনো প্ল্যান থাকে বাইরে যাবেন সেটা হয়তো আপনি জানবেনও, কিন্তু তাও আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য, এবং যদি মনে না থেকে থাকে তাহলে তো অবশ্যই আপনার জন্য রয়েছে এই নিউজটা, সেটা হচ্ছে বিদ্যাসাগর সেতু। গত বেশ কয়েক সপ্তাহ রবিবারগুলো, শুধুমাত্র রবিবারগুলোকে চয়েস করে নেওয়া হচ্ছে বিদ্যাসাগর সেতুর বিভিন্ন কাজের জন্য, মেরামতির কাজের জন্য, এবং সেক্ষেত্রে কী হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকছে, সেটা কিন্তু আজকেও তার কোনো আলাদা কিছু নয়। সেজন্য অল্টারনেটিভ মানে এই সময় যদি আপনাকে পাস করতে হয় কলকাতা থেকে হাওড়ার দিকে বা হাওড়া থেকে কলকাতার দিকে আসতে হয় তাহলে কিন্তু অল্টারনেটিভ রুটটা নিতে হবে, যেটা হতে পারে আপনার রবীন্দ্র সেতু, যা যেটা কি না আমাদের হাওড়া ব্রিজ, অথবা নিবেদিতা সেতু, এছাড়াও বালি ব্রিজ যেটা বিবেকানন্দ সেতু, সেখানেও কিন্তু পার্শিয়াল ট্রাফিক কন্ট্রোল থাকবে, বাস রুট ডাইভার্সন থাকবে। সুতরাং হাওড়া ব্রিজ এবং নিবেদিতা সেতু এই দুটোই আপনার আপাতত ভরসা যদি রাস্তা ক্রস করতে হয়, এবং সেইভাবে আপনাকে কিন্তু ডাইভার্সনসগুলো নিতে হবে। প্লাস আরও একটা কথা, সেটা হচ্ছে যে কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এক্সামিনেশন CMS, এই পরীক্ষার জন্য কিন্তু আজকে সকাল 7টা থেকে মেট্রো চালু আছে, সেটা ব্লু লাইন বলুন বা গ্রিন লাইন দুটোই কিন্তু সকাল 7টা থেকে চালু হয়ে গেছে। 7টা থেকে 9টা এই যে সময়টা, মানে এই যে 2 ঘন্টা সময়টা, হাফ অ্যান আওয়ার প্রতি হাফ অ্যান আওয়ারে প্রতি আধ ঘন্টা অন্তর কিন্তু মেট্রো পাওয়া যাচ্ছে।

কলকাতা থেকে কোথায়, সেটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম, শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, যেটা হচ্ছে কিনা আমাদের ব্লু লাইন এবং গ্রিন লাইন, যেটা হাওড়া ময়দান থেকে সল্ট লেক সেক্টর 5। সকাল 9টার পর থেকে রবিবারের যেটা ইউজুয়াল যে শিডিউলটা, যে ইউজুয়াল যে টাইমিংটা, সেই টাইমেই চলবে। কিন্তু 7টা থেকে 9টা পর্যন্ত প্রত্যেক আধ ঘন্টা অন্তর কিন্তু মেট্রো পাওয়া যাবে। যারা মেট্রো অ্যাভেল করতে চান তাদের জন্য অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট খবর। আর হ্যাঁ, আজকে রাতের লাস্ট ট্রেন কিন্তু 10:30 PM, ইয়েস, 10:30, রাত্রি 10:30 কিন্তু আজকের শেষ ট্রেনটা ছাড়বে। সুতরাং এই ব্যাপারটাও মাথায় রাখবেন। আর হ্যাঁ, নিশ্চয়ই আপনার মনে আছে শহীদ ক্ষুদিরাম থেকে কবি সুভাষ, মানে গড়িয়া স্টেশন থেকে শহীদ ক্ষুদিরাম, মানে ঢালাই ব্রিজ যে জায়গাটাকে বলা হয়, ব্রিজ যেখান থেকে বাইপাসটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে, সেখানে কিন্তু মেট্রো সাসপেন্ডেড রয়েছে, বহুদিন হয়ে গেল, সেখানেও কিন্তু কাজ বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। তো এই সমস্ত কিছু নিয়ে রইল আপডেট। আর আপনাদের জন্য এবার আসছে একটা গান, কিন্তু আপনি আমাকে বলুন বলুন বলুন, এই স্টুডিওর ভেতরে বসে সত্যিই বোঝা সম্ভব বাইরে কি হচ্ছে? না, তার জন্যই তো আমার বন্ধুরা রয়েছে, আপনি রয়েছেন, ইয়েস তুমি রয়েছ। আপাতত আমি তোমাকে গান শোনাবো, আর তুমি আমাকে কিন্তু গান মিলানতে রিকোয়েস্ট পাঠাতেই পারো। কী গান শুনতে চাইছো বলে পাঠিয়ে দাও।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ইয়েস, আরও একটা গান মিলান্তির রিকোয়েস্ট। এবার এই রিকোয়েস্ট আমি পেয়েছি রাকেশ দাসের কাছ থেকে। রাকেশ দাস শুনতে চেয়েছেন তারকেশ্বর থেকে।
3: গান মিলান্তি, গান মিলান্তি।

0: আচ্ছা, আমার মতো কে কে আছেন যারা ছোটবেলায় ভাবতেন যে এটা হাজার কবিতা বেকার সবিতা, আর সবিতার যে কেন হঠাৎ বেকার হয়ে গেল সেটা নিয়ে চিন্তা ছিল, পরে বুঝলাম বেকার সবিতা। কিরকমভাবে কথার এদিক ওদিক করেই কিন্তু, বা শোনার এদিক ওদিক হলেই কিন্তু অনেক কথা বদলে যেতে পারে, সেই জন্য একদম এদিক ওদিক যাবেন না, টিউন করবেন কেবলমাত্র আপনি এখানেই।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: কারেক্ট, আর যদি আপনি এখানেই টিউন করে থাকেন, 107 FM রেইনবোটাকেই আপনি একদম ঠিকঠাক টিউন করে থাকেন, তাহলে হ্যাঁ আপনি একদম ঠিকঠাকই টিউন করেছেন, কোনো প্রবলেম নেই। মহুয়া রয়েছে আজকে আপনার সঙ্গে, সকাল 10টা পর্যন্ত থাকবো। আর একটু আগে আমি একটু ট্রাফিক ডাইভার্সন, একটু কখন গাড়ি আগে পাওয়া যাবে পরে পাওয়া যাবে সেটা নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, মেট্রো লাইনে কিন্তু বেশ একটা সুন্দর একটা চেঞ্জ এসেছে, মেট্রো কিন্তু অনেক বেশি সময় পর্যন্ত পাওয়া যাবে রাতের দিকে, যেটা আর একটু আগে হয়তো শেষ হয়ে যেত। সেই শিডিউলটা একটু মনে করিয়ে দিই, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম শেষ ট্রেন রাত্রি 10:03। দক্ষিণেশ্বর থেকে যদি শহীদ ক্ষুদিরাম আসতে চান, শেষ ট্রেন রাত্রি 10:03, এবং দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জে আসার শেষ ট্রেন কিন্তু রাত 10:18। দমদম থেকে টালিগঞ্জ যদি আপনি আসতে চান, সেই ট্রেন কিন্তু আপনি পাবেন রাত্রির 10:30। তার মানে দমদম থেকে টালিগঞ্জ অবধি যদি যাওয়া আসার জায়গা থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটা, সেই সময়ের ব্র্যাকেটটা, টাইম ব্র্যাকেটটা অনেকটা বাড়লো। এদিকে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার ট্রেন, মানে দক্ষিণ থেকে উত্তরের দিকে যাওয়ার ট্রেন, সেই ট্রেন কিন্তু 10:15 শেষ ট্রেন পাওয়া যাবে। শহীদ ক্ষুদিরাম থেকে যদি দমদম যেতে চান, সেটা রাত্রি 10:30 পাওয়া যাবে। টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর যেতে চাইলে 10:28 শেষ ট্রেন, এবং টালিগঞ্জ থেকে দমদম যেতে চাইলে 10:43 আপনি একটা ট্রেন পাবেন। হ্যাঁ, টালিগঞ্জ টু দমদম যদি যেতে চান, নর্থের দিকে যদি যেতে চান, ট্রেন ধরবার ব্যাপার থাকে, 10:43 কিন্তু লাস্ট ট্রেন রয়েছে, সেটা কিন্তু অনেকটা সময় আপনাকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, আর গ্রিন লাইনের ক্ষেত্রে, মানে হাওড়া থেকে সল্ট লেক যে রুটটা, সেটা হচ্ছে গ্রিন লাইন, সেটার ক্ষেত্রেও কিন্তু হয়েছে, শুরু হচ্ছে 6:00 থেকে, যেটা অনেকটা স্বস্তির কারণ বহু মানুষের কাছে। শেষ ট্রেন কিন্তু রাত্রি 10:30, দুদিক থেকেই, আপনি হাওড়া থেকে সেক্টর 5 যেতে চান বা সেক্টর 5 থেকে হাওড়ার দিকে আসতে চান, শুরু হচ্ছে 6:00 এবং শেষ ট্রেন আপনি পাবেন রাত্রি 10:30। তো এটা কিন্তু সত্যি একটা খুব উপকারের জায়গা হয়েছে যারা সাবার্বস থেকে স্পেশালি যাওয়া আসা করেন, যারা শহরের ভেতরেও যাওয়া আসা করতে চান। মেট্রোটা অবশ্যই আমাদের লাইফ লাইন, হ্যাঁ লাইফ

অফলাইনের যেরকম ব্যাপার সেটা তো অবশ্য আমরা বুঝতে পারছি, তার কারণ এই বর্ষাকালে কয়েকদিন আগেই অবশ্য এয়ারপোর্টের কাছে যেখানে মেট্রোর কাজ হচ্ছে সেখানে খুব খারাপ অবস্থা হয়েছিল। কিন্তু খারাপ হোক ভালো হোক, আমার শহরকে আমি ভালোবাসি, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। এবং সেই জন্যই আমি চাই যে আমার শহরে যে লাইফলাইন যেটা সেটা সুন্দর করে সেজে উঠুক এবং আরও বেশি করে মানুষের কাছে মানে একটা ভালো সুন্দর জায়গা নিয়ে যাক। আমাকে মাধাই দাস বড় ঘোষপাড়া থেকে লিখে পাঠিয়েছেন, দিদি এখন কিন্তু একবারে ঝলমলে সুন্দর সকাল, গতকাল প্রবল বৃষ্টি হয়েছে, আজকে সকালে রোদ্দুর উঠেছে। হ্যাঁ, আমি এটা বলছিলাম যে স্টুডিওর ভেতর বসে তো বুঝতে পারা যাচ্ছে না কী ব্যাপার, কিন্তু সেই কথাটা কিন্তু আমাকে জানিয়েছেন। তাই এই সময় কিন্তু সুন্দর সুন্দর গান শোনার জন্য আদর্শ। হ্যাঁ, সুন্দর গান রয়েছে আমার কাছে, আমার জলিতে অনেক কিছুই। আপাতত আরও একটা সুন্দর মিষ্টি গান আসছে, গান গাইবেন অন্বেষা, আর গানটা শুনে না কোথাও যাবেন না, কোথাও যাওয়ার কোনো প্রশ্নই নেই, মহা রয়েছি আপনার সঙ্গে। নমস্কার কলকাতা নিয়ে।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা শুনছেন আপনি। আর দেখুন, বলতে বলতে কিন্তু একটা ঘন্টা শেষ হয়ে আসলো, কিন্তু

আপনি ক প্লেট বিরিয়ানি শেষ করতে পারবেন? তার হিসাব কখনো আপনি করে দেখেছেন? না, যদি এরকম হতো যে আপনাকে প্রতি রবিবার বা সপ্তাহের যে কোনো একটা দিন ফ্রিতে এক প্লেট মাটন বিরিয়ানি দেওয়া হবে এভরি উইক, আপনি কি তাহলে ক প্লেট বিরিয়ানি শেষ করতে পারবেন? এরকম একটা প্রতিযোগিতা করা হয়েছিল কলকাতাতে ভেরি রিসেন্টলি, এবং শহরের একটা নামি রেস্তোরাঁ সেই প্রতিযোগিতার আয়োজন করেছিল এবং গোটা দেশ থেকে বহু মানুষ আবেদন করেছিলেন। তো 26 পিপল, 26 জনকে ফাইনালিস্ট করা হয়েছিল। চ্যালেঞ্জটা যেটা ছিল যে 45 মিনিটসে যে যত বেশি বিরিয়ানি খেতে পারবেন। তো বিরিয়ানি ম্যান আমাদের যিনি, তিনি 5 প্লেট বিরিয়ানি খেয়েছেন, 45 মিনিটে 5 প্লেট বিরিয়ানি। অবশ্য কন্ডিশন ছিল একটা, 2 প্লেট বিরিয়ানি খেতেই হবে, অ্যাটলিস্ট 2 প্লেট বিরিয়ানি সুন্দরভাবে সাপটে সুপটে খেতে হবে। কিন্তু বিরিয়ানি ম্যান খেয়ে নিয়েছেন 5 প্লেট, এবং সেই বিরিয়ানি ম্যানের নাম হচ্ছে প্রমিত কুমার দাস। এবং এভরি উইক 1 প্লেট করে ফ্রি মাটন বিরিয়ানি সারা জীবনের জন্য উনি পেয়ে গেছেন, তার এই অসাধারণ ট্যালেন্টের জন্য এবং তার এই অসাধারণভাবে কী বলবো, বিরিয়ানিকে নিয়ে একদম, বিরিয়ানি আমার জীবন বলে উনি যেভাবে এগিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে সুন্দরভাবে প্রতিযোগিতা করেছেন। যাই হোক, যেটা কথা সেটা হচ্ছে যে এইরকম যদি একটা কোনো চান্স পাওয়া যায় যে সারা জীবনের জন্য বিরিয়ানি, তাহলে কিন্তু হ্যাঁ, তাহলে অবশ্যই ভেবে দেখা যায়। এবং সেই ভেবে দেখার জন্যেই বোধহয় অনেকেই রাজি হয়ে গিয়েছিলেন, প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন। কিন্তু হ্যাঁ, বিরিয়ানি ম্যান ভাই একজনই হয়। যাই হোক, এরকম সুন্দর বিরিয়ানিময় এবং সুন্দর গন্ধময়, সুন্দর সুন্দর মানে কানে আপনার সুরের মূর্ছনায় ভরিয়ে দেবে এরকম দারুণ দারুণ গান শুনবার জন্য আপনাকে অন্য কোথাও যাওয়ার দরকার নেই, আপনি এখানেই পেয়ে যাবেন সেই সমস্ত ভালো ভালো গানগুলো। হ্যাঁ, যেটা কথা সেটা হচ্ছে 8টা বেজে যাবে, আর 8টা হয়ে যাওয়া মানেই কিন্তু খবরের সময়। খবরের পর ফিরে আসবো, তাই কোথাও যাবেন না। মোবাইল রয়েছি আজকে, নমস্কার কলকাতা।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে শুভব্রত মুখোপাধ্যায়। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। IMD আগামী দুদিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তেলেঙ্গানা পুলিশ রাজ্য জুড়ে শিশুশ্রম ও শিশু পাচার বন্ধের লক্ষ্যে অপারেশন মুস্কান 12 নামক এক মাসব্যাপী বিশেষ অভিযানের মাধ্যমে 6,307 জন শিশুকে উদ্ধার করেছে। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এই অভিযান চালানো হয়। পেরুর নাচকা শহরের কাছে পর্যটকবাহী একটি ছোট বিমান ধ্বংস হয়েছে। এতে থাকা 13 জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন বলে খবর। রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে সন্দেহভাজন হামলাকারী সহ অন্তত 3 জন নিহত হয়েছেন। ন্যাশনাল অ্যান্টি টেররিজম কমিটির তথ্য মতে কুদ্রিনস্কায়া স্কোয়ারের রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় অন্তত আরও 21 জন আহত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল NEET PG 2026 প্রস্তুতি পর্যালোচনা করেছেন। উল্লেখ্য, এ মাসের 30 তারিখে এই NEET PG পরীক্ষা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করবেন। এর মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জনভাগিদারি অভিযানের সূচনা হবে। 13টি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। গতকাল গেমসের 10ম দিনে ভারত মোট 16টি পদক জয় করে। বক্সিংয়ে পুরুষদের 80 কেজি বিভাগে অঙ্কুশ পাঙ্গাল, 60 কেজি বিভাগে শচীন সিবাজ, মহিলাদের 51 কেজি বিভাগে সাক্ষী চৌধুরী, 54 কেজি বিভাগে প্রীতি পাওয়ার, 57 কেজি বিভাগে জেসমিন লাঙ্গরিয়া, 60 কেজি বিভাগে প্রিয়া ঘাঙ্গার্স এবং 70 কেজি বিভাগে অরুন্ধতী চৌধুরী ভারতকে সোনা এনে দিয়েছেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানিয়েছেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: হ্যাঁ, বন্ধুকে পাশে নিয়েই রয়েছি। 107 FM রেইনবো টিউন করেছো তুমি। ঘড়ির কাটা বলছে 8:33, ঠিক এইখানে।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
0: আর এখন যেটা সময় হয়ে গেছে সেটা হচ্ছে
1: হাওয়া অফিসের হালচাল।
0: হ্যাঁ, হাওয়া অফিসের হালচাল, হাওয়া অফিসের খবরাখবর একটুখানি নিয়ে নেওয়ার সময় হয়ে গিয়েছে। যদিও আমাকে আমার এক বন্ধু জানিয়ে দিয়েছে যে আপাতত এখন বৃষ্টি হচ্ছে না, সে যেখানে থাকে সেখানে হচ্ছে না, অন্য কোথাও কী ব্যবস্থা অবস্থা আমি জানি না। যাই হোক, এখন কিন্তু যেটা গত 24 ঘন্টার আপডেট,

সেটা বলছে যে মোটামুটি না আগামী চব্বিশ ঘন্টার আপডেট, একটু একটু বলবো গত চব্বিশ ঘন্টার আপডেটটা একটু বাদে বলছি, আগামী চব্বিশ ঘন্টার আপডেটটা অ্যাকচুয়ালি বলবো এখন, যেটা বলছে যে সাধারণত কিন্তু মেঘলা আকাশ থাকবে, তার সঙ্গে বৃষ্টি একটু হালকা করে বিদ্যুৎ টিদ্যুৎ ডাকবে, যেটাতে আপনি চমকে টমকে যেতেও পারেন। যাই হোক, চমকাবেন না, তার থেকেও বেশি আপনি অ্যালার্ট থাকবেন। যদি কোনো

যেটা কথা সেটা হচ্ছে যে মাত্রা তাপমাত্রা সব থেকে বেশি পৌঁছতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস 33 ডিগ্রি সেলসিয়াস, এবং সব থেকে কম যেটা হতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। 33-27 এর মাঝামাঝি মোটামুটি ঘোরাফেরা করবে বলে মনে করা হচ্ছে। আর যদি গত 24 ঘন্টার দিকে তাকাই, গত 24 ঘন্টায় কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার হয়ে দাঁড়িয়েছিল 32.7 32.7 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা 0.2 ডিগ্রি বেশি। আর মিনিমাম যেটা ছিল সেটা ছিল 28.4 28.4 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি বেশি ছিল। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল 94% এবং সর্বনিম্ন ছিল 71%। বৃষ্টি কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু ছিটাপটা মাত্র হয়েছে, হালকা করে বৃষ্টি হয়েছে, খুব যে বৃষ্টি হয়েছে তা নয়। কিন্তু আবার আরও একজন বন্ধু বলেছেন যে তাদের বাড়ির ওই দিকে নাকি বেশ বৃষ্টি হয়েছে। সুতরাং আকাশের গতিবিধি বোঝা মোটেও খুব একটা কাজের কথা নয়। কিন্তু হ্যাঁ, রেডিও স্টেশনে মানে আপনার পছন্দের এফএম চ্যানেল এফএম রেনবোতে কী গান বাজবে সেটা আপনি বুঝতে পারবেন, কারণ সকাল সকাল ভীষণ সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গান শোনানোটাই হচ্ছে আমার কাজ। যেমন এই গানটা শান আর ইমন চক্রবর্তী গাইছেন, গানটা শুনে চট করে ফিরে আসছি, সঙ্গে থাকুন, শুনছেন নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: পাহাড়িয়া সুর, একেবারে পাহাড় থেকে ডাইনোসর সব কিছুই পাওয়া যায় আমাদের নমস্কার কলকাতায়। কেন যেটা বলছি, আজকে 2nd August, যখন নিনের ডায়েরি খুলেছিলাম তখন বলেছিলাম যে আজকে নাকি কিনা ডাইনোসর ডে। সেই ভয়ঙ্কর জীবজন্তুগুলো যেগুলো পৃথিবী একসময় রাজত্ব করে বেড়াতো। কিন্তু হ্যাঁ, ডাইনোসর ডে কি সত্যি আজকের দিনটা, সেটার একটা ফ্যাক্ট চেকের দরকার রয়েছে। বিষয়টা হচ্ছে, ডাইনোসর ডে বলে আলাদা করে ইউনেস্কো কিন্তু 2nd August যে মান্যতা দিয়েছে সেরকমও কিছু নয়, কিন্তু বিভিন্ন রকম পপুলার পপ কালচার, কার্টুনিস থিম, সাইন্টিফিক ইনস্টিটিউশন এবং পৃথিবী জুড়ে বিভিন্ন মিউজিয়ামে কিন্তু বেশ কিছু কারণে আজকের দিনটা ডাইনোসর ডে হিসাবে পালন করা হচ্ছে। তো কেন কেন যেটা, সেটা হচ্ছে যে ভীষণভাবে পপ কালচার সেলিব্রেশনের একটা ব্যাপার রয়েছে। সেটা কীরকম না, জুরাসিক পার্ক যে ছবিটা, যে সিনেমাটা, সেটা কিন্তু এই সময় কিন্তু শ্যুট করা হয়েছিল, এই সময়ের, এই অগস্টের এই সময়টার সঙ্গে কিন্তু সেটার একটা রিলেশন রয়েছে। প্লাস এই সময়ে কিন্তু অনেক রকম এক্সকাভেশনসও রয়েছে যেগুলো উদ্ধার করা হয়েছে, এবং সেটা থেকে মানুষ সময়ে সময়ে বিভিন্ন টাইম লাইন্সে কিন্তু মানুষ অবাকই হয়েছেন যত এই প্রাণীটার সম্পর্কে তারা জানতে পেরেছেন। তারা এখন এই পৃথিবীতে নেই ঠিকই, কিন্তু তারা এক সময় যে বিরাট একখানা ভয়ঙ্কর ব্যাপার ছিল সেটা অবশ্যই আমরা ঠাহর করতে পারি। আমাদের কলকাতা শহরের জাদুঘরে গেলেও সেই বিরাট বড় বড় সেই ফসলগুলো, সেই হাড়গোড়গুলো দেখতে পাওয়া যায়। তো যাই হোক, মোটামুটি 2nd August আজকের দিনটা মোটামুটি চেকলিস্টে রাখা রয়েছে যে হ্যাঁ, এটা একটা ডাইনোসর ডে। কিন্তু ডাইনোসর ডে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু 1st June করা হয় বেশ কিছু জায়গায়। সেখানে আবার অনেক, সেক্ষেত্রে অনেক সময় এডুকেশনাল প্রোমোস করা হয়, ডাইনোসরের খেলনার আলাদা করে ডিসকাউন্ট পাওয়া যায়, কী অবস্থা চিন্তা করুন। আবার কিছু কিছু জায়গায় আবার May 3rd Tuesday ডাইনোসর ডে পালন করা হয়, সেটাও কিন্তু মিউজিয়ামে, বিভিন্ন সায়েন্টিফিক সেন্টার তারাও কিন্তু বলছেন। আবার January 30th কিন্তু ড্র ডাইনোসর ডে হিসাবে একটা আলাদা করে দিন করা হয়। এবার ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আজকের দিনে আপনি যদি অবশ্য মিউজিয়ামগুলোতে যান, খোঁজ খবর নেন, কিন্তু এটা কিন্তু আপনি জানতে পারবেন যে বিভিন্ন জায়গায় কিন্তু মিউজিয়ামগুলোতে আজকের ডেটটা, মানে 2nd August কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে। 1966 আজকের দিনে কিন্তু ফসিল, ডাইনোসরের ফসিলাইজড ফুটপ্রিন্ট একটা আবিষ্কার হয়েছিল। সেটা যে স্পেসিফিক্যালি আজকেরই ডেটে সেটা না, একদম অগস্টের শুরুর দিকে, প্রথম মোটামুটি জুলাইয়ের শেষ থেকে 2nd August সেটা বুঝতে পারা যায় যে হ্যাঁ, এটা একটা ডাইনোসরের একটা বিরাট বড় ফুটপ্রিন্ট। 1966 কথা বলছি। তো সেই থেকে মোটামুটি যেটা দাঁড়ালো যে হ্যাঁ, যে বস্তুটি, মানে বস্তু বলা একেবারেই ভুল, যে প্রাণীটি অসাধারণ একটি প্রাণী, যেটা কিনা 245 মিলিয়ন ইয়ার্স আগে আমাদের পৃথিবীতে ঘুরে বেড়াতো, মানে কয়েক কোটি বছর আগের গল্প বলা হচ্ছে, যেখানে কিন্তু ডাইনোসরের খবর পাওয়া যাচ্ছে। এবং সেই সময়টা কিন্তু অনেকটা বড় সময়, মানে মেসোজোয়িক এরা যেটা পৃথিবীর, সেই সময় পৃথিবীর যে পট পরিবর্তন, পৃথিবীর কে যে ম্যাপটা এখন আমরা চিনি সেটাও সেরকম ছিল না, সেইটারও অনেক রকম চেঞ্জেস এসেছে। সেখান থেকে শুরু করে মোটামুটি বেশ কয়েক লাখ বছর আগের গল্প, যেখানে কিনা আমাদের ক্রেটাশিয়াস পিরিয়ড, সেই সময়ে কিন্তু বলা হয় যে বিরাট বড় কোনো একটা অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট হয়েছিল। পৃথিবীর বাইরে থেকে, মহাকাশ থেকে উড়ে আসা কোনো একটি বস্তু দুম করে পৃথিবীর বুকে পড়ে এবং সমস্ত ডাইনোসররা একেবারে উবে যায়। তো এই যে বিরাট বড় টাইম লাইনটা, কয়েক লক্ষ বছরের একখানা যে ব্যাপার, হাজার হাজার লক্ষ লক্ষ বছরের এই যে ব্যাপারটা, এই যে গল্পটা, এইটা তো নিতান্তই এখন আজকে 2026 বসে আমাদের কাছে মনে হচ্ছে গল্প। কিন্তু হ্যাঁ, এই গল্পকে কি আমরা কল্পনার মাধ্যমে আমাদের চোখের সামনে নিয়ে আসতে পারি না? পারি তো, অবশ্যই পারি, এবং সেই জন্যেই আজকের নমস্কার কলকাতায় আপনার সঙ্গে আড্ডা দেবো এই ব্যাপারটা নিয়ে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনার যদি কোনো পোষা ডাইনোসর থাকে, মানে আপনি যদি কোনো ডাইনোসরকে পোষার সুযোগ পান,

তাহলে আদর করে সেই পোষ্যটির আপনি কী নাম রাখবেন? এটা হচ্ছে আমার এক নম্বর প্রশ্ন। এবং দু নম্বর কাজ হচ্ছে পোষ্যটিকে দিয়ে আপনি কী কাজ করাবেন, আপনি কীরকমভাবে সেই পোষ্যটাকে নিয়ে রাস্তায় ঘুরতে যাবেন, বা ওর সঙ্গে আপনি কী করবেন, কী বিহেভ করবেন, ওকে দিয়ে কী কাজ করাবেন, কোন কাজ স্পেসিফিক্যালি সে আপনার জন্য করে দেবে, এবং তাকে আদর করে আপনি কী নামে ডাকবেন, চিন্তা করুন। অত বড় একটা ডাইনোসর, আচ্ছা হ্যাঁ, ডাইনোসরের কিন্তু আবার অনেক রকম ভেরিয়েশান রয়েছে। ডাইনোসর যে সবসময় যে হালুম করে, না হালুম করতো কিনা জানি না, কিন্তু তেড়ে মেরে দাঁত খিচিয়ে এগিয়ে আসতো ধুম ধুম ধুম ধুম করে, সেটাও নয়। ঠান্ডা শান্ত ডাইনোসরদেরকেও কিন্তু পাওয়া যেত, সেটা কিন্তু আমি বলছি না নিতান্তই, এটা কিন্তু বৈজ্ঞানিকরা বলছেন। খুঁজে পাওয়া গিয়েছে এরকম নিদর্শনও, যারা কিনা একেবারেই ভেজিটেরিয়ান ছিল, একেবারে শান্ত শিষ্ট ছিল। তো আপনার কোনটা চয়েস, সেই নন ভেজ ভয়ঙ্কর ডাইনোসর, নাকি ঠান্ডা শান্ত শিষ্ট যারা কিনা গাছের পাতা খেয়ে খেয়ে দিন ঠিন কাটাতো, সেই সব ডাইনোসররা পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ক্লাস্টারে ক্লাস্টারে থাকতো। কিন্তু আপনি কাকে বেছে নেবেন আপনার পোষ্য হিসাবে, তার নাম কি রাখবেন, এবং তাকে দিয়ে আপনি কী কাজ করাবেন? জাস্ট ছোটো তিনটে প্রশ্ন, কোচি তিনটে প্রশ্ন, তার কোচি করে উত্তর দিয়ে দিন 9903659992। অনেকটা কথা বলেছি, তাই এবারে পরপর একটু গান টান শুনে নেব। গান শুনে ফিরে এসে কিন্তু আপনার মেসেজগুলো নিয়ে আমি বসবো, তাই ইন্টারেস্টিং সমস্ত মেসেজগুলো পাওয়ার জন্য আমি অবশ্যই অপেক্ষা করে রয়েছি। আপনি ঝপাঝপ চলে আসুন। আর একবার বলে দিই, 9903659992, জানান ডাইনোসর পোষার সুযোগ পেলে আপনি তার কী নাম রাখতেন, কোন ডাইনোসরটা নিতেন, সেই ভয়ঙ্কর মাংসাশী ডাইনোসর, নাকি নিতান্তই সাধারণ নিরীহ যেসব ডাইনোসরের খোঁজ পাওয়া যায়, যারা কিনা ফ্রেন্ডলি বলেও জানতে পারা যায় তাদেরকে, আর তাকে দিয়ে আপনি কী কাজ করাতেন? তো এই পুরো ব্যাপারটা আপনি লিখে পাঠিয়ে দিন, নর্মাল হোয়াটসঅ্যাপ করতে পারেন বা নর্মাল ফোন মেসেজ করতে পারেন, চলে আসুন আমার কাছে। আর আপাতত একটা সুন্দর গান শুনুন, যেটা রইতো আপনার জন্য।

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
4: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
1: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
2: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: শুনছেন নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা।
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
5: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
5: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
6: ভারতের প্রথম কলেজ যেখানে ছাত্রীদের ট্রেনিং দেওয়া হতো স্বাধীনতা আন্দোলনের জন্য, আর সেরকমই সেই এক আতুরঘর থেকে গর্জে উঠেছিলেন আরও এক নারী, যার নাম বীণা দাশ।

0: আমি অরিজিৎ, আর আমার সঙ্গে কুনাল দা। এই মুহূর্তে আমরা রয়েছি বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের একদম সামনে। আচ্ছা কুনাল দা, যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম সেটা কোন সালের?
1: এটা অ্যাকচুয়ালি 1928 সাল।
0: ওকে,
1: 1928 সালে বেথুন কলেজে তৈরি হয়েছিল ছাত্রী সংঘ। তৈরি করেছিলেন কল্যাণী দাস, তিনি ছিলেন বীণা দাসের দিদি। আর সেই সময় এখানে মেম্বার ছিলেন মূলত, যারা ছিলেন প্রধান মেম্বার, প্রীতিলতা বাদ্যেদার, কল্পনা দত্ত, শান্তি ঘোষ এবং অবশ্যই বীণা দাস।
0: আচ্ছা, তো আচ্ছা, এই যে ধরো আমরা ট্রেনিং এর কথাগুলো বলছি, এই ট্রেনিং মানে তো সেটা ফিজিক্যাল ট্রেনিং এর কথা বলছি নিশ্চয়ই?
1: একদম একদম। এখানে ফিজিক্যাল ট্রেনিং বলতে যেটা হতো, মূলত এনাদেরকে শেখানো হতো লাঠি খেলা, এনাদেরকে শেখানো হতো সাইকেল চালানো, মোটর গাড়ি চালানো, আত্মরক্ষার্থে ছুরি চালানো, এবং এছাড়া যেটা হতো ওনাদেরকে সামরিক ট্রেনিংও দেওয়া হতো, যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো বেসিক্যালি।
0: মানে একটা ওয়াইড রেঞ্জের ট্রেনিং তারা পেতেন।
1: একদম।
0: এতক্ষণ তো আমরা বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে থাকলাম, আর এবার আমরা স্যার জন এলিয়ট ড্রিং কোয়ার্টার বেথুনের মূর্তির একদম সামনে। তো কথা হচ্ছিল বীণা দাসকে নিয়ে। তো দেখো, এখানে ট্রেনিং হলো, এবার তো যুদ্ধক্ষেত্রে যেতে হবে, আর সেই যুদ্ধক্ষেত্র কিন্তু তার ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি।
1: সেই দিনটা ছিল 6 February 1932। সকাল থেকে কলেজ স্ট্রিটের রাস্তায় ব্যস্ততা তুঙ্গে, প্রচুর সাজোয়া গাড়ি যাচ্ছে, চারিধারে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। ব্যাপারটা কি, সেদিন অ্যাকচুয়ালি কলকাতার গভর্নর স্ট্যানলি জ্যাকসন আসছেন কলকাতা ইউনিভার্সিটির সেনেট হলে কনভোকেশন অনুষ্ঠানে বক্তৃতা।
0: আচ্ছা,
1: এবারে সব ছাত্রছাত্রীরা এসছেন, সেখানে বীণা দাসও গেছেন। সেদিন বীণা দাস গেছিলেন যে গাউনটা পরে, তার ডান পকেটে ছিল একটা রিভলভার আর তার বাঁ পকেটে ছিল পটাশিয়াম চাল।
0: আচ্ছা,
1: যখন ভাষণ চলছে, জ্যাকসন ভাষণ দিচ্ছেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে একটি মেয়ে সে তার দিকে ছুটে আসছে, এবং তিনি কিছু বোঝার আগেই পরপর 5টা ফায়ার হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকসন বেঁচে।
0: আচ্ছা কুনাল দা, আমি তো শুনেছিলাম যে এই ঘটনার পরপরই গ্রেফতার হয়েছিলেন উনি।
1: আনফরচুনেটলি ইয়েস, কিন্তু তার পরিণতি হয়েছিল ময়দানে যেরকম লাস্ট বল পর্যন্ত খেলা ধরে রাখতে হয়, বুঝলো অরিজিৎ? বীণা দাস কিন্তু ক্ষমা প্রার্থনা করেননি।
0: ট্রু। আর এই মুহূর্তে আমরা যে ময়দানে রয়েছি, সেই ময়দান হলো জাস্ট আমার পেছনে বেথুন কলেজের

0: স্কুল। আচ্ছা, এইবার একটু আমরা আবার সেই সময় ফিরি কুণালদা, একটু সেই বিচারের দিনের গল্পটা আমাকে বলো।
1: ভরা বিচার সভায় দাঁড়িয়ে বীণা দাস বলেছিলেন, আমি গভর্নরের উপরে গুলি চালিয়েছিলাম সেই শাসকদের এগেনস্টে যারা যার প্রতিনিধি ছিলেন গভর্নর স্ট্যানলি জ্যাকসন।
0: তো এত কিছু ঘটনা ঘটলো, এটা নিশ্চয়ই ব্রিটিশ পুলিশ খুব একটা মেনে নেয়নি।
1: নেয়নি তো, মোটেই নেয়নি। বীণা দাসে সেই সময় 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। বীণা দাস কিন্তু আরো একবার জেলে গেছিলেন।
0: আচ্ছা,
1: 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় বীণা দাসের জেল হয়।
0: ওকে,
1: আর 1960-তে ভারত সরকার বীণা দাসকে পদ্মশ্রী দিয়েছিলেন। আর একটা খুব ইন্টারেস্টিং কথা তোমায় বলি, 2012 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে কিন্তু বীণা দাসকে না মরণোত্তর স্নাতক উপাধি দেয়।
0: আচ্ছা,
1: মানে তার এই মানুষটা স্যাক্রিফাইস এবং অবদানের জন্য কলকাতা ইউনিভার্সিটি থেকে ওনাকে 2012 সালে দেয়া হয় মরণোত্তর স্নাতক।
0: মানে তাহলে যে মানুষটার জীবনে এত কিছু জড়িয়ে রয়েছে, যে মানুষটা এতটা সাহসী, এত পুরস্কারে ভূষিত, তারপরেও সেই মানুষটার দেখো শেষটা কিন্তু ভালো হলো না, তাই না? মানে আমরা যতদূর জানি যে ঋষিকেশে যখন তার দেহ পাওয়া গেছিল সেটাও খুব একটা ভালো অবস্থায় নয়, তাই না?
1: ঠিক কথা। আসলে বীণা দাসের মতো মানুষরা জানেন বা বিশ্বাস করেন যে জীবনটা অনিশ্চিত হতে পারে কিন্তু কখনোই পরাধীন হতে
0: পারে। এই লাইনটা তো দারুণ।
1: এই মানুষটার এই যে লড়াইটা, এর পেছনে একজন অবদান ছিল, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস।
0: ওকে,
1: এটা অনেকে জানে না যে নেতাজির যিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু বীণা দাসের বাবা। সেই সূত্রে বীণা দাসের বাড়িতে নেতাজি অনেকবার গেছেন এবং বলা যায় যে সেটা হতে পারে একটা তার এই যে লড়াকু মানসিকতা, সেটার একটা কারণ হতে পারে নেতাজি।
0: হতেই পারে।
1: আর আমাদের এই শহর আজকে কিন্তু আমরা যদি বলি, আমাদের এই শহরে কিন্তু বীণা দাসের নাম প্রতিটা জায়গায় লেখা আছে, ইতিহাসে লেখা আছে, এবং শুধু লেখা আছে না, লেখা আছে সোনার
0: অক্ষরে। সত্যি এই রকম ঘটনা প্রচুর রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে, আমাদের ইতিহাসে। আর সেই সমস্ত প্রত্যেকটা অধ্যায় আজও পর্যন্ত আমাদের ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
2: 107 FM Rainbow presents স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
3: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা,
2: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
3: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
2: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন।
3: সাত সুরে সারা দিন।
4: শুনছেন নমস্কার কলকাতা।
5: নমস্কার কলকাতা
4: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা।
5: নমস্কার কলকাতা।

0: হ্যাঁ বন্ধুদের জিজ্ঞেস করেছিলাম যে এখন কি বৃষ্টি হচ্ছে না রোদ হচ্ছে। বৃষ্টির রোদ কিছুই বোঝার উপায় নেই, তার কারণ স্টুডিওর ভেতরে বসে তো কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু বন্ধু জানিয়ে দিয়েছে যে হ্যাঁ এখন কটকটে রোদ্দুর, এবং সেই জন্য রোদ্দুর মার্কা গান নিয়ে আমি চলে এসেছিলাম। পাপন গাইছিলেন এই গানটা, অভিশপ্ত নাইটি হচ্ছে সিনেমার নাম, আর যেখানে আপনি টিউন করেছেন সেই জায়গাটার নাম হচ্ছে
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
0: করেক্ট, নমস্কার কলকাতা। তো বন্ধুদের মধ্যে সবার আগে যিনি হাজির হয়ে গিয়েছেন তিনি হচ্ছেন সৌভিক সরকার ফ্রম কসবাহালতু। সৌভিক দা মানে ডাইনোসরের সঙ্গে ড্র্যাগনও চাইছে আর কি, মানে একটা বিশ্ববিখ্যাত ওয়েব সিরিজ রয়েছে যেটার একটা প্রিকুয়েল এখন চলছে, ভীষণভাবে চলছে মার্কেটে। তো সেখানে প্রচুর ড্র্যাগন ড্র্যাগন দেখা যায়, ড্র্যাগন নিয়ে অনেক সিনেমা টিনেমা, অনেক সায়েন্স ফিকশন সিনেমাও হয়েছে। তো মুখ থেকে আগুন বার করা ডাইনোসর, ডাইনোসর কাম ড্র্যাগন, এরকম একখানা কম্বিনেশন চাইছে আমাদের সৌভিক সরকার কসবাহালতু থেকে। বলছে তার কারণটা, মানে তার জবরদস্ত কারণ রয়েছে, সেটা হচ্ছে গ্যাস খরচ কমে যাচ্ছে, রান্না কর মানে গ্যাস খরচ কমবে, শুধু তাই নয় রান্নাটাও খুব তুরন্ত হয়ে যাবে, কারণ যেখানে যেমন দরকার সেরকমভাবে সে আগুনটুকু দিয়ে রান্না টান্না করে দেবে, এবং রান্না করবার জন্য বাজার করতে যাবে সেই অসাধারণ ডাইনোসর। দাম যদি না কমায়, দাম না কমালে কাকা ভয় আছে, কারণ সেই ডাইনোসর কিন্তু তেলে আসবে। যাই হোক, সেই ডাইনোসরের, সেই আদরের ডাইনোসরের কী নাম দেবে আমাদের সৌভিক দা সেটা অবশ্য আমাদের লিখে পাঠায়নি, সেটা যে দেখতে পারলে ভালো হতো। ড্র্যাগন ডাইনোসর, এই ড্র্যাগন ডাইনোসরের কী নাম? আচ্ছা, এবার হচ্ছে কে, এবার বৈদ্যবাটি খড়পাড়া থেকে প্রসূন কুমার খাঁ লিখে পাঠিয়েছে। তো প্রসূনদা বলছে আমি ডাইনোসরের নাম রাখতাম বাহুবলি। আরে জিও, এই অসাধারণ নামকরণটার জন্য দাদা আপনাকে একটা এরম ফাটাফাটি নামকরণের জন্য। ডাইনোসরের নাম বাহুবলি, চিন্তা করা যায়? তো প্রজাতি অনুযায়ী খেতে দিতাম, যদি তৃণভোজী হতো তাহলে ঘাস পাতা, যদি মাংসাশী হয় তাহলে অবশ্যই সেই অনুযায়ী খাদ্যের বন্দোবস্ত করতে হতো, কাজ করাতাম, বাচ্চাদের সঙ্গে সেলফি তোলাতাম, সমাজে যারা খারাপ কাজ করে তাদের শাস্তি দিতাম, যদি আমিও খারাপ কাজ করি তাহলে যেন আমাকেও বকাঝকা দেয়, এরকমভাবেই আমি তাকে ট্রেনিং দিতাম। উঁচু গাছ থেকে যেখানে অন্য প্রাণীরা নাগাল পায় না সেখান থেকে ফল পেড়ে এনে স্থলভাগে সমস্ত প্রাণীদের যত দেওয়া হয়, ওর কাছে প্রচুর ক্ষমতা থাকা সত্ত্বেও সেই ক্ষমতা যেন অপব্যবহার না করে সেই জন্য তাকে আমি ট্রেন করতাম। বাহ, বেশ ভালো, বেশ ইন্টারেস্টিং, আর হাততালিটা তো আমি আগেই বাজিয়ে দিয়েছি। ওকে, এরকম একটা সুন্দর যদি টপিক দেওয়া হয় তাহলে কে না লিখতে ভালোবাসে। শাওন বারাসাত থেকে লিখেছে, ডাইনোসর পুষতে হলে শান্তশিষ্ট তৃণভোজী এক অতিকায় ডাইনোসরই আমি পুষবো, তার নাম দেব ডোডোসর। নয়তো হিংস্র মাংসাশী ডাইনোসর পুষতে গেলে দেখা গেল কখন তার মুড খারাপ হয়ে গেল, আমাকে কে বেললো, বিশাল রিস্ক। আমার ডাইনোসরকে আমি আমার প্রাইভেট ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহার করবো, কোথাও যেতে হলে তার ওপর উঠে পড়বো, সে দু পা তিন পা ফেলতে ফেলতেই গন্তব্যে পৌঁছে যাবে, আর যেহেতু সে অতিকায় আমি যদি ওর ওপরে উঠে পড়ি তার কোনো কিছু বোধই হবে না। বাহ, মানে বলছে তার সঙ্গে লজিকটাও দিচ্ছে, আমি তো তো অতিকায়, আমি মানে আমার ওজনটা ওর কাছে কোনো ব্যাপারই না। যাই হোক, থ্যাংক ইউ শাওন, এত দুর্দান্ত একখানা লিখে পাঠানোর জন্য মেসেজ। এবার প্রসেন

অদ্রিত ঢ্যাং বাগনান থেকে লিখছে, আজ আমার মেয়ে অদ্রিতির জন্মদিন, তাকে আমি ঘাসপাতা খাওয়া ডাইনোসর দিতাম, তাকে বাহন হিসাবে নিয়ে ঘুরত এবং তার সঙ্গে খেলতো, তার নাম দিতাম জিমি, জিমি জিমি জিমি, আজা আজা আজা। আচ্ছা, জিমি করে ডাকলেই ডাইনোসর ছুট্টে ছুট্টে চলে আসবে, মানে এই ব্যাপারগুলো না ভাবলেই আমার শিহরণ জাগছে। বিশেষত ডাইনোসর যদি বাহন হয়, মানে এরা ফাটাফাটি এরা ব্যাপার, এটা এটাকে আমি ম্যাজেস্টিক বলবো নাকি মানে অসম্ভব কিছু বলবো সেটা বুঝতে পারছি না। যাই হোক, এত অসাধারণ মেসেজগুলোর জন্য সবাইকে হাততালি, এবং যারা লিখে পাঠিয়েছেন, পাঠাবেন বলে মনে করছেন তাদের জন্য হাততালি, এবং খানিকটা হাততালি আমার জন্য, কারণ অসাধারণ টপিকটা আমি ভাবতে পেরেছি। তাই যাই হোক, ঘুরে কাটা বলছে 8:48, ডাইনোসর যদি আজকে আপনি পুষতে পারতেন তাহলে আপনি তার কী নাম দিতেন, কী ডাইনোসর আপনি পুষতেন, সেটা তৃণভোজী নাকি মাংসাশী, এবং তাকে দিয়ে আপনি কী কাজ করাতেন। এই দিনটা আমি প্রশ্ন করেছিলাম কেন, তার কারণ হচ্ছে আজকে 2nd August, অনেক ক্ষেত্রে অনেক মিউজিয়াম, অনেক গবেষকরা বিভিন্ন ধরনের গবেষণায় দেখতে পাওয়া যাচ্ছে যে আজকের এই 2nd August তারিখটার সঙ্গে একটা রিলেশন রয়েছে। তো অনেক অনেক জায়গায় 2nd August ডাইনোসর ডে হিসেবে পালন করা হয়, এর অনেক ভ্যারিয়েশনসও রয়েছে, বাট স্টিল আমি 2nd August-টাকেই ধরে নিয়ে প্রশ্ন করেছিলাম এই কয়েকটা। যারা এখন টিউন করলেন তাদের জন্য বললাম, 9903 খোলা রয়েছে, ডাইনোসর যদি আপনার পোষ্য হতো তাকে দিয়ে কী কাজ করাতেন জানিয়ে দিন। আর এই গানটা শুনুন, শুনতে শুনতে ভাবুন এবং লিখে পাঠিয়ে দিন।

0: কোথায় পাবি রে মাতাল আগুন রাঙা আগুন মেশায় আবি রে লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

গান মিলান দিয়ে একটা গান শুনবো, রূপঙ্কর বাগচির গাওয়া গান। এই গানটা শুনতে চেয়েছেন শর্মিষ্ঠা মুখার্জি হাওড়া সাকরাইল থেকে। আর তারপরে শুনবো মাধাই দাস শুনতে চেয়েছিলেন বড় ঘোষপাড়া থেকে, ডাকছে আকাশ ডাকছে বাতাস। তো এই দুটো গান পরপর শুনবো, দুটোই গান মিলান্তির গান। গান শুনে ফিরে আসছি, সঙ্গে থাকুন।

তেরোটি সোনাসহ আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুভব্রত মুখোপাধ্যায়। তেরোটি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। গতকাল গেমসের দশম দিনে ভারত মোট 16টি পদক জয় করে। বক্সিংয়ে পুরুষদের 80 কেজি বিভাগে অঙ্কুশ পাঙ্গাল এবং 60 কেজি বিভাগে শচীন সিওয়াত সোনা জিতেছেন। এছাড়া মহিলাদের 51 কেজি বিভাগে সাক্ষী চৌধুরী, 54 কেজি বিভাগে প্রীতি পাওয়ার, 57 কেজি বিভাগে জেসমিন ল্যাঙ্গোরিয়া, 60 কেজি বিভাগে প্রিয়া ঘাঙ্গার্স এবং 70 কেজি বিভাগে অরুন্ধতী চৌধুরী ভারতকে সোনা এনে দিয়েছেন। প্যারা গেমসে পুরুষদের শটপট F57 ইভেন্টে সোমান রানা সোনা জিতেছেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কমনওয়েলথ গেমসকে পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করবেন। এর মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জনভাগিদারী অভিযানের সূচনা হবে। সারা দেশের 10,000-এরও বেশি এলাকা থেকে যুবক যুবতীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। তেলেঙ্গানা পুলিশ রাজ্যজুড়ে শিশুশ্রম ও শিশু পাচার বন্ধের লক্ষ্যে অপারেশন মুসকান নামক এক মাসব্যাপী বিশেষ অভিযানের মাধ্যমে 6,307 জন শিশুকে উদ্ধার করেছে। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এই অভিযান চালানো হয়। গত সপ্তাহে জাপানের কুমামোতো প্রদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 38-এ দাঁড়িয়েছে। আজ সকালে দুর্যোগ মোকাবিলা বিভাগের সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে কুমামোতো প্রদেশের প্রশাসনিক কর্মকর্তারা 38 জনের মৃত্যুর খবর সুনিশ্চিত করেছে। আত্মনির্ভর ভারতের অন্যতম প্রধান প্রবক্তা, ভারতের প্রথম ওষুধ প্রস্তুতকারী সংস্থা বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা এবং প্রখ্যাত বিজ্ঞানী, শিক্ষাবিদ ও উদ্যোক্তা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 166তম জন্মবার্ষিকী আজ পশ্চিমবঙ্গ ও দেশের অন্যান্য প্রান্তে পালিত হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আচ্ছা, যদি আপনার প্রিয় পোষ্যর নাম হয় উড়ান খটোলা, তাহলে কীরকম হয়? এবং পোষ্যটাও যে কেউ নয়, পোষ্যটা হবে ডাইনোসর। হ্যাঁ, ঠিক এই প্রশ্নটাই করেছিলাম, বেশ খানিক্ষণ আগে করেছিলাম, কিন্তু উত্তর তো

উত্তরোত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে আর কি, যেটা কথা। তো লালমোহন মাঝি আমাকে লিখে পাঠিয়ে দিয়েছেন এবং তার মেসেজ আমার হাতে এই মুহূর্তে খোলা রয়েছে। বলছেন যে, আমি তৃণভোজী ডাইনোসর পুষতে চাই, আর ডাইনোসর যে উড়তে পারে, যার ডানা আছে, সেই ডাইনোসরকে পুষতে চাই। হ্যাঁ, কেউ মানে মোটামুটি ডাইনোসরকে ড্রাগন ভেবে নিয়েছে। ডাইনোসর উড়বে, কখনো কখনো ডাইনোসরের মুখ থেকে আগুনও বেরোবে আর কি। আচ্ছা, এবং দাদা ডাইনোসরের নাম দেবে উড়ান খাটোলা, চিন্তা করা যায়। তাকে দিয়ে যে কাজটা করাতে চায় সেটা হচ্ছে, আমাদের গ্রামের প্রান্তে এক প্রকাণ্ড মাঠ যার নাম বাদার মাঠ, সেই মাঠ থেকে এখন ধাপার মাঠ হয়ে যাচ্ছে। সেখানে অনেকেই এসে নোংরা ফেলছেন, নোংরা আবর্জনা করে পরিবেশ নোংরা হচ্ছে, দৃশ্য দূষণ হচ্ছে। সেই মাঠটাকে আমি পরিষ্কার করতে চাই, যাতে যে নোংরা ফেলতে আসবে সেই তাকে যেন একেবারে ভয় টয় দেখিয়ে দেয়। এইটা নিয়ে অ্যাকচুয়ালি কিছু বলা যায় কি না সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু এটা সেটা ইনোভেটিভ আইডিয়া সেটা অবশ্য আমি বুঝতে পারছি। যাই হোক, এবার সোমনাথদা দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছে, আমি নাম দেবো ঝুমঝুম, ডাইনোসরের নাম ঝুমঝুম, তাকে আমি ফ্লাওয়ার গার্ডেনের পাহারার কাজে ইউজ করব। আহ, এত সুন্দর ফুলের বাগান, সেখানে আবার ব্যবহার করা হবে নাকি তাকে, মানে বাগানের মালি না, বাগানের যাকে বলে দারোয়ান হিসেবে। আপনার বাড়িটাও ফ্রিতেও মানে গার্ড দিয়ে দেবে, কোনো চিন্তা নেই। আচ্ছা, হ্যালো দিদি, গুড মর্নিং, আমি পূজা দাস, বাঁকড়াহাট থেকে। ডাইনোসর যদি আমি নিতাম তাহলে নাম দিতাম টারজান, আমার আকাশে উড়তে ভাল লাগে। তো আমি তার সঙ্গে ডানাযুক্ত ডাইনোসর জোগাড় করে সেটার সঙ্গে রূপকথার পিঠে, মানে রূপকথার মতো উড়ে উড়ে বেড়াতে পারতাম। আচ্ছা, লিখেছে আমাকে পূজা, আমি বুঝতে পারছি পূজা তুমি লিখেছো, তুমি মানে আরেকটু সুন্দর করে যদি সেন্টেন্সগুলো লিখে দিতে একটু ভালো হতো। যাই হোক, আমাদের অবশ্যই ডেফিনেটলি তুমি শোনো। এবার কে লিখেছে, সুমন গুছাইত কোনা হাওড়া থেকে বলছে, ডাইনোসর যদি আমার পোষ্য হতো আমি তৃণভোজী ডাইনোসরকে পুষতাম। আমি তাকে বিভিন্ন ডালপালা পাতা ঘাস ইত্যাদি দিতাম, তাকে প্রধানত তাকে সাওয়ারি করতাম। তার উচ্চতা অনেক বেশি হওয়ায় অনেক উঁচু থেকে আমি শহরটাকে দেখতে পেতাম, তিন চারতলা বাড়িগুলো আমার কাছে নিচু মনে হতো, যেটা বেশ মজার। সুমন গুছাইত কোনা হাওড়া থেকে। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের এই অসাধারণ আইডিয়াগুলো আমার সত্যিই খুব ভালো লাগছে। আচ্ছা, সঞ্জিত বোসের এবার পরের হোয়াটসঅ্যাপটার কাছে চলে যাই। সঞ্জিতদা পাঠিয়েছেন কোথা থেকে, সঞ্জিতদা পাঠিয়েছেন হচ্ছে যোধপুর পার্ক থেকে। সঞ্জিতদা বলছেন যে, আমি ডাইনোসর পুষলে তার নাম রাখতাম হেল্পি, কারণ ওকে দিয়ে আমি বিভিন্ন হেল্প করতাম আর কি, করাতাম। রাস্তায় নাগালের বাইরে থাকা উঁচু ডাল কাটাতাম, যেগুলো আকাশ ঢেকে রেখেছে, বাতাস আটকে রেখেছে। মাল্টি স্টোরির বিল্ডিং কোল্যাপস করলে বা আগুন লাগলে ওকে দিয়ে আটকে থাকা লোকেদের রেস্কিউ করাতাম। বন্যার সময় ওকে দিয়ে ত্রাণের সামগ্রী বিতরণ করাতাম। সঞ্জিত বোস বলছেন, বাহ, এটা কিন্তু সিরিয়াসলি বেশ ভালো একখানা আইডিয়া ছিল, তো সেই জন্য। আচ্ছা, এবার হচ্ছে

0: শুভেচ্ছা। আমাদের এখানে রোদ ঝলমলে পরিবেশ, আগেই বলেছি আমি ডাইনোসর পুষলে নাম রাখবো সুপার হিরো। তার খাবার অবশ্যই হবে নিরামিষ, কাজে কাজ হবে ছোটদের মনোরঞ্জন করা। ডাইনোসরদের নিয়ে অনেক রকম কার্টুন ঠাটুন হয় অবশ্য, কিন্তু একবার লাইভ ডাইনোসর বাচ্চাদের মনোরঞ্জন করছে সেটা ভাবতে কীরকম একটা লাগছে। হ্যাঁ, ডাইনোসর কিন্তু উঠতে পারতো, বিভিন্ন প্রজাতির ডাইনোসর অ্যাকচুয়ালি পাওয়া যেত, তো তাদের মধ্যে যারা উঠতে পারে সেরকম ডাইনোসর কিন্তু ছিল। তো ডাইনোসর কখনো মুখ থেকে আগুন বার করছে সেটা আমি জানি না, কিন্তু ডাইনোসর ওড়ে সেরকম ডাইনোসরের কথা কিন্তু গবেষকরা বলেছেন। যাই হোক, এবার শঙ্কর চন্দ্র দে বারাসাত থেকে লিখে দিয়েছে, চাইনা পুষতে মাংস খেকো কোনো ডাইনোসর, পুষবো আমি তৃণভোজী খাবে বিচালি খড়, ফলমূল লতাপাতা মাঠের কচি ঘাস, ওকে নিয়ে করাতে পারি ধান মাঠেতে চাষ, পিঠে চড়ে ঘুরতে পারি সারা শহরময়, নিরীহ শান্ত জীব নেই তো কোনো ভয়, আমার কথায় উঠবে বসবে কবু ডাইনে কবু বামে, আদর করে ডাকবো তাকে ডাব্বু সোনা নামে, আমার পোষা ডাব্বু সোনাকে দেখতে তোমাদের করছি আহ্বান, ডাব্বু সোনার দুধের তৈরি করে যেতে চা পান। মানে লেভেলটাই আলাদা, শঙ্কর দা বলছে যে ডাব্বু সোনার দুধের থেকে তৈরি চা, মানে ডাইনোসরের দুধের চা। আমি এরপরে আর কোনো মন্তব্য করতে চাই না, শুধুমাত্র মানে অসাধারণ ক্রিয়েটিভ আইডিয়ার জন্য, এই ফাটাফাটি ক্রিয়েটিভিটির জন্য এই হাততালিটা অবশ্যই দরকার ছিল। যাই হোক, থ্যাংক ইউ। এখনো পর্যন্ত যারা ভাবছেন যে চিঠি লিখবেন কি লিখবেন না, হোয়াটসঅ্যাপ করবেন কি করবেন না, না এত ভাবার কোনো দরকার নেই, চলে আসুন। আমি জিজ্ঞেস করেছিলাম যে যদি আপনার পোষা কোনো একটা ডাইনোসর থাকতো, মানে রাদার আপনি যদি ডাইনোসর পোষার চান্স পেতেন, কী ডাইনোসর আপনি পুষতেন, তার আপনি নাম কী দিতেন এবং তাকে দিয়ে আপনি কী কাজ করাতেন। 9903659592 কিন্তু খোলা রয়েছে, চলে আসুন। আর আপাতত পর পর তিনটে ভালো ভালো গান শুনবো, তিনেকে তিন গানের হ্যাট্রিক শুনবো, আর তারপর চলে আসবো, কোথাও যাবেন না। শুনছেন নমস্কার কলকাতা, আজ মুমা রোজি আপনার সঙ্গে।
1: FM Rainbow Tee 3K

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: একদম টানা তিনটে পরপর গান শুনছিলাম, তিনের তিন গানের হ্যাট্রিক যাকে বলা হয় নমস্কার কলকাতাতে। তো যে গানগুলো শুনছিলাম সে একটু মনে করে নিই। জাভেদ আলির গান শুনছিলাম কহেনে কো জশ্ন বাহারা হ্যায়, যোধা আকবর ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে। তারপর শুনছিলাম শান আর কবিতা কৃষ্ণমূর্তি জুনে মিলে একসঙ্গে যে গানটা গিয়েছিলেন বো লড়কি হ্যায় কাহাঁ দিল চাহতা হ্যায় সিনেমার থেকে গানটা শুনছিলাম। আর এক্ষুনি শুনছিলাম এতরাজ ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে, এরা বেশ বেশ মেলোডিয়াস একটা গান। অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণ গেয়েছেন। অলকা ইয়াগনিক কয়েকদিন আগে জাস্ট 23rd

June 2026 কিন্তু পদ্মভূষণ পেয়েছেন, যেটা কিনা আমাদের দেশের থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। আমাদের রাষ্ট্রপতির কাছ থেকে কিন্তু এই পুরস্কারটা কিন্তু অলকা পেয়ে গেছেন, পদ্মভূষণ। তো পদ্ম পুরস্কারে ভূষিত হওয়া সেই অলকার সুন্দর গানও শুনেছিলাম আমরা। যাই হোক, আমার কিন্তু একেবারেই মানে চোখ বন্ধ করে বা চোখ খোলা রেখে যেটাই হোক না কেন দেখতে পাচ্ছি আমি, মানে রাদার আমি যেটা বলতে চাইছি যে চোখ বন্ধ করলেও দেখতে পাবো, আমার কাছে প্রচুর প্রচুর হোয়াটসঅ্যাপ এসে জমে রয়েছে, তাই আমাকে ঝটপট সেগুলো পড়ে ফেলতে হবে। চিত্তব্রত গুহ জয়রামপুর থেকে বলছেন, সুপ্রভাত মহু, আমি ডাইনোসরের নাম দিতাম প্রাইম স্টার এবং আমি উড়ে উড়ে নিজের পরিবারকে নিয়ে মজা নিতাম। পরিবারকে নিয়ে মজা, আচ্ছা। উৎপল মাইতি বেহালা থেকে বলছে, ডাইনোসরের নাম ফ্যান্টম, টিকটিকি আরশোলা মশা আর নানান পোকামাকড় সাথে ইঁদুর খেতে দেবো। রাতে আমি মশারি টাঙিয়ে ঘুমাই না, রাতের বেলায় এইসব দুষ্টগুলো আমাকে খুব উৎপাত করে, শান্তিতে ঘুমোতে দেয় না। ইস রে, তো এই জন্য আমি ঘরে রেখে দেবো যাতে আমি ঘুমাতে পারি, আর ডাইনোসরকে দিয়ে আর অন্য কোনো কাজ কমাবো না, রাতে যাতে ঘুমের ব্যাঘাত না করে ঘটে সেটা ডাইনোসর দেখবে। বাহ, এটা বেশ ইমাজিনেটিভ আর কি। গুড মর্নিং মহুয়া দিদি ভাই, আমি অবশ্যই ভেজিটেরিয়ান ডাইনোসর চাই, আর তাকে দিয়ে FM রেইনবোর সমস্ত অনুষ্ঠানের মেসেজ বা যেগুলো বিষয়ভিত্তিক প্রোগ্রাম সেই সব অনুষ্ঠানে চিঠি লেখা, অনুরোধ করা বা মেসেজ করা এইসব কাজগুলো তাকে দিয়ে ফ্রিতে করাতে চাই, না তাকে দিয়ে করাতে চাই, আমি ফ্রি থাকতে চাই। বেশ, গত শুক্রবার থেকে আমাদের এখানে রৌদ্র করোজ্জ্বল, একেবারে খরতাপ প্রবাহ, আজ গরমে হাঁসফাঁস করছি। বেলপুকুর থেকে বলছেন, আচ্ছা, হাওড়া বেলপুকুরে বেশ ভালো গরম টরম পড়েছে। দীপক কুমার তুং, ডাইনোসরটা কি আকাশের মেঘগুলোকে একটু ছিঁড়ে ঠিঁড়ে দিয়ে দাঁত দিয়ে কেটে দিয়ে একটু বৃষ্টি নামাতে পারবে? দেখুন, সেটা যদি আপনি করাতে পারেন দাদা। সনদ ঘোষ খালোর বাগনান থেকে কি বলছে, বলছেন যে সত্যি বিষয়টা বেশ মজার, পাশাপাশি আইডিয়া যা শুনছি তাতে না এসে পারছি না, ডাইনোসর যদি পোষ্য হতো তার কাছ থেকে পৃথিবীর তার জন্মের ইতিহাসটা জেনে নিতাম। এইটা হচ্ছে এক কাজের কথা, মানে মোটামুটি বৈঠই লিখে ফেলতো আর কি আমাদের সনদদা, পাশাপাশি এখন তারা থাকে কোথায় ঠিকানাটাও নিতাম, সেই সব শুনে টুনে একটা উপন্যাস লিখতাম, একটু একটু লেখার অভ্যেস আছে কি না ঠিক। তো আপনি একটা ভাবনা চিন্তা করে এমনিও লিখে ফেলতে পারেন, নো প্রবলেম। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনাদের ইউটিউব চ্যানেলটা দেখলাম, সেখানে অডিও স্টোরি থাম্বনেল ডিজাইনার হিসাবে, আচ্ছা, দ্যাট ইজ এ ডিফারেন্ট পয়েন্ট, আপনি আপনার নাম লেখেননি অবশ্য। হ্যাঁ, আমাদের যেটা ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে FM 107 রেনবো কলকাতা, একই নামে আমাদের কিন্তু ইনস্টা হ্যান্ডেলও রয়েছে, সেখানেও আপনি যেতে পারেন, সেটা যদি আপনি চেক করেন তাহলে সেখানে কিন্তু আপনি লেটেস্ট আপডেটসগুলো পেয়ে যাবেন। আর বাকি ফর এনি কাইন্ড অফ ইনফরমেশন আপনাকে আকাশবাণী কলকাতায় আসতে হবে, যেটা কিনা ইডেন গার্ডেন্সের জাস্ট পাশে, এবং সেখানেই স্টুডিওতে বসে আমি এই মুহূর্তে প্রোগ্রাম করছি। ইয়েস, শ্যামসুন্দর দাসের পরের মেসেজ আমি পেয়েছি, নারকেল বাগান লস্করপুর থেকে লিখেছে, সুপ্রভাত মহুয়া, প্রশ্ন শুনে মহুয়া লাগছে বড় মজা, ডাইনোসরের নাম রাখবো এত বড় সোজা, রাতের বেলা ঘুরবে সে আমার ডাইনোসর, গভীর রাতে শহরের পাশে নাম নিশাচর, আমার প্রিয় ডাইনোসর ঘুরে বেড়াবে শুধু, হালুম করে খাবে শুধু, যারা আছেন অসাধু, দৌড়ে পালাবে খলনায়ক যারা সাজে বহুরূপী, দুষ্ট দমন করবে সে যত আছেন পাপি, লম্বা দাঁতের রসে বসে মাংস খাবে রাশি রাশি, ধরণীতলে সবার পাশে হয়ে থাকুক মাংসাশী। শ্যামসুন্দর দাস, বেশ সুন্দর একটা লেখা, এবং সেই জন্য দাদা আপনার জন্য স্পেশালি, দিস ইজ স্পেশাল। আচ্ছা, পায়েল বেলঘড়িয়া থেকে আমাকে বলেছে রাইনোসরাস, না দিদি ভাই, মোটেও রাইনোসরাসের কথা বলিনি আমি, ডাইনোসরাসের কথাই বলেছি, রাইনোসরাস হচ্ছে গন্ডার, ডাইনোসরাস হচ্ছে ডাইনোসরাস, ডাইনোসর আর কি যেটা আমরা বলি। তো তার নাম দিত পায়েল দিয়ে আমাদের ঝড়ের সাথী, তাকে দিয়ে পৃথিবীকে সবুজ করিয়ে দিত এবং সমস্ত অন্যায় প্রতিহত করত। বেশ, এটা হচ্ছে আমাদের পায়েল দি ফ্রম বেলঘড়িয়া। এবার সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে বলছে, ডাইনোসর পোষার সুযোগ পেলে আমি তার নাম দিতাম ম্যাকালু, কিন্তু সেই ম্যাকালু কী করতো সেটা কিন্তু আমাদের দাদাভাই লেখেনি। আচ্ছা, নমস্কার দিদিভাই, নমস্কার কলকাতা, আমি উদয়নারায়ণপুর হাওড়া থেকে সাধন মণ্ডল, আমি চয়েস করব পাতা খাওয়া লম্বা গলার ডাইনোসর, নাম রাখবো বিড়া এবং তার কাজ হবে দেশের সীমান্ত রক্ষা পাহারা দেওয়া। বাহ, এটাও বেশ ভালো ছিল। সোনা বা মোনা আমি নাম দেব আমার ডাইনোসরের, আমি অমিয় সরকার বাদামতলা জোকা থেকে বলছি, ডাইনোসর পুষতে চাইলে
শান্ত শিষ্ট

0: ওকে পুষ্প, ওকে নিয়ে বাজার যাব, দুধ আনবো, সবচেয়ে বড় কথা ওকে দিয়ে দেব একা একা। আচ্ছা, ও একা একাই যাবে আর একা একাই রাস্তায় গিয়ে সমস্ত আমার টুকটাক কাজগুলো করে দেবে। আহারে, ওই যে হয় না যে এক ধরনের পোষা কুকুর ছানা হয়, তাদেরকে আর কি একদম ট্রেনিং দিয়ে দেওয়া হয় যে বিভিন্ন জিনিস নিয়ে আসার জন্য। তো বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবনা চিন্তা করছেন, তো সেই ভাবনা চিন্তাগুলো সুন্দর করে লিখে আপনারা পাঠিয়েও দিচ্ছেন, পাঠাতে থাকুন, নো প্রবলেম। 9903653992 খোলা আছে, তবে আপাতত কিন্তু একটা গান মিলান্তির গান শোনাতে হবে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথদা আমার কাছ থেকে শুনতে চেয়েছিলেন এই গানটা, তাই এই গানটা রইল। গানটা শোনার পরে ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। নমস্কার কলকাতায়।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ডিরেক্টলি কথা বলে নিয়েছিলাম ট্রাফিক কন্ট্রোলে, আর বিদ্যা

0: আশা করি সেতু বন্ধ থাকবার জন্য, কিন্তু আমাদের সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত বন্ধ থাকবার জন্য কিন্তু ট্রাফিক ডাইভার্সন আছে, সেই কথাটাই কিন্তু জানতে পেরেছি।
1: বন্ধ আছে কাজের জন্য সকাল 6টা থেকে দুপুর 2টো অবধি বন্ধ থাকার কথা। এছাড়া আপাতত যান চলাচল স্বাভাবিকই আছে, আশা করি আগামী সময় স্বাভাবিক থাকবে।
2: ধন্যবাদ।
0: আরো একটা গান মিলান্তির গান নিয়ে আমি চলে এসেছি। প্রিয়াঙ্কা দেশমুখ শুনতে চেয়েছিলেন নিউ টাউন থেকে যে গানটা, সেই গানটা এখন রইল আপনার জন্য আর বাকি সবার জন্য।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এই যে গানটা শুনছিলাম।

এলাং রং দোলাল। এখানে দীপিকা পাদুকোন খুব সুন্দর নেচেছেন এবং লাল রং নিয়ে একটা গান হচ্ছে। সিনেমাটা হচ্ছে বাজিরাও মস্তানি এবং সিনেমার ডিরেক্টর হচ্ছেন সঞ্জয় লীলা বানশালী। এবার ব্যাপারটা হচ্ছে যে কেন বললাম, কারণ দেবদাস ছবিতে মাধুরী দীক্ষিত এরা বিখ্যাত গান গেয়েছেন হাম পে ইয়ে কিসনে হরা রং ডালা এবং দারুণ নেচেছেন, সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। সেখানেও পণ্ডিত বিরজু মহারাজকে, মানে বিরজু মহারাজের কম্পোজিশন যেটা, মানে যে ডান্সটা করেছিলেন মাধুরী দীক্ষিত সেখানে দেখেছিলাম, এবং এখানে তো বিরজু মহারাজের কণ্ঠস্বরও শুনতে পেলাম, এখানেও কিন্তু কম্পোজিশনে উনি রয়েছেন। তো এই ব্যাপারগুলো, মানে রং লাল সবুজ এবং কত্থক, এই ব্যাপারের ওপরে একটা সঞ্জয় লীলা বানশালীর একটা আলাদা করে বেশ আকর্ষণ রয়েছে, এবং যারা এই ব্যাপারগুলো পছন্দ করে আমার মতন মানুষজন আর কি, তাদের বেশ ভালো লাগে। তো একটা আপডেট দিই, সেটা হচ্ছে সঞ্জয় লীলা বানশালী তার ছবি লাভ অ্যান্ড ওয়ার এর জন্য রেডি হচ্ছেন, যেটা কিনা আগামী বছর 2027 জানুয়ারিতে রিলিজ হওয়ার কথা। রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল রয়েছেন ছবিটিতে। এই তো গেল সঞ্জয় লীলা বানশালীর কথা, কিন্তু ডাইনোসরের কথা তো এখনও শেষ হয়নি। না না না, একদমই শেষ হয়নি। আরও একজন আমাকে মেসেজ পাঠিয়েছেন রাঁচি ঝাড়খণ্ড থেকে, সুশান্ত সেনগুপ্ত, বলছেন ডাইনোসরের নাম হচ্ছে টাইটান, আর সে নামেও যেমন টাইটান কাজেও হবে সেরকম টাইটানের মতন। যাই হোক, এই সমস্ত ডাইনোসরের ভাবনা চিন্তায় আপনি অবশ্যই ডুবে থাকতে পারেন। আমি ফিরে আসছি মর্নিং মন্ত্রা নিয়ে, ততক্ষণ একটুখানি ডুবে ডুবে একটু কী খাওয়া প্র্যাকটিস করবেন সেটা আপনি ভেবে দেখুন।

মোটামুটি শেষ পালায় চলে এসেছি, কারণ ঘড়িকাটা বলছে 9:50 আর মহুয়া রয়েছে নিয়ে নমস্কার কলকাতা। আর আমি বলেছিলাম যে মর্নিং মন্ত্রায় যাব, কিন্তু যেতে গিয়েও যেতে পারছি না। দেখুন, এরা এমন একটা ফাটাফাটি মেসেজ করেছে যে আমাকে পড়তেই হবে। লিখে পাঠিয়েছে হচ্ছে শান্তিপুর থেকে বাবুলদা, বলছে ডাইনোসর তো ডিম পারে, তো ডিমের যা দাম, আমি মুরগির মতো করে ঘরে ডাইনোসর পুষে ডিমের ব্যবসা করতাম। ভগবান, মানে এই ক্রিয়েটিভিটিগুলোকে আমি কি কোথায় রাখবো? কেউ বলছে ডাইনোসরের দুধের চা, কেউ বলছে ডাইনোসরের ডিমের বিজনেস, অসাধারণ। এবার আমি একটা জিনিস বলতে যাই, সেটা আমি মর্নিং মন্ত্রাতেই বলবো, রাইট? মর্নিং মন্ত্র, মর্নিং মন্ত্র। হ্যাঁ, যেটা কথা সেটা হচ্ছে যে ডাইনোসরের আইডিয়া তো সবার কাছেই দেখলাম এক্সে ওয়ার্কার এ কাছে, সেটা হওয়ারই কথা। আমি জানি আমার বন্ধুরা যারা শুনে প্রত্যেকে, মানে তুমি, আপনি, এভরি ওয়ান, অল অফ ইউ আর ভেরি ক্রিয়েটিভ। তো এবার আমার বক্তব্য হচ্ছে যে ক্রিয়েটিভ মানুষদেরকে না আবার একটুখানি বুড়ি নজর দেওয়ার লোকেরও মোটেও অভাব নেই। মানে আপনি নিয়ে আসলেন হচ্ছে এমন ডাইনোসর যে অসাধারণ ডিম দেয়, দেখলেন যে আপনাকে যিনি খুব হিংসে করছেন, ভীষণ বুড়ি নজর দিচ্ছেন, তিনি এমন একটা ডাইনোসর নিয়ে আসলেন যে সেটা হয়তো ডবল ডিম দেয়। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে অনেকেরই এরকম ব্যাপার থাকে যে আমি আমার নিজের নাক কাটি তো কাটবো, কিন্তু অন্য লোকের যাত্রাভঙ্গ করবো না। সেসব জায়গায় পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, সেই সব জায়গায় বদর করার দরকার নেই। আমার যেটা বক্তব্য, রাদার আজকে যেটা মর্নিং মন্ত্রা, সেটা হচ্ছে যে আমি নিজের ভালো অবশ্যই করব, অবশ্যই করব, কিন্তু এটা মনে রাখবো যে আমার পাশে যে রয়েছে তার যেন কোনো ক্ষতি না হয়, রাদার আমার হাত দিয়ে যেন কোনো ক্ষতি না হয়, জ্ঞানও তো যেন কোনো ক্ষতি না হয়। এটা যদি আমরা সবাই ভাবতে পারি তাহলে বোধহয় সব থেকে ভালো হয়। তো নিশ্চয়ই আপনার যেটা আছে, আপনার কাছে যেটা আছে সেটা ভালো, আপনার পাশের জনের কাছে যেটা আছে সেটা তার মতো করে ভালো, আপনার কাছে যা আছে সেটা আপনার পারপাস সার্ভ করছে, আর আপনার পাশে যার কাছে সে একই জিনিসটা যদি থাকে তাহলে সেটা তার পারপাসটা সার্ভ করছে। আপনি যেটা চাইছেন, আপনার উদ্দেশ্য যেটা, সেটা সাধন হওয়াটাই হচ্ছে আসল কথা। সেটা নিয়ে দাদা মারপিট করে বা সেটা নিয়ে টানাটানি করে কিন্তু সত্যিই খুব একটা কোনো লাভ হবে বলে মনে হয় না। একটু মনে রাখার চেষ্টা করবেন, একটু পজিটিভলি ভাববেন। সানডে সকাল সকাল একটা সুন্দর ফ্রিতে জ্ঞান দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ কিছু করে, ওই যে হয় না যে বাইকের চাকা আস্তে করে লিক করে দেওয়া বা একটুখানি জাস্ট হালকা করে একটুখানি হোঁচট, হ্যাঁ এইগুলো তো দুষ্টমি বুদ্ধি, কিন্তু হ্যাঁ আপনার জিনিসটা, আপনার চাকাটা যেন কেউ লিক না করতে পারে সেটাও মনে রাখতে হবে। এটাই হচ্ছে আমার কথা, নিজে আমি সুরক্ষিত থাকি, অন্য কারোর ক্ষতি আমার হাত দিয়ে হওয়ার তো অন্তত দরকার নেই, তাই না? এটাই আমার আজকের মর্নিং মন্ত্রা। মেসেজের কিন্তু কোনো শেষ নেই। অ্যান্ডি আমাকে মেসেজ করেছে, অ্যান্ডি বলছেন আজকে টপিকটা ভীষণ আনকমন, আমি ডাইনোসরটাকে বিবর্তন ডাইনো বলে নাম দিতাম আর তাকে আলাদা করে জুতে রেখে দিতাম, সে আমার ডাইনোসর কিন্তু তাকে যেন সবাই দেখতে পায়। আহা, মানে অ্যান্ডি দাদা আমাদের বিশাল ভালো মন, তো অ্যান্ডি দাদা ভাই আমাদের সবাইকেই দেখতে চাইছে এই অসাধারণ ডাইনোসরটা। যাই হোক, তো এই সমস্ত অসাধারণ অসাধারণ আড্ডা গল্প এই সমস্ত কিছু আপনি শুধুমাত্র নমস্কার কলকাতাতেই করতে পারেন, ডেফিনেটলি। নমস্কার কলকাতা আপনি আবার পরের দিন শুনতে পাবেন, আগামীকাল শুনতে পাবেন, কিন্তু আমাকে শুনতে পাবেন আবার এক সপ্তাহ বাদে, কারণ নেক্সট সানডে আমি আবার হ্যালো বলতে চলে আসব আপনাদের দোরগোড়ায়, আপনাদের যাকে বলে কানের গোড়ায়, কানে কানে কথা বলবার জন্য চলে আসব আপনার রেডিওটা, আপনার প্রিয় রেডিও সেটটার সঙ্গে আমাকে ফ্রিতে পেয়ে যাবেন নেক্সট সানডে। তবে হ্যাঁ, অবশ্যই আমাদের সবসময় শুনতে থাকুন 107 FM রেইনবো, টিউন করে রাখুন। আমি জানি বাইরে বৃষ্টি হচ্ছে না, আমার বন্ধুরা আমাকে বলেছে বৃষ্টি টিষ্টির দেখা নেই, কিন্তু একটু এত বৃষ্টি হলে বর্ষাকালে খারাপ লাগে না। বৃষ্টির এই গানটা রেখে আমি আপাতত টাটা বলছি, ভালো থাকবেন আর নমস্কার কলকাতা শুনবেন 107 FM রেইনবো, সবসময় শুনবেন, টাটা।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করবেন। এর মাধ্যমে সারা দেশের 10,000-এরও বেশি এলাকার যুবক যুবতীরা 100 সপ্তাহ ধরে মাদকদ্রব্যের বিরুদ্ধে

দেশ জুড়ে সচেতনতামূলক প্রচার চালাবে। উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইদহ বখতিয়ার ওদিলোভিচ আজ চার দিনের ভারত সফরে আসছেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করবেন। তেলেঙ্গানা পুলিশ রাজ্য জুড়ে শিশু শ্রম ও শিশু পাচার বন্ধের লক্ষ্যে অপারেশন মুস্কান নামে এক মাসব্যাপী বিশেষ অভিযানের মাধ্যমে 6,307 জন শিশুকে উদ্ধার করেছে। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এই অভিযানে 1,705টি মামলা দায়ের হয়েছে এবং 1,710 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য জুড়ে গতকাল সূচনা হয়েছে জনগণনার সেলফ এনুমারেশন বা স্বগণনা প্রক্রিয়ার কাজের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে এর সূচনা করেন। এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে সেলফ এনুমারেশনের কাজ হচ্ছে। অনলাইনে আবেদনকারীদের 34টি প্রশ্নের জবাব দিয়ে এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর এটি অষ্টম জনগণনা। গুজরাট ও রাজস্থানের মতো পশ্চিমবঙ্গ সরকারও সিএএতে আবেদনের শীঘ্রই নিষ্পত্তি করতে পারবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। গতকাল নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নাগরিকত্ব সংশোধনী আইন সিএএর আওতায় বেশ কয়েকজন আবেদনকারীকে সার্টিফিকেট প্রদান করেন। সিএএতে আবেদন প্রক্রিয়া আরও সরল করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাঙালির বিজ্ঞান চর্চা ও শিল্পভাবনার পথিকৃৎ শিক্ষক রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আজ 166তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে বঙ্গীয় বিজ্ঞান প্রসার মঞ্চের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন বিশিষ্টজনেরা। 13টি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকার 4র্থ স্থানে উঠে এসেছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবোর প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত অভিযানের সূচনা করবেন।

0: এর মাধ্যমে সারা দেশে 10,000-এর বেশি এলাকার যুবক যুবতীরা 100 সপ্তাহ ধরে মাদকদ্রব্যের বিরুদ্ধে দেশজুড়ে সচেতনতামূলক প্রচার চালাবেন। উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইদব বাখতিয়ার ওদিলভিচ আজ 4 দিনের ভারত সফরে আসছেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। তেলেঙ্গানার পুলিশ রাজ্য জুড়ে শিশুশ্রম ও শিশু পাচার বন্ধের লক্ষ্যে অপারেশন মুস্কান 12 নামে একটি অভিযান শুরু করেছে। 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এই অভিযানে 1705টি মামলা দায়ের হয়েছে। রাজ্য জুড়ে গতকাল সূচনা হয়েছে জনগণনা সেলফ এনুমারেশন প্রক্রিয়ার কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সূচনা করেন। 13টি সোনাসহ 39টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েলথ গেমসে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। গতকাল গেমসে 10ম দিনে ভারত মোট 16টি পদক পায়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: PM जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা নেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আজকের গান্ধরিয়ায় একেবারে রোববারের সকালে, দিনটাও বেশ ঝকঝকে, বৃষ্টি টিষ্টি হলো তো আসবার সময় দেখলাম না। আর আপনাদের সাথে আমি মধুমিতা বসু,
1: আর আমি সৌম্যদে।
0: হ্যাঁ সৌম্য, আজকের দিনটা যে রবীন্দ্রনাথের গান শোনানোর কথা সেটা আমরাও জানি, আমাদের শ্রোতা বন্ধুরাও জানেন, তাই না?
1: হ্যাঁ, কিন্তু ওই যে চেনা গানের ছকে নতুন করেই আবার সেই সব গানকে নতুন করে শোনা, নতুন করে চেনা জানা, তার মধ্যেই তো আনন্দ।
0: রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলতে বসলে, ভাবতে বসলে প্রতিদিনই ভাবি আর কেন আর কেন, আবার ঠিক প্রতিদিন উল্টোটা হয় আর নয় কেন আর নয় কেন। যাই কিছু করো না কেন, প্রতিদিনের জীবনযাপনে তিনি এমন সূক্ষ্ম সূক্ষ্ম চিহ্ন রেখে গেছেন, ইংরেজি করলে বলা যায় যে অ্যাভয়েড করবার কোনো রাস্তা নেই, সুতরাং সেটা না করাই ভালো।
1: এবং তার দৈনন্দিন জীবন থেকে আমরা এত কিছু শিখতে পারি, এত কিছু জানতে পারি। প্রতি মুহূর্তেই তিনি একজন

0: এই 80 বছরের জীবনটাকে যদি একটু আমাদের জীবন পাঠে নিয়ে নেওয়া যায়, আমার এক বন্ধু খুব মজা করে একদিন বলেছিলাম, আমি বলছিলাম গুছিয়ে রাখতে পারি না, রাখিনি ইত্যাদি ইত্যাদি, ও বললো রবীন্দ্রনাথকে দেখে শেখনি, তা আমি ওর মানে একটু মজার ছলে কথাটা বলেছিলাম, কিন্তু কি দামি কথাটা ও বলেছে যে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা প্রথমে গুছিয়ে টুছিয়ে রাখি না, কিছুদিন বাদে যখন খুঁজে পাচ্ছি না তখন মনে হয় কি করে গুছিয়ে রাখবো। কিন্তু আজকে আমরা একটা ভাবনায় নিশ্চয়ই যাব, কথায় যাব না গানে যাব?
1: আমার মনে হয় আমরা ভাবনার
0: ছোঁয়াটা দিয়ে যাই,
1: ছোঁয়াটুকু দিয়ে যাই।
0: মৈত্রী দেবী রবীন্দ্রনাথের খুব ঘনিষ্ঠ ছিলেন, মংপুতে কবি বারবার গেছেন, কিন্তু তার যাওয়া তো শুধু যাওয়া নয়, সেখানে তিনি অবসর কাটিয়েছেন, অনেক কিছু করেছেন, আর যতবারই গেছেন ততবারই বলে গেছেন অবসর জীবন যাপন করব, গিয়ে দেখা গেল সেখানে বেশ দারুণ দারুণ কবিতাগুলো লিখে ফেললেন, আরও অনেক কিছু করে ফেললেন,
1: নিজের কাজের মধ্যেই ঢুকে যেতেন
0: একদম। এবং মংপুতে রবীন্দ্রনাথ কীভাবে সময় কাটিয়েছেন মৈত্রী দেবী সুন্দর করে আমাদের জন্য সেটাকে লিপিবদ্ধ করে গেছেন।
1: মানে যে অবসর যাপন করবেন বলে তিনি গিয়েছেন, সেই অবসর যে আর অবসর নিছক অবসর থাকেনি, সেটাই তাঁর লেখায় বারবার ফিরে ফিরে এসেছে, এবং সেই মুহূর্তগুলো সেই ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সঙ্গে তো থাকবেই রবীন্দ্রনাথের গান। আমরা শুরু করেছিলাম সুস্মিতা গোস্বামীর গাওয়া রবীন্দ্রনাথের একটি গান দিয়ে, এর পরের গানটি আমরা বরঞ্চ শ্রীকান্ত আচার্যর কণ্ঠে শুনি।
0: নিশ্চয়ই।

মৈত্রেয়ী দেবী লিখছেন, আজ মনে পড়ে তাঁর সেই ভোরবেলাকার শান্ত সমাহিত মূর্তি, দুটি হাত কোলের কাছে জড়ো করা, ভোরবেলার আলো গায়ে এসে পড়েছে, সামনের সমস্ত দৃশ্যপট ছাড়িয়ে অদৃশ্যে নিবিষ্ট দৃষ্টি। সেই সময় তাঁকে দেখবার সৌভাগ্য যাঁদের হয়েছে তাঁরা নিশ্চয়ই অনুভব করেছেন কত দূরের মানুষ তিনি। অথচ কিছুক্ষণ পরেই দেখেছি খুকুর সঙ্গে ছড়া বলছেন আনন্দে, কত গভীর চিন্তায় মগ্ন থেকেছেন, কত লিখেছেন, অথচ সহজ সরলভাবে প্রত্যেকের সঙ্গে তার ব্যবহার, হাস্য পরিহাস একটুও ব্যাহত হয়নি। সেই মহৎ অনন্য সাধারণ মন নিজেকে পৃথক করে সরিয়ে নিয়ে যায়নি, সকলের মধ্যে থেকেই যে সকলের ঊর্ধ্বে তিনি, সেই তাঁর আশ্চর্য ক্ষমতার আরেকটি নিদর্শন। শিল্পী রমা মণ্ডল, তাঁর কণ্ঠে পরের গানটি।

একদিন সন্ধ্যাবেলা প্রবল ঝড় উঠেছে। বাইরে বনস্পতিদের তাণ্ডব নৃত্য চলছে। কাচের ঘরে জানলা বন্ধ করতে ঢুকে দেখি স্তব্ধ হয়ে বসে আছেন বাইরের দিকে চেয়ে। বললেন, কলমটা দেবে? পরের দিন সকালে যথারীতি ঘণ্টা বাজল, ছুটলুম সবাই। পড়ে শোনালেন নতুন কবিতা অধীরা। চির অধীরার বিরহ আবেগ দূরদিগন্ত পথে, ঝঞ্ঝার ধ্বজা উড়ায় ছুটিল মত্ত মেঘের রথে। দ্বার ভাঙিবার অভিযান তার বারবার কর হানে, বারবার হাঁকে চাই আমি চাই ছোটে অলক্ষ পানে। এ কিন্তু তোমার বেথুন স্কুলের বেনিদোলানো অধীরা নয়, তা বলে দিতে হবে না তো বোকাদের জন্যে। কাল ঝড়ের প্রবল মূর্তির দিকে চেয়ে চেয়ে মনে হলো এই বিশ্ব প্রকৃতির মধ্যে এক চঞ্চলা অধীরা ছুটে চলেছে। সে বন্ধন মানে না, সে যে দুর্বার, মানে না শাস্ত্র, জানে না শঙ্কা, নাই দুর্লভ মোহ। প্রভু সাপ হানে পরে হো বিষাপ, দুর্বার বিদ্রোহ। এইরকমভাবে দিন যায়। হঠাৎ সেদিন সাতারু প্রফুল্ল ঘোষমশায় এসে উপস্থিত। বিদেশ যাবেন তাই গুরুদেবকে প্রণাম করতে এসেছেন। আমাকে ডেকে বললেন, ইনি একটু পরেই চলে যাবেন, এর খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দাও। মিনিট পাঁচেক পরেই বনওয়ালি এলো। দিদিমণি, বাবামশাই বলেছেন যে বাবু এসেছেন তা খাওয়ার ব্যবস্থা করতে। তার একটু পরেই চিত্রিতা এলো, সেই একই সংবাদ নিয়ে। আমি তো বলি, আরে থাম, লুচি ভাজা হবে তবে তো, এখনও ঢের সময় আছে ট্রেনের। তা কী করবো, এদিক ওদিক তো চলাফেরা বন্ধ হলো। উনি ভীষণ ব্যস্ত হয়ে উঠলেন। এইভাবে তার সময় কাটত। সেদিন গলা ভালোই ছিল, গানটা সম্পূর্ণ গাইলেন। ভেবেছিলেন ঘরে রব, কোথাও যাব না, ওই যে বাহিরে বাজিল বাঁশি, বলো কি করি। শুনেছি কোন কুঞ্জবনে যমুনা তীরে

মাঝের বেলা বাজে বাঁশি ধীর সমীরে। এরপরেও এই গানটা ওর মুখে আরও শুনেছি বহুবার, কিন্তু সেদিনের সুরটাই স্পষ্ট করে মনে পড়ে। কালো একটা জুব্বা পরে বসবার ঘরে একটা চৌকিতে বসেছিলেন, গান শুনতে শুনতে ওর দিকে চেয়ে আমাদের আশ্চর্য বোধ হচ্ছিল। পরম আশ্চর্য ঘটনা, উনি যে সেই রবীন্দ্রনাথ, জগতের শ্রেষ্ঠ কবি। কত সুদূরের শিশুকাল থেকে উনি আমাদের স্বপ্নের মানুষ। তিনি যে একদিন আমাদের এই বিশ্রী রকম পরিচিত চৌকিতে বসে এই প্রত্যহের দেখা কার্পেটের উপর পা রাখবেন তা কে মনে করতে পেরেছিল? কতদিন কত গান শুনে, কত নিস্তব্ধ রাত্রে কবিতা পড়তে পড়তে একথা মনে করেছি। বলে আসি, তোমার বাঁশি আমার প্রাণে বেজেছ গো, আমার প্রাণে বেজেছে। চিত্রিতা বললেন, আর একটা গান করুন গুরুদেব। গুরুদেব তখন করলেন গান, ও কাঙাল আমারে কাঙাল করেছ, আর কি তোমারে চাই।

0: সুরজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: আমরা আছি রবীন্দ্রনাথের মোমপুতে অবসর যাপনের গল্প নিয়ে। একদিন রাত্রে প্রচণ্ড ঝড় উঠল, একেবারে হঠাৎ। দরজা জানলা যেন ভেঙে দিতে চায়। ওর ঘরের স্কাইলাইটগুলো খোলা ছিল। একটু ভাবনায় পড়লুম আমরা। যা হোক, ধীরে ধীরে ঢোকা গেল। রাত্রি গভীর, তখন অন্ধকারে যতদূর মনে হলো ঘুমিয়ে আছেন, গায়ে একটি মাত্র বালাপোষ। আমরা জানলা বন্ধ করে নিঃশব্দে কম্বল গায়ের উপর ঢেকে দিয়ে চলে এলুম। পরদিন সকালে উঠেই বলছেন, কাল তোমরা স্বামী স্ত্রী মিলে কী কাণ্ডই করলে, সে এক সমারোহ ব্যাপার। আমি চুপ করে দেখছি যে কী দুর্ঘটনা ঘটে। আপনি জেগেছিলেন, আমরা কিছু তো বুঝতে পারলুম না। বুঝতে না দিলেই বোঝা যায় না। রাত দুপুরে এসে জানলা বন্ধ করছেন, পাছে ভূমিকম্প ঢুকে পড়ে। দুজনে দিব্যি আমার দুটো জামা চুরি করে। আহা, আপনার জামা কেন চুরি করব? আবার বলে কেন চুরি করব, ওই রকমই স্বভাব বলে স্পষ্ট দেখলুম আমার মতো জামা। ও তো ড্রেসিং গাউন, ফস করে একটা ইংরেজি নাম বলে দিলেই হলো। যাক, যা যাবার তা যাবে, একলা চলেছি এভাবে, জামা যার লবার সে লবে। এখন তোমার কর্তৃকারককে বলো আজকের খবরটা শুনুন, এ চীন দেশের কাহিনী আর শুনতে পারিনি। ইচ্ছে করে না খবরের কাগজ খুলি, ইচ্ছে করে না রেডিওর খবর শুনি, কিন্তু না শুনেও তো পারিনে। চোখ বুঝে তো বেদনার অন্ত করা যায় না। এ অত্যাচারের ইতিহাস অসহ্য হয়ে উঠল। আশ্চর্য এই যে, যত দুঃখ পাও, যতই শুভ ইচ্ছা করো, এতটুকু শুভ ঘটাতে পারো।

0: প্রেরণা, শুভকামনার কল্যাণ বুদ্ধির কোনো ফলই নেই, বাঁচতে ইচ্ছে করে না আর। এ পৃথিবী বাসের অযোগ্য হয়ে উঠেছে। মানুষ মানুষের বুকে অকারণ বারবার নিষ্ঠুর ছুরি উত্তত করছে। এ নৃশংসতা আর কত দেখব।
1: কাটলো না না সময়টার ঘোর কাটলো না এখনো পর্যন্ত। আর এই যে অনুভূতিগুলো, এই যে কথাগুলো, এবং দেখো যখন একটু রসিকতা করার দরকার একটু রসিকতা করছেন, আবার সেখান থেকে জীবনের সত্য বারবার তো চেয়েছিলেন, মানুষ ভালো হোক, দেশ ভালো হোক, সে কথাটা বারবার বলে গেছেন। এবং এই এই যে বারবার আমরাও বলি, তাই কারণ হচ্ছে বারবার এটাকে আঘাত করি, এই আঘাতটা যেন মনে পৌঁছয়, কোথাও একটা দূরের আশা রয়েছে যে একদিন মানুষ ভালো হবে, একদিন আমরা ভালো হব, একদিন দেশ ভালো হবে, এই আশাটা থাকে বলেই মানুষ এভাবে বাঁচলো বা বাঁচলেন তিনি।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

এই একেবারে ভালো ছিল না। ভোরবেলা যখন প্রণাম করতে গেলুম, বারান্দার চৌকিতে ক্লান্ত দেহ হেলিয়ে বসেছিলেন। মেঘ কুয়াশার আড়াল থেকে ম্লান রোদ্দুর গায়ের উপর এসে পড়েছে। জিজ্ঞাসা করলুম, ডাক্তার আনবার বন্দোবস্ত করব? ননসেন্স, ডাক্তার ডাক্তার আমার কি করবে? আমি কি ডাক্তারের ওষুধ খাই? তাছাড়া এই আমার হার্টের কষ্ট, আমি জানি এইটি আমার দরজা। প্রত্যেকেরই একটা না একটা দরজা থাকে, আমার মৃত্যুবান এইখানে আছে। হঠাৎ একদিন স্তব্ধ হয়ে যাবে, সে তো মন্দ নয়। শরৎচন্দ্র নাকি বলেছিলেন আমার সম্বন্ধে যে উনি মৃত্যুকে ভয় করেন বড় বেশি, সেজন্য সর্বদা লেখেন ভয় করিনে ভয় করিনে। কিন্তু এ কথা সত্য নয়, একেবারেই সত্য নয়। জীবন সম্বন্ধে আমার আর স্পৃহা নেই, কেবল একটি কথা মনে হয় কি জানো, এই যে বিশ্বভারতী এত পরিশ্রমে গড়ে তুলেছি, আমার অবর্তমানে এর আর মূল্য কিছুই থাকবে না। এর পেছনে যে কি পরিশ্রম আছে তা তো জানো না, কি দুঃখের সেসব দিন গেছে যখন ছোট বউ গয়না পর্যন্ত নিতে হয়েছে, চারদিকে ঋণ বেড়েছে, ঘর থেকে খাইয়ে পড়িয়ে ছেলে জোগাড় করেছি, কেউ তো আর ছেলে দেবে না, গাড়ি ভাড়া করে অন্যকে বারণ করে আসতে বলেছি। এই রকম সাহায্য দেশবাসীর কাছ থেকে আমি পেয়েছি, আর তখন চলেছে একটার পর একটা মৃত্যুশোক। সে দুঃখের ইতিহাস সম্পূর্ণ লুপ্ত হয়ে গেছে, লোকে জানে উনি শৌখিন বড় লোক। সম্পূর্ণ নিঃসম্বল হয়েছিলুম, আমার সংসারে কিছুমাত্র বাবুয়ানা ছিল না। কিন্তু এত বাধা যদি দেশের লোকের কাছ থেকে না পেতুম, তাহলে শুধু অর্থাভাবে এত কষ্ট পেতে হতো না। সাহায্য পাইনি সে সামান্য কথা, কিন্তু কি বাধা! যাক, সেসব যা হওয়ার তা হয়েছে। এখন এত কষ্ট করে যা গড়ে তুলেছি, আমার অবর্তমানে যদি তার মূল্য ক্ষয় হয়, তাহলে এতদিনের এত পরিশ্রম সব ব্যর্থ হয়ে যাবে। আর রথিরাই বা বাঁচবে কি নিয়ে? তাদের চারপাশে যে একটা মহত্তর আবেষ্টন, বৃহত্তর কর্মক্ষেত্র গড়ে উঠেছে, সেটা ভেঙে গেলে ওরা যে বড় অসহায় হয়ে পড়বে। মৃত্যু সম্বন্ধে এই একটিমাত্র বাধা আমার মনে আছে, সে আমার বিশ্বভারতী, আর কিছু নয়।

0: দেখো, রবীন্দ্রনাথের মধ্যেও এই আকুতিটা ছিল যে আমি যে কাজগুলো করে গেলাম সেই কাজগুলোর যেন মর্যাদা পায়, সেই কাজগুলোর যেন অবহেলা না করে কেউ।
1: একটা জায়গা ভাবতে হবে যে কাজটা তো প্রথমে খুব ব্যক্তিগত উদ্যোগে শুরু হয়েছিল। ব্যক্তিগত উদ্যোগে এত বড় কাজ করা, আমি একটা সঙ্গীত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তারা যখন এই প্রতিষ্ঠানটা তৈরি করেন তখনও ঠিক এই রবীন্দ্রনাথের মতো এই গল্পটা শুনছি, মানে বাচ্চাদের লজেন্স টজেন্স খাইয়ে গান বাজনার স্কুলে এনে ভর্তি করতেন। আজকে সেটা 50 বছর পার করেছে, তাই এই বিশ্বভারতীর এই গল্পটা শুনতে শুনতে মনে হয় যে সে সময় শুরুতে তো ভীষণ কষ্ট হয় না, একটা বছর 10-12 হওয়ার পর আস্তে আস্তে বিষয়টা একটা গতি পায়,
0: মানে একটা অদ্ভুত রকমের পরিশ্রম
1: এবং ভাগ্যিস উনি গড়ে দিয়ে গিয়েছিলেন, এটা কখনো ভেবেছি?
0: সেই আমরা ফিরবো, আরো কথায় ফিরবো সংবাদ বিরতির পর।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে করের অংশ হিসেবে 1,09,019 কোটি টাকা অতিরিক্ত কিস্তি হিসেবে প্রদান করেছে। এটি 10ই অগস্ট যে কিস্তি পাওয়ার কথা ছিল তার অতিরিক্ত হিসেবে দেওয়া হয়েছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে এই অতিরিক্ত কিস্তি প্রদানের উদ্দেশ্য হল রাজ্যগুলিকে মূলধনী ও উন্নয়নমূলক ব্যয় বৃদ্ধি করার জন্য আরও সুযোগ করে দেওয়া। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট 2026-এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন। পরীক্ষাটি যাতে সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভরভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য। নিট পিজি চলতি মাসের 30 তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রী জোর দিয়ে বলেছেন, সর্বোচ্চ সততা ও নিরাপত্তার বজায় রেখে একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং পরীক্ষার্থী বান্ধব পরীক্ষা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রীমতী মুর্মু বলেছেন, তাদের অধ্যাবসায়, দৃঢ় সংকল্প এবং দক্ষতা দেশবাসীকে গর্বিত করেছে। উপরাষ্ট্রপতি তার বার্তায় ভবিষ্যতের জন্য তাদের সাফল্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলাদা আলাদাভাবে প্রত্যেক পদকজয়ীকে অভিনন্দন জানিয়ে তাদের অনন্য দক্ষতা ও মানসিক শক্তির প্রশংসা করেছেন। রাজ্য সরকার বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরদের জুন ও জুলাই মাসের সাম্মানিক আপাতত না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে সব জেলার জেলাশাসক এবং পুর কমিশনারদের এই মর্মে এক নির্দেশিকা পাঠানো হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত মেনে বরাদ্দ ও অনুমোদনের পরবর্তী নির্দেশ পর্যন্ত এই সাম্মানিক প্রদানের প্রক্রিয়া আপাতত বন্ধ রাখার কথা বলা হয়েছে। কলকাতা পুরসভা এলাকায় থাকা হকারদের নিয়ে রাজ্য সরকার সমীক্ষা করবে। গতকাল নবান্নে হকারদের

0: সংগঠন হকার জয়েন্ট অ্যাকশন কমিটির এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই কথা জানিয়েছেন। পাশাপাশি আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রীর স্বনিধির মতো কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা যাতে এ রাজ্যের হকাররা পায় তা নিশ্চিত করতে টাউন ভেন্ডিং কমিটি তৈরির দাবি কমিটির পক্ষ থেকে রাখা হয়েছে। এই মুহূর্তের খবর শেষ হল।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

সমস্ত দুপুর একটা লেখা লিখছিলেন। পাঁচ ছবার সে লেখা হলো, তারপরে আরও পরিবর্তিত হয়ে পরিচয় নামে সানাইতে প্রকাশিত হয়েছে। স্থির হয়ে বসে পড়ো, পড়ে দেখি পূর্বের চেহারা সম্পূর্ণ বদল।

হয়ে গেছে। একবার একটা লেখা লিখে কখনো ছেড়ে দিতেন না, ঘষা মাজা ছাঁটা কাটা চলতেই থাকত নিরন্তর। প্রত্যেকবার কপি করতেন আর একটি একটি করে শব্দ বদলাতেন। সে যেন একটা কারুকার্য, আলপনার মতো সজ্জিত হয়ে উঠত। তাই বলতেন, অন্যকে কপি করতে দিলে এই বড় মুশকিল হয়, প্রত্যেকবার লেখার সময় মনে পড়ে কোনটা কেন ঠিক শোনাচ্ছে না, অন্য কেউ লিখে দিলে তাই সে সুযোগ পাওয়া যায় না। এই কবিতাটার মধ্যে একটি বলবার কথা আছে, জানি না সেটা লোকের চোখে পড়বে কি না, লক্ষ্য হবে কি না। সে হচ্ছে, কোনখানে রোম্যান্সের শুরু আর কোথায় অবসান, যেখানে সে প্রতিদিনের আলোতে প্রকাশিত ধুলোতে মলিন, যেখানে সে সুলভ সেখানেই অবসান রোম্যান্সের। রবীন্দ্রনাথের মধ্যেও এই চিন্তাটা ছিল যে তিনি যে ভাবনা নিয়ে লেখাগুলো লিখছেন সেই একই ভাবনা, মানে সেই একই ভাবনায় পাঠক পাঠিকা ভাবিত হবেন কি না। আমরা চলে যাই গানে, দীনু ঠাকুর, দীনেন্দ্রনাথ ঠাকুরের গান।

আমার আপন কাজে তোমার ইচ্ছা করহে পূর্ণ।

ডাক এলো, অনেক চিঠিপত্র, কাগজ দেশ বিদেশের। ডাক পড়তে পড়তে হঠাৎ বললেন, ওগো গৃহিণী, এই মাসের প্রবাসীটা খুঁজে আনতে পারো? সেটা আছে না গেছে? এলো প্রবাসী। নিজে নিজে কিছুক্ষণ পড়লেন, কিছুক্ষণ বাদে ঘরে এসে দেখি স্থির হয়ে বসে আছেন প্রবাসী।

বইটি নিয়ে। এসো তো বলো দেখি, এখানে এই রকম কথা বলতে বলতে বললেন যে পড়ো এই কবিতাটি, তুমি তো একজন রসিকা, শুনি কি তোমার মত, এর মানে বুঝতে কোথাও বাঁধে কিনা। কবিতাটার নাম অদেয়, পরে অবশ্য সানাইতে প্রকাশিত হয়েছে। তারপরে বললেন দাও আমার হাতে, আমি পড়ে দিই।

সন্দেহ। সত্য আমার দিনই তাহার সাথে, তাই কেবলই বাজে আমার দিনে রাতে সেই সুতীব্র ব্যথা। এমন দৈন্য এমন কৃপণতা, যৌবন ঐশ্বর্যে আমার এমন অসম্মান, সেই বেদনা নিয়ে আমি পাইনি কোথাও স্থান এই বসন্তে ফুলের নিমন্ত্রণে। ধ্যানমগ্ন ক্ষণে নৃত্যহারা শান্ত নদী সুপ্ত তটের অরণ্য ছায়ায় অবসন্ন পল্লী চেতনায় মিশায় যখন স্বপ্নে বলা মৃদু ভাষার ধারা প্রথম রাতের তারা, অবাক চেয়ে থাকে অন্ধকারের পারে যেন কানাকানির মানুষ পেল কাকে। হৃদয় তখন বিশ্বলোকের নিভৃত অন্তরে দোষর নিয়ে চায় সে প্রবেশিতে, খেদায় দুয়ার রুধে একলা ঘরের স্তব্ধ কোণে থাকি নয়ন মুদে। কি সংশয়ে কেন তুমি এলে কাঙাল বেশে, সময় হলে রাজার মতো এসে জানিয়ে কেন দাওনি আমায় প্রবল তোমার দাবি। ভেঙে যদি ফেলতে ঘরের চাবি ধুলার পরে মাথা আমার দিতাম লুটায়ে, গর্ব আমার অর্ঘ হতে পায়। দুঃখের সংঘাতে আজি সুধার পাত্র উঠেছে এই ভোরে, তোমার পানি উদ্দেশ্যেতে উঠে আছি ধরে। চরমাত্মদান তোমার অভিমান আধার করে আছে আমার সমস্ত জগৎ, পাইনি খুঁজে সার্থকতার পথ। কি গভীর ব্যঞ্জনা!

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আগামী 2-3 ঘন্টার মধ্যে উত্তর দিনাজপুর, মালদা জেলাগুলিতে কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সঙ্গে সঙ্গে তীব্র বৃষ্টি, দমকা বাতাস এবং বাতাসের গতি 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায় সম্ভাবনা রয়েছে।

0: 107 FM রেনবোয়ে শুনছেন গান্ধরিয়া, সঙ্গে রয়েছি আমি সৌম, আর আমার সঙ্গে মধুমিতা বসু। আর আমরা আজ কথা বলছি মংপুতে রবীন্দ্রনাথের অবসর যাপন নিয়ে। তাঁর কথায়, তাঁর গানে এই কিছুটা সময় আমাদের থাকা। দ্বিজেন মুখোপাধ্যায়ের পর শিল্পী শৈলজারঞ্জন মজুমদার।
1: শুধু তোমার বালি নয়।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: রবীন্দ্রনাথের জীবনের কত গল্প, আসলে নানান মানুষের নানান রকম স্মৃতিচারণার যে লেখা, সেই লেখাগুলো আমাদের নানানভাবে প্রাণিত করে। আর সেই কারণেই সেই লেখাগুলো ইচ্ছে করে আপনাদের সঙ্গে শেয়ার করি, সেই গল্পগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ভালো লাগে। আমরাও তো নতুন করে শিখি সেই লেখাগুলো পড়তে পড়তে, আপনাদের শোনাতে শোনাতে, কত রকমভাবে সেই লেখাগুলো ছুঁয়ে যায় আমাদের। তেমনি বেশ কয়েকটি লেখা আপনাদের পড়ে শোনালাম। আসলে এই লেখার ভাণ্ডার ফুরোয় না, কিন্তু সেখান থেকে আরও কয়েকটি লেখা শোনাতে তো ইচ্ছে করে। তেমন লেখা নিয়ে আসবো আবারও, আপাতত বিজ্ঞাপন বিরতি।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

একদিন বিকেলবেলা হঠাৎ কথায় কথায় গল্পগুচ্ছের গল্পের কথা উঠল। যদি কিছু না মনে করো তবে সন্ধ্যাবেলা তোমাদের গল্প পড়ে শোনাব। আমার নিজেরই মনে নেই বিশেষ, পড়তে গেলে আবার মনে পড়বে। সেদিন পড়লেন অপরিচিতা, সেই গল্পের মধ্যে যেখানে আছে এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম, বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর। এমনি করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। ওগো সুর, ওগো অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি আমার চির পরিচয়ের আসনটির উপর বসিয়াছ। বাবা, নিজের জাতকে কি ঠকুনি দিয়েছি, আর তোমাদের কি স্তুতি, ওই জন্যই তো বাঙালি মেয়েরা আমায় পছন্দ করে, আর তাই নিয়ে তাদের কর্তাদের সঙ্গে কি ঝগড়া হয়ে যায়। কণ্ঠস্বরের যে বর্ণনা করলুম এগুলি কি

সত্যি নয়? কই, শুনতে তো পাইনে এরকম অনির্বচনীয় মধুর স্বর। যেসব স্বর শুনি তা থাকবে, আর বলি কাজ নেই, কে আবার কিভাবে নেবে।

সেই লেখাটাকে ভালো করলুম, এখন মন দিয়ে পড়ো, তারপর যদি খুব কষ্ট না হয় তাহলে কপি করো। না না থাক, তোমায় বড্ড খাটাচ্ছি, তোমরা হলে সুকুমারী, তোমাদের দিয়ে কি এই সব দীর্ঘজ লম্বা কবিতা নকল করানো উচিত? আচ্ছা দাও তো একবার পড়ে দি, জানো এখানে এসে অনেক দিন পর আর আমি এমন করে পড়ে শোনাই, এক টুকরো লেখা হলেও ডাকি তোমাদের শোনাই, ওখানে আজকাল আর এরকম হয় না। আসেন সন্ধ্যাবেলা পাঁচজন ভদ্রলোক কথাবার্তা হয়, পলিটিক্যাল তর্ক সাহিত্য আলোচনাও হয়, আরও নানান রকম গল্প হয়, না যে তা নয় কিন্তু সে অন্য রকম, সেখানে দিলগুলো এরকম ছুটিতে পাওয়া দিন নয়। যখন লিখি আজকাল ডেকে পাঠাই বাঙালকে, দি কপি করতে, কিন্তু লিখেই ডেকে শোনান সে আর তো হয় না আজকাল। যাক, লেখা তো লিখেছি ঢের, এখন পেয়েছি ঢের, সে কেবল কাগজের রঙিন ফানুস। আজ সন্ধেবেলা কি পড়বেন গুরুদেব, যা তোমরা অনুমতি করবে? বাহ, আপনার স্বাধীন ইচ্ছা যা বলবে তাই তো। না, এ বিষয়ে আমার স্বাধীন ইচ্ছা নয়, এ কেবল কতটুকু খাবো, ঘরে বসবো না বারান্দায় বসবো সে সম্বন্ধে। এখানে তোমরা শ্রোতা, স্বাধীন ইচ্ছা তোমাদের পক্ষে। তখন সবাই বায়না ধরল যে আজ তাহলে কবিতা পড়তে হবে। এইরকম একটা মানুষকে কাছে পেলে জীবনের অর্ধেক এমনি পরিপূর্ণ হয়ে যায়।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: একদিন খেতে বসেছেন, আলুবাবু হন্তদন্ত হয়ে এলেন, বললেন, সামনের পাহাড়ে আলোর সিগন্যাল শুরু হয়েছে, কোটের খাতা পাওয়া যাচ্ছে না, শীঘ্রই দিন। আমি বললুম, অপেক্ষা করুন, পরে হবে। না না, তুমি যাও, ওরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, তোমার অনুপস্থিতিতে আমি বেশ আরামে খাব। তুমি থাকলে কি আহার্যের আস্বাদ কিছু বাড়ে? অত অহংকার কেন? অগত্যা উঠতে হলো। মিনিট দুই পরেই দেখি বারান্দায় এসে বসলেন। ও কি, না খেয়ে চলে এলেন যে? চুপ করে আছেন। তিন চারবার জিজ্ঞাসা করার পর, আরে খাবো কি, মহাদেব এসে লুচির পাত্রটা রাখলে, ভাবছি মধুর কৌটোটা খুলব। ওমা, হঠাৎ হরিপদ, বৌমার সাধের হরিপদ তীব্র বেগে এসে ফস করে তুলে নিলে। সে কি, কি আশ্চর্য, কেন কেন তা কি করে জানব? আমি তো ওর মনোবিকিলন করিনি, সাইকো অ্যানালিসিসের বাংলা প্রতিশব্দ মনোবিকিলন, তা জানো তো? অন্য যে কেউ হলে সাধারণত বলতেন, কেন নিয়ে যাচ্ছিস, বা ওই জাতীয় একটা কিছু। অনর্থক কথার হাঙ্গামার মধ্যে উনি তো যাবেন না। আরও একটা ঘটনা, সেও প্রায় এইরকম। স্নানের জল ঠিক করে এসে খবর দিলাম, দেখো মহাদেব আর বনমালীতে কত তফাত তাই ভাবি। এরও বুদ্ধি ছিল, কিন্তু ক্রমেই কমছে। আজ প্রায় পাঁচ দিন হলো আমি তোয়ালে রাখছি স্নানের জায়গায় চৌকির ওপরে, ও সেটাকে নিয়ে আলনায় তুলে রাখবে, তাতে ভারী মুশকিল হয়। ভাবছি স্নান করা ছেড়ে দেব। তা বলেন না কেন, বললেই তো হয়। কেন বলবো কেন, রোজ যখন স্নানের পরই ঘর পরিষ্কার করতে যায় তখন তা দেখতে পায়, দেখলে বুঝবে না কেন, দেখি কত দিনে বোঝে। আর হবে না, তোমায় বলা হয়ে গেল, এমনি করেই তো ওদের বুদ্ধির পরীক্ষা করি, বেশ বোঝা যায় সেটার গতি কোন দিকে। আচ্ছা এরকম কেন করেন, যা দরকার বা যা অসুবিধে স্পষ্ট করে না বলে নিজেই কষ্ট পান। আরে তুমিও যেমন, কতই বা বলবো আর কতই বা ভাববো, আর ভাবতে পারি নে পরের ভাবনা লোসই। সেই যে বই বাজিয়ে গাইত, তার কি নাম জানো, বিপিনবাবু, একদিন বৈকুণ্ঠের খাতা পড়তে হবে, তোমার কাছে আছে তো? এখানে
1: কি অপূর্ব,

0: আজকে আমরা ছিলাম সৌম এবং আমি মধুমিতা। আমাদের বিষয় ভাবনা কথোপকথনের বিষয় ছিল মূলত মংপুতে রবীন্দ্রনাথ, কিন্তু এত ছোট নামই ধার্য করা যায় না। কথার মধ্যে থেকে এত অনেক কিছু বেরিয়ে এলো, মনে হয় যে প্রতিদিন এই ভাবনাতেই অবগাহন করে থাকি।
1: যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম তার কথা

0: তাঁর গান আমাদের কাছে একটা রিজুভিনেটিং এনার্জি নিয়ে আসে। আমরা নতুন করে যেমন ভাবতে শিখি, বুঝতে শিখি, তেমন নতুন করে আমরা প্রাণ ফিরে পাই। আর সেই পাই বলেই বারে বার তাঁর কাছেই নিজেকে সমর্পণ করতে চাই, জানি না কতটুকু পারি। এই প্রচেষ্টাতে আমরা প্রতিনিয়ত রত থাকব, থাকতে যেন পারি। আর আপনারা তো সঙ্গে আছেনই,
1: আজ তবে এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত যুব সমাজ গঠনে সংকল্প অভিযানের ডাক দিয়েছেন। তিনি বলেন, দেশে নেশার কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেন তিনি। এই অভিযানের মধ্যে দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে দেশজুড়ে 100 সপ্তাহব্যাপী জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের সংকল্প সফল করতে সকলকে এগিয়ে আসতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হলে পাকিস্তানকে তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেলতে হবে। তিনি একটি নিবন্ধে পাকিস্তানের এক প্রাক্তন বিদেশমন্ত্রীর কঠোর সমালোচনা করেছেন। বলেন, পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি সরাতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্ব ওয়াশিংটনের উত্তর পশ্চিম স্পোকেনা নদীর এলাকায় দাবানলে জনজীবন বিপন্ন। তীব্র তাপমাত্রা ও প্রবল বাতাসের ফলে এই দাবানল স্থানীয় স্পোকানে নদী অতিক্রম করায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গুজরাট ও রাজস্থানের মতো পশ্চিমবঙ্গ সরকারও সিএএ তে আবেদনের শীঘ্রই নিষ্পত্তি করতে পারবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। গতকাল নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর আওতায় বেশ কয়েকজন আবেদনকারীকে সার্টিফিকেট প্রদান করেন। সিএএ তে আবেদন প্রক্রিয়া আরও সরল করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আজ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

0: too late?
1: Sure.
0: Eat this.

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত যুব সমাজ গঠনে সংকল্প অভিযানের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, দেশে নেশার কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ তিনি নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেন। এই অভিযানের মধ্যে দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে দেশজুড়ে 100 সপ্তাহব্যাপী জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করতে প্রতি রবিবার দেশজুড়ে নানা ধরনের সাপ্তাহিক কর্মসূচির আয়োজন করা হবে। প্রধানমন্ত্রীর এই কর্মসূচির অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলার প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে রাজ্যের প্রধান অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল মাধ্যমে দেওয়া ভাষণ অনুষ্ঠানে সম্প্রচার করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য, প্রাক্তন ডিজি বীরেন্দ্র সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। মহানদীর জলস্তর কমে যাওয়ায় ওড়িশার বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। এই বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে উত্তর ওড়িশায়। রাজ্য সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। কেন্দ্রীয় সরকার সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। পাকিস্তান জুড়ে বালুচ নাগরিকদের নিখোঁজ হওয়ার ঘটনা বৃদ্ধি পাওয়ায় শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনগুলি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আরও 5 জন বালুচ নাগরিককে অপহরণ করেছে। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা পাংখ অভিযোগ করেছে, পাকিস্তান রেঞ্জার্স, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর সদস্যরা বেশ কয়েকজন বালুচ নাগরিককে তাদের হেফাজতে নিয়েছে। বিভিন্ন বাজারে চড়া দামে বিকোচ্ছে সবজি, অসাধু ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছে বলে অভিযোগ। বাজার সবজি ও মাছের কালোবাজারি রুখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই আজ সকালে কলকাতা সহ রাজ্য জুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও পুলিশ। সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে এই উদ্যোগ। কলকাতার শ্যামবাজার, কোলে মার্কেট, গড়িয়াবাজার, যদুবাবুর বাজারে যান আধিকারিকরা। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।

0: মহর্ষি নারদ দ্বারকায় এসেছেন। তিনি কৃষ্ণ অঙ্গনে প্রবেশ করা মাত্র প্রদ্যুম্ন এবং আরা যুবক যাদবেরা তাদের নানা বিলাস, আলাপন, ক্রীড়া, অন্তঃপুরে ও বাইরের কানুন ছায়ায় নারীগণের সঙ্গে নানা হাসি মুখর চতুর বাক্যালাপাদি ত্যাগ করে দ্রুত মহর্ষি সমীপে এসে তাকে যথাযোগ্য সমাদর সহ প্রণাম করলেন। এদিকে অন্তঃপুরে সংবাদ পৌঁছানো মাত্র কৃষ্ণ তড়িৎ গতি উত্তাল জলস্রোতের ন্যায় নানা সম্ভাষণ করতে করতে ছুটে এলেন। তাকে যথাযোগ্য সমাদর পূজা করার জন্য নত শিরে হাত বাড়িয়ে আহ্বান করে বললেন,
1: মহর্ষি, আমার অশেষ সৌভাগ্য, বিশ্ববিহারী আপনি আপনি দয়া করে আমাকে দর্শন দিয়েছেন। আসুন আসুন আসুন আসুন মহর্ষি, আপনি উপযুক্ত আসন গ্রহণ করুন।
2: আপনার কল্যাণ হোক।
0: মহর্ষি এবং তার সঙ্গীরা বাসুদেবের এবং অন্যান্য বংশধরগণের আচরণে সত্যি খুব খুশি হলেন, কিন্তু তার তীক্ষ্ণ ভ্রুকুটি চোখে একটি জিজ্ঞাসা জেগে উঠল। বাঁদিকে এক ছায়া ঘন বিবিধ বর্ণাঢ্য ফুলের কিয়ারি ও লতাপাতায় আচ্ছন্ন কানন মধ্যে অপরূপ রূপবান কৃষ্ণপুত্র শাম্বুকে দেখলেন। শাম্বু কিন্তু একবারের অধিক মহর্ষির দিকে ফিরে তাকাবার অবকাশ পেলেন না। কেন, তার এত ব্যস্ততা কিসের?
3: আজকের নাটক শাম্ব, কাহিনী কালকূট, বেতার নাট্যরূপ সমীর দাশগুপ্ত, আবহ সঙ্গীত পরিচালনা প্রবীর মজুমদার, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়, নাট্যানুষ্ঠান শাম্ব।
4: আচ্ছা শাম্ব, কোন রমণী যদি উড়ল মরালির মতো চক্রাকারে ঘুরতে ঘুরতে অবশেষে তোমার কাছে ধরা দেয়, তাহলে তুমি কিরূপ আসন গ্রহণ করবে?
5: তুমি সত্যি চতুরা।
6: শাম্ব আমার আগমনকে উপেক্ষা করল। শাম্ব আচরণবিধি জানে না এমন নয়, তবু বিস্তৃত হল। রমণীমোহ কি এমন ভুলেরও সৃষ্টি করে? কিন্তু আমি মহর্ষি নারদ, আমাকে অবজ্ঞা করা, না না না, আমি আমি কিছুতেই শাম্বুর এরকম ভয়ঙ্কর ভুল না না আমি আমি কিছুতেই ভুলতে পারছি না। শাম্বুর আচরণে আমার অন্তরে আগুন জ্বলছে, আমার প্রতিটি নিঃশ্বাস যেন বিষানল শিখা হয়ে শাম্বুকে আঘাত করতে হবে, নিদারুণ আঘাত। কিন্তু কি করে কি করে? কৃষ্ণপুত্র এই রূপবান শাম্বুকে আমি কি করে শিক্ষা দেব? আচ্ছা আচ্ছা, কৃষ্ণকে যদি বিচলিত করে তোলা যায়, হ্যাঁ সেইটাই ঠিক হবে, পুত্রের বিরুদ্ধে পিতাকে কুপিত ক্রুদ্ধ করে তুলতে পারলে আমার মনস্কামনা সিদ্ধ হতেও পারে। আমি মহর্ষি নারদ, কৃষ্ণ চরিত্র আমি খুব ভালো করেই জানি। পাণ্ডবদের সংগঠিত করে সমগ্র দেশে শত্রুদের বিনাশ করবার জন্য কি মারাত্মক কূট বুদ্ধির পরিচয় দিয়েছিলেন কৃষ্ণ, তা আমি জানি। কি করে আচ্ছন্ন ম্রিয়মান অর্জুনকে কুরুক্ষেত্রে আত্মীয় বন্ধু হত্যায় উদ্বুদ্ধ করে তুলেছিলেন, তাও আমার অজানা নয়। তবু তবু অতি কীর্তিমান মহামানবত মানুষ, আর মানুষ মানে অহংকার, ভোগ, লালসা, শক্তির দম্ভ, কৃষ্ণ তার ব্যতিক্রম নন। সুতরাং আঘাত আমাকে হানতেই হবে।

0: বাসুদেব।
1: বলুন মহর্ষি।
2: আপনার বংশে একটি গ্লানিময় পাপের ছায়া দেখে আমি বড় বিচলিত বোধ করছি বাসুদেব।
1: পাপের ছায়া? আমার বংশে গ্লানিময় পাপের ছায়া আমার চোখে পড়েনি?
2: চোখে পড়লে তো আপনি জানতেই পারতেন। উপরে শান্ত জলরাশি, অথচ গভীরে খরস্রোতের মতো সেই পাপের ধারা বয়ে চলেছে। তির্যগজনে সম্ভূত অনার্য রাজকন্যা জাম্ববতী তনয় শাম্ব।
1: শাম্ব?
2: হ্যাঁ হ্যাঁ, শাম্ব। শাম্বই তার কারণ।
1: শাম্ব? কিন্তু তার বিষয়ে যদুবংশে তো কোনো মালিন্য নেই মহর্ষি। আমার এই রূপবান পুত্রটি সকলেরই প্রিয়।
2: প্রিয়? হ্যাঁ প্রিয় তো বটেই। যে 16,000 রমণীকে উদ্ধার করে আপনি তাদের ভর্তা স্বরূপ গ্রহণ করেছেন, সেই 16,000 রমণীর কাছে আপনার পুত্র প্রিয় তো বটেই, কিন্তু কিন্তু কৃষ্ণ, এ কি পাপ নয়?
1: হ্যাঁ অবশ্যই পাপ, কিন্তু মহর্ষি আপনার অভিযোগ সম্পূর্ণ অবিশ্বাস্য।
2: প্রমাণ পেলে কি আপনি বিশ্বাস করবেন?
1: অবশ্যই, প্রমাণ পেলে তখন আর বিশ্বাস অবিশ্বাসের কি আছে মহর্ষি, কারণ চাক্ষুষ ঘটনাই তো বিশ্বাস।
2: বেশ, তবে তাই হবে, আমি প্রমাণই দেব।
3: একদিন নারদ দূর থেকে দেখলেন কৃষ্ণ তার মহিষী ও 16,000 রমণীগণ সহ জলকেলিতে সুখে মগ্ন। নারদ সুযোগের অপেক্ষায় ছিলেন, তিনি হাজির হলেন কুঞ্জবনে, যেখানে শাম্ব প্রণয়লীলায় তন্ময়।
2: শাম্ব, শাম্ব!
4: কে? এ কি মহর্ষি, আপনি এই?
2: তোমার সুখে বাধা দিতে আমি আসিনি শাম্ব। বাসুদেব তাঁর রৈবতকের প্রমোদ কাননে রয়েছেন, সেখানে তিনি তোমাকে স্মরণ করেছেন।
1: তোমরা আমার পুত্রের সঙ্গে? শোনো শোনো, তোমাদের প্রত্যেককে আমি অভিশাপ দিচ্ছি। অতি প্রমত্তা হয়ে তোমরা যেমন পন্যাঙ্গনার ন্যায় ব্যবহার করেছো, আমার মৃত্যুর পরে তোমরা তোমরা তোমরা তস্করদের দ্বারা লাঞ্ছিত নিপীড়িত হবে। আর শাম্ব, শাম্ব তুমি আমার পুত্র, কিন্তু আজ আজ তুমি যে অপরাধ করেছ তাতে তাতে শোনো শোনো, তোমাকেও আমি অভিসম্পাত করছি
4: পিতা।
1: হ্যাঁ, তোমার এই রমণী মোহন রূপ সম্পূর্ণ বিনষ্ট হোক
4: পিতা।
1: ভয়ঙ্কর কুষ্ঠ রোগ তোমাকে গ্রাস করুক
4: পিতা। আমি স্বইচ্ছায় আপনার এই প্রমোদ কাননে আসিনি। হে পুরুষোত্তম জনার্দন, আপনি সকলের অন্তর্যামী, আপনাকে কোনো কারণে অসুখী দর্শনেছি, আমার পক্ষে মৃত্যু শ্রেয়। কিন্তু আপনি জানেন আমি নিষ্পাপ। আপনার সন্তাপ হতে পারে এমন কোন কুরুচিপূর্ণ আচরণের সাহস আমার কখনো মনে ছায়াপাত করেনি। তবু তবু হে সর্বজ্ঞ পিতা, আপনি আমাকে কেন কেন এই নিদারুণ অভিসম্পাত করলেন?
3: মহর্ষি মনে মনে হাসছিলেন আর বলছিলেন,
2: হে বাসুদেব, আপনি জ্ঞানী হয়েও অতি নির্মম ভাবে অনুভব করলেন তো, রূপবান আত্মজের সামনে নিজের রমণীগণ কামনায় ব্যাকুল হয়ে উঠলে কি দুঃসহ ঈর্ষায় অন্তর বিদীর্ণ হয়? আপনিও তখন আপন প্রিয় পুত্রকে নির্মম অভিশাপ না দিয়ে পারলেন না। আপনি প্রমাণ চেয়েছিলেন বাসুদেব, আমি প্রমাণ দিয়েছি। আমি মিথ্যা বলে শাম্বুকে এখানে ডেকে নিয়ে এসেছি, কিন্তু কি ভয়ঙ্কর আপনার অন্তরের বিকার।

মুক্তিদান করেন কিনা। যদি করেন তাহলে আমার উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। শাম্বকে আমি যে শিক্ষা দিতে চেয়েছিলাম তা ঘটবে না। আমি একটু দেখে যেতে চাই।

0: বিভা, আপনার কোনো পুত্রই কখনো আপনার অবাধ্যতা করেনি, আমিও করিনি। আপনার নির্দেশে জরাসন্ধের মহাবল সেনাপতিদের সঙ্গে সংগ্রাম করেছি, আপনার অনুপস্থিতিতে এই দ্বারকানগরি রক্ষা করেছি, রাষ্ট্র সমাজ পরিবার বিষয়ে যাবতীয় শিক্ষা আপনার কাছেই পেয়েছি, রমণীদের সঙ্গে কেমন আচরণ করতে হয় সেই সুনীতির জ্ঞান আপনার কাছ থেকেই শিখেছি। অথচ বিনা দোষে আপনি আমাকে
1: সম্ভব একমাত্র অভিশাপ দিয়েই যদি সকল সংকটের মুক্তি হতো, তাহলে আমাকে আর গদা চক্র ইত্যাদি ধারণ করে শত্রু নিধন করতে হতো না। তোমার জন্ম লগ্নেই এই মহাব্যাধি তোমার ভাগ্যে লেখা হয়ে গেছে শম্ভু। অতি ক্রোধে আমি কেবলমাত্র তা উচ্চারণ করেছি। তোমার ব্যাধির প্রকট রূপ প্রকাশের সময় আসন্ন। তবে হ্যাঁ, আমি স্বীকার করছি তোমাকে দেখে রমণীদের যৌবনোচ্ছ্বাসে ক্রুদ্ধ হয়েই আমি তোমাকে অভিসম্পাত দিয়েছি।
0: পিতা, আমার আরোগ্যের উপায় কি?
1: তুমি মহর্ষি নারদকে রুষ্ট করেছ, তুমি তাকে যথাযোগ্য সম্মান দেখাওনি। এখন আমি বুঝতে পারছি মহর্ষি নারদই এই রকম একটি ঘটনার, যাই হোক, তুমি তুমি বরং মহর্ষির কাছেই যাও, তিনিই তোমাকে আরোগ্য লাভের উপায় বলে দিতে পারবেন।

0: বউ,
1: মা,
0: পুত্র আমার, এ তোমার কি হলো?
1: কেঁদো না মা, কেঁদো না। তুমি তুমি আমাকে আশীর্বাদ করো মা।
0: আশীর্বাদ? হ্যাঁ হ্যাঁ, তাই করব। তোমাকে আশীর্বাদ করি তুমি সাপ মুক্ত হও। তোমার সেই জনচিত্ত বিমোহিতকারী রূপ আবার লাভ করো। তুমি

0: আমার অঙ্গ প্রত্যঙ্গকে স্ফীত হতে শুরু করেছে। হ্যাঁ, আমার আমার দেহের কি পরিবর্তন শুরু হয়ে গেছে! সুবর্ণ দর্পণে দেখা যাক। তাই তো আমার নাক, কান, ভুরু এরকম এরকম অস্বাভাবিক, এরকম কদর্যভাবে স্ফীত হয়ে উঠছে। কি বাসুদেবের অভিশাপে ঘটল নাকি আমার ভবিতব্য? কে ও লক্ষণা, তুমি?
1: হ্যাঁ, আমি। একটা দুঃসংবাদ শুনে তোমার কাছে ছুটে এলাম। সে কি সত্যি?
0: হ্যাঁ, সত্যি সত্যি লক্ষণা। আমি অভিসম্পাদগ্রস্ত, পিতা আমাকে অভিশাপ দিয়েছেন। হ্যাঁ, কুষ্ঠরোগ আমাকে।
1: কি অভিশাপ? কেন কেন? তুমি যে রমণী মোহনের কথা দ্বারকার সকলেই জানেন, তবে তবে কেন এই অভিশাপ?
0: লক্ষণা, এ প্রশ্ন বৃথা, এ ভাগ্যের পরিহাস নয়, নির্দেশ। আর এ নির্দেশ আমাকে মান্য করতেই হবে। আমি লক্ষণা, আমি এখন থেকে তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকব।
1: না না,
0: নগর প্রাকারের বাইরে কিছুকাল অপেক্ষা করে মহর্ষির সঙ্গে সাক্ষাৎ করে তার সিদ্ধান্ত নেব। তারপর তারপর

0: তিনি যা বলবেন।
1: না না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি যেখানে যাও আমি তোমার সঙ্গে যাব।
0: লক্ষ্মণা, লক্ষ্মণা মহর্ষি যদি নির্দেশ দেন তাহলেই তুমি আমার সঙ্গে যেতে পারো। শোনো, ব্যাধি আমাকে গ্রাস করতে শুরু করেছে। তুমি দেখো, আমার দিকে তাকিয়ে দেখো।
1: আপনি কি করলেন বাসুদেব? নিজের পুত্রকে কেন আপনি? কিন্তু কিন্তু প্রিয়তম, সুবর্ণ দর্পণের মতো তোমার উজ্জ্বল অঙ্গে এখনো তো এমন কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি না। এ তোমার মনের কিংবা চোখের বিকার নয় তো?
0: পিতা কখনো মিথ্যা বলতে পারেন না লক্ষ্মণী, আর আমি নিজেকে দেখতে কখনো ভুল করি না। বৃষ্ণ সিংহের ক্রোধবন্যি আমি অনুভব করেছি লক্ষ্মণা।
1: কিন্তু প্রিয়তম, সর্বজ্ঞ বাসুদেবকে জানেন না? মাতৃগণ ব্যতীত দ্বারকার সকল রমণীকুলের তুমি অতি আকাঙ্ক্ষিত পুরুষ।
0: লক্ষ্মণা, যদুকুলের কুমারগণ তাদের পিতার সমালোচনা শুনতে অভ্যস্ত নয়। পিতার অভিশাপ অলঙ্ঘনীয়, তিনি আমাকে মুক্তির ইঙ্গিত দিয়েছেন, এখন সেই পথেই আমার যাত্রা। পিতা,
2: এসো শম্ভু।
0: আপনার মনে দুঃখ দিতে কিংবা আপনাকে বিচলিত করতে আমি আসিনি। আমি শুধু জানতে এসেছি মহর্ষি এখন কোথায় আছেন।
2: শম্ভু, এ এক অতি বিচিত্র যোগাযোগ। মহর্ষি আজকেই দ্বারকায় এসে আমার আতিথ্য গ্রহণ করেছেন। তিনি এখনই, আরে ওই তো, ওই দেখো দেখো দেখো, মহর্ষি আসছেন।
0: প্রণাম মহর্ষি।
3: শুভায়ু ভবতাম।
0: মহর্ষি, আমি
3: আমি আমি জানি শম্ভ, তুমি কেমন করে তোমার দুরারোগ্য ব্যাধির হাত থেকে মুক্তি পাবে সেই সম্পর্কেই আমার সঙ্গে আলোচনা করতে এসেছ, তাই তো?
0: হ্যাঁ মহর্ষি, আমার বিষয়ে আপনার অজ্ঞাত কিছুই নেই। নিতান্ত চপলতা বশত আমি আপনার প্রতি অবহেলা প্রকাশ করেছিলাম। এখন যদি আপনি আমাকে আমাকে মুক্তির উপায় বলে দেন তাহলে।
3: তোমাকে খুবই কষ্টের মধ্য দিয়ে কাল যাপন করতে হবে শম্ভ, কিন্তু তার কিছুই বৃথা যাবে না। এবার মন দিয়ে শোনো, আমি একবার সূর্যলোকে গিয়েছিলাম। সেখানে দেখেছি সূর্যদেবকে দেবতারা বেষ্টন করে আছেন। দেবতা, যক্ষ, গন্ধর্ব এবং অপ্সরাবৃন্দ তাঁর চারপাশে অবস্থান করছেন। ঋষিগণ সূর্যের স্তব করছেন। এই সূর্যদেবী একমাত্র অনাবৃত দর্শিত ঈশ্বর, যিনি সকল দেবতা ও পিতৃগণেরও ঊর্ধ্বে। ইনি সকল শক্তির উৎস, ইনি বিশ্বের রক্ষাকর্তা ও নিয়ন্তা, ইনি স্রষ্টা এবং ইনি সময়ের ধ্বংসকারী। তোমার একমাত্র পূজ্য দেবতা এই সূর্য, ইনি সকল অমঙ্গল ও ব্যাধির বিনাশ করেন। শাম্ব
0: মহর্ষি,
3: তুমি সেই সূর্যলোকে যাও।
0: এই সূর্যলোক কোথায় তা আমি জানি না মহর্ষি, আপনি যদি আমাকে পথে নির্দেশ দেন তাহলে যে কোনো প্রকার দুঃখ নিগ্রহ সহ্য করে আমি সেখানে যাব।
3: বেশ, শোনো, তুমি এখান থেকে উত্তর সমুদ্র তীরে গিয়ে উত্তর পূর্বে গমন করবে। তুমি যাবে মহানদী চন্দ্রভাগা তীরে।
0: বেশ,
3: সেখানে মিত্রবনে সূর্যক্ষেত্র বর্তমান। কোনো বিপদে পড়লে তুমি আমার সন্ধান করো, আমি আমি তোমার সংকট মোচনের জন্য যথাসাধ্য চেষ্টা করব।
0: আশীর্বাদ করুন পিতা।
2: আমার পুত্রকে হে আমি কি অভিশাপ দিলাম! সমস্ত মুখমণ্ডল মলিন কালিমালিপ্ত হয়ে গেছে, কোথাও কোথাও কোথাও রক্তাভ শুষ্ক ঘা, বিশাল চক্ষুদ্বয়ের কৃষ্ণপুচ্ছ অতীত হয়ে গেছে, ফলে চক্ষুদ্বয় রক্তাভ, দেহের চর্ম স্ফীত বিবর্ণ।
0: পিতা, হঠাৎ আর্তনাদ করলাম যে।
2: না না না, ও কিছু নয় শাম্ব। আচ্ছা পুত্র, এই দূর পথের যাত্রায় তুমি তুমি কি কি বস্তু গ্রহণযোগ্য মনে করো?
0: কিছুই নয় পিতা, আমি অভিশব্দ, মুক্তির সন্ধান ছাড়া কিছুই আমার গ্রহণীয় নয়। এবার আপনি আমায় যাত্রার অনুমতি দিন।
2: হে সুপুত্র, তোমার যাত্রা সফল হোক।

আমি সত্যি অবশ্য সত্য, নইলে বাতাস এমন হাজার বেগবান অশ্বচালিত হয়ে ছুটে আসে কেন?

rancore batasci di me. Prezioso saluti, vedi cornito gocce. বালুকার আশির স্তূপ আশ্চর্য শব্দে ফেটে যাচ্ছে। সেই ফাটলের গহ্বর দিয়ে বাতাস বাতাস সাপের মতো এঁকে বেঁকে, না না হে অভিশপ্ত, কোনো দিকে দৃষ্টিপাত করো না। এ কোথায় এলাম আমি, কোথায় এলাম? মনে হচ্ছে কোনো ধীবার পড়লে। হ্যাঁ, দেখা যাক।

0: শোনো, আমাকে দেখে পালাবার কোনো কারণ নেই। আমি সমুদ্র থেকে উত্থিত কোনো জলচর প্রাণী নই, আমি মানুষ। শোনো, আমি এক ব্যাধিগ্রস্ত মানুষ, ব্যাধি আমাকে এমন কুৎসিত করেছে। শোনো শোনো, তোমরা ভয় পেও না, আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতির সম্ভাবনা নেই।
1: আমরা তোমাকে কোনো নরখাদক রাক্ষস ভেবেছিলাম।
2: না না না, আমি রাক্ষস বা কোনো রকম ভয়ঙ্কর প্রাণী নই। আমি একজন নিতান্ত হতভাগ্য, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষ।
3: এই এই, যা যা। আচ্ছা, তুমি কোত্থেকে আসছো, কোথায় বা যাবে?
2: আমি দ্বারকা থেকে আসছি, যাব পূর্বোত্তরে, চন্দ্রভাগা নদীর ধারে, মিত্রবনে।
1: কিন্তু চন্দ্রভাগা নদীর নাম তো আমরা শুনিনি।
4: না, শুনিনি।
1: আর মিত্রবন তাও কোথাও জানি না।
2: আমিও জানি না, তবে শুনেছি সিন্ধু নদীর থেকে উৎপন্ন একটি বেগবতী শাখার নামই চন্দ্রভাগা। তারই তীরে কোথাও মিত্রবন আছে, সবই আমাকে খুঁজে নিতে হবে।

0: শাম্ভু ক্রমাগত দিনের পর দিন চলতে লাগলেন। হঠাৎ তিনি দেখা পেলেন এক ঋষি তুল্য ব্যক্তির।
1: এ তপস্বী, চন্দ্রভাগা নদী এবং মিত্রবন কোন দিকে আপনি কি জানেন?
2: কি বললে?
3: চন্দ্রভাগা?
2: না, তবে শুনেছি মিত্রবন নামে এক সূর্যক্ষেত্র পঞ্চনদীর দেশে আছে। আরও শুনেছি অন্তরীক্ষের পাদদেশে কোথাও সেই স্থান বর্তমান। তোমার ন্যায় চর্মরোগীরা সেখানে যায় আরোগ্য লাভের জন্য। আমার ধারণা আর ছয় ঋতু পথ চললেই তুমি মিত্রবনে পৌঁছ।

0: এরা এরা কারা? ছোট ছোট পিলার গায়ে গুহা তৈরি করে বসবাস করছে। এরা কি কোনো যাযাবর জাতির মানুষ না নাকি অরণ্যবাসী কিরাত?
1: তাই তো, এও তো দেখছি এই আমাদের মতো,
0: এরাও তো আমার মতো কুষ্ঠ ব্যাধিগ্রস্ত মানব মানবী। তাহলে এই কি সেই মিত্রবন? আচ্ছা, এই স্থানের নাম কি মিত্রবন?
2: তাই তো শুনেছি।
0: আচ্ছা, তোমরা বলতে পারো সেই সূর্যক্ষেত্র কোথায়, যেখানে গ্রহরাজ পরমাত্মন অবস্থান করছেন?
2: বাবা, আরে এর কথাবার্তা বেশ রাজপুরুষের মতো চৌকস। শোনো শোনো শোনো, তোমার মতন না, তোমার মতন আমরাও অনেক কথা শুনে এখানে এসেছি, কিন্তু ওই ওই ওই যেসব ওই গ্রহরাজ টহরাজ এই মানে কি সব বলছো ওসব কিন্তু আমরা কিছুই দেখিনি।
3: মন্দির আছে গো, ওটাকে আমরা সূর্যক্ষেত্র বলি।
4: মাথার উপর ছাতা আর রাজার মতন জুতো জামা পরা একটা মূর্তি আছে, ওই নাকি সূর্য মূর্তি।
2: আমরা রোজ সকালে চন্দ্রভাগায় নিয়ে মন্দিরে গড় করে ভিক্ষে করতে বেরোই।
5: জানো, আমরা সংসারে করি আর এইসব যে মেয়ে ছেলেরা প্রতি বছরই সন্তান সম্ভবা হয়।
1: আমাদের বাচ্চাগুলো প্রথমে খুব ফুটফুটে হয়ে জন্মায়, 4-5 বছর বয়স হলেই ওরা আস্তে আস্তে আমাদের মতো হয়ে যায়। এই যে দেখো, হে আমার ছেলে, ওর বাবারও কুষ্ঠ ছিল, 2 দিন হলো মরে গেছে। আমি জানি আমার ছেলে যখন বড় হবে তখন ওরও কুষ্ঠ হবে, কিন্তু সেসব নিয়ে এখন আর আমি ভাবি না। আমি আমি পুরুষকে খুব ভালোবাসি, তার সঙ্গ ছাড়া আমি, তুমি আমার সঙ্গে থাকবে?
0: কি বলছো, আমি এসেছি রোগ সারাতে।
2: এখানে সবাই রোগ সারাতেই আসি, কিন্তু এমন কোন দিব্য ব্যাপার নেই যে রোগ সারে। যাক, তুমি কি কিছু খাবে?
1: আমি তোমাকে খেতে দেবো, এসো।

0: No. খাও।
1: তুই যে আমাকে সব দিয়ে দিলে, তোমরা খেয়েছো?
2: আমরা সারাদিন দূর দূরান্তে ভিক্ষে করি, ফিরে এসে আগে পেটের জ্বালামিটাই।
1: আমি খেতে পারি, কিন্তু আমি যে তোমার প্রত্যাশা পূর্ণ করতে পারবো না নীলাক্ষী, তোমার সঙ্গে সহবাস আমার সম্ভব নয়।
2: নাও আগে পেটের জ্বালামিটাও তো।
1: আচ্ছা আচ্ছা, তোমরা বললে তোমাদের এখানে একটা মন্দির আছে।
3: আমি ওই মন্দিরে কখনো পুজো হতে দেখিনি।
0: তবে মন্দিরের পূর্ব দিকে একজন মুনি পুরুষের আশ্রম আছে, সে কখনো মন্দিরের বিগ্রহের পুজো করে না।
4: আমরা জানতুম চন্দ্রভাগা চান করলে আমরা ভালো হয়ে যাব, কিন্তু সব মিথ্যে।
3: আমরা যদি তপস্যাই করব তবে ভিক্ষে করব কখন? খেতে দেবে কে?
4: মুনিটা বলে তোমরা এই নদীর ধারে চাষ আবাদ করো। তা আমরা কি এখানে ঘর সংসার করতে এসেছি গা? আমরা সবাই একদিন পচে গলে মরে যাব। রোজই একটু একটু করে আমাদের হাত পা খসে যাচ্ছে।
3: জানো, এই দেখো দেখো না, এই কাল না আমার এই নাকটা খসে গেছে,
5: পরশু দিন আমার এই চোখের পাতা খসে গেছে,
4: এই দেখো দেখো আমার আমার পাঁচটা আঙুলের তিনটি নেই।
1: তোমরা চুপ করো, চুপ করো, তোমরা তুমি চুপ করো, যাও যাও যাও নীলাক্ষী, তুমি তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে শুয়ে পড়ো। তুমি আমি আমি এখানে এখানে রাতটা কাটিয়ে দেব।
4: না না তা হয় না, চলো, এখানে রাতে ভয়ঙ্কর হিংস্র সব নেকড়ে বাঘ ঘুরে বেড়ায়, তারা কুষ্ঠ রোগীদের রেহাই দেয় না, তুমি বাইরে থাকলে ওরা তোমাকে। চলো চলো।
1: না আমার কিচ্ছু হবে না,
4: কিচ্ছু না, তুমি আমার কাছে থাকবে। তুমি বুঝতে পারছো না, তুমি জানো না যে আমাদের এখানে ঘর সমাজ বলে কিচ্ছু নেই, পাপ পুণ্য বলে কিচ্ছু নেই। পুড়ে যাওয়া পাখা মৌমাছি যেমন ফুলের গায়ে লেগে থেকে থেকে মরে যায়, আমরাও আমরাও সেভাবে মরতে চাই।
1: তুমি তুমি আমাকে মার্জনা করো নীলা।
4: তুমি আমাকে শোনো শোনো, তুমি জানো তুমি জানো আমি যখন সুস্থ ছিলাম তখন ঋষি পুরুষরা আমার দিকে তাকিয়ে মুগ্ধ হতো, আর তুমি আমাকে আজকে
1: নীলাক্ষী।

0: হে মহাত্মান, আপনাকে অশেষ তেজপ্রভাযুক্ত দেখছি। আমি মহাব্যাধি কুষ্ঠকে আক্রান্ত অভিশপ্ত।
1: আমার সঙ্গে এসো। তোমার যা জিজ্ঞাসা আছে করো, আমি সাধ্যমতো জবাব দেব।
0: আমি দেখলাম আপনি সূর্যদেবকে নমস্কার করে কুটিরে গমন করলেন। মন্দিরের বিগ্রহকে তো আপনি পূজা করলেন না।
1: আমার ওই পরমাত্মা বিগ্রহের পূজা করার কোনো অধিকার নেই। বেদ বলেছেন, গ্রহরাজ সূর্য সর্বদেব মান্য, সর্বভূত মান্য, সর্বশ্রুতি মান্য। তবে আমি প্রতিদিন একটি মণ্ডলাকার অঙ্কন করে গ্রহরাজের পূজা করি।
0: আমার জানতে ইচ্ছে করছে, এই সূর্যক্ষেত্র এখানে কে সৃষ্টি করেছিলেন?
1: আমাদের বংশে চর্মরোগের প্রাদুর্ভাব ছিল। আমি আমার পূর্বপুরুষগণের কাছে শুনেছি, এই স্থানকে গ্রহরাজের মূল স্থান বলা হয়। আরও শুনেছি, গ্রহরাজ সূর্যের এটি অস্তাচলমান স্থান। গ্রহরাজের এই অস্তাচল ভাব বিবিধ চর্মরোগ বিনাশ করে, দেহের প্রকৃতি পরিবর্তন করে। আর একটা কথা, আদিত্য, সবিত্র, সূর্য, মিহির, অর্ক, প্রভাকর, মার্তণ্ড, ভাস্কর, ভানু, চিত্রভানু, দিবাকর, রবি, এই দ্বাদশ নামে, দ্বাদশ রূপে গ্রহরাজ দ্বাদশ মাসে দ্বাদশ তীর্থ নদ নদীতে অতি ক্রিয়াশীল থাকেন। দ্বাদশ মাসে দ্বাদশ দিনে সেই সব নদীতে স্নান করলে ব্যাধির আরোগ্য ঘটে।
2: আমি তোমাদের মিথ্যে বলবো কেন? বলো বলো, আমি তোমাদের কেন মিথ্যে বলবো? আমি আমিও তো তোমাদের মতো একজন কুষ্ঠ রোগী। বলো,
3: কিন্তু তুমি ওই বিশ্বাস বিশ্বাসের কথা বলছো, ওসব ওই ঋষির ছড়না
2: ছড়না।
0: শোনো শোনো, যার যার বিশ্বাস হারায়, হ্যাঁ, যার বিশ্বাস হারায় তার তো সবই হারিয়ে যায়।
3: আমাদের তো সবই হারিয়ে গেছে।
0: তোমরা সত্যি করে বলো তো, তোমরা আমার কাছে সত্যি করে বলো, আমাদের সামনে জীবনে আর কি অবশিষ্ট আছে?
3: মরা মরা উঁচে গুলে মরা
0: না
3: মরা
0: না
3: মরা
0: না না না না, সুস্থ হয়ে বাঁচা। হ্যাঁ, সুস্থ হয়ে বাঁচা। আচ্ছা আচ্ছা, এই যে নীলাক্ষী, নীলাক্ষী কোলে যে শিশুটি ঘুমিয়ে আছে, হ্যাঁ, বলো তোমরা, ও কি অপরাধ করেছে যে সে তার পিতা মাতার রোগ নিয়ে অকালে মরে যাবে? ওর অপরাধ কি এই যে এই এই পৃথিবীতেও জন্মেছে? এই সব শিশুদের বাঁচিয়ে রাখার কি কোনো দায়িত্ব আমাদের নেই? বলো, তাছাড়া তাছাড়া ধরো ব্যাধি হলে আরোগ্য লাভের উপায় তো থাকবেই।
4: হ্যাঁ, আমি যাব তোমার সঙ্গে।
0: যাবে যাবে নীলাক্ষী?
4: আমি যাব।
0: সত্যি
4: তুমি আমার সঙ্গে
0: যাবে?
4: যাবে তো না,
0: যাবে কেউ কেউ যাবে? চলো চলো।
5: শাম্ভু যখন দ্বাদশ স্থানে ও নদ নদীতে স্নান সেরে দ্বাদশ মাস পরে আবার চন্দ্রভাগা কুলে সেই অস্তাচলমান স্থানে ফিরে এলেন, তখন 70 জনের মধ্যে শাম্ভুকে বাদ দিয়ে জীবিত মাত্র 14 জন। এতে সকলের দেহে অদ্ভুত একটা পরিবর্তন ঘটেছে। অসার দেহে একটা অনুভূতি বোধ সঞ্চারিত হয়েছে, দেহের পতন বন্ধ হয়েছে, জেগেছে নবজীবন লাভের এক উজ্জ্বল উদ্দীপনা। রমণীগণের মধ্যে নীলাক্ষী হয়ে উঠেছে সর্বাপেক্ষা শ্রীময়ী। সিন্ধু ও চন্দ্রভাগা সঙ্গমের জলে শাম্ভু পেয়েছেন একটি দারুণ মূর্তি, যার সঙ্গে সেই মিত্রগণের গ্রহরাজের মূর্তির আশ্চর্য এক সাজুজ্য বর্তমান।

0: এই মিত্রবণি তুমি এই মূর্তিকে প্রতিষ্ঠা করো, আর পূজার জন্য তোমাকে নিয়ে আসতে হবে শাকদ্বীপের ব্রাহ্মণদের। একমাত্র তাদেরই অধিকার রয়েছে গ্রহরাজকে পূজা করবার।
1: কিন্তু মহাত্মন, এই কল্প মূর্তি প্রতিষ্ঠা করতে হলে মন্দিরের প্রয়োজন, আর তার জন্য প্রয়োজন অর্থের। আমাকে যে অর্থ সংগ্রহের জন্য একবার দ্বারকায় যেতে হবে মহাত্মন।
0: দ্বারকায়?
1: হ্যাঁ, আমি এতদিন আপনাকে আমার প্রকৃত পরিচয় দিইনি। আমি বাসুদেব পুত্র শাম্ব।

0: তুমি কি যাত্রা শুরু করলে?
1: হ্যাঁ নীলাক্ষী। আচ্ছা নীলাক্ষী, তোমার চোখে এই মুগ্ধতা কিসের?
0: মানুষের। দেখো তাকে, দেখো সকলেই তোমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে। আমি আমি তোমার শুভযাত্রা কামনা করছি।
1: শ্যামু বিবিধ সুবর্ণ মণিমুক্ত নিয়ে মিত্রগণে ফিরে এলেন। মন্দির নির্মাণ কার্য শুরু হলে শ্যামু রওনা হলেন হিমালয়ের পাদদেশে অবস্থিত সাকর দ্বীপের উদ্দেশ্যে।
2: হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এক কল্পমূর্তি পূজা করবার উদ্দেশ্যে আপনাদের আমি ভারতবর্ষে নিয়ে যেতে চাই। দ্বিতীয়ত, আমাদের বিশাল দেশে কুষ্ঠরোগের এক প্রাদুর্ভাব ঘটেছে। আমি শুনেছি একমাত্র আপনারাই এই মহাব্যাধির আমূল ধ্বংস করতে পারেন। আপনারা 18 জন ব্রাহ্মণ যদি তাঁদের পরিবারবর্গকে নিয়ে আমার সঙ্গে আসেন, তাহলে আপনাদের প্রতিষ্ঠা ও যজ্ঞের কোন রকম ত্রুটি হবে না।
3: তুমি অমানসিক ক্লেশ সহ্য করে এক মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে এসেছ, তোমার প্রার্থনা আমরা নিশ্চয়ই রক্ষা করব। তার আগে আমরা তোমার ব্যাধি দূর করব, এসো সঙ্গ।
0: প্রণাম হে বিবর্ষান।
1: না না নীলাক্ষী, না, তুমি আমাকে ওই নামে সম্বোধন করো না।
0: কিন্তু তোমাকে দেখে সেই রূপবান রাজা ও গ্রহরাজের কথাই যে মনে হচ্ছে।
1: না, তুমি আমাকে শাম্ব বলেই ডাকবে।
2: নীলাক্ষী, মিত্রগণের সেই প্রথম ও দ্বিতীয় রাতের কথা আমি ভুলিনি। তুমি আমার আমার এক মমতাময়ী মৈত্র, তুমি আমার শক্তি।
0: শক্তির কথা বলো না, তুমি আমার শক্তি। আচ্ছা আচ্ছা শাম্ব, আজ থেকে এই ক্ষেত্রের নাম মৈত্রী বোন হতে পারে না?
1: চমৎকার, চমৎকার, এর থেকে ভালো আর কোনো নামই হতে পারে না।
4: শাম্ব।
1: এ কি মহর্ষি নারদ, আপনি?
4: তুমি কি আর কখনো দ্বারকায় প্রত্যাবর্তন করতে চাও না শাম্ব? রাজকীয় সুখভোগ তাও করতে চাও না?
1: না মহর্ষি, ঐশ্বর্যপূর্ণ দ্বারকায় রাজকীয় সুখভোগের আমার আর কোনো বাসনা নেই। এখানে ব্যাধিগ্রস্তরা চিকিৎসিত হচ্ছে এবং তিন স্থানের তিন কালের আলোকে স্নান করছে। অভিশাপ ব্যাধি কি তা আমি চিনেছি, আর এখানে যা দেখেছি তার তুল্য আনন্দ পৃথিবীতে আর কি থাকতে পারে বলুন মহর্ষি।
4: আমি আমি মুগ্ধ হয়েছি শাম্ব। চলো চলো শাম্ব, আমি তোমার প্রতিষ্ঠিত গ্রহরাজকে পূজা করব।
1: আপনি আসুন, আসুন মহর্ষি, আসুন।

0: হে সর্বদেব মান্য, সর্বভূত মান্য, সর্বশ্রুতি মান্য, হে সাম্বাদিত্য
1: সাম্বাদিত্য,
0: আপনি সন্তুষ্ট হন, আমার পূজা গ্রহণ করুন।
1: মহর্ষি, মহর্ষি কি নামে একটি গ্রহরাজকে সম্বোধন করলেন?
0: হ্যাঁ সাম্য, আজ থেকে এই বিগ্রহের আরেক নাম সাম্বাদিত্য।

0: শাম্বু নাটকটির অভিনয় এখানেই শেষ হল। কাহিনী কালকুট, বেতার নাট্যরূপ সমীর দাশগুপ্ত, অভিনয়াংশে শাম্বু শ্যামল ঘোষ, নারদ অশোক মুখোপাধ্যায়, কৃষ্ণ নীরাদ্রি শেখর বসু, সূত্রধার জগন্নাথ বসু, ঋষি ব্রজসুন্দর দাস, ব্রাহ্মণ শ্রেষ্ঠ দীপক কুমার ভট্টাচার্য, ধীবর তারক কুমার আচার্য, প্রথম ব্যক্তি পরেশ ঘোষ, দ্বিতীয় ব্যক্তি অমলেন্দু হালদার, লক্ষণা সুচন্দ্রা চৌধুরী, জাম্বুবতী শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়, নারীকণ্ঠ নূপুর বসু, নীলাক্ষী রীতা চক্রবর্তী, স্তোত্রপাঠ বিমল ভূষণ, আবহ সঙ্গীতে বন্দনা মজুমদার, শতদ্রু মজুমদার, সুভাষ মণ্ডল, প্রতাপ রায়, নির্মল বিশ্বাস, দেবব্রত গঙ্গোপাধ্যায়, দেবাশিস গঙ্গোপাধ্যায়, বৈদ্যনাথ দত্ত, চণ্ডীগোপাল দাস। আবহ সঙ্গীত পরিচালনা প্রবীর মজুমদার, সম্পাদনা অনিল বন্দ্যোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করলেন অজিত মুখোপাধ্যায়।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: এখন শুনবেন আধুনিক বাংলা গান। আজ শোনাব জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথায় সুরে দুটি গান। প্রথম গানটির শিল্পী পিন্টু ভট্টাচার্য।

গানে বাজুক মনের রেডিও শুনছো আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত যুব সমাজ গঠনে এক সংকল্প অভিযানের ডাক দিয়েছেন। তিনি বলেন, দেশে নেশার কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেন। এই অভিযানের মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে দেশজুড়ে 100 সপ্তাহব্যাপী জনঅংশীদারিত্বর অভিযানের সূচনা হয়েছে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ নতুন দিল্লিতে 84তম সানডেজ অন সাইকেল পর্বে অংশগ্রহণ করেন। নতুন দিল্লির জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নেশামুক্ত ভারত অভিযানের সমর্থনে শিক্ষার্থী, স্বাস্থ্য সচেতন মানুষ, সাইক্লিস্ট এবং NCC তরুণ ক্যাডেটরা উপস্থিত ছিলেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর মান্ডাভিয়া বলেন, এই অনুষ্ঠানটি আসন্ন 79তম স্বাধীনতা দিবস এবং নেশামুক্ত ভারত গঠনে উৎসর্গ করা হয়েছে। চলতি বছরের জুলাই মাসে দেশে কয়লা উৎপাদন গত বছরের এই সময়ের তুলনায় 7.51% বৃদ্ধি পেয়েছে। কয়লা মন্ত্রক জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে দেশে মোট কয়লা উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে 69.75 মিলিয়ন টনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 3 দিনের সফরে ওড়িশা যাচ্ছেন। এই সফরে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে একাধিক শিক্ষামূলক সংস্কৃতি এবং সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। প্রথম দিন তিনি কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাশিয়ার মস্কোতে এক ইতালীয় রেস্তোরাঁয় বিস্ফোরণে 3 জন নিহত এবং 21 জন আহত হয়েছেন। গতরাতে মস্কোর কুন্দ্রিনস্কায়া স্কোয়ারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরক হাতে নিয়ে এক মহিলার রেস্তোরাঁয় প্রবেশ করার সময় নিরাপত্তারক্ষী বাধা দিলে সেখানেই বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলে প্রাণ হারান ওই মহিলা, নিরাপত্তারক্ষী এবং আরও একজন। ভারতীয় আবহাওয়া দপ্তর কেরালার ভারতীয় আবহাওয়া দপ্তর কেরালার বারোটি জেলায় আজ কমলা সতর্কতা জারি করেছে। গতকাল ভারী বৃষ্টিতে 8 জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ আরও 8। বন্যাবিধ্বস্ত এলাকাগুলি থেকে 5,700 বেশি মানুষ নিকটবর্তী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। চলতি বছরের জুলাই মাসে দেশে কয়লা উৎপাদন গত বছরের এই সময়ের তুলনায় 7.51% বৃদ্ধি পেয়েছে। কয়লামন্ত্রক জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে দেশে মোট কয়লা উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে 69.75 মিলিয়ন টন। অন্যদিকে চলতি বছরে কয়লা সরবরাহ 17.34% বৃদ্ধি পেয়েছে। আসামে আজ থেকে জনগণনার জন্য সেলফ এনিউমারেশন বা স্বগণনা শুরু হয়েছে, চলবে 16 আগস্ট পর্যন্ত। sec.census.gov.in পোর্টাল ব্যবহার করে নাগরিকরা অনলাইনে তাদের পরিবার ও ব্যক্তিগত তথ্য নথিভুক্ত করতে পারবেন। এরপরে 17 আগস্ট থেকে গৃহ তালিকাভুক্তি বা গৃহ গণনা শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত যুব সমাজ গঠনে এক সংকল্প অভিযানের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, দেশে নেশার কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ তিনি নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করেন। এই অভিযানের মধ্যে দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে দেশজুড়ে 100 সপ্তাহব্যাপী জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 3 দিনের সফরে ওড়িশা যাচ্ছেন। এই সফরে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে একাধিক শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। প্রথম দিন তিনি কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গে কোচবিহারকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ এক বৈঠকে জানান, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিককে হিল সিটি হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি রাজ্য জুড়ে আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণ করা হবে। নতুন বাসস্ট্যান্ডগুলিতে যাত্রীদের বসার ব্যবস্থা থাকবে জলের ভেন্ডিং মেশিন। যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণের জন্য প্রায় 15,000 কোটি টাকা কেন্দ্রীয় বরাদ্দ পাওয়ার আবেদন নিয়ে নতুন দিল্লিতে আগামী 4 আগস্ট কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী ডক্টর অজয় পোদ্দার। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো।
2: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
3: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: तुम्ही सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबो ते वीकेंड कैफे वीकेंड कैफे
1: একদমই উইকেন্ড ক্যাফে চলে এসেছে। আর দেখতে দেখতে আজকে রবিবার, আর আজকে শুধু রবিবার নয়, যেরকম আমাদের আজকে সারা দিন ধরে ইনফ্যাক্ট সেলিব্রেট হচ্ছে, আজকে বন্ধুত্বের দিন, ভালোবাসার দিন, ফ্রেন্ডশিপ ডে। আর তার থেকেও বড় কথা, আমাদের আজকে একটা গল্প রয়েছে, কারণ রবিবার আজকে, কারণ উইকেন্ড তো হয় কিন্তু বিশেষ করে রবিবার যখন আসে আমরা সারা সপ্তাহ মুখিয়ে থাকি। আর আমাদের ইউটিউব চ্যানেলটাও তোমরা লাস্ট গল্পটায় যেভাবে ভালোবাসা দেখিয়েছো, আশা করি এই গল্পটাও যখন আজকে রাত 9টার পরে আপলোড হয়ে যাবে সেই ভালোবাসাটাই পাবো। এবং আজকে আমাদের সবসময় স্টুডিওতে পাই না সেই গল্প পাঠক, বিখ্যাত মানুষ অর্পণ, আর যে অর্পণ আমার সাথে রয়েছে। অর্পণ বলো, শুরু করো।
2: আপনারা শুনছেন উইকেন্ড ক্যাফে, সেখানে রয়েছে আমরা দুজন দুই বন্ধু, কারণ আজকের দিনটাই হচ্ছে বন্ধুত্বের দিন, সেই জন্য দুই বন্ধু আজকে রয়েছে আপনাদের জন্য উইকেন্ড ক্যাফেতে 107 এফএম রেইনবোতে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের গান রয়েছে, ফান রয়েছে, আড্ডা রয়েছে, কুইজ রয়েছে, সেই সঙ্গে রয়েছে গল্প, সব কিছু মিলিয়ে এই বিকেলটা, এই সন্ধ্যেটা পুরোটা হবে জমজমাট। কেননা আজকে যখন ফ্রেন্ডশিপ ডে, সুতরাং এই বন্ধুত্বটা উদযাপন আপনারা কীভাবে করছেন সেটাও আমরা জানতে চাইব। আর সেই সঙ্গে সঙ্গে আজকে তো বৃষ্টিরও দিন, সুতরাং বৃষ্টি এসে গেছে, ঝিনটি আসুক না আসুক বৃষ্টি এসে গেছে। সেটা হচ্ছে আগামী 2-3 ঘন্টায় মোটামুটি হাওড়া এবং কলকাতার সন্নিহিত অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। সুতরাং ছাতা ছাড়া বাইরে বেরোবেন না। আপনি যদি ভাবেন যে দূর ছাতা বলে ছাতাকে দূর করে দিয়ে আপনি একা একা খালি মাথায় বেরোবেন, তাহলে আপনার মাথা কিন্তু আস্ত থাকবে না, মানে ভিজে যাবে আর কি, আপনি আর্জেনা হন অন্তত ভিজে হবেন, এটুকু বলতে পারি। সুতরাং আপনারা সেভাবেই সাবধানে থাকবেন। আর আপাতত আজকে আমরা সেই বন্ধুত্বের গানগুলো নিয়ে এসেছি, যে বন্ধুত্বের গানগুলো আমাদের ফ্রেন্ডশিপটাকে অবশ্যই জোরদার করে। বিশেষত যেমন আজকে সন্ধ্যাবেলা আমি এই শোয়ের পর আবার বন্ধুদের সঙ্গে মিট করতে যাব আজকের দিনটা সেলিব্রেট করার জন্য। সুতরাং এরকম দিনটা, এরকম বর্ষার দিনটা, ও অ্যাবসলিউট আউটস্ট্যান্ডিং। মুড়ি তেলে ভাজা নিয়ে বন্ধুদের সঙ্গে যেভাবে গল্প হয় সেরকম গল্প হবে এখন আপনাদের সঙ্গে।

সাত আকাশ টুকরো টুকরো কিছু বৃষ্টি, গোমড়া আকাশ হঠাৎ থামার মতো হ্যাংলা, গোলপার ভরা ভিজে রাধা চূড়া, হলদে রাস্তা ঝাপসা আমাকে সামলা।

তোর কি ফোন খারাপ? আমার মন খারাপ। তোর কি ফোন খারাপ?

ঝিমটি হতে পারতিস মেঘলা দুপুরে কত কাছাকাছি

0: শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: একেবারে এত সুন্দর একটা গান শুনলাম, তারপরে বৃষ্টির সাথে বলার সাথে সাথে বৃষ্টির এরকম গান, মানে শিলুদা আমাদের জন্য একদম রেডি ছিল যে শোনাবে।
2: আমরা ছোটবেলার গল্প শুনেছিলাম বুঝলেন, সেটা হচ্ছে যে আমার এক বন্ধু বলেছিল যে একটি ছেলে তাকে যাই বলা হোক না কেন, ধরো কোনো কিছু রচনা দিলে সে খুঁজে পেতে জলে

0: চলে আসবে, জলে চলে এসে তারপর বলবে যে জলের মধ্যে কুমির থাকে, কুমিরের বড় বড় নাক, বড় বড় দাঁত, বড় বড় হাঁ। ঠিক আছে, তো স্কুলে মাস্টারমশাইরা তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা রচনা বল প্রথম প্লেনে চড়ার অভিজ্ঞতা। সে বলল আমরা তো দমদম এয়ারপোর্টে গেলাম, সেখান থেকে প্লেনে উঠলাম, ওপর দিয়ে উড়ে যাচ্ছি, আরে বাস, সেখানে নিচে দেখছি পাহাড় পর্বত, হ্যাঁ, তারপরে সেখান থেকে গেলাম সমুদ্র, সমুদ্রের মধ্যে কত জল, সেখানে রয়েছে, সেখানে জলের মধ্যে থাকে বড় বড় কুমির, তাদের বড় বড় নাক, বড় বড় দাঁত, বড় বড় হাঁ। রচনা শেষ। তারপর তাকে দেওয়া হয়েছে, আচ্ছা তুই একটা গাছের রচনা লেখ, এখানে তো আর জল পাবে না, নিশ্চয়ই কুমির পাবে না, তো গাছের রচনা, গাছের রচনা ঠিক আছে, এরকম গাছ, একটি গাছ একটি প্রাণ, তার শাখা আছে, প্রশাখা আছে, তার কাণ্ড আছে এবং মূল আছে, মূল গিয়ে চলে যায় মাটির নিচে, মাটির নিচে থাকে জল, সেখান থেকে সে জল শোষণ করে, সেই জলের মধ্যে থাকে কুমির, তাদের বড় বড় নাক, বড় বড় দাঁত, বড় বড় হাঁ। রচনা শেষ। তো আমাদের ব্যাপারটা মোটামুটি তাই হয়েছে, যাই নিয়ে আলোচনা করি না কেন আজকে জল নিয়ে আলোচনাটা বেশি হয়ে যাবে, কারণ আজকে তো বৃষ্টির দিন, তাই না? সেই জন্যে একটা জলের খবর দিতে যাচ্ছি, মানে খবরটা জলের মতো আমাদের কাছে এসে,
1: মানে কিন্তু জল বলে কিন্তু জলও খবর নয়, অথেন্টিক অথেন্টিক খবর,
0: একদমই তাই। সেটা হচ্ছে যে ধরা যাক আপনি জলের উপর দিয়ে হাঁটতে জানেন, যদি না জানেন সেই যে ফিলটা সেটা কিন্তু আপনি পেতে পারেন কোথায়, সেটা হচ্ছে আর কোথাও নয়, যোগের রাজধানী যাকে বলা হয়, সেটা হচ্ছে ঋষিকেশ। সেই ঋষিকেশে একটা ব্রিজ তৈরি হয়েছে, সেই ব্রিজটা কাঁচের ব্রিজ, মানে যেখানে যারা ঋষিকেশে গেছেন, লক্ষ্মণঝুলা দেখেছেন, লক্ষ্মণঝুলার ওই পাশেই আর কি আরেকটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে পুরো লক্ষ্মণঝুলার কাছেই তৈরি হয়েছে, এর নাম হচ্ছে বজরং সেতু। এই বজরং সেতুর মাঝখান দিয়ে গেছে হচ্ছে কংক্রিটের পথ, যেখান দিয়ে হেঁটে যাওয়ার পাশাপাশি মোটর বাইক নিয়ে যাতায়াত করা যায়। মাঝের কংক্রিটের সেতু ধারে কাছে থাকছে কাঁচের পথ, কংক্রিটের সেতু ধরে যাতায়াতের জন্য কাউকে তো টাকা পয়সা দিতে হবে না, কিন্তু কাঁচের উপর দিয়ে হেঁটে গঙ্গা পারাপার করতে গেলে তাদের একটু পয়সা করে দিতে হবে, বড়দের 100 টাকা, ছোটদের 50 টাকা, এবং এটা সারা রাত খোলা থাকবে না, সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত থাকবে। এবার ওটা দিয়ে গেলে মনে হবে যেন আমি ঠিক জলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আরে বাস, এই বৃষ্টির দিনে মাথার উপরে জল, পায়ের নিচে জল, ওফ, একেবারে জলাধার হয়ে গেছে আমরা,
1: একেবারে একেবারে। এবং এই যে জলাধার বললো, এবং এই কয়েকদিন ধরে অর্পণ যেরকম শোনাচ্ছিল যে যা কিছু হোক সেই জল, এবং জল থেকে কুমির, কুমিরের বড় বড় দাঁত, বড় বড় নখ, বড় বড় বড় হাঁ করে খায়, আমরা একটা মর্মান্তিক ঘটনা শুনেছিলাম যে এরকম একটা বাচ্চাকে এরকম কুমির অ্যাটাক করেছিল। এর সাথে সাথে আরও একটা খবর কালকে দেখলাম, সেটার সত্যতা যাচাই করাটা মুশকিল, কারণ ওই ফিডে আসে, সেটা হচ্ছে গ্রামবাসী যেটা করেছে, একটা খাল ছিল, খালটা মানে নদীর সাথে ইয়ে করা আর কি, কানেক্টেড, সেই খালে একটা কুমির ঢুকে আসে,
0: মানে কেউ একজন খাল কেটে কুমির এনেছিল,
1: কেউ একজন খাল কেটে কুমির এনেছিল, এবং সেই গ্রামের ভদ্রলোক, এক ভদ্রলোক সাহস করে, মানে সেখানে অনেকজন সেই কুমিরটাকে ঢিল মারা এ করা, যা যা হয় আর কি, শিক্ষার অভাবে যেটা হয়ে থাকে সেরকম হচ্ছিল, কিন্তু সেখানে এক ভদ্রলোক সেই বিরোধিতা করে এবং সে কুমিরটাকে ধরে, ধরে কুমিরটাকে বেঁধে একেবারে বন দপ্তরে দিয়ে আসে। এটা বিহারের ঘটনা, তো নিঃসন্দেহে এটা একটা ভালো খবর। আসলে অনেক সময় যেটা হয়, মানুষ প্রকৃতির মধ্যে থাকতে থাকতে, মানে মানে বাকিরাও মানুষের সাথে যে সহাবস্থান, পশু পাখি জীব জন্তু, তাদের আস্তানাতেও যদি মানুষ গিয়ে দখল করে তো তাদের জায়গাটা কমে যাবে, কারণ জায়গাটা খুব লিমিটেড, সেখানে সেখানে গিয়ে হাত বসালে বা থাবা বসালে তারা কোথায় যাবে, সেই দিকটাও আমাদের দেখতে হবে, তাই না?
0: সত্যিই তাই, কিন্তু সবার সঙ্গে মিলে টিলে থাকলে সেটা অন্য বিষয়, কিন্তু কুমির তো সবসময় সবার বন্ধু হয় না, তাই না?
1: একদম। তবে বন্ধু হয় কি হয় না, তার থেকেও বড় কথা হচ্ছে যে বন্ধুর ব্যাপারটা তৈরি করতে হবে, এবং বন্ধুর পরিবেশটা তৈরি করলে, মানে আমি বন্ধু মানে উঁচু নিচু বন্ধু বলছি না, মানে বন্ধুত্বের পরিবেশ তৈরি করলে, যদি তৈরি না হয় তাহলে এই গানটা শুনতে পারো এবং এই গানটা এনজয় করতে পারো। গানটা হয়তো একটু পুরনো, অর্পণ তুমি দেখো তো গানটা তুমি কিভাবে এনজয় করেছো, আশা করি তুমি খুবই শুনেছিলে গানটা, ঠিক আছে,
0: দেখা যাক।

0: तुम्ही सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबो ते वीकेंड कैफे वीकेंड कैफे
1: ঘড়ি বুঝি মুহূর্তে বেজে গেছে ঠিক 4টে বেজে 29 মিনিট হয়ে 46 সেকেন্ড 107 এফএম রেইনবোতে রয়েছি। আজকে এই বন্ধুত্বের দিনে আমরা দুজন, রাজীব আর অর্পণ, আর এদিকে

0: একটু পেগলে গেছে প্রকৃতি, যেটা এই গানটার মধ্যে বলা হচ্ছিল, পাগলাসা দিবানাসা হয়ে গেছে প্রকৃতি। সেই জন্য বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এক্স্যাক্টলি, মোটামুটি জানা যাচ্ছে যে আগামী দু তিন ঘন্টায় আগামী দু তিন ঘন্টায় মোটামুটি বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে প্রচণ্ড পরিমাণে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ বিশেষ ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে প্রচণ্ড পরিমাণে, সুতরাং বি ভেরি কেয়ারফুল। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আগামী দু তিন ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনাতেও এরকম বৃষ্টি হতে পারে, তবে এতটাও নয় যতটা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি করা হয়েছে, ততটাও নয়। আর এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এলাকাগুলোতে দু তিন ঘন্টায় বৃষ্টি হবে, মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হতে পারে, এটুকু অন্তত জানা যাচ্ছে। সুতরাং অবশ্যই যেটা বলেছিলাম, দূর ছাতা বলবেন না, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের আজকে বন্ধুত্বের দিনে এই দুজন যখন রয়েছে, সুতরাং আপনাদেরও তো কথা বলা দরকার। কারণটা হচ্ছে যে আপনারা ছাড়া আমাদের এই বন্ধুত্ব অসম্পূর্ণ, এবং বন্ধু বলেই কিন্তু আপনাদের কাছে আমরা বারবার ফিরে আসি প্রতি সপ্তাহে এই উইকেন্ড ক্যাফে নিয়ে। সেই জন্যেই আমাদের প্রত্যেকেরই ছোটোবেলা থেকে বড় হয়েছে আমরা যে বন্ধুরা, সেই বন্ধুরা আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে একেবারে ছোটোবেলায় যে বন্ধুত্বগুলো যেগুলো ছিল সেগুলো স্বার্থহীন বন্ধুত্ব ছিল, ফলত বড় হয়ে হয়তো তাদের সঙ্গে যোগাযোগ নেই। কারণ যত বড় হয়েছে, সেটা কলেজ হোক বা তার পরবর্তীকালে হোক, চাকরি ক্ষেত্রে হোক, বন্ধুত্ব তৈরি হয়েছে, কিন্তু সেই বন্ধুত্বটা না অনেক সময় স্বার্থকেন্দ্রিক হয়ে যায়। ছোটোবেলার বন্ধুত্বটা না সবসময় স্বার্থকেন্দ্রিক থাকে না, শুধুমাত্র গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য আমরা সেই বন্ধুদের খুঁজে বার করার চেষ্টা করি। তো এইরকম করে ছোটোবেলায় এরকম অনেক বন্ধু থাকে যারা পরবর্তীকালে হারিয়ে গেছে। আপনারও তো এরকম ঘটনা ঘটেছে, তাই না? ছোটোবেলায় হারিয়ে যাওয়া কোন বন্ধুর কথা আপনার বেশি মনে পড়ে, যাকে আপনি আবার সামনাসামনি যার সঙ্গে দেখা করতে চান? আপনার কোন হারিয়ে যাওয়া এমন বন্ধু রয়েছে যার সঙ্গে আপনি এখন আবার দেখা করতে চান, সেটা একটু লিখে জানান আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে 9903653992 এই নাম্বারটাতে। সুতরাং আর দেরি করবেন না, পাড়াপাট আমাদের একটু হোয়াটসঅ্যাপ করে দিন আপনার মেসেজের অপেক্ষায় আমরা।
1: হ্যাঁ, আর তার সাথে যেটা করবে সেটা হচ্ছে আমাদের যে নর্মাল মেসেজ রয়েছে সেখানেও তুমি তোমার মেসেজটা জানাতে পারো। আর অবশ্যই কাউ সবাইকে রিকোয়েস্ট করছি, কেউ ভিডিও কল করো না এই মুহূর্তে, মানে এখন ভিডিও কল নেওয়ার
0: সাজুগুজু করিনি
1: সত্যি তাই। তো আপাতত একটা গান এনজয় করি, আর তোমরা জানাও যেরকম অর্পণ জানালো যে সেই কোন বন্ধুর সাথে নিঃস্বার্থ ভালোবাসা ছিল বা বন্ধুত্ব ছিল যার কথা আজও মনে পড়ে বা আজও রয়েছে সে তোমার জীবনে, যদি থেকে থাকে তাহলে তার নাম মেনশন করতে পারো, নাও করতে পারো, কিন্তু ঘটনাটা আমাদের জানাও। 9903653992 ইজ দ্য নাম্বার।

0: তো আন্দাজ পুরানা নেই নয়া, হ্যাঁ আর সেটাই হয়েছে। একটা সময় কি ছিল, আমাদের নদী পথই ছিল আমাদের যাতায়াতের জন্য প্রধান পথ, এবং সেই সময়টার পরে যখন ধীরে ধীরে রেলপথ প্রতিষ্ঠিত হলো তখন আন্দাজ তো নয়া হয়ে গেল, এবং তারপর সেখানে যখন বন্দে ভারত অ্যাড হলো তখন তো কমাল কমাল হয়ে গেছে। সেরকম একটা ঘটনা ঘটেছে সম্প্রতি এই বন্দে ভারত এক্সপ্রেসকে নিয়ে। গুজরাটের সুরাট থেকে আহমেদাবাদ পর্যন্ত 250 কিলোমিটার এলাকা পেরিয়েছে একটা হৃৎপিণ্ড, মানে একটা হৃৎপিণ্ড নিয়ে যাওয়া হয়েছে এবং একজন রোগীর শরীরে সেই হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। এবং এই পুরো ঘটনাটা ঘটেছে কীরকম করে আমি বলছি, বেসিক্যালি সুরাত থেকে আহমেদাবাদ পর্যন্ত প্রায় 250 কিলোমিটার পথ। এই পথটা সকাল 8:58 সুরাট থেকে ছাড়লো বন্দে ভারত এবং সকাল 11:30 পৌঁছলো আহমেদাবাদ স্টেশনে, এবং স্টেশন থেকে হাসপাতালে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল গ্রিন করিডোর, এবং ভারতীয় রেল, আরপিএফ, গুজরাট পুলিশ এবং চিকিৎসকদের সমন্বয়ে একটা সফল অভিযান করা হয়েছে। আপনারা জানেন যে হৃৎপিণ্ড বা কোনো অর্গ্যান, শরীরের অর্গ্যান যত দ্রুত ট্রান্সপ্লান্ট করা যায় তত দ্রুত তত ভালো কাজ হয়। এবার হার্টের ব্যাপারটা হচ্ছে কি, আমাদের মৃত্যুর পরেও অনেক সময় হার্ট বেঁচে থাকে আর কি, কিছুটা সময় জানি না এক্স্যাক্টলি প্রপারলি, কিন্তু ঘটনা হচ্ছে হার্ট এমন একটা জিনিস যেটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় না, একটু সময় লাগে। ওইটুকু সময়ের মধ্যে যদি সেটা অন্য কারোর শরীরে ট্রান্সপ্লান্ট করা যায় তাহলে কিন্তু সে বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে এই 250 কিলোমিটার পথ পার করেছে 2 ঘন্টা 32 মিনিটে, ভাবা যায় বন্দে ভারত না থাকলে কিরকম হতে পারতো। এবং এভাবে কিন্তু সেই রোগীকে ট্রান্সপ্লান্ট করা হয়েছে রোগীর শরীরে, এবং গ্রহিতা শরীরে ওটা পৌঁছয়, এবং তারপর সেই গ্রহিতা যার শরীরে নতুন করে হার্টটা ট্রান্সপ্লান্ট করা হয়েছে সে কিন্তু বেঁচে আছেন এবং ভালো আছেন। সেইটা একটা দারুণ ঘটনা ঘটেছে গুজরাটের ক্ষেত্রে, সিরিয়াসলি
1: একদম। এই যে মানে আমাদের অ্যাকচুয়ালি কিন্তু মানে এই যে মানে মানুষ মানুষের জন্য মানে হেল্প করা, এবং এতে যে নদীর একটা আমাদের সিভিলাইজেশনে তার যে মানে কি বলবো তার যে মানে আমাদের জীবনে যে অপরিহার্যতা,

0: সেই জিনিসটা নিয়ে কিন্তু মানে আমরা কখনো সেটা অস্বীকার করতে পারি না। এবং এই যে বর্ষাকাল চলছে, তুমি নদী পথে মানে নদীর কথা বললে, বন্দে ভারতের কথা বললে, অনেক সময় এরকম হয় দেখবে যে মানে আমাদের এই হাওড়া থেকে তুমি যদি মোটামুটি, আমি যদি ওই দিকে বলি ওই চন্দননগর পর্যন্ত, এবার তুমি ওই দিকে গেলে উত্তরপাড়া, ও যদি ওদিক দিয়ে দাও উত্তরপাড়া যাবে, পড়বে কোন্নগর পড়বে, এই ধরনের রিস্টা পড়বে, এই ধরনের জায়গাগুলো দিয়ে যাচ্ছ, আবার তুমি এদিক থেকে যাচ্ছ, দেখবে দুটো রেলপথ যায়
1: নদীর দুপাশ দিয়ে, দুখানা রেলপথভাবে।
0: হ্যাঁ, এবং দুই অঞ্চলের ছেলেপুলেদের মধ্যে একটা বেশ টাসেল চলে, ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতো, ঠিক আছে, বলে তুই ওই ওই ঘাট দিয়ে নামবি, আমি ওই ঘাট দিয়ে উঠবো, ঠিক আছে, এই ব্যাপারটা চলে। যাই হোক, সেটা নয়, আবার তোদের গান শুনবো। গান থেকে ফিরে এসে এই যে নদী নিয়ে, বর্ষা নিয়ে কথা হচ্ছে, তো নদীর তোমাকে তিনটে নদী
1: ছোটবেলায় হারিয়ে যাওয়া কোন বন্ধুর সঙ্গে আবার সামনাসামনি দেখা করতে চান সেটা লিখে হোয়াটসঅ্যাপ করুন 9903653992 এই নাম্বারটাতে। বন্ধু হয়েছো, হাত তো বাড়াতেই হবে, তাই না?

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ঘড়ি গুছিয়ে মুহূর্তে বেজে গেছে 4:45 হয়ে, এই জাস্ট 46 মিনিট হলো, কিন্তু আমাদের জার্নি কিন্তু চলছে আমাদের বন্ধুদের সঙ্গে, অর্থাৎ আমাদের ওই ওপারে, রেডিওর ওপারে যারা রয়েছেন, যারা কানে দিয়ে রেখেছেন, যাদের কানের ভিতর দিয়ে মরমে পষে গেছি আমরা দুজন, একজন হচ্ছে রাজীব, আরেকজন হচ্ছে অর্পণ, অনলি অন 107 FM রেইনবো। যে উইকেন্ড ক্যাফে আপনি শুনছেন তাতে আমরা প্রশ্ন রেখেছিলাম যে ছোটোবেলার কোন হারিয়ে যাওয়া বন্ধুকে বা সেই বন্ধুর সঙ্গে আবার আপনার সামনে দেখা করতে চান। তো উৎপল মাইতে আমাদের বলেছে যে অর্পণ দা, রাজীব দা, কেম ছো? বলছে ওর খুব প্রিয় বন্ধু ছিল দিলীপ পাত্র, কিন্তু অনেকদিন খুঁজেছে পায় না, সোশ্যাল মিডিয়াতে একবার করে খুঁজেছে কিন্তু পায় না। কিন্তু এটা ঠিক, উৎপল মাইতি আমাদের বেহালা থেকে লিখেছে, সত্যি কথা বলতে এই যে সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো তৈরি হয়েছে এটা কিন্তু একটা দারুণ জিনিস তৈরি হয়েছে। আমরা সাধারণত আগেকার প্রজন্মে কী করতো, ধরা যাক স্কুলের বন্ধুরা, হাফ প্যান্টের বন্ধুরা, তারা চলে গেল, মানে ওই দিক শেষ হয়ে গেল। তারপর কলেজ লাইফ, সেই বন্ধুরা আলাদা, ইউনিভার্সিটির বন্ধুরা আলাদা, কর্মক্ষেত্রের বন্ধুরা আলাদা, ক্লাবের বন্ধুরা আলাদা, এরকম আলাদা আলাদা হয়ে যেত। সবার সঙ্গে যে একসঙ্গে মেলা, সবার সঙ্গে আপডেট নেওয়া, এইটা কিন্তু হচ্ছিল না। এই সোশ্যাল মিডিয়াগুলো আসাতে কিন্তু এই সুবিধাটা হয়েছে যে যে কোনো পর্যায়ের বন্ধুরা সবাইকে কিন্তু আমি এক ঝলকে দেখতে পাচ্ছি। মাঝে মাঝে ভুলে ফেলি, আমি কলেজে দেখেছিলাম কলেজের বন্ধু না আমার স্কুলের বন্ধু, এটাও মাঝে মাঝে হয় অবশ্য, কিন্তু মোট কথা যেটা সেটা হচ্ছে আবার সেই বন্ধুদের ফিরিয়ে নিয়ে এসেছে কিন্তু এই সোশ্যাল মিডিয়া। এটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখা দরকার।
2: হ্যাঁ, মানে সেই যে বন্ধু, সেই বন্ধুকে নিয়ে যে আরেকজন হোয়াটসঅ্যাপ করেছে, সেটা হচ্ছে অনিমেষ ভট্টাচার্য, বেহালা থেকে লিখছে, অসিত সামন্ত আমার অতি প্রিয় হারিয়ে যাওয়া স্কুলের বন্ধু, তাকে আমি আজও খুঁজছি। অ্যাকচুয়ালি দেখো অনিমেষ, খোঁজা ব্যাপারটা আমাদের সারা জীবনে চলতে থাকে, ইটস কল্ড সার্চিং, মানে লাইফে আমরা সবসময় কিছু না কিছু খুঁজছি।
1: ওরকম সেই গল্পটা ছিল ওয়েটিং ফর গোডো, ব্যাপারটা তাই আর কি, আমরা অপেক্ষা করেই যাচ্ছি সেই বন্ধুর জন্যে। অনিল বাবুর জন্যে অনেক শুভকামনা রইল, আপনার বন্ধুকে আপনি পেয়ে যান খুব দ্রুত, এবং সেই বন্ধুকে পেয়ে গেলে যে আনন্দটা হবে, আমি চাই সেই আনন্দটা সবার মাঝখানে ছড়িয়ে যাক, এই বন্ধুদের আবার ফিরে পেয়ে গিয়ে জীবনটা আবার সেই অতীতের মতো আনন্দ মুখর হয়ে উঠুক, এটুকু কামনা করছি।
2: একদমই, আমরা যখন ছোট থাকি তখন দেখবে এই যে আমরা যখনই বাবা মারা ডিসাইড করতো আমরাও বাবা মার সাথে ঘুরতে চলে যেতাম, মানে তখন আমাদের নিজেদের ডিসাইড বলে বা আমরা নিজেরা স্থির করবো বলে আলাদা করে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার ছিল না। তো যখন আস্তে আস্তে বড় হয়ে যাই আমরা, আমরা সিদ্ধান্ত নিতে শিখি, দায়িত্ব আমরা নিতে শিখি, তখন আমরাই ঠিক করি যে না চলো একটু ঘুরে আসি, বা আমি একটু ঘুরে আসবো এই যে রোজকার রোজ নামচা থেকে বেরিয়ে। তো এইরকম বর্ষাকালে তুমি যদি চাও, আমি তোমাকে একটু আগে বলছিলাম যে নদীর চর খুব ভালো জায়গা, সেই নদীর চরে গিয়ে তুমি সময় কাটাতে পারো। এরকম আমি তোমাকে তিনটে জায়গার হাল মানে হদিশ আমি তোমাকে দেবো। যেমন হচ্ছে, এক হচ্ছে অজয় নদী, এটাকে তুমি বেছে নিতে পারো। বোলপুর শান্তিনিকেতন যাওয়ার পথে কিছুটা সময় যদি তুমি কাটাতে পারো তাহলে অজয় নদীর তীর হচ্ছে ইজ দ্য আইডিয়াল প্লেস। কিংবা পূর্ব বর্ধমানও যেতে পারো অজয় নদীর রূপ দেখতে, সকালে গিয়ে কিছুক্ষণ সময় কাটাতে পারো সেখানে নদীর ধারে, লাঞ্চ সেরে আবার নিজের গন্তব্যে তুমি ফিরে যেতে পারো। এছাড়াও আরেকটা বলি যে দ্বারকেশ্বর নদ, এটা নদী নয় নদ, বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর রূপ বর্ষায় পুরো চেঞ্জ হয়ে যায়, আর সেই রূপ দেখতে নদীর পাড়ে প্রচুর মানুষ ভিড় জমায়। জয়পুরের জঙ্গলের সঙ্গে ঘুরতে পারো তুমি এই জায়গাটাকে, কলকাতা থেকে মোটামুটি 185 কিলোমিটার দূরে, ওই সকালবেলা গাড়ি নিয়ে বেরোলে সন্ধ্যের মধ্যে তুমি আবার দেখে ফিরে আসতে পারবে। আর একটা জায়গা বলি, বেনাচর, বেনাপুরের চর, সেটা হচ্ছে রূপনারায়ণের আরেকটা মানে আর একটা দিক আর কি, সেটা হচ্ছে বেনাপুর, সেখানে এই চরটা আর কি। 16 নম্বর জাতীয় সড়ক ধরে বাগনান হয়ে যেতে পারো এখানে, এবং বেনাপুরের সবুজ ঘাসে বসে উপভোগ করতে পারো রূপনারায়ণের বয়ে যাওয়ার রূপ। তো কলকাতা থেকে বেনাপুর চর পৌঁছতে মাত্র 2 ঘন্টা লাগে, দুপুরে বেরিয়ে রাতেও ফিরে আসতে পারো, আর বিকেলটা কাটাতে পারো রূপনারায়ণের তীরে, ওখানে আশেপাশে

0: গুলো ধাবা রয়েছে, খাওয়ার জায়গা রয়েছে, চা খেতে পারো, গল্প করতে পারো, তার সাথে নিজের সাথে নিজে টাইম তুমি কাটাতে পারো।
1: সত্যি তাই, বেসিক্যালি কি হয় ওই চড়ে গেলে আপনার চড় খাওয়ার সম্ভাবনা নেই, সুতরাং আপনি বন্ধুদের নিয়ে সঙ্গে যেতেই পারেন। এবং সেই জন্যই আমি চাইছি যে আমাদের সমস্ত বন্ধুরা শুনছেন, তারাও এগিয়ে আসুন, হোয়াটসঅ্যাপ করুন, জানান আপনার সেই বন্ধুকে। মোট কথা সেই বন্ধুতাটা তো আপনি চাইছেন, তাই না?

0: তো বন্ধুত্ব যখন চাইছি, সুতরাং বন্ধুদের জন্য আমাদেরও তো কিছু করা কর্তব্য, তাই না? সেই জন্য আমরা ঠিক করেছি আপনাদের একটা অসাধারণ গল্প শোনাবো, যেরকমটা আমরা শোনাই উইকেন্ড ক্যাফেতে যখন আমাদের গল্প স্বল্প পার্ট রয়েছে। সেই গল্প স্বল্প সেগমেন্টে আজকে একটা দুর্দান্ত গল্প রয়েছে। 5:02 আমরা যখন একটা সংবাদ বিরতির পর ফিরে আসবো, তখন সেই গল্পটা শোনাবো। আর দুর্দান্ত গল্প, 1 ঘন্টার একটা গল্প। তারপরে অবশ্য আমরা থাকবো 6:30 পর্যন্ত, কিন্তু এই গল্পটা শুনবার জন্য এখন থেকে নেমন্তন্ন কার্ড ছাপিয়ে আপনাকে দিয়ে দিল।
1: একেবারে সেই গল্পটা শুনে তোমাকে পজিটিভ বা নেগেটিভ যাই হোক, কিন্তু যেটা আমাদের গ্রহণযোগ্যতা বলে মনে হবে, যে তোমার কমেন্টের মধ্যে যে কমেন্টটা আমাদের গল্পটাকে আরও উন্নত করতে ভবিষ্যতের জন্য আরও বেশি সাহায্য করবে, সেরকম কমেন্টে যে মানে যে মেসেজ এরকম আমাদের পাঠাবে তাকে কিন্তু 9903-65992 আমি আবার রিপিট করব তখন, তার যে পজিটিভ ফিডব্যাক সেইটাকে মানে তিনি চলে যাবেন আগামী মঙ্গলবার কুইজওয়ালার সেমিফাইনাল রাউন্ডে সরাসরি ওয়াইল্ড কার্ড এন্ট্রি। তো সেটা তো হয়েই গেল। আর আজকে মানে বিকেল 5:02 যে গল্পটা বাজবে সেটা কিন্তু আগামী সপ্তাহের রবিবার, মানে টেকনিক্যালি সোমবার, সেই রবিবার রাত 12:00 সময় বাজবে। ঠিক যেমন গত রবিবার বিকেলে যে গল্পটা বেজেছিল সেটা আজ রাত 12:00 বাজবে। এছাড়া আজকে যে গল্পটা লাইভ যাবে সেই গল্পটা অরিজিনাল গল্প আমাদের, এবং সেই গল্পটা কিন্তু আজ রাত 9:00 তোমার ইয়েতে চলে যাবে, ইউটিউবে কিন্তু আপলোড হয়ে যাবে। ফলত তুমি যদি শুনতে চাও তাহলে কিন্তু অনেক পন্থা রয়েছে শোনার।
0: আর এদিকে অনেক পন্থা নয়, হোয়াটসঅ্যাপ পন্থাতে আমাদের কাছে মেসেজ পাঠিয়েছে।

0: সুশান্ত সেনগুপ্ত রাঁচি ঝাড়খণ্ড থেকে বলেছে, আমার স্কুল লাইফের হারিয়ে যাওয়া বন্ধুকে পেতে চাই, কারণ স্কুলের মতো এত হই হুল্লোড় আনন্দ মজার কোথাও হয় না। সেই বন্ধুটাকে, এবার বন্ধুর নামটা তো বলেনি, সেই বন্ধু যদি কখনো চায় তার কাছে ফিরে যেতে সেইটা কিন্তু মুশকিল হয়ে যাবে। বাট আমরা প্রার্থনা করবো তার বন্ধুকে সে পেয়ে যাক। এরপর পীযূষ কর্মকার লিখেছে, বন্ধুত্ব আমি দেখেছি আমার মায়ের, আমার মা আর লক্ষ্মী মাসিমণির বন্ধুত্ব সেই ছোটোবেলা একই স্কুল থেকে, তারপর বিয়ে সংসার সব পেরিয়ে এখন দুজনে প্রায় 75-এর কোঠায়, তাদের সেদিনের বন্ধুত্ব আজও একই রকম আছে। ওয়াও, এইটা কিন্তু একটা দারুণ ব্যাপার। মানে ছোটোবেলার বান্ধবীরা, আগে প্রচলিত কথা ছিল যে দুই নদী আবার একত্রিত হতে পারে কিন্তু দুই নারী আবার জীবনে একত্রিত হয় না, কেননা তারা তো চারদিকে ছড়িয়ে যায়, আলাদা আলাদা জায়গায় বিয়ে হয়ে যায়, তারা কখনো ফিরতে পারে না। এইটা কিন্তু এখনকার দিনে সত্যি সত্যি একটা দারুণ খবর। আর তারপর আমাদের কাছে পুষ্কর ঘোষ বোলপুর থেকে একটা কবিতাই লিখে পাঠিয়ে দিয়েছেন, বাপ রে বাপ রে বাপ। তিনি লিখছেন যে, আমার বন্ধু যারাই ছিল কলেজে বা স্কুলে, তাদের এখন টাক পড়েছে, পাক ধরেছে চুলে, কাকে ছেড়ে বলবো কাকে, সবাই গুণের মানুষ, রাগলে পরে অগ্নুৎপাত আনন্দেতে ফানুষ। আমরা ছিলাম বর্ধমানের, ডাক পড়তাম ডাক্তারি, সব ব্যাপারেই ক্যাঁচাল করি সপ্তাহে বাড়াবাড়ি, কেউ বা ধরো ঘুমোতো খুব, কেউ বা ভীষণ মুডি, কেউ বা ছিল টপ স্টাইলিস্ট, কেউ বা গুডি গুডি, কেউ বা ধপাস প্রেমের কাদায়, কেউ ছিল ঝগড়ুটে, কেউ গিয়েছে ঠিক পথে আর কেউ চলে রং রুটে। এখনো এই বন্ধুরা সব থাকছে জীবন জুড়ে, কেউ থেকেছে এই দেশে আর কেউ বিদেশে গেছে উড়ে। হাসপাতালে হঠাৎ করে যখন দেখা হয়, কলেজ দিনের স্মৃতির হাওয়া শনশনিয়ে বয়, তবু এই বন্ধু দিনে তাদের কথা বলি, তাদের সাথেই প্রাণের কথা, তাদের নিয়েই চলি। অপূর্ব
1: অপূর্ব অপূর্ব,
0: সাধু সাধু, হাততালি হাততালি হাততালি হাততালি,
1: একেবারে একেবারে
0: ফাটাই দিয়েছেন, অসাধারণ দুরন্ত।
1: আচ্ছা, শেষ আরেকটা মেসেজ আমি পড়ে ফেলি, সেটা হচ্ছে, মেঘলা বৈকালিক শুভকামনা জানালাম বন্ধুত্ব দিবসে, আজ যার কথা খুব মনে পড়ছে তার নাম রবিন, যার সঙ্গে কত স্মৃতি জড়িয়ে আছে, বিশেষ করে যখন গুপি গাইন বাঘা বাইন সিনেমাটা বের হয়, তখন গুপি ও বাঘার মতো একই রকম পোশাক দুজনে করেছিলাম, সেই সময় তাদের দেখে অনেকে বলতো সত্যজিৎ রায়ের চেলা যাচ্ছে, আমরা কিন্তু গর্ববোধ করতাম। যে বন্ধুর সঙ্গে এক সময় কত খেলাধুলো করেছি, পড়াশোনা করেছি, এখন তার কথা মনে পড়লেও, ফিরে যেতে চাইলেও আর ফিরতে পারবো না, কারণ সেই বন্ধু আমাকে ফাঁকি দিয়ে অমর লোকে যাত্রা করেছে। আজ তার কথা খুব মনে পড়ছে, মাধাই দাস বহুড়ু ঘোষপাড়া থেকে। ওফ, একদম বললাম,
0: বন্ধুর জন্যই এই গানটা।

0: সোচ্চার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। তেহরান এবং বেশ কয়েকটি পশ্চিম এশীয় দেশ একটি সম্ভাব্য চুক্তির কাঠামোতে পৌঁছানোর দাবি করে অস্ত্রবিরতির অনুরোধ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করতে সম্মত হয়েছে। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর দেশ সামরিক পদক্ষেপের জন্য পুরোপুরি প্রস্তুত থাকলেও কূটনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দিতে পরিকল্পিত হামলাটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের বাইরে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সতর্ক করেছে। সেখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে, ভৌগোলিক বিস্তার আরও বিস্তৃত হচ্ছে এবং প্রতিবেশী দেশগুলিতে আন্তঃসীমান্ত সংক্রমণের ঝুঁকি বাড়ছে। WHO বলেছে, এখন পর্যন্ত রোগের প্রাদুর্ভাবের ক্ষেত্রে দেশটিতে এটি সবচেয়ে বড় প্রাদুর্ভাব। মৃত্যুর হার 44% পৌঁছেছে। নিরাপত্তাহীনতা, জনসংখ্যার স্থানচ্যুতি এবং চলাচল এই প্রাদুর্ভাব মোকাবিলার প্রচেষ্টাকে জটিল করে তুলছে বলে WHO জানিয়েছে। ইন্দোনেশিয়ায় আজ মাদুরা দ্বীপের কাছে সমুদ্রে 271 জন যাত্রী ও নাবিক বহনকারী একটি ফেরিতে আগুন লেগে 5 জন নিহত এবং 41 জন নিখোঁজ হয়েছেন। দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, জাহাজে থাকা ব্যক্তিদের মধ্যে এখনও পর্যন্ত 225 জনকে উদ্ধার করা হয়েছে। জাহাজটি যখন দেশের দ্বিতীয় বৃহত্তম শহর পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওসির মাকাসারের দিকে যাচ্ছিল, তখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে ভারত যখন বিকশিত ভারত হওয়ার পথে এগিয়ে চলেছে, তখন দেশের যুব সমাজকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। নতুন দিল্লিতে আজ ভার্চুয়াল মাধ্যমে বিকশিত ভারত সংকল্প অভিযানের জন্য নেশামুক্ত যুবা কর্মসূচির সূচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, তরুণদের সর্বদা মাদক থেকে দূরে থাকা উচিত এবং একটি স্বাস্থ্যকর জীবনধারা বেছে নেওয়া উচিত। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প।

হ্যাঁ, আমরা দেখতে দেখতে দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি, আর এই ঘন্টাটা বিশেষ করে এখন সময় হচ্ছে গল্প স্বল্পর। তো আজকে একটা আমাদের অরিজিনাল গল্প ওয়েট করছে তোমাদের সবার জন্য। সেই গল্পটা বেজে যাওয়ার পর তুমি তোমার মতামত জানাবে, এবং যে মতামতটা আমাদের সবচেয়ে বেশি পজিটিভ মনে হবে এবং যে মতামতটা আমাদেরকে আমরা কাজে লাগিয়ে আমাদের গল্পের যে জার্নি সেটাকে আরও বেশি ভালো করতে পারবো, আরও তোমাদের মনোগ্রাহী করে তুলতে পারবো। গল্প কোথায় আমাদের গলদ রয়েছে, সেই গলদটাকে আমরা আরও রেক্টিফাই করে সেই প্রবলেমটাকে সলভ করে যদি আমরা আরও এগিয়ে যেতে পারি তাহলে সেটা সবচেয়ে ভালো হবে, এবং আমাদের শ্রোতাদের কাছে আমরা সহজেই পৌঁছে যেতে পারবো, তাদের কাছে আমাদের গ্রহণযোগ্যতাও অনেকাংশে বাড়বে। তো আমরা সবসময় চেষ্টা করি ভালো গল্প পরিবেশন করতে, এবং আমরা যতজন আমরা শিল্পী রয়েছি আমরা সবাই চেষ্টা করি একটা সুন্দর গল্পটা রেডি করে তোমার কাছে পৌঁছে দিতে, এবং প্রত্যেক রবিবার আমরা আসি তোমাদের কাছে। তো আজকে তার ব্যতিক্রম নয়, এবং এই গল্পটার যে মানে পজিটিভ ফিডব্যাক, সেই ফিডব্যাক নেওয়ার পর যখন আমরা জানবো যে এই কমেন্টটা আমাদের কাছে বা এই ফিডব্যাকটা আমাদের সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে, তো সেই ফিডব্যাকের যে মালিক সে চলে যাবে আমাদের

আগামী মঙ্গলবার কুইজওয়ালার একেবারে সেমি ফাইনাল রাউন্ডে। তো সেমি ফাইনাল রাউন্ডে ওয়াইল্ড কার্ড এন্ট্রি সে পেয়ে যাবে। তো বুঝতেই পারছো কুইজওয়ালা একটা আমাদের কাছে বা আমাদের সমস্ত শ্রোতাদের কাছে একটা দারুণ ব্যাপার, কারণ সেখানে একটা হাতে গরম প্রাইজের ব্যাপার থেকে থাকে। তো সেই থেকে থাকা ব্যাপারটা নিয়েই আমাদের গল্প চলবে। কিন্তু আপাতত একটা গানে যাব, সেই গানের পর আবার আসব একটা গল্প নিয়ে।

0: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোন রকম
1: আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি,
0: পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবো কোনো ধর্ম, ধর্মীয় আচার অনুষ্ঠান বা বিবাহ প্রথার প্রতি অসম্মান প্রদর্শন এবং কারো ব্যক্তিগত অনিচ্ছা বা মতামতের উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়াকে সমর্থন করে না। গায়ের রং, শারীরিক গঠন, রূপ বা বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে হেয় করা কিংবা বৈষম্য করাকে 107 FM রেইনবো কোনোভাবেই সমর্থন করে না। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন ডক্টর পল্লবী সেনগুপ্তের দেখা হলো বছর দশেক পর। ডক্টর পল্লবী সেনগুপ্তের লেখক জীবনের সূত্রপাত ঘটে মাত্র 13 বছর বয়সে। প্রথম সারির এক কিশোর পত্রিকায় গোলাপ কুঁড়ি নামক গল্প প্রকাশিত ও পুরস্কৃত হবার মাধ্যমেই তার লেখালেখির হাতে খড়ি। ছোট বয়স থেকেই লিখেছেন একাধিক বাণিজ্যিক পত্রপত্রিকা সহ নানা লিটল ম্যাগাজিনে। পেশাগতভাবে তিনি একটি ইন্টারন্যাশনাল এডুটেক একাডেমি এবং ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনের ম্যানেজিং ডিরেক্টর। এছাড়াও তিনি গ্লোবাল এডুকেটর, স্পিকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার বহু গল্পই রূপায়িত হয়েছে শর্ট ফিল্ম ও ওয়েব ভিডিওতে। আজকের গল্প ডক্টর পল্লবী সেনগুপ্তের দেখা হলো বছর দশেক পর। গল্পের কথক অরিজিৎ, অন্যান্য ভূমিকায় অপরূপা, বাসু, অর্ণব, দেবলীনা, দেবারতী, আত্রেয়, স্বপ্না, গোপা ও রাজীব। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে ডক্টর পল্লবী সেনগুপ্তের দেখা হলো বছর দশেক পর।
2: সাল 2016।
3: সাবধানে, হ্যাঁ সাবধানে, হ্যাঁ না না আমার হাতটা ধরুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই তো, হ্যাঁ একদম পারফেক্ট।
2: হুইলচেয়ার থেকে খুব সাবধানে 302 নম্বর কেবিনের রোগীকে বিছানায় শুইয়ে দিল শম্পা।
4: থ্যাঙ্কস,
2: খুব ছোট করে বলল লোকটা। বিছানায় নিজেকে ঠিকমতো সেট করে নিয়ে আবার শম্পার দিকে ছড়ে দিল সেই দৃষ্টিটা। চকিতে সতর্ক হয়ে গেল শম্পা। সন্তর্পণে নিজেকে ব্যস্ত করে দিল ফলের রস ঢালার কাজে। নয় নয় করে শহরের এই নামজাদা বেসরকারি নার্সিংহোমে নার্সের কাজ তো আর কম দিন হল না, তাই পরিস্থিতি আঁচ করতে এখন শিখে গেছ। আর এই ধরনের সেলিব্রিটি রোগীও কম দেখা হল না, কিন্তু কোনো কেসেই এত অস্বস্তিতে পড়তে হয়নি শম্পাকে। এখন মনে হচ্ছে কেন যে ও নাচতে গেল মেয়েটার কথায়, তার আর কি, যত হ্যাপাতো শম্পার। এই লোকটা অবশ্য ঠিক সেই অর্থে সেলিব্রিটি নয়, সিনেমা বা সিরিয়ালের নায়ক, গায়ক বা মন্ত্রী কোনোটাই নয়, এ হচ্ছে নামজাদা সাংবাদিক, এগিয়ে খবর চ্যানেলের স্টার সাংবাদিক, বাংলার 1 নম্বর নিউজ চ্যানেলের এই পপুলার মুখটাকে এখন কে না চেনে। ফলের রস ঠেলা যখন প্রায় শেষের দিকে, ঠিক তখনই প্রশ্নটা আবার এলো।
4: সিস্টার, আমি কিন্তু এখনো আমার জবাবটা পেলাম না, আর আপনি জানেন জবাবটা না নিয়ে আমি ছাড়ব না।
2: এ লোকটার অনেক ক্ষমতা, যদি একবার কোনো স্টেপ নেয় বা কোনো কমপ্লেন করে নার্সিংহোমের কমিটিতে, কেউ আর বাঁচাতে পারবে না শম্পাকে।
3: আমি তো আপনাকে যা বলার বলেছি স্যার।
4: হ্যাঁ, কিন্তু সেটা আমি বিশ্বাস করছি না। আমি সেদিন আপনাকে নিজের কানে একজনকে অন্য কথা বলতে শুনেছি। আপনি কাউকে বলছিলেন যে আপনি সেদিন বাড়ি থেকে খাবারই আনেননি।
2: প্রমাদ গুনল শম্পা, কি বলবে বুঝতে পারল না। ভীষণ গম্ভীর আর ব্যক্তিত্ব সম্পন্ন লোকটা, সত্যি খুব আলাদা রকমের। তবে শম্পার কাছে ও তো শুধু নামই সাংবাদিক বা রোগী নয়, ওর আরও একটা পরিচয় আছে যেটা লোকটা নিজেও জানে না। তাড়াতাড়ি প্রসঙ্গ বদলায় শম্পা,
3: স্যার আপনি কিন্তু খুব কুইক ইম্প্রুভ করছেন। কাল থেকে আপনি নিজেই হুইল চেয়ার নিয়ে ঘুরবেন, আমি আর হেল্প করব না। না মানে আমি আপনার সাথে থাকবো, কিন্তু আপনি নিজেরটা নিজেই করবেন।
4: আপনার হেল্প আজও লাগতো না, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা।
2: কথাটা শেষ হলো না, ক্যাবিনের দরজায় মৃদু টোকার শব্দ, কেউ বাইরে থেকে ডাকছে শম্পাকে।
3: এক্সকিউজ মি স্যার, আমি দু মিনিটেই আসছি, এই দরজার জাস্ট বাইরেই আছি আমি।
2: ক্যাবিনের দরজা ঠেলে বাইরে বেরোলো নার্স, আর ঠিক সেই মুহূর্তেই খোলা দরজাটা দিয়ে একমুঠো জুঁই ফুলের গন্ধ মাখা বাতাস এসে আছড়ে পড়ল 302 নম্বর ক্যাবিনে। চমকে উঠল বিছানায় থাকা এগিয়ে খবর চ্যানেলের দুদে সাংবাদিক।
4: আবার আবার সেই গন্ধ, তার মানে সে এখানেই আছে, খুব কাছাকাছি কোথাও, হয়তো একদম এই ঘরটার পাশেই রয়েছে সে। না, একদম না, কোনোভাবেই এই ভাবনাকে প্রশ্রয় দেওয়া যাবে না, একদম না, একদম না।
2: সাল 2011, এক নাগারে মন্ত্র পড়েই চলেছে পুরোহিত, যার বিন্দু বিসর্গ বোঝার আগ্রহ নেই শ্রুতির। কিন্তু বিয়ে তো, তাই হয়েই চলেছে একের পর এক মন্ত্র আচার আর অনুষ্ঠান।
1: আর কতক্ষণ এভাবে বসে থাকবো, আমার যে এসব আর ভালো লাগছে না, শুধুমাত্র মা বাবার জন্য, মা বাবার জন্য মা বাবার মুখের দিকে চেয়ে এই বিয়েতে রাজি হলাম। সত্যি বলতে কি, আমার ইচ্ছে অনুভূতি কিছুই নেই এই বিয়েতে। আর কতদিনই বা আমার মতো মেয়েদের নিজের সব ইচ্ছে আর অনুভূতিগুলোকে জলাঞ্জলি দিয়ে মেনে যেতে হবে এই সব কিছু। ধুর, ভাল লাগছে না।
2: কেমন যেন জ্বলন্ত ক্যানভাসের মতো মনে হচ্ছে আগুনটাকে, টুকরো টুকরো ছবির কোলা যে যেন ভেসে উঠছে ওই আগুনটার উপর দিয়ে, হারিয়ে যাওয়া দিনের টুকরো কিছু স্মৃতি। চোখ সরিয়ে নিল শ্রুতি আগুনের দিক থেকে, এবার ও দৃষ্টি ঘোরালো পাশে। ছেলেটা বাধ্য মূর্তির মতো বসে রয়েছে বরের আসনে, কিন্তু ওর চোখ দুটো বলছে যে ওর মনও বড় চঞ্চল হয়ে রয়েছে। হঠাৎ ঘাড়ে একটা খুব চেনা হাতের ছোঁয়া। হ্যাঁ ঠিক, মৌলি।
3: আমি চলি রে, সব ভালো ভালো মিটে যাক, পরশু দেখা হচ্ছে আবার।
1: থেকে যা না রে প্লিজ আজকের রাতটা।
3: না রে, তুই তো জানিস মাকে একা রাখা যাবে না, আমি গেলে তবে আয়ামাসি বাড়ি যাবে।
1: তাহলে বিয়েটা শেষ হলে যা,
3: আমার তো তাই ইচ্ছে করছে, কিন্তু এতটা পথ একা ফিরবো তো।
2: এবার একটু নিচু হলো মৌলি, শ্রুতির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল,
3: কিছু ভাবিস না, সব ঠিক হয়ে যাবে দেখিস।
2: চমকে উঠল শ্রুতি, মৌলির গলার স্বরটা অবিকল সেই একই রকম লাগলো, হুবহু সেই দিনের মতো। আবার শ্রুতির চোখের সামনে ভেসে উঠল একটা দৃশ্য, শহরের নামজাদা কলেজটার আকাশে সেদিন আনন্দের ফোয়ারা, অনেকগুলো ছেলে মেয়ে বেষ্টিত হয়ে এগিয়ে আসছে লম্বা হিরো মাফিক একটা ছেলে, সেই জেনারেল সেক্রেটারি হচ্ছে এবার। এতদিন কাগজে কলমে জেনারেল সেক্রেটারি না থাকলেও বেশ হোমরা চোমরা তো ছিলই। ওর হাত জড়িয়ে রয়েছে একটা মেয়ে, আর ছেলেটাও

0: মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ে। উল্লাস করতে করতে মেয়েটাকে পাশ কাটিয়ে চলে গেল আসন্ন জেনারেল সেক্রেটারি আর তার দলবল। ভীতু চোখ দুটো হঠাৎই জলে ভরে উঠল, আর ঠিক তখনই মৌলি এসে হাত রাখল মেয়েটার কাঁধে। এই স্পর্শটুকুনি যেন অপেক্ষায় ছিল সে, ঝরঝর করে কেঁদে ফেলল এবার।
1: পাগলি, কাঁদছিস কেন? যাকে ভালোবাসিস তার সফলতায় কেউ কাঁদে?
2: আমি খুব খারাপ রে মৌলি, আমি জানি ওর সফলতায় আমার খুশি হওয়া উচিত, কিন্তু আমি যে পারছি না রে। এতদিন ও শুধু ক্লাস রিপ্রেজেন্টেটিভ আর কালচারাল সেক্রেটারি ছিল, তাতেই তো ওকে কলেজ চত্বরে প্রায় পাওয়াই যেত না, ক্লাসে আসত কম। আর এবার তো ওকে শুধু চোখের দেখাটুকু দেখা নিয়েই তো খুশি ছিলাম আমি, সেটা বোধ হয় এবার হারালাম রে মৌলি, আর ওকে দেখতে পাবো না।
1: কিচ্ছু ভাবিস না, সব ঠিক হয়ে যাবে দেখিস।
0: মেয়েটার হাতটা শক্ত করে চেপে ধরে বলল মৌলি। সূর্য অস্ত যাচ্ছে, আকাশে যেন লাল আবিরে মাখামাখি। মৌলি মনে মনে বলল,
1: হে ভগবান, এই লাল আভার একটু অংশ এই মেয়েটাকেও দাও তুমি, মেয়েটা যে বড্ড ভালো, বড্ড সরল।
0: সাল 2005, ঝ্যাংঝ্যাং করে গিটার বাজিয়ে গান গাইছে ছেলেটা কলেজ ক্যান্টিন চত্বরে, আর তাকে ঘিরে পাঁচ থেকে ছটা ছেলে মেয়ে বসে মন্ত্রমুগ্ধের মতো শুনছে সেই গান। গান শেষ হতেই হাততালিতে ফেটে পড়ল তারা অ্যাজ ইউজুয়াল, আর আবিরের ঠোঁটেও ফুলে উঠল রোজকার মতোই একটা বিজয়ী নায়কের হাসি। আবির সুদর্শন, স্মার্ট, ভালো লেখে, ভালো গান করে, খুব সুন্দর কথা বলে, আর পড়াশোনা তো খারাপ নয়। আর সবচেয়ে বড় কথা যে ওর মধ্যে একটা অদ্ভুত জাদু আছে, যে কারণে স্কুল লাইফ থেকেই লোকজনের ভীষণ নজর কাড়ে, যে কোনো জায়গাতেই খুব কম দিনেই ও ভীষণ পপুলার হয়ে যায়, আর যে কোনো ক্ষেত্রেই সফলতাও পেয়ে যায় তাড়াতাড়ি। অবশ্য এই কলেজেও যে এত তাড়াতাড়ি এত বেশি লোকের মনও জয় করে ফেলবে সেটা ভাবেনি আবির। এটা দেশের অন্যতম বিখ্যাত একটা কলেজ, এখানে কেউই তেমন হেলাফেলা নয়, তাই আবির ভেবেছিল যে এখানে হয়তো নিজের জাদু জমানো অতটা সহজ নাও হতে পারে। কিন্তু না, যথারীতি বরাবরের মতোই এখানে অনেকেই আবিরের জাদুতে একেবারে কুপকাত। আজকাল তো আবার আবিরের ফ্যানের সংখ্যাও আরও বেড়ে গেছে, আর হবে নাই বা কেন, আবিরই যে জেনারেল সেক্রেটারি হচ্ছে সেটা তো প্রায় নিশ্চিত। গান শেষে অনেক হাততালি আর প্রশংসার মাঝে আবির খুঁজছিল বিশেষ দুটো চোখ। হ্যাঁ, সেই চোখ দুটো ভীষণ আবেগ মাখা একটা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আবিরের দিকে। আবির জানে ওই দৃষ্টিটার মানে কি। এই কলেজে সুন্দরীর সংখ্যা নেহাত কম নয়, তাই খুব স্বাভাবিকভাবেই প্রথম দিন থেকেই একাধিক মেয়ের প্রতি একটা হালকা ক্রাশ তৈরি হয়েছিল আবিরের। হ্যাঁ, আবির এমনটাই, সুন্দর স্মার্ট মেয়েদের প্রতি ওর একটা ভালো লাগা তৈরি হয়ে যায় হুটহাট, এখানেও তার ব্যতিক্রম হয়নি। তবে আবিরের প্রতিও এখানে ফিদা প্রচুর মেয়ে, সেটা সে জানে। তবে তমিশ্রার ব্যাপারটা একদম আলাদা, ওর মধ্যে আলাদা একটা ব্যাপার আছে, যে কারণে ওকে একটু বেশি ভালো লেগেছিল আবিরের। যাই হোক, ফাইনালি ওদের সম্পর্কটা ভালোভাবে দানা বেঁধেছে তাও মাস দুয়েক হলো। সময়ের মেয়াদটা কম হলেও সম্পর্কের গভীরতাটা মোটেও কম নয়। হ্যাঁ, তবে এটা ঠিক যে খুব ঘনিষ্ঠ দু একজন বন্ধু ছাড়া এখনো কেউ জানে না ওদের সম্পর্কের কথা। তবে আবিরের মন বলছে যে তমিশ্রার সাথে ওর সম্পর্কটা হয়তো টিকে যাবে বেশ কিছুদিন।
3: আবির, আবির,

0: বাড়ির।
1: চারপাশের ভিড়টা ছাড়িয়ে হঠাৎ একটা ডাক পৌঁছলো ওর কানে। ডাকের উৎসটা খুঁজতে এদিক ওদিক তাকালো আবির, আর অমনি ঝাঁ করে মাথাটা গরম হয়ে গেল ওর। তপন এদিকেই আসছে বিচ্ছিরি চিৎকার করতে করতে। তপন দৌড়তে দৌড়তে চলে এলো প্রায় আবিরের সামনাসামনি।
2: আবির, একটা কথা ছিল, একবার একটু ওদিকে যাবি রে ভাই।
1: বিরক্তিতে কুঁচকে গেল আবিরের মুখ। ও ভালোই জানে যে কি কথা বলতে চাইছে তপন, তাই বেশ গম্ভীরভাবেই বলল,
3: যা বলার এখানেই বল।
2: আরে এখানে বলা গেলে কি আর তোকে ডাকতাম রে ভাই, প্লিজ চল না।
1: উফ, ছেলেটা বড্ড নাচর তো। অগত্যা উঠল আবির, নইলে বোধহয় এখানে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করেই যাবে। একটু ফাঁকা একটা কোনা খুঁজে নিয়ে এগুলো আবির সেদিকে, আর পিছু পিছু তপনও গেল।
2: বলছি, কিছু কি ভাবলি রে ভাই?
3: কি ভাববো বলতো, কি ব্যাপারে?
2: আরে শ্রুতির ব্যাপারটা, বিশ্বাস কর আবির, মেয়েটা সত্যি খুব ভালো, খুব আবেগী আর সরল। ও কিন্তু আজকালকার মেয়েদের মতো একদম নয়, আর তোকে সত্যি বড্ড।
3: ব্যাস তপন, বড্ড নির্লজ্জ যে মেয়েটা সেটা তো বুঝতেই পারছি, নইলে বারবার তোকে এভাবে পাঠায় নাকি উমেদারি করতে?
2: না আবির না, আরে ও তো জানেই না যে আমি তোকে এভাবে বলছি, ও আমাকে পাঠায়নি, বিশ্বাস কর। দেখ, ও একটা একতরফা প্রেমের জ্বালায় বড্ড কষ্ট পাচ্ছে রে, আর আমরা বন্ধু হয়ে কি করে সেটা দেখি বলতো? শুধুমাত্র তোকে একটিবার চোখের দেখা দেখার জন্য এই শরীর খারাপ নিয়েও কলেজে আসছে। আবির ভাই, ওর মতো মেয়ে হয় না রে।
3: তাহলে তুই ওকে ভালোবেসে বুকে জড়িয়ে নে না, ওর সাথে তো তোকেই মানায়।
1: না, এই কথাটা শুধু মনে মনেই ভাবে আবির, কিন্তু মুখে তো আর ঠিক বলা যায় না, হাজার হোক দুজনেই নিজের ডিপার্টমেন্টের ছেলে মেয়ে বলে কথা।
3: দেখ, তুই বোধহয় পাগল হয়ে গেছিস, আর সেই জন্যই বুঝতে পারছিস না যে কতটা উদ্ভট একটা কথা বলছিস তুই।
2: না শোন, তুই
3: শোন আমার কথা। ওকে বল আবির মৈত্রকে নিয়ে ভেবে নিজের সময় আর এনার্জি নষ্ট না করে নিজের লেখাপড়া, ড্রেসিং সেন্স আর লুকটা নিয়ে ভাবতে। হ্যাঁ, ওগুলো একটু ভালো করার চেষ্টা করুক, তাহলে হয়তো ওর প্রেম করার স্বাদটা মিটলেও মিটতে পারে। আর হ্যাঁ, বড় কলেজে পড়ছিস তোরা, তাই কমন সেন্সটা বাড়া। বামন হয়ে যে চাঁদ ধরা যায় না সেটা বুঝতে গেলে কমন সেন্সই যথেষ্ট, বুঝেছিস?
1: কথাগুলো খুব রুক্ষ স্বরে বলে গটগট করে এগিয়ে গেল আবির, আর তপন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বোকার মতো। আর পুরো ঘটনাটাই থামের আড়াল থেকে দেখতে পেল সেই বামনটা, যে কিনা চাঁদ ধরার স্বপ্ন দেখেছিল। দুটো চোখ জলে ভরে উঠল তার, মেঘলা দুপুরের বিষণ্ন বাতাসটা যেন নখ বের করে আঁচড়াচ্ছে তাকে।
4: সত্যি তো, আবির তো ঠিকই বলেছি পুরোপুরি, কোথায় আমি আর কোথায় আবির, আকাশ আর পাতাল পার্থক্য। কিন্তু সব জেনে বুঝেও এই মেয়েমান হৃদয়টা কেন যে ওই আবিরের জন্যই।
1: গুড়গুড় করে মেঘে ডাকছে, মেঘের ভ্রুকুটিটাও বেড়েছে আরো অনেকখানি, মনে হয় আজ খুব ঢালবে। কালবৈশাখের এই দামাল বাতাস আর বৃষ্টির ফোঁটা এলোমেলো করে দেবে সবটুকু। কলেজের বাইরে বেরিয়ে এলো মেয়েটা, ঝাপসা দুটো চোখ নিয়ে বৃষ্টির বড় বড় ফোঁটা গায়ে মাখতে মাখতে এগিয়ে চলেছে সে। বৃষ্টির জলে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে মেয়েটার চোখ থেকে গড়িয়ে পড়া মুক্তোর তারাগুলো। সাল 2011, কলেজ স্ট্রিটের রয়্যাল শরবত হাউসের সামনে দাঁড়িয়ে উস্কুস করছিল শ্রুতি। কুকজি উল্টে ঘড়ি দেখল একবার, প্রায় 5টা বাজতে চলল, তবু রোদের ভ্রুকুটি যেন কমে না। আসলে জ্যৈষ্ঠ মাসের রোদ তো, তাই যেন গিয়েও যেতে চায় না, ঠিক শ্রুতির খারাপ ভাগ্যের মতো।
4: এখনো এলো না ছেলেটা,

0: একবার কি ফোন করে দেখবো? না থাক, বেশি বাড়াবাড়ি হয়ে যাবে এটা। কেন যে রাজি হলাম দেখা করতে আসার জন্য? অবশ্য না হই বা উপায় কী ছিল? যে কোনো উপায় হোক, ভাঙতে তো হবেই বিয়েটা।
1: হ্যাঁ, শ্রুতির বাবা মা যেমন পণ করেছে যে মেয়ের বিয়ে দিয়েই ছাড়বে, তেমনই শ্রুতিও পণ করেছে যে সবকটা বিয়ে ও ভেঙেই ছাড়বে।
0: আমি কখনোই বিয়ে করব না নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে। আমি একজন স্বনির্ভর মেয়ে, তাহলে কি প্রয়োজন আছে শুধু শুধু জীবনের জটিলতা বাড়ানোর? গ্র্যাজুয়েশনে এমন কিছু মার্কাটারি রেজাল্ট হয়নি ঠিকই, তাই প্রথাগত শিক্ষাকে বিদায় জানিয়ে ভর্তি হয়েছিলাম নার্সিং ট্রেনিংয়ের জন্য। ট্রেনিং শেষে সম্পাদী রেফারেন্সে জয়েনও করেছি জুনিয়র হিসেবে সম্পাদী নার্সিংহোমে। সম্পাদী আমার মাস্তুতো দিদি, কিন্তু খুব ভালোবাসে আমায়। অনেকদিন ধরেই সম্পাদী বেশ সুনামের সাথে চাকরি করছে শহরের নামী ওই বেসরকারি নার্সিংহোমটায়, তাই আমার চাকরিটা মোটামুটি সহজেই হয়ে গেছিল। পৃথিবীতে সম্পাদী একমাত্র মানুষ যে আমার অনুভূতিটাকে সম্মান করে, পাগলামি মনে করেন অ্যাটলিস্ট। হ্যাঁ, আবিরের প্রতি আমার গভীর একতরফা প্রেমটা আজও একই আছে, কিন্তু কেউ বোঝে না সেটা। সবাই তো পাগল ভাবে এসব, বলতে গেলেই উল্টে আমাকেই বুঝিয়ে দিতে চেষ্টা করে। আর আমার মতো মধ্যবিত্ত ঘরের সাধারণ মেয়েদের নিজের ফিলিংস নিয়ে বিলাসিতা করার অনুমোদন যে আজও নেই, সে যতই সমাজ এগিয়ে যাক না কেন, আত্মীয় স্বজন পাড়া পড়শি পাগল করে দিচ্ছে মা বাবাকে আমার বিয়ের জন্য। বাবা মাও কোমর বেঁধে লেগে পড়েছে আমাকে বিয়ে দেবে বলে। অসুস্থ বয়স্ক মানুষ দুটোর শুধু একই কথা,
2: পাগলামি করিস নে সুমি, কি ভাবিস তুই? ওই ছেলে আসবে তোর জন্য? এসব ভুলে সংসার কর, দেখবি সব সব ভুলে যাবি তুই। আমরা না থাকলে কি হবে তোর?
0: না, কিছুতেই বোঝানো সম্ভব না ওদের। তবে এটাও ঠিক যে আমি পাগল নই। আমি জানি চাঁদ বামনের ঘরে আসে না, কিন্তু তা বলে মনে একজনকে বসিয়ে রেখে অন্য কারোর ঘর করা, তার বাচ্চার মা হওয়া, এ হচ্ছে হয় না। সে আমায় ভালো না বাসলেও আমার ভালোবাসাটা তো মিথ্যে হয়ে যায় না। সব প্রেমকে কি একরকমই হতে হবে? সব প্রেমেই কি ভালোবাসাটা দুতরফেই হতে হবে? সব প্রেমেই কি সারা জীবন দুটো মানুষকে পাশাপাশি থেকে সংসার করে নুন তেলের হিসেব করতেই হবে? প্রতিটা মানুষ যেমন আলাদা, তেমনই সবার অনুভূতিও আলাদা, সবার ভালোবাসাকে ছুঁয়ে দেখার মনটাও আলাদা। হ্যাঁ, কেউ বলতেই পারে আমার পাগলামি এসব, এমন প্রেমের বাস্তব সমাজ আর জীবনে কোনো দাম নেই। না, তাতে কিছু যায় আসে না আমার। আমি না হয় একটু পাগলই হলাম, সবাই কি একই রকম হবে নাকি?
1: দুটো সম্বন্ধ এর আগে এসেছিল শ্রুতির জন্য। একজনরা ওকে পছন্দ করেনি, আর একজন ছেলেকে পার্সোনালভাবে কথা বলে ও স্পষ্ট জানিয়েছিল যে সে অন্য কাউকে ভালোবাসে। কিন্তু আপাতত সেই ভালোবাসার মানুষের সাথে বিয়েটা ওর সম্ভব নয়, তাই নিজে থেকে বাড়িতে সম্বন্ধ নাকচ করতে পারবে না ও। তাই ছেলেটা যেন ভেঙে দেয় বিয়েটা, কাজও হয়েছিল তাতে। কিন্তু এই দেবরূপ ছেলেটা বড় অদ্ভুত, শ্রুতি এর ক্ষেত্রেও একইভাবে বলেছিল, কিন্তু সে শুনে বলেছিল,
3: দেখুন আপনার কথা আমি মানতে পারি, তাহলে আপনাকে আমার একটা কথা রাখতে হবে, পরশু বিকেলে রয়্যাল শারবত হাউসের সামনে দাঁড়াবেন, একবার কথা বলবো তারপর সব ডিসিশন হবে।
0: কিন্তু কোথায় সে, আসবে না নাকি?
3: এক্সকিউজ মি ম্যাডাম, একটু দেরি হয়ে গেল না?
1: অপরিচিত কণ্ঠস্বরে চমকে পিছনে তাকালো শ্রুতি। এসে গেছে ছেলেটা। শ্রুতি অল্প হেসে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই ছেলেটা বলল,
3: চলুন ভেতরে গিয়ে বসা যাক।
1: শরবতের গ্লাস নিয়ে মুখোমুখি বসে আছে দুজনে। শ্রুতি প্রথম কথা শুরু করল,
0: দেখুন আমি সেদিনই আপনাকে বলেছিলাম আমি একজনকে ভালোবাসি, আর হ্যাঁ এটা ঠিক যে এই মুহূর্তে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর হবেও না, কিন্তু আমার ভালোবাসা বা অনুভূতিটা তো আর মিথ্যে হয়ে যায় না বলুন। আমার বাড়ির লোকেরা এসব বোঝে না, তাই আমি বিয়ে করব না বললে তারা হাজারটা প্রশ্ন করবে, কিন্তু একজন আধুনিক ছেলে হিসেবে আপনি নিশ্চয়ই বোঝেন যে ইচ্ছের বিরুদ্ধে একজন মেয়েকে বউ বানানো উচিত না, তাই বিয়ে না করার কথাটা আপনাকেই বলতে হবে।
1: এক নিঃশ্বাসে কথা

0: কথাগুলো বলে গেল স্রোতে। একটু থামল, তারপর দেখল অদ্ভুতভাবে হাসছে ছেলেটা। মাথাটা গরম হয়ে গেল এবার স্রোতের। স্বর একটু রুক্ষ করে বলল,
1: আপনি হাসতেই পারেন, আমাকে পাগল, স্কিজোফ্রেনিক, যা খুশি ভাবতে পারেন, কিন্তু আমার অনুভূতি আমার কাছে 100% সত্যি, তাই।
2: আরে কে বলল আমি আপনাকে পাগল ভাবছি? প্রতিটা মানুষের অনুভূতি তার কাছে তার মতো করে সত্যি, এমনকি যাদের আমরা পাগল বলি তারাও আমার আপনার কাছে অস্বাভাবিক, কিন্তু তার নিজের কাছে সে তো একদম সত্যি। আর এই যে কথাগুলো আপনি বললেন, আপনাকে দেখতে আসার আগের মুহূর্তেও আমি ভেবেছিলাম এগুলো বোধ হয় আমাকেই বলতে হবে আপনাকে, যেমন এর আগেও বলেছি দু এক জায়গায়। আমি তো আর জেনে শুনে কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারি না, তাই আমার অনুভূতির জন্য তারাও আমায় পাগল ভেবেছিল বোধ হয়। আরও অনেকেই ভাবে বোধ হয়, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না, কারণ ওই যে আমার কাছে আমি সত্যি।
0: ভীষণ অবাক লাগলো স্রোতের, এসব কি বলে লোকটা? ওর মনের কথা বোধ হয় বুঝতে পারল দেব্রু।
2: কি হলো, পাগল ভাবছেন তো আমায়? জানেন আমি ক্লাস 9 থেকে রিক্তাকে ভালোবাসি, ও আমাদের পাড়াতেই থাকতো, দীর্ঘ 10 বছরের প্রেম আমাদের, রিক্তা ছাড়া কোনোদিন নিজেকে ভাবতেই পারিনি আমি। আর ও জানতো না আমায় ছাড়া কিছু, কাগজে কলমে বা আচার মেনে বিয়ে না হলেও মনে মনে আমরা স্বামী স্ত্রী ছিলাম। কিন্তু সেই রিক্তাই চলে গেল আমায় ছেড়ে, মাসির বাড়ি যাচ্ছিল ও 7 দিনের জন্য শিলিগুড়িতে। মারাত্মক এক রেল দুর্ঘটনা কেড়ে নিল ওকে আমার থেকে।
0: এবার একটু থামল দেব্রু।
2: ওর মৃত্যুটা মেনে নিতে পারিনি আমি, সবসময় মনে হয় ও আশেপাশেই আছে আমার, যে কোনো সময় সামনে চলে আসবে। আমি যখন একা থাকি, যখন ঘুমোই, তখন ওর স্পর্শ অনুভব করি আমি, তাই যে যাই বলুক আমার পক্ষে রিক্তার জায়গা অন্য কাউকে দেওয়া সম্ভব ছিল না। বিয়ে নিয়ে কোনোদিন ভাবিনি আমি, কিন্তু বিধিবাম, মা হঠাৎ আক্রান্ত হলো ক্যান্সারে, মৃত্যুশয্যায় কথা আদায় করলো যে আমি বিয়ে করব। মা কোনোদিনই কিছু চায়নি আমার থেকে, তাই মায়ের শেষ সময়ে কথাটা না দিয়ে পারলাম না। তারপর থেকে দাদা বৌদি আর বাকিরা উঠে পড়ে লাগলো আমার বিয়ে নিয়ে, কিন্তু রিক্তার জল ভরা চোখটা না আমি দেখতে পাই আমার বিয়ের আলোচনার সময়। তাই একটার পর একটা বিয়ে ভাঙতে থাকলাম আমি। কোনো মেয়ের জীবন নষ্ট হোক আমি চাই না, আমার যে আর কিছুই দেবার নেই কাউকে, কিন্তু সেদিন আপনার কথা শুনে প্রথমবার অন্য কিছু মনে এলো আমার।
0: একটু থেমে শরবতে চুমুক দিল দেব্রু। আর শ্রুতি তাকিয়ে আছে উদ্গ্রীব চোখে।
2: যখন আপনি সেদিন আমার কোনো কথা শোনার আগেই বললেন কাউকে ভালোবাসেন, বিয়ে করতে চান না আমায়, অথচ সেই ভালোবাসার মানুষ এখন আপনার থেকে দূরে চলে গেছে, তাই আপনাদের বিয়েটাও এক্ষুনি সম্ভব নয়, তাই বিয়ে ভাঙতে হবে আমায়, তখন আমার মনে হলো আপনিই সেই যাকে আমি খুঁজছি।
1: মানে?
2: মানে আমি ভাবছিলাম যদি এমন একজনকে পাওয়া যায় যে সাহায্য করবে আমায়। দেখুন শ্রুতি, বিয়ে নিয়ে এই লুকোচুরি খেলাটা আপনি বেশি দিন চালাতে পারবেন না, এক সময় আমি একে অপরের অনুভূতিকে সম্মান করব আর খুব ভালো বন্ধু হয়ে উঠব, কিন্তু কারোরই কিছু প্রত্যাশা আর থাকবে না এই সম্পর্ক থেকে। কি ভুল বলছি?
1: না মানে, কিন্তু এমন আবার হয় নাকি? দেখুন আমি
2: কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না আপনার উপর।
0: আপনি কানে পাচ্ছে লোকটার কথাগুলো? সত্যি না পাওয়ার ব্যথা নিয়ে কত মানুষই না ঘুরছে চারপাশে, কজনেরই বা খবর রাখি আমরা। শ্রুতি ধীর পায়ে উঠে নামলো রাস্তায়, বুক ভরে বড় করে শ্বাস নিল একটা, আর বুকে জমে থাকা এই জগদ্দল পাথরের বোঝাটা হঠাৎই যেন একটু হালকা ঠেকল মেটার। গুড়গুড় করে মেঘ ডাকলো আকাশের, ক্লান্ত দগ্ধ দিনের শেষে কালবৈশাখী আসছে বোধ হয় এই ঘরমাক্ত পৃথিবীর ক্লেদটুকু শুষে নিতে। সাল 2016। বিছানায় শুয়ে ছটফট করছিল শ্রুতি, কিছুতেই ঘুম আসছে না।
1: কেন এত অভিশপ্ত শুধু আমার ভাগ্যটাই? যাদের ভালোবাসি, যাদের আমি ভালো চাই, তারা সবাই কেন জ্বলে পুড়ে মরে এভাবে? একদিনের জন্য কি শান্তি পাবো না? দেবরূপের সাথে বিয়ের পর থেকে যা হোক কাটছিল দিনগুলো। ছেলেটা ভীষণ ভালো, রিক্তার জন্য ওর সাংঘাতিক ভালোবাসা দেখে মাঝে মাঝে

0: এত অপার প্রেম ছিল ওর জন্য, কিন্তু তবুও চলে যেতে হলো ওকে।
1: না, শ্রুতির মনে দেবরূপের জন্য কখনো প্রেম জাগেনি, কিন্তু একটা অপার শ্রদ্ধা লোকটা আদায় করে নিয়েছিল নিজ গুণে। আস্তে আস্তে ভীষণ ভালো বন্ধু হচ্ছিল ওরা, ভীষণ ভরসা করত শ্রুতি দেবরূপকে, আর সেও শ্রুতিকে আর ওর ফিলিংসকে খুব সম্মান করত। স্বামী স্ত্রী সুলভ সম্পর্কদের ছিল না, তবে এটাও ঠিক যে সময় বড্ড বড় ওষুধ। কে বলতে পারে যে কোনোদিন হয়তো ঠিক হয়ে যেত ওদের মধ্যে ওই সব কিছু, কিন্তু সে সুযোগ এবার এলো কই। হঠাৎ শহরে ধেয়ে এলো একটা মারণ জ্বর, চার দিনের জ্বরে প্রাণ হারাচ্ছে বহু লোক। দেবরূপও সেই জ্বরের কবলে পড়ল, ওদের বিয়ের বয়স তখন সবে ছমাস। নিজের নার্সিংহোমেই দেবরূপকে ভর্তি করেছিল শ্রুতি, সেবার কোনো ত্রুটি রাখেনি, কিন্তু তবু শিশু রক্ষার হল কই। দেবরূপ যখন চরম অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি, তখনই একদিন আবার সে সামনে চলে এসেছিল খুব অপ্রত্যাশিতভাবে, আর শ্রুতির বুকে আবার আছড়ে পড়েছিল একই সাথে লক্ষ কোটি ঢেউ। দেবরূপকে আলাদা কেবিনে রাখতে পারেনি শ্রুতি, যে বেডে দেবরূপ ছিল তার পাশের বেডে ভর্তি থাকা লোকটা বোধহয় কোনোভাবে পরিচিত ছিল তার। তাকে দেখতে হঠাৎ একদিন চলে এসেছিল সে, না কোনো বাধা তরা ভিজিটিং আওয়ার্সে নয়, দুপুরের দিকে এমনি একটা সময়। এতগুলো বছর পর আবার সে একদম সামনে। এগিয়ে খবর চ্যানেলে তাকে তো সবসময় দেখা যায়, কিন্তু আজ আবার সে একদম সামনে। শ্রুতি খুব কষ্ট করে শক্ত করছিল নিজের মন, একবারও তাকায়নি তার দিকে, কিন্তু মনে হলো যে সে যেন কয়েক মুহূর্তের নির্নিমেষ দৃষ্টি দিয়ে দেখছে ওকে। বিশ্বাস হয়নি শ্রুতির, কি করে বিশ্বাস হবে, সে এমনি এখন বিখ্যাত মানুষ, আর শ্রুতি শুনেছে যে কলেজের পুরনো কোনো লোকের সঙ্গে সে যোগাযোগ রাখে না, ফেসবুকে পর্যন্ত অ্যাড করে না, সেখানে সে কি করে শ্রুতির দিকে। না না, এটা হতেই পারে না, কারণ তার সেই কথাটা যে আজও সে ভোলেনি, ভুলতে পারেনি বামন হয়েছে চাঁদ ধরা যায় না এই কথাটা। এই ঘটনার দুদিন পরেই চলে যায় দেবরূপ তার রিক্তার কাছে, আবার শ্রুতি একা। দেবরূপের মৃত্যুটা ওকে আরও একবার বুঝিয়েছিল যে ভগবান ওর প্রার্থনা শোনেন না, যেমন আজ ও আবার সেটা হাড়ে হাড়ে বুঝছে। আবিরকেও নিঃস্বার্থভাবেই ভালোবেসে গেছে চিরকাল, হোক না একতরফা প্রেম, তবু তার মঙ্গল কামনা করতে একদিনও ভুলিনিও না। শ্রুতি যাদের ভালো চায় তাদের কারোর ভালো হয় না, না আবির, না দেবরূপ, না সম্পাদে। আজ সম্পাদে বোধ হয় ওর জন্যই বিপদে পড়তে চলেছে। শ্রুতির মনটা বরাবরই বেয়ারা আর অবুজ, বিশেষ করে আবিরের ব্যাপারে। তাই যেদিন ও প্রথম শুনল যে আবির এখানকার পানসে আর ওই কষাটে মারা খাবার খেতে পারছে না, সেদিন কিছুটা ঝুঁকি নেই আবিরের প্রিয় আলু পোস্ত নিয়ে এসেছিল নিজের হাতে রান্না করে। কলেজে পড়তে এটা শুনেছিল শ্রুতি যে আলু পোস্ত তার বড্ড প্রিয়। সম্পাদের ডিউটি ছিল সেদিন ওর ঘরে, তাই কিছুটা জোর করেই খাবারটা গুঁজে দিয়েছিল, ভেবেছিল যে সম্পাদে ঠিক ম্যানেজ করে খাইয়ে দেবে ওকে। কিন্তু না, সম্পাদে পারেনি, খাবারটা সে খেলেও ধরা পড়ে গেছে সম্পাদে, আর এবার এটার জল কতদূর গড়াবে কে জানে। আকাশে আস্তে আস্তে আলো ফুটছে, পাখির কিচিমিচি জানান দিচ্ছে যে রাত এবার শেষ। শ্রুতি ধীরে ধীরে বিছানায় উঠে বসল, জল ভরা চোখে তাকাল দেওয়ালে টাঙানো ওই শ্রীকৃষ্ণর বড় বাঁধানো ছবিটার দিকে, আর অস্ফুটে বলল,
0: হে ভগবান, সব কষ্ট শুধু আমায় দাও, কিন্তু আমার কাছের মানুষগুলোকে আর কষ্ট দিও না, প্লিজ দিও না।

0: সাল 2016।
1: মাম, ওরা তখন বলছিল তুমি নাকি মারা যাবে, তুমি নাকি আমায় ছেড়ে চলে যাবে। এটা কি সত্যি মাম? কেন তুমি চলে যাবে? মারা যাওয়া মানে কি মাম? স্টার হয়ে যাওয়া, তাই না?
0: বছর শতকের বাচ্চা ছেলেটার মাথায় অপার স্নেহে হাত বুলিয়ে দিচ্ছিল তার মা। এবার থামল পলকের জন্য।
2: কে তোকে বলেছে এসব?
1: হ্যাঁ, ওই তোরা বলেছিল। আমি শুনতে পেয়ে গেছি তুমি স্টার হয়ে যাবে। না তো মাম।
2: আমি স্টার হয়ে গেলে তোর খুব কষ্ট হবে না রে?
1: হ্যাঁ হবে তো, তুমি না থাকলে কে আমায় এভাবে ভালোবাসবে বলো? কে আমার কান্না পেলে আমার মাথায় হাত বুলিয়ে দেবে বলো? কে ঘুমানোর সময় আমায় ছুঁয়ে থাকবে বলো?
0: মায়ের শুকনো মুখটা কালো কষ্টের ছায়ায় ঢেকে গেল। বাচ্চা ছেলেটার চুল খেটে দিয়ে কান্না চেপে বলল,
2: আছে একজন যে তোকে আমার মতন করেই ভালোবাসবে, আমার মতন করেই ছুঁয়ে থাকবে সারা জীবন, তোর সব কান্না মুছিয়ে দেবে সে।
1: সে কে মাম?
2: সে একটা পরী। সে একদিন আসবে তোর কাছে, টুকটুকে লাল বেনারসি শাড়ি পরে, ফুলের মুকুট পরে সে আসবে। সারা জীবন সে তোর কাছে থাকবে তোকে ভালোবাসার জন্য।
1: সে কবে আসবে? সে কোথায় আছে?
2: এই তো সোনা, এই তো, তুমি আরেকটু বড় হলে, আরেকটু বিগ বয় হলেই সে চলে আসবে। সে তো এখানেই আছে, তুমি যেদিন তাকে খুঁজে পেয়ে যাবে সেদিনই সে চলে আসবে। দেখো
0: না, আজ পর্যন্ত তাকে খুঁজে পায়নি আবির। মাহারা ছেলেটার অবচেতন মনে ভালোবাসা খুঁজে পাবার যে সুপ্ত ইচ্ছেটা ছিল, সময়ের পরিস্থিতির প্রভাবে তার বিকাশ হয়তো ঘটেছিল সম্পূর্ণ অন্যভাবে, কিন্তু লাভ তাতে কিছু হয়নি। আবির যেমন একা ছিল তেমনই একাই রয়ে গেছে। এই এত বছরের জীবনে সম্পর্ক তো কম হয়নি, কিন্তু মা যেমনটা বলেছিল তেমন ভালোবাসার ছোঁয়া কখনো খুঁজে পায়নি। কোনো সম্পর্ক তো দু বছরের বেশি টেকেইনি। কখনো নিজেই আবির বেরিয়ে এসেছে সম্পর্ক থেকে, সেখানে নানান ইগো আর খারাপ লাগার কারণে, আর কখনো বা অপরদিকের মানুষটা চলে গেছে কিছু না কিছু একটা দোহাই দিয়ে। আসল ব্যাপার হচ্ছে যে সত্যিকারের ভালোবাসাটা কোনোদিন আসেইনি ওর কাছে। আজ প্রায় দু বছর হলো আবির সিঙ্গেল। আসলে সম্পর্ক, প্রেম, এই শব্দগুলো এখন খুব ভিত্তিহীন লাগে ওর কাছে। আবির জানে যে এখনো বহু মহিলা আকৃষ্ট ওর প্রতি, কিন্তু আবিরের ভালোই লাগে না আর কাউকে, কারণ সবই তো এক। সম্পর্ক মানে ওই দু একদিন একসঙ্গে ক্লাবে যাওয়া, পার্টিতে নাচা, পাঁচ তারা হোটেলে ডিনার করা, আর তারপর সব শেষ। এখন ওর খ্যাতি, টাকা পয়সাকে ভালোবেসে কেউ হয়তো থেকেও যেতে পারে লং টার্মে, কিন্তু সেই ভালোবাসার ছোঁয়াটাকে দিতে পারবে সে? মা মারা যাওয়ার মাসখানেক আগে সেই যে পরিটার কথা বলে গেছিল, সেটা তরুণ বয়সের গরম রক্তে চাপা পড়ে গেলেও মুছে যায়নি কোনোদিনই। সেই জন্যই তো বোধ হয় সেই এক ফোঁটা নিঃস্বার্থ স্নেহের ছোঁয়ার জন্য এত কাঙাল পানা করে মনটা আজকাল। মায়ের সেই কথাগুলো নতুন করে মনে পড়ার পর সূত্রপাত ঠিক এই জায়গা থেকেই, মানে এই নার্সিংহোম থেকেই। গত বছর যখন শহরে ধেয়ে হলো হঠাৎ করে কালা জ্বর, তখন তিমির দাও ভর্তি হয়েছিল এখানে। তিমির দা আবিরের জ্যাঠতুতো দাদা, বড্ড ভালোবাসে ওকে, তাই ওকে দেখতে প্রথমবার এখানে পা রেখেছিল আবির। সেই সময় চোখ চলে গেছিল পাশের বেডে, আচ্ছন্ন পড়ে আছে একটা ছেলে, আর ভীষণ স্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নার্স। অপার মমতা যেন ঝরে পড়ছে তার দু চোখের তারা থেকে। নার্সের মুখটা চেনা, কলেজের সেই ভীতু ভীতু মেয়ে শ্রুতি। তবে এখন আর তেমন ভীতু ভাবটা নেই চোখে, অনেক পরিণত সে এখন। কেমন মিষ্টি জুঁই ফুলের গন্ধ যেন ভেসে আসছে তার শরীর থেকে। দৃশ্যটা কি যেন একটা ছিল, কয়েক মুহূর্তের জন্য

0: সরাতে পারল না আবির। ওই গন্ধটায় কেমন যেন একটা মাদকতা রয়েছে।
1: তিমিরদা, পাশের বেডে ছেলেটাকে নার্স তো খুব টেক কেয়ার করছে, তোকেও দেখছে তো এভাবে?
2: হ্যাঁ রে ভাই, এটা নামই নার্সিং হোম, যত্ন আত্মীর কোনো ত্রুটি নেই। তবে ওখানে যাকে দেখছিস উনি তো ওই নার্সের বট, তাই ওনার সাথে কি আর তুলনা।
0: তিমিরদার কথাগুলো হঠাৎ অপ্রত্যাশিতভাবে কেমন যেন ধাক্কা মারল আবিরকে। বাড়ি ফিরে এসেও বারবার চোখের সামনে ভেসে উঠছিল একটা মমতা মাখানো হাতের স্পর্শ, ঠিক যেমনটা মা বলেছিল অনেক বছর আগে। পলকের জন্য হঠাৎ মনে হয়েছিল যে ওই স্পর্শ, ওই মমতা আসলে তো আবিরেরই হতে চাইছিল। মনকে সঙ্গে সঙ্গে কোষে শাসন করেছিল সেদিন আবির।
1: ছি, এগুলো কি ভাবনা, শ্রুতি একজন পরস্ত্রী।
0: কিন্তু মন যে সত্যি বড় বেয়ারা, শত শাসন সত্ত্বেও মাঝে মাঝেই সেই দৃশ্য ভেসে ওঠা চোখের সামনে কিন্তু থামেনি। নিয়তি সে আবার বড় বিষম বস্তু, তাই আজ আবার আবির এই নার্সিংহোমে। আজ পঙ্গু, পা হারানোর পর প্রথম যখন চেতনা এলো আবিরের, উফ, সে কি অসহ্য যন্ত্রণা। আবিরের আর্ত চিৎকারে ছুটে এলো অনেক ডাক্তার নার্স, কিন্তু ওর চোখ খুঁজছিল একজোড়া হাত। এখন ভীষণ দরকার সেই স্পর্শটা। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হলো আবিরকে। চোখ বুঝতে বুঝতে মনে হলো সেও যেন এসে দাঁড়িয়েছে। সেই জুঁই ফুলের গন্ধটা ছুঁয়ে যাচ্ছিল আবিরকে। তারপর সেদিন ঘটল সেই অদ্ভুত ঘটনা। লাঞ্চের থালায় হঠাৎ আলু পোস্ত, না কোনোভাবেই মিল নেই এখানকার রেগুলারই বিস্বাদ খাবারগুলোর সাথে। মনে হচ্ছে কেউ যেন খুব যত্ন নিয়ে বানিয়েছে খাবারটা, আর সেটা শুধু আবিরের জন্যই। মনে মনে সন্দেহটা দানা বেঁধেছিল তখনই। ডিউটিরত নার্স শম্পাকে চেপে ধরেছিল। প্রথমে ভুলভাল যুক্তি দিয়ে রেহাই পেতে চাইলেও গতকাল আবিরের জেরার মুখে সবটা স্বীকার করেছে সে। সে শম্পারই বোন, আর খাবারটা তারই বানানো ছিল। আসলে শুধু আজ নয়, বিগত 8 বছর ধরে সে নিঃশব্দে ভালোবেসে গেছে আবিরকে, কিছু পাবার আশা ছাড়াই। নিজের বিবাহিত জীবনও কাটায়নি স্বাভাবিকভাবে। আর আজ একাকী এই বিধবা মেয়েটা দাঁতে দাঁত চেপে নিজের সংগ্রাম চালাচ্ছে। তবু আবিরের মঙ্গল কামনা করতে সে ভোলে না একটা দিনের জন্যও। না, এগুলো শোনার পর আর জানার পর থেকে আর নিজেকে সামলে রাখতে পারছে না আবির। খুব অচেন একটা অনুভূতি ছেয়ে রয়েছে ওর বুকের মধ্যে। কেবিনের এসিটা বন্ধ করল, ভালো লাগছে না এই মেকি শৈত্য। খুলে দিল জানলা, আসুক খোলা হাওয়া আসুক, আজ যে প্রাণ খুলে নিঃশ্বাস নেবার দিন। দরজায় একটা মৃদু টোকার শব্দ।
1: কাম ইন।
3: আপনি আমায় ডেকেছেন স্যার?
1: হুম, সিস্টার শম্পার হেল্প নিয়ে আমার লাঞ্চে তুমি নিজের রান্না পাঠিয়ে দিয়েছিলে। কি ভাবলে ধরা পড়বে না? তুমি জানো না এটা বেআইনি। তুমি জানো আমি কি করতে পারি এর জন্য?
3: স্যার, আপনি আমাকে যা ইচ্ছে শাস্তি দিন, দয়া করে সম্পাদিকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই।
0: খুব কষ্ট করে হাসি চাপল আবির, আবার গম্ভীর গলা করে বলল,
1: ছেড়ে দিতে হবে তোমাদের? বাহ, কি সুন্দর। ঠিক আছে, ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে।
3: বলুন স্যার।
1: একদিনের ওই এক মুঠো আলু পোস্ততে আমার হবে না, সারা জীবন আলু পোস্ত সাপ্লাই করে যেতে হবে তোমাকে, পারবে?
3: মানে?
1: আমার মা ছোটবেলায় আলু পোস্ত করে দিতেন আমায়, আমার খুব ভালো লাগতো। তারপর মা চলে গেল আর আমিও খুঁজতে লাগলাম এমন একটা মেয়ে যে আলু পোস্ত রান্নায় পারদর্শী। কি পাগল আমি, কিন্তু তেমন কাউকে আজ অব্দি খুঁজে

0: পেলাম না, কিন্তু কিন্তু এবার যখন এমন একজনকে পেয়েছি তাই আর তো ছাড়তে পারবো না, নিজের বউ করে বাড়িতেই রেখে দেব।
1: এসব আপনি কি বলছেন স্যার? কেন এইভাবে অপদস্থ করছেন আমায়?
0: কেন রে, যাকে দূর থেকে ভালোবাসতে পারিস তাকে কাছে টেনে ভালোবাসতে পারবি না? নাকি আমি এখন পঙ্গু বলে আপত্তি তোর আমায় বিয়ে করতে? হ্যাঁ বল।
2: বাচ্চা মেয়ের মতো ভ্যা ভ্যা করে এখন কাঁদছে শ্রুতি।
0: শোন, আজকাল পা বাদ গেলে কেউ অথর্ব হয় না সেটা তুইও জানিস, নকল পা মানুষের স্বাভাবিক জীবনকে অব্যাহত রাখে, কিন্তু দিনের শেষে আমার যে একটা হাত দরকার যাকে ভর করে আমি চলবো, যে হাতে ছোঁয়াটা শুধু আমার হবে। কিরে, ধরবি না আমার হাত? বল।
2: হাতটা বাড়িয়ে দিয়েছে আবির, শ্রুতি কাঁপছে ধীর ধীর করে।
1: কিন্তু কিন্তু বামুন হয়েছে, চাঁদ ধরা যায় না।
0: ওই পুরনো কথাটায় অভিমান করে এখনো দূরে সরে থাকবি? ক্ষমা করবি না পঙ্গু লোকটাকে?
2: আস্তে আস্তে হাতটা বাড়ালো শ্রুতি, আলতো করে ছুলো আবিরের হাত, দু চোখের জলে থই থই মেয়েটা। জানলা দিয়ে ছুটে আসছে ঠান্ডা একটা ভেজা হাওয়া, আর জুঁই ফুলের গন্ধ মিশে যাচ্ছে আবিরের নিঃশ্বাসে। কি সুন্দর লাগছে সব কিছু এই বিকেলটায়। গুড়গুড় করে ডেকে উঠল মেঘ আকাশ কাঁপিয়ে, আর খোলা জানলা দিয়ে ছুটে আসা বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দিচ্ছে ওদের দুজনকেই।
1: কাল বৈশাখী?
0: না কাল নয়, আমার আমার আজই বৈশাখী চাই। জীবনের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, আর নয় একটুও নয়, বসন্তকে যে এবার বেঁধে রাখার পালা।

0: 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন ডক্টর পল্লবী সেনগুপ্তের দেখা হল বছর দশেক পর। গল্পের কথক অরিজিৎ, শ্রুতি অপরূপা, আবির বাসু, দেবরূপ অর্ণব, শম্পা দেবলীনা, মৌলি দেবারুতি, তপন আত্রেয়, শ্রুতির মা স্বপ্না, আবিরের মা গোপা, তিমির দা রাজীব। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প,
2: হ্যাঁ গল্প স্বল্প তো শুনলাম, এবং এই গল্পটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু আমাদের জানাবে 9903659992 আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে। যদি গল্পে কোথাও এমন জায়গাটা মনে হয়েছে যে তোমার আরেকটু ভালো হতো, আমাদের প্রেজেন্টেশন ভালো হলে জায়গাটাকে আরেকটু ভালো জায়গায় যেতে পারত, তো সেটাও তোমরা জানাতে পারো। সব মেসেজ আমাদের ওয়েলকাম। আর যার মেসেজটা আমাদের

0: যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে হবে, সে কিন্তু আগামী মঙ্গলবার কুইজ বলার সেমিফাইনাল রাউন্ডে সরাসরি চলে যাওয়ার একটা সুযোগ পাচ্ছে। আর এই গল্পটা যেটা এখন বাজলো, এই গল্পটা কিন্তু আগামী সপ্তাহের রবিবার ঠিক রাত 12টা, মানে টেকনিক্যালি সোমবার পড়ে যাচ্ছে, ওই সময় কিন্তু আবার বাজবে। যেরকম বাতাসে প্রেমের উপাখ্যান, বাতাসে, হ্যাঁ তো বাতাসে লেখা উপাখ্যান, মাফ করবে, তো সেই গল্পটা যেমন আজকে রাত 12টায় বাজবে, তো এই ব্যাপারগুলো তো চলতেই থাকে। আর এই গল্পটা বিশেষ করে ডক্টর পল্লবী সেনগুপ্তের লেখা দেখা হলো বছর দশেক পর। এই গল্পটা কিন্তু আজকে রাত 9টায় ইউটিউবে আপলোড হয়ে যাবে, তো ঝটপট তোমরা মেসেজ করতে থাকো 9903653992। আমরা থাকবো 5:30 পর্যন্ত আমাদের উইকেন্ড ক্যাফে।
1: আমরা 6:30 অবধি, 5:30
0: বেরিয়ে গেছি। হ্যাঁ,
1: তোমাদেরও ডাকছি বাকি পার্টটুকুর সঙ্গে থাকবার জন্য।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। রাজ্যের গ্রামীণ এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়া এবং যাতায়াত ব্যবস্থার আধুনিকীকরণে জোর দিচ্ছে রাজ্য সরকার। পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী ডক্টর অজয় পোদ্দার জানিয়েছেন, রাজ্যের প্রায় 37,000 গ্রামে জল পৌঁছে দেওয়ার পাশাপাশি উন্নত জাতীয় সড়ক ও সেতু নির্মাণের লক্ষ্য নেওয়া হয়েছে। এই মেগা পরিকল্পনা বাস্তবায়নে প্রায় 15,000 কোটি টাকার বাজেট নিয়ে আগামী 4 আগস্ট দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে বৈঠক করবেন অজয় পোদ্দার। শিলিগুড়ি সংলগ্ন বৈকণ্ঠপুর জঙ্গল লাগোয়া এলাকায় তৈরি হবে নগর বন। রবিবার শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস লাগোয়া শিবনগর এলাকায় পরিদর্শনে যান রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাও, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়। সেখানে বনদপ্তরে 143 হেক্টর জমিতে নগর বন তৈরি করা হবে, যেখানে বয়স্কদের জন্য হাঁটার জায়গা, যোগব্যায়ামের জন্য ব্যবস্থা থেকে শুরু করে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা থাকবে। এ ব্যাপারে রাজ্যের বনমন্ত্রী জানান, পরিবেশকে বাঁচিয়ে রাখাই এই কাজ। রাজ্যের পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে নিষিদ্ধ প্লাস্টিক ও প্লাস্টিক কারিব্যাগের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে। বিভিন্ন বাজারে ব্যাগের ভেন্ডিং মেশিন বসানো হবে, যাতে ক্রেতারা স্বল্প মূল্যে পরিবেশ বান্ধব ব্যাগ কিনতে পারেন। শিলিগুড়ি

0: পুর নিগমে উত্তরবঙ্গের বিভিন্ন পুর নিগমের কমিশনার ও প্রশাসকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের পুরমন্ত্রী আজ। কোচবিহারকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিককে হিল সিটি হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি রাজ্য জুড়ে আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণ করা হবে। নতুন বাসস্ট্যান্ডগুলিতে যাত্রীদের বসার ব্যবস্থা থাকবে এবং জলের ভেন্ডিং মেশিন বসানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত যখন বিকশিত ভারত হওয়ার পথে এগিয়ে চলেছে, তখন দেশের যুব সমাজকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: একেবারে দেখতে দেখতে আমরা কিন্তু শেষ ঘন্টায় চলে এলাম উইকেন্ড ক্যাফে। মানে আমরা শুরু করেছিলাম উইকেন্ড ক্যাফে দিয়ে, তারপরে মাঝখানের ঘন্টায় আমরা গল্প স্বল্প শুনলাম, আবার উইকেন্ড ক্যাফেতে ব্যাক করলাম। কিন্তু ইতিমধ্যেই হাওয়া অফিস আমাদের একটা খবর পাঠিয়েছে, সেটা অর্পণ তোমাদের বলবে।
3: সেটা হচ্ছে লাল সতর্কতা জারি করা, লাল কার্ড দেখানো হয়ে গেছে, সেটা হচ্ছে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে লাল সতর্কতা জারি করা হয়েছে এই কারণে, কেননা মোটামুটি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হওয়ার কথা আগামী এক দেড় ঘন্টার মধ্যে। 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং তার বেশ কিছুটা প্রভাব পড়বে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে আগামী 1.5-2 ঘন্টার মধ্যে। সুতরাং ভীষণভাবে সতর্ক থাকতে হবে। তাছাড়াও আরও অনেকগুলো জায়গার সম্পর্কে খবর এসেছে যেখানে 30-40 কিলোমিটার বেগে ঝড়, বজ্রবিদ্যুৎ এগুলো হতে পারে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে পূর্ব বর্ধমানে, যেখানে অরেঞ্জ মানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলাগুলিতে আগামী 1-2 ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার তার মধ্যে রয়েছে, হালকা থেকে মাঝের বৃষ্টি হবে, কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এটুকু মোটামুটি জানা যাচ্ছে। সুতরাং পুরো পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বৃষ্টির একটা রীতিমতো ধামাল চলবে আগামী কয়েক ঘন্টা জুড়ে। সুতরাং আপনাদের সেফ থাকতে হবে, সাবধানে থাকতে হবে, আর বন্ধুত্বের দিনে এটুকু বলবো যে সবার প্রতি হাত বাড়িয়ে থাকতে হবে, যে বিপদে পড়বে তাদের সকলের জন্য।
2: আপাতত একটা গানে যাই, গান থেকে আবার ফিরে আসবো।

0: ঘড়ি বলছে এই মুহূর্তে বেজে গেছে ঠিক 6:23 হয়ে 46 সেকেন্ড। আর তো সময় নেই উইকেন্ড ক্যাফে শেষ করে, এবার আমাদের যেতে হবে। আর যেহেতু আজকে ফ্রেন্ডশিপ ডে, সুতরাং আমাদের বন্ধুদের সঙ্গে তো আড্ডা দেওয়ার সময়টা বার করতে হবে, তাই না? আপনি যেরকম আপনার বন্ধুদের সঙ্গে আড্ডা দেবেন, কিন্তু সবসময় যে বন্ধু আপনার থাকে, সব সময় আপনার সঙ্গী হয়ে থাকে, সে হচ্ছে 107 FM রেইনবো। তাকে সবসময় কাছে রাখবেন, কেননা এমন গান, এত ভালো কথা, সমস্ত কিছু মিলে আপনার মনটাকে, আপনার প্রাণটাকে, আপনার সময়টাকে এত ভালো রাখবে আর কোনো বন্ধু না। কিন্তু কিন্তু আপাতত আমরা দুজন, রাজীব আর অর্পণ, বিদায় নেব গুটি গুটি।
1: একদম, আমরা দুজনে টাটা বলছি। আর তুমি সবসময় যেরকম অর্পণ বললো, আমাদের সঙ্গে থাকো, কারণ আমরা তোমার বন্ধু, তোমরাও আমাদের বন্ধু। তো এই বন্ধুত্বটা চলতে থাকুক, আর বাজতে থাকুক কানে সুন্দর সুন্দর গান, যেমন এই একটা গান। এই গানটা অনেক রকমভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু আমরা যেভাবে ব্যাখ্যা করি সেটা হচ্ছে, এই গানটা রূপম ইসলামের গাওয়া গান। হয়তো গানটা কোনো ফুলের নাম দিয়ে, কিন্তু আখেরে গানটা একটা বন্ধুত্বের কথাই বলে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে স্থির এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করে তিনি বলেন, মাদকাসক্তি থেকে দূরত্ব বজায় রেখে সুস্থ জীবন যাপনই তরুণদের লক্ষ্য হওয়া উচিত। নীতি নির্ধারণ, কার্যকর শাসন ব্যবস্থা, জনকল্যাণমূলক পরিষেবা প্রদান এবং দেশের সুস্থায়ী উন্নয়নের জন্য জনগণনা অপরিহার্য বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার জানিয়েছেন। নিজের বাড়িতেই আজ সেলফ এনুমারেশন বা স্বগণনার জন্য ডিজিটালি তথ্য নথিভুক্ত করেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মজুমদার সঠিক ও সম্পূর্ণ তথ্য প্রদানের জন্য নাগরিকদের কাছে আহ্বান জানান। বিজেপির তৃণমূলীকরণ কখনোই হবে না বলে দলের রাজ্য সভাপতি

সমীক ভট্টাচার্য ফের জানিয়েছেন। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তৃণমূলীকরণ হলে সেই দল আর বিজেপি থাকবে না। আজও দলের কর্মীদের কড়া বার্তা দিয়ে সমীকবাবু বলেন, অল্প বিস্তর যা বিচ্যুতি আছে তা সংশোধন করতে হবে। তিনি আরও বলেন, ব্যক্তিগত কোনো অনুষ্ঠানে জোরে মাইক বাজিয়ে সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করা যাবে না, এক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। রাজ্যের গ্রামীণ এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়া এবং যাতায়াত ব্যবস্থার আধুনিকীকরণে জোর দিচ্ছে রাজ্য সরকার। পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী ডাক্তার অজয় পোদ্দার জানিয়েছেন, রাজ্যের প্রায় 37,000 গ্রামে জল পৌঁছে দেওয়ার পাশাপাশি উন্নত জাতীয় সড়ক ও সেতু নির্মাণের লক্ষ্য নেওয়া হয়েছে। এই মেগা পরিকল্পনা বাস্তবায়নে প্রায় 15,000 কোটি টাকার বাজেট নিয়ে আগামী 4 অগস্ট দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে বৈঠক করবেন অজয় পোদ্দার। রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে নিষিদ্ধ প্লাস্টিক ও প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

0: এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ভারত সরকারের কৃষি মন্ত্রক।
1: কৃষির দুনিয়া অন এয়ার 107 FM রেনবো প্রেজেন্টস ফার্ম টু সিটি।

0: এইরকমভাবে একটা হাই তুলে বেশ মজ করে একটা ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করব বলে বিশ্বাস করো এগিয়েছিলাম দেবারতী। আর সেই ছবিটা তুলে রেখেছিলাম কখন জানো? যখন আমি খেতে বসেছিলাম ঠিক তার একটু আগে, আমার ওই দামি ফোনটার ক্যামেরা দিয়ে না ওপর থেকে একটা ছবি তুলেছিলাম এবং সুন্দর করে মনের মতো করে ছবিটাকে এডিট করে যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছিলাম, বিশ্বাস করো সেই সময় আর থাকতে পারিনি। সবাই মিলে কাতারে কাতারে কমেন্ট করেছে, না না ভারতের মধ্যে থেকেই কমেন্টগুলো এসেছে, কাতার থেকে থোড়ি না এসেছে। কিন্তু বিষয়টা হচ্ছে এত কমেন্ট এসছে আমি কোন কমেন্টের উত্তর দেবো নিজেই বুঝতে পারছি না। দাদা টমেটোটা কি আপনারই গাছের? বলছি দাদা লঙ্কাগুলোর সাইজ তো খুব ভালো। দেবারতী বিশ্বাস করো এর মধ্যে ইসমে ক্যা মেরা কসুর নেই হ্যায়।
1: হ্যাঁ মানে অমরজিৎ যেটা বুঝিয়ে দিল ইনডাইরেক্টলি যে এই যে ওর ছোট্ট ব্যালকনিতে বা এক চিলতে ছাদে একটু ফার্মিং টার্মিং করছে, সেইটা থেকে বুঝতেই পারছো যে আমরা আজকে একটু ফার্মিং নিয়ে গল্প করব। হ্যাঁ শহরে বসে ফার্মিং, হ্যাঁ এই জন্যই তো 107 FM রেইনবোতে শুরু হচ্ছে ফার্ম টু সিটি। আর এই ফার্ম টু সিটি মানে ওই যে ফার্মিংটা যে শুধুমাত্র যে আমাদের গ্রামের কাদামাটিতে হচ্ছে তা নয়, অমরজিতের মতো তোমার ওই ওই ওই যে তোমার চিলতে বাগানটাতে ওখানেও তুমি ফার্মিং করতে পারো। আর এই এখন তো শহুরে জীবনে পায়ের তলায় কাদা মানে ম্যাক্সিমাম রাস্তার কাদা।
0: একদম একদম একদম ঠিক পয়েন্ট বলেছো। এই কাদা কাদার সাথে সক্ষতা তো আমার আজকে থেকে নয়, পিছলে যাওয়াটা আমার সেই হলো পেরিয়ে গেছি যখন তখন থেকেই আর কি। যাই হোক না কেন, কাদায় যখন পিছলে পড়েই গিয়েছি সামান্য একটু মাটি আনতে গিয়ে, বিশ্বাস করো। যাই হোক না কেন, পিছলে যাওয়ার সঙ্গে আমার একটা আলাদা ধরনেরই সক্ষতা রয়েছে, ফিরে আসছি। জাস্ট একটু ঠিক হয়নি তারপরেই।

0: কমলালেবু গাছটার ছবি তুলে ছাদ থেকে বিকেলবেলা পড়ন্ত রোদে আপলোড দিই, অথবা অনেক সময় যখন আমার সুন্দর বনসাইটার ছবি সাইড থেকে তুলে আপলোড দিই, অথবা যখন আমি ওই ছাদে বেগুন গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ ছোট ছোট করে যখন সাজিয়ে ছবিগুলো দিই, সেইটা সবাই দেখতে পায়। কিন্তু তার পেছনে যে আমার খাটনিটা রয়েছে সেইটা কিন্তু কেউ দেখতে পায় না, আমি কিন্তু ছাড়বো না।
1: এই অমরজিত যেমন টেরেস গার্ডেনিং করছে, সেরকম টেরেস গার্ডেনিং তো অনেকেই করছে। আর যদি সেলিব্রিটি টেলিব্রিটি করে তাদের গল্প শুনতে কিন্তু মন্দ লাগবে না।
0: এই রকম টেরেস গার্ডেনিং করতে করতে যখন আমি আমার জানলা ধারে যাই, আর যখন দেখতে পাই এই আমার জানলার উল্টো দিকে এই কাকে দেখতে পাচ্ছি, বাবা বাবা, তোমার গলার তো আমি ছোটবেলা থেকে ফ্যান। সুরজিৎ দা রয়েছে, সুরজিৎ দাও কিন্তু আমার ঠিক উল্টো দিকের ব্যালকনিতেই দেখতে পাচ্ছি টেরেস গার্ডেনিং করছে। ইয়েস, ব্যালকনিটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছে নিজের গাছ দিয়ে। কেমন ভাবে সাজাচ্ছ সুরজিৎ দা?
2: আমার বাড়ির বাইরে থেকে আমার বাগানটা কেমন দেখতে লাগে সেটা আমি অনেক সময় বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে রাস্তার উপর থেকে দাঁড়িয়ে দেখার চেষ্টা করি। তো বাড়ির বাইরে থেকে যেটা মনে হয় বাগান বলতে, এটা তো আমার ব্যালকনি এবং এটাই আমার বাগান। বাড়ির সামনে বিশাল ব্যালকনিও না, মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ব্যালকনি। আর বাড়ির বাইরে থেকে যেটা দেখে মনে হয় যেখানে কিছু গাছ টাছ আছে, যে এনারা একটা বাগান মতো করেছেন বাড়ি তো, কিন্তু আনন্দটা হচ্ছে বাড়ির ভেতরে আর মনের ভেতরে। আমার নিজের বাগানের সাথে কানেকশন তো সেই ছোটবেলা বীরভূম রামপুরহাট, যেখানে আমার জন্ম, রেল কলোনি মানেই সবার বাড়ির সামনে বাগান। আমার বাবা ভীষণ ভালো বাগান করতেন, বুঝতেন অনেক কিছু, সে কলম করতেন, একই গাছে দু রকমের গোলাপ হচ্ছে ইত্যাদি, সেগুলো আমি বাবার সাথে বসে বসে বাবাকে হেল্প করতাম, ছোটবেলা দেখতাম তো সেই। কিন্তু আমি কলকাতায় আসার পরে এই এই যে বাগান আর এই এত খোলা জায়গা, এটা খুব মিস করেছি। ইনিশিয়ালি আমার খুব অসুবিধা হয়েছে এটা অ্যাডজাস্ট করতে, তখন আমি ক্লাস 6-7 পড়ি। কিন্তু যেরকম পরিস্থিতি সেরকম হলো, আমরা বাবা রিটায়ারমেন্টের পরে নাকতলায় একটা ফ্ল্যাট কিনলো, যেখানে বাগান বলতে ছোট্ট একটা এক চিলতে জায়গা। ইনফ্যাক্ট যেই ফ্ল্যাটে আমার বারান্দা, যেই বারান্দাতেই আমার বারান্দার উদ্দুর লেখা। আমরা যখন নিজেরা বাড়ি করলাম এই রাজডাঙ্গায়, সেখানে বারান্দাটা একটু বড়, বাগান করব এখানে একটা কিছু ছোটখাটো করে কিছু জিনিসপত্র ছিল, কিন্তু তার বেশি নয়। বিদেশে অনুষ্ঠান করতে গেছিলাম, তো আমি যখন ফিরলাম বাইরের টাইম ফিরে দেখলাম কমলিনী ওটাকে বাগান বানিয়ে ফেলেছে, মূলত আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তো সেইটা একটা অসাধারণ ব্যাপার, আমার আমি কল্পনাও করতে পারিনি যে ওইটুকু জায়গায় কমলিনী ওরমভাবে বাগানটা বানিয়ে ফেলবে। আর আর এর মধ্যে যেটা হলো যে আমার মনে হচ্ছিল যে বাগান হয়েছে এত সুন্দর, আমরা এর মধ্যে করে ফেলেছি, কিন্তু সেই বাগানে যদি একটু চড়াই পাখির ডাকনা শোনা যায় তাহলে কি করে হয়। টাইম টু টাইম দেখতাম এটা, লাকিল বাগানের কয়েকটা ক্যাবিনেট আছে আমাদের দেয়ালে লাগানো, সেই ক্যাবিনেটের ওপরে দেখছিলাম যে দুটো চড়াই পাখি এসে তাদের সংসার পাতার ব্যবস্থা করছে। তাতে আমরা খুব উৎসাহিত হলাম, উৎসাহিত হয়ে আমি ওই চড়াই পাখির খাবার কীরমভাবে রাখা যায় সেসব নিয়ে একটু অনলাইন রিসার্চ করলাম, ওরা কী খেতে ভালোবাসে। যেমন দেখলাম যদি নাকি ছড়িয়ে ছিটিয়ে খাবার রাখলে ওরা খুব পছন্দ করে, মানে এক জায়গায় একটু খাবার দিলে হবে না, বেশ 4-5 জায়গায় ছোটো ছোটো ছোটো করে খাবার দিলে ওরা এখানে উঠলো, ওখানে গিয়ে ওখানে খেললো, তারপর উড়ে আবার অন্যটা গিয়ে খেলো। সেরকম করলাম, করে আমরা ওই চড়াই পাখির খাবার কিনে ওখানে দেওয়া শুরু হলো। তো এই করতে করতে এমন একটা জায়গা এসেছে যে চড়াই পাখিরা অনেকটা আমাদের কাছে চলে এসছে এখন, মানে আমি অনেক সময় বাগানের বাইরে যে চেয়ারে বসি তার ওদের খাবারগুলো, যেহেতু ওরা ওই আবার বললেন যে ছড়িয়ে ছড়িয়ে খেতে ভালোবাসে, যেগুলো মাটিতে পড়ে খেতে খেতে দেখে অনেক সময় আমার পায়ের বেশ কাছাকাছি চলে এসছে, দিয়ে সেইটা ডান দিকে আবার বাঁদিকে ঘুঘুর হয়ে গেছে। ঘুঘুর একটা আমাদের একটা ছোট্ট ট্রেন মতো সেটাতে গাছ লাগাতাম, ওই ওইটার মধ্যে ওরা ওটা ওই জায়গা টায়গা করে ওইটাকে ওরা ওদের সংসার পেতে ফেলেছে আর কি। তো বাগানে রিসেন্ট এসছে বোতাম ফুল, এক প্রস্ত শুকিয়ে গেছে আবার নতুন হচ্ছে দেখছি। তো এইটাই মজা। আপনি যারা এই আমার এই কথাগুলো শুনছেন, মূলত উদ্দেশ্য হচ্ছে আপনাদের বলা যে করতে পারেন, এটা যে হাতি ঘোড়া আহামরি কোনো ব্যাপার নয়, যতটুকু যা জায়গা আছে সেখানেও করতে পারেন। তো সেটা একটা ড্রাইভ লাগবে খালি, এবং আর এই যে পাখি দেশে, এখানে যদি পাখিদের রেগুলার বেসিস একটু খাবার টাবার দেন, দেখবেন পাখিরাও আসতে শুরু করেছে। আর বারবার আমি সোশ্যাল মিডিয়াতে এরকম পোস্ট করি, শুধু খাবার না, সাথে ওদের জলও দিতে হবে, দেখবেন পাখিরাও আসতে শুরু করেছে। এবার এর থেকে আপনারা কী অ্যাচিভ করবেন? আমি কী অ্যাচিভ করি? এই যে সকালবেলা উঠে জানলাটা খুলি, দেখি নিজের বাড়ির মধ্যে একটা বাগান, এইটুকু তো অ্যাচিভমেন্ট হয় যে করলাম।

আর যাই বলুন যে এই যে নতুন ফুল হওয়া গাছ, একটা এই যে বোতাম ফুল এক প্রস্থ শুকিয়ে গেল, গাছটা কি মরে গেল? তারপর দেখি যে না মরে যায়নি, আবার ওইখান থেকে আরেকটা ফুলের প্রস্তুতি চলছে। এইটাই কিন্তু জীবন আমার মনে হয়, এটাই আমাদের প্রত্যেকের জীবন, এটাই লাইফ সাইকেল, এই তো লাইফ, তাই না?

0: ফার্ম টু সিটির শুরুতেই না একটা চিরন্তন সত্যি কথা বলি, সেটা হলো যে এই যে ধরো সোশ্যাল মিডিয়ায় দেখছি একটু টমেটো ফলাচ্ছে, একটু পুদিনা পাতা, আর দেখেই মনে হচ্ছে এই যে ধপধপে সাদা ট্রেতে থেকে এই যে একটা সুন্দর ফল বের করলো, সবজি বের করলো, বিশেষ জ্যাজ মিউজিক, বা ধরো সোশ্যাল মিডিয়াতে দেখছি এই সুন্দর একটা রঙিন ফুল ফুটিয়েছে, আহা হা হা কি ব্যাপার, ফুলের কথা শুনে আমার যে দেখলাম চোখটা চকচক চকচক করছে,
1: দেখে ফেলেছে, নজর কিছুই এড়ায় না মেয়েটার যা দেখছি আর কি। আসলে নিজের হাতে বানানো তো মানে এই ফুল গাছটা, সেই কারণের জন্যই একটু দেখলে মাঝে মধ্যে চোখটা চকচকে হয়েই যায় আর কি। আমরা কি শুধুমাত্র এই বনসাই বা লতানে গাছ বা তার সঙ্গে ফলের গাছে থেমে থাকবো? না না না না, হাম কিসি সে কম নেহি, আমরা কিন্তু ফুলের গাছেও রয়েছি।

0: प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित।
0: 55 रुपए से 200 रुपए की मासिक किस्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान।
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान।
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं।
0: प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर।
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी।
3: टेंशन नॉट माने ওই যে ধরো তুমি যখন সোশ্যাল মিডিয়ায় দেখছো একদম প্রফেশনাল গার্ডেনারের মতো এত ফুল হয়েছে এত ফল হয়েছে এবং তুমি দেখছো যে তোমার টবগুলো গাছগুলো একদম ঝুলে নিতে পড়েছে মানে তখন তুমি নিশ্চয়ই সার্চ করছো যে মাই প্ল্যান্ট ইজ ক্রাইং হোয়াট টু ডু কি করব আমি। তবে না না কান্নার কোনো বিষয় নেই। দেখো তুমি একটা গাছকে একটা জায়গা থেকে তুলে আনছো এবং তারপর তাকে সত্য একটা নতুন টবে দিচ্ছ। এবার তুমি যখন নতুন কিছু করো দেখবে একটু মানাতে সময় লাগে, তোমার গাছেরও একটু মানাতে সময় লাগে। সময় দাও, অল্প জল দাও, একটু খেতে দাও আর প্রচুর প্রচুর সূর্যের আলো আমরা এমনি ফ্রিতে পাই। আর তারপরেই দেখবে তোমার গাছ বারান্দা, তোমার ছাদের যে ছোট ছোট গাছগুলো ফুল হোক ফল হোক সবজি হোক তোমার দিকে একদম হাসি মুখে তাকিয়ে রয়েছে।
4: বুঝলে তো, এগ্রিকালচার মানে তার সঙ্গে কালচার শব্দটাও তো রয়েছে। কালচারটা তো বরাবরই অমরজিৎ এবং দেবারতির প্রচন্ড হাই আর কি, হাই ফাই। যাই হোক, ফার্ম টু সিটিতে তোমরা ছিলে অমরজিৎ এবং দেবারতির সঙ্গে, কথা হচ্ছে আবারও।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে স্থির এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করে তিনি বলেন, মাদকাশক্তি থেকে দূরত্ব বজায় রেখে সুস্থ জীবনযাপনই তরুণদের লক্ষ্য হওয়া উচিত। নীতি নির্ধারণ, কার্যকর শাসন ব্যবস্থা, জনকল্যাণমূলক পরিষেবা প্রদান এবং দেশের সুস্থায়ী উন্নয়নের জন্য জনগণনা অপরিহার্য বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার জানিয়েছেন। নিজের বাড়িতেই আজ সেলফ এনিউমারেশন বা স্বগণনার জন্য ডিজিটালি তথ্য নথিভুক্ত করেছেন তিনি। বিজেপির তৃণমূলীকরণ কখনোই হবে না বলে দলের রাজ্যসভাপতি সৌমিক ভট্টাচার্য ফের জানিয়েছেন। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তৃণমূলীকরণ হলে সেই দল আর বিজেপি থাকবে না। আজও দলের কর্মীদের কড়া বার্তা দিয়ে সৌমিকবাবু বলেন, অল্প বিস্তর যা বিচ্ছুতি আছে তা সংশোধন করতে হবে। তিনি আরও বলেন, ব্যক্তিগত কোনো অনুষ্ঠানে জোরে মাইক বাজিয়ে সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করা যাবে না। শক্তিশালী অর্থনৈতিক সূচক, উন্নত শিল্প কার্যক্রম এবং রপ্তানি ক্ষেত্রে পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিসার্চের প্রি মনিটারি পলিসি কমিটি বিষয়ক একটি প্রতিবেদন অনুযায়ী এই বৃদ্ধির পূর্বাভাস রিজার্ভ ব্যাংক অফ

ইন্ডিয়ার আগের পূর্বাভাসের তুলনায় একটি ইতিবাচক পরিবর্তন। শিক্ষক রসায়নবিদ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উত্তর কলকাতার ইয়াং মেন্স ইনস্টিটিউটে বঙ্গীয় বিজ্ঞান প্রসার মঞ্চের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায় বলেন, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের মধ্যে স্বদেশী ভাবনা ছিল প্রবল। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। স্বাস্থ্য দপ্তর ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে না জানিয়ে রক্ত এবং প্লাজমা বিক্রি করা যাবে না বলে রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে। স্বাস্থ্য দপ্তরের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, একসঙ্গে অনেক ইউনিট রক্ত পাঠাতে গেলে অন্তত 7 দিন আগে ব্লাড ব্যাংকে দপ্তরের কাছে অনুমতি নিতে হবে, জানাতে হবে কোন গ্রুপের রক্ত কোথায় পাঠানো হচ্ছে, কে পাঠাচ্ছে ইত্যাদি বিশদ তথ্য। বাড়ি তৈরির জন্য রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখলে এবার থেকে জরিমানা দিতে হবে বলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে। শিলিগুড়ি পুর নিগমে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, ব্যক্তিগত স্বার্থে সর্বজনীন যাতায়াতের পথ আটকে রাখা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কেরালাতে বৃষ্টিপাতের তীব্রতা কমায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ 12টি জেলায় কমলা সতর্কতা এবং 2টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। আগামীকাল রাজ্যের 14টি জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশায় সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এদিকে আবহাওয়া দপ্তর আগামী 5 তারিখ পর্যন্ত রাজ্যের বেশিরভাগ অংশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে স্থির এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করে তিনি বলেন, মাদকাশক্তি থেকে দূরত্ব বজায় রেখে সুস্থ জীবনযাপনই তরুণদের লক্ষ্য হওয়া উচিত। কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, মাদকমুক্ত ভারত গঠনের স্বপ্ন জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং যুব সমাজের নেতৃত্বের মাধ্যমেই পূরণ করা সম্ভব। হরিয়ানার ফরিদাবাদের অমৃতা হাসপাতালে আজ এক অনুষ্ঠানে তিনি বলেন, 100 সপ্তাহের নেশামুক্ত যুব সংকল্প অভিযানের লক্ষ্য দেশের উন্নয়নে যুব সমাজকে উৎসাহিত করা। পুরুষদের 1000 মিটার টাইম ট্রায়াল ট্র্যাক সাইক্লিং এর ফাইনালে ভারতের রোনাল্ডো সিং লাইন তোনজাম 20 নম্বরে শেষ করেছেন। 40 মিটার ট্র্যাক সাইক্লিং পয়েন্ট রেসে দীনেশ কুমার প্রথম হিটে 11 নম্বর স্থানে শেষ করে এবং হর্ষবীর সিং শেখও শেষ করতে না পেরে প্রথম রাউন্ডেই ছিটকে গেছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটির বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা।

তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.

0: যারা সঙ্গে থাকলে জিতি বা না জিতি নিজেকে সবসময় মনে হয় আমি তো সিকান্দার, কারণ তাদের দমদার ভাইব দিয়ে তারা জীবনটাকে করে তুলতে পারে মজাদার। সে নাইনটিজই হোক কিংবা 2026 ফ্রেন্ডশিপ ডে, এই দিনটা আলাদা করে বন্ধুত্বের জন্য সেলিব্রেট করা হলেও বন্ধুত্বের কি কোনো দিন হয়? সৌমি বা আত্রেও মনে হয় এটা জানে না, তুমি কি জানো?
1: আজকের দিনটা সকাল থেকেই না খুব স্পেশাল একটা দিন, মানে অন্তত আমার মনে হয় যে বন্ধুদের সাথে অন্য অনেক মুহূর্তে কথা হয় না তাদেরকেও আজকে একটা টেক্সট করে হ্যাপি ফ্রেন্ডশিপ ডেটা বলতে আমরা কিন্তু কেউ ভুলিনি। সেই বন্ধু যারা হয়তো আমাদের মনের অগোচরে থাকে, চোখের সামনে সবসময় থাকে না, তাদেরকেও ফ্রেন্ডশিপ ডেতে আমরা মনে করি। বন্ধুত্ব এমনই একটা গভীর অনুভূতি যেটা সবসময় কথা না হলেও সঙ্গে থাকে, সবসময় হয়তো দেখা সাক্ষাৎ না হলেও বন্ধু চিরকাল বন্ধুই থাকে। আর এই অগস্ট মাসের ফার্স্ট সানডে মানেই ফ্রেন্ডশিপ ডে, নাইনটিজ মানেই হচ্ছে নাইনটিজ এর ফ্রেন্ডশিপ ডে নিয়ে আজকে কিন্তু আমাদের একটা জমজমাট সময় কাটবে। জানি তোমারও প্রচুর মুহূর্ত আছে, নাইনটিজ এর সময়ও তোমার প্রচুর বন্ধু আছে, তাদের কথাও আজকে একটু একটু মনে করার দিন।
0: আর সবচেয়ে মজার ব্যাপার হলো, নাইনটিজ এর সময় যে সিনেমাগুলো আমরা বন্ধুত্বের জন্য আলাদা করে দেখতাম, বন্ধুত্বের জন্য এখনও সেই সিনেমাগুলো আমাদের মনে রয়েছে। সেই সিনেমায় যারা বন্ধুত্বের রোল করছেন তারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাস্তবেও খুব ভালো বন্ধু। ইনফ্যাক্ট তাদের কেরিয়ারগ্রাফের দিকেও যদি তাকাই তাহলেও দুই বন্ধু একসঙ্গে উঠেছে, আবার কখনো একসঙ্গে ডুবেছে। মানে সৌমি আর আত্রেয় এখন মনে পড়ে যাচ্ছে রানী মুখার্জি এবং প্রীতি জিন্তার কথা। তার কারণ তুমি যদি ওই দিল সে আর কুচকুচ হোতা হ্যায়ের সময়টা দেখো, সেই সময় কুচকুচ হোতা হ্যায়ের জন্য রানী মুখার্জি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন ফর দ্য বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস, এবং দিল সের জন্য বেস্ট ডেবিউটা পাচ্ছেন ফিল্মফেয়ার থেকে প্রীতি জিন্তা। তো এইভাবে কিন্তু রানী মুখার্জি প্রীতি জিন্তার কেরিয়ারগ্রাফটা অনেক সময় একসঙ্গে চলেছে। আবার 2001 তাদের সিনেমা খুব একটা ভালো চললো না, 2000 তো তারা কোলাব করলেন হার দিল জো প্যার কারে গাতে। আবার যদি 2003 তুমি চলে যাও তাহলে সেখানে রানী মুখার্জির ম্যাসিভ সাকসেস হয়ে যাচ্ছে চলতে চলতে দিয়ে, আবার ওদিকে কই মিল গিয়া পাচ্ছেন প্রীতি জিন্তা। তো এইভাবে না দুজনের যে বন্ধুত্বটা সেটা মনে হয় তাদের কেরিয়ার গ্রাফটাও কোনোভাবে একসঙ্গে চালিয়েছে। তবে হর দিল জো প্যার কারেগার কথা এবার বলতে,
1: আমরা হর দিল জো প্যার কারেগার কথা বলছি যেটা 2000 সালে রিলিজ করে। হর দিল জো প্যার কারেগার ছাড়াও নাইনটিজে আরও একটা ম্যাসিভ হিট ছিল সেই সময়, এবং ইন্টারেস্টিংলি সেখানেও সলমান খান ছিল, একদিকে রানী মুখার্জি একদিকে প্রীতি জিন্টা, মাঝখানে সলমান খান, ফিল্মের নাম চোরি চোরি চুপকে চুপকে। তো এই যে বন্ধুত্ব, মানে যেটা অফ স্ক্রিন বন্ধুত্বের কথা আত্রেয় তুমি বললে, রানী অ্যান্ড প্রীতি, সেটা পরের দিকে একটু ডামাডোল হয়ে যায় আর কি। তার অনেক কারণ ছিল, যাই হোক সেসব বিষয়ে যাচ্ছি না। কিন্তু যদি অনস্ক্রিনের কথা বলি, হর দিল জো প্যার কারেগার কথা বলি, তাহলে একটা আইকনিক সিন, একটা আইকনিক গান বিশেষ করে, যেখানে আমরা সত্যি সত্যি ওই ফিমেল ফ্রেন্ডশিপের সুইটনেসটা খুঁজে পাই, যেটা হয়তো আমরা করতাম স্কুল কলেজে করতাম। দুই বন্ধু যখন একসঙ্গে থাকতাম, একে অপরের বাড়িতে থাকতে যেতাম, তখন আমরা এক্স্যাক্টলি যে যে কাণ্ড কারখানাগুলো ঘটাতাম, রানী আর প্রীতি তারাও কিন্তু ওই পিয়া পিয়া গানে সেরকমই করছেন। পূজা আর জানভীর কিউট ফ্রেন্ডশিপের মাঝখানে সলমান খান বোধ হয় না এলেই পারত। তো দ্যাট ওয়াজ হর দিল জো প্যার কারেগা, তোমার জন্য তো সেই গানটাই শোনাবো। তার কারণ এই গানটার মধ্যে যে ওই ফিমেল ফ্রেন্ডশিপের কোশনটা রয়েছে না, সেই ফিমেল ফ্রেন্ডশিপ তোমার জীবনে আছে নাকি? আচ্ছা, বাই দ্য ওয়ে, 9903653992 তে রিকোয়েস্টের গানও কিন্তু পাঠাও, অবশ্যই 90 দশকের হতে হবে, কারণ 90 দশকের নস্টালজিয়া নিয়ে সৌমি আত্রেয় আছি 107 FM রেইনবোর নস্টালজিক 90s এ।

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ গেমিং জোন নাইনটিজ গেমিং জোন নাইনটিজ গেমিং জোন
1: চিনতে পারছেন এটা কোন গানের প্রেলিউড?

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
2: তুমি শুনছো Nostalgic 90s,
1: Nostalgic 90s,
2: only on 107 FM Rainbow. Nostalgic 90s,
1: Nostalgic 90s.
3: সবথেকে প্রিয় দোস্ত হয়ে যায়
0: একদমই, সেই জন্য ফ্রেন্ডশিপ এট ফার্স্ট সাইট না হলেও ফ্রেন্ডশিপ যে পরবর্তীকালে হবে সেটাও বিশ্বাস রাখাই যায়। এবং এরকম দেখা গেল, আরে গলায় গলায় দোস্তি,
3: ওরে বাবা। আর সেই দোস্তি যে শুধুমাত্র রিল ওয়ালা দোস্তি তা কিন্তু নয়, সেটা রিয়েল দোস্তি। তার কারণ অক্ষয় কুমার এবং আমাদের
0: বন্ধুত্ব তৈরি হয়। অক্ষয় কুমার একটা সময় সাইফ আলী খানকে নিয়ে বলেছিলেন যে ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যাক্টার্স, এবং সাইফ আলী খানও অক্ষয় কুমারকে বলতেন যে এমন ফিট পার্টি করছেন একসঙ্গে, একসঙ্গে তাঁদের অনেক জায়গায় দেখা যাচ্ছে। তো সেই রিইউনিয়ন্সগুলো মাঝে মাঝেই তাঁদের মধ্যে ঘটেছে কিন্তু।
3: আর এই কারণেই মনে হয় সাইফ আলী খান নিজেই বলেছিলেন যে অক্ষয় এবং আমার জুটিটা ওই সময় ভীষণ দরকার ছিল, ইন অর্ডার টু বিট দ্য খানস।

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক।
1: চিনতে পারছেন এটা কোন গানের প্রেলুড?

0: পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone, nostalgic 90s, nostalgic 90s, এখন তোমার রিকোয়েস্টের গান, এখন তোমার রিকোয়েস্টের গান।
2: এই গানটি শুনতে চেয়েছেন উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী। তুমিও তোমার পছন্দের গান রিকোয়েস্ট করতে পারো 9903659992।

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
2: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
3: দেখো, ব্যাপার হচ্ছে আজকালকার দিনে জেনজিরা যতই তাদের নিজের ভালোবাসা নিয়ে নানা রকম খটোমটো টার্ম ইউজ করুক না কেন, প্রথমে বেস্ট ফ্রেন্ড, তারপরে সেখান থেকে গুপ্ত ক্রাশ, তারপরে সেখান থেকে আবার ফ্রেন্ড, তারপর সেখান থেকে আবার ওপেন ক্রাশ, তারপর আবার সেখান থেকে কি করে বউ হয়ে যেতে হয়, এটা তুমি 90s না দেখলে বুঝতে পারবে না, কারণ ওখানে কুচকুচ নয়, অনেক কিছু হতো।
4: রাইট, আমরা রাহুল এন্ড আঞ্জলির কথা বলছি, যাদের নিয়ে কলেজে ঢিনঢোরা, মানে পিঠ তো যাকে বলা যায়, যে আঞ্জলি রাহুলের বেস্ট ফ্রেন্ড, রাহুল আঞ্জলির বেস্ট ফ্রেন্ড, কিন্তু ওদের মধ্যে ঝগড়া হয়ে গেছে, সারাক্ষণ ঝগড়া হচ্ছে, ঝগড়া হচ্ছে, আর এটাই ছিল বন্ধুত্বের মিষ্টত্ব। দেখো, 90s আমাদের এমন কিছু যাকে বলে বন্ধু তো ছিলই, যাদের সাথে আমাদের র্যান্ডম ঝগড়া হতো, মানে 90s যখন আমরা ছোটো ছোটো ছিলাম আর কি, এমন তো ডেফিনেটলি প্রচুর বন্ধু আমাদের ছিল। কলেজ লাইফের কথা যখন বলছি, রাহুল আঞ্জলি মানেই হচ্ছে কলেজ লাইফের বন্ধুত্ব,
3: আঞ্জলি
4: আঞ্জলি। কিন্তু টিনাকে দেখার পর আবার বন্ধুত্ব ঘুরে গেল। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এই যে কলেজ লাইফের ফ্রেন্ডশিপ, যেটা করণ জোহর দেখালেন কুচকুচ হোতা হেতে, আজকের দিনে দাঁড়িয়েও

0: কিন্তু কলেজ লাইফে ফ্রেন্ডশিপ বললে আমাদের মনে পড়ে সত্যি সত্যি ওই লাইনটা যে প্যার দোস্তি হ্যায়। তো যখনই কাউকে ভালো লাগে বা কারোর সঙ্গে বন্ধুত্ব হয়, মনে হয় যে এই বন্ধুত্বের আড়ালে কোথাও একটা ভালোবাসা নেই তো।
1: আর এই বন্ধুত্বটাও আবার ওই রিল থেকে রিয়েলে, তার কারণ এতদিন পরেও শাহরুখ এবং কাজল এরকম দুজন বিগ বিগ সুপারস্টার, তারা এখনও বন্ধু হয়ে রয়েছেন। এবং কাজল তো নিজেই বলেছেন যে শাহরুখ খান আমার ঠিক সেই রকম একজন বন্ধু যাকে যদি আমি রাত্রি 3টার সময়তেও ফোন করি কোনো একটা দরকারে, তিনি ফোনটা ধরবেন।
0: এবং আমরা যখনই তাদের BTS মোমেন্টস গুলো দেখি না, আমরা প্রত্যেকে এমনি দেখো এমনিতেই আমরা প্রত্যেকে SRKians এবং আমরা SRK কাজল এই জুটিকে আমরা ভীষণ ভালোবাসি। কিন্তু বিষয়টা হচ্ছে SRK এবং কাজল যখন যখন অন স্ক্রিনের থেকেও অফ স্ক্রিনে তাদের মোমেন্টসগুলো আমরা দেখি, আমাদের খুব ভালো লাগে। তার কারণ অন স্ক্রিনে এই জুটিটা আমাদের এত পছন্দের, তো তাদের যখন কখনো কখনো আমরা শাহরুখ এবং কাজল হিসেবে খুনসুটি করতে দেখি, তখন কিন্তু মানে বেশ লাগে। তবে আরেকটা কথাও ঠিক, এখানে আমার জাস্ট মনে পড়লো একটা জাস্ট ছোট্ট অ্যাঙ্গেল, যে SRK রিয়েল লাইফে আরও একজন ভীষণ ভীষণ কাছের মানুষ আছেন, কাছের বন্ধু আছেন, যার সঙ্গে এখনো সে বিজনেস পার্টনার হিসেবে রয়ে গেছে, অ্যান্ড শি ইজ জুহি চাওলা। জুহির সঙ্গে শাহরুখের বন্ধুত্বটা কিন্তু একটা এভারগ্রিন বন্ধুত্ব, যেটা শুরু হয়েছিল রাজু বন গিয়া জেন্টলম্যান থেকে এবং সেটা এখনও আছে। আর শাহরুখ আর কাজল বললেই আমাদের বেসিক্যালি মনে পড়ে কুচকুচ হোতা হ্যায় ফ্রেন্ডশিপটা, যেই ফ্রেন্ডশিপটা যদি মানে রিয়েল লাইফে হতো, মানে আমরা সবসময় ড্রিম করি যে শাহরুখ এবং কাজলের যদি ফ্রেন্ডশিপটা আরেকটু রিয়েল লাইফে স্ট্রং হতো, মানে তাদের যদি আরেকটু আমরা রিয়েল লাইফে ক্লোজ দেখতে পেতাম, তাহলে কত ভালো হতো না? মানে আমাদের এটা হয় না যে অন স্ক্রিনে দেখে একটা কোথাও মাথার মধ্যে রাহুল অঞ্জলি যদি বাস্তবেও হতো, এরকমটা চলতে থাকে।
1: অজয়দা গৌরী দিকে কেন এরকম ভাবে চাপের মধ্যে সৌমি ফেলো আমি জানি না, বাট
0: অজয়দার সাথে বন্ধুত্ব আছে।
1: হ্যাঁ সে তো আছে, কিন্তু আরেকটা বন্ধুত্ব তো এখানে মিস করে যাচ্ছিলাম, ওটা হচ্ছে সেই SRK এন্ড সালমান খান বন্ধুত্ব। ইনফ্যাক্ট SRK কিন্তু নিজেও বলেছেন, একটা সময় আমি সালমান খানের বাড়িতে রীতিমতো থেকেছি খেয়েছি, মানে আমি যা যা ডিমান্ড করেছি সালমান খান তখন তাই তাই করেছে। তো এইরকম ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডেড, এই ব্যাপারটা মনে হয় SRK সালমান ফ্রেন্ডশিপ থেকে কোথাও আরেকবার প্রমাণিত হয়।
0: ট্রু, ভেরি ট্রু। সো ডেফিনেটলি কুচ কুচ হোতা হ্যায় মানে হচ্ছে বন্ধুত্বের মোমেন্টস, কুচ কুচ হোতা হ্যায় মানে কিছু ভালো বন্ধু আমরা দেখলাম, আর এই গানটা আইডিয়াল ফ্রেন্ডশিপ সং।
2: ইয়ে কেসি লড়কি হ্যায়
3: পাপারা, ইসকা মে ক্যা করুন,

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. Nostalgic 90s, nostalgic 90s.
1: 1997-এ একটা ফিল্ম রিলিজ করে যার নাম ছিল মহাব্বত। আর এই বন্ধুত্বের কথা বলতে বলতে আমরা এমন একটা ফ্রেন্ডশিপের স্টোরিতে এসে দাঁড়িয়েছি যেখানকার বিষয়বস্তুই ছিল দোস্তি ভার্সেস মহাব্বত। কুচকুচ হোতা হ্যায় শুনছিলাম, কুচকুচ হোতা হ্যায় থেকে গান শুনছিলাম, কথা হচ্ছিল, কুচকুচ হোতা হ্যায় না একটা অদ্ভুত ইনসেন্স ছিল বন্ধুত্বের মধ্যে, আর সেখান থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে আমার বন্ধুত্ব, অনেক লেয়ারের মধ্যে দিয়ে আমাদের কিন্তু করণ জোহর নিয়ে গেছেন। কিন্তু ঠিক তার আগের বছর মানে 1997-এ যখন মহাব্বত রিলিজ করে রিমা রাকেশ নাথের পরিচালনায় এবং সেখানে আমরা সঞ্জয় কাপুরকে দেখেছি, অক্ষয় খান্নাকে দেখেছি, সেখানেও বন্ধুত্ব রোহিত এবং রাজার স্ট্রং বন্ধুত্বের মাঝখানে কোথাও এসে মাধুরী দীক্ষিত একটুখানি কাবাবে হাড্ডি হয়ে গেছেন আর কি।
2: মানে গৌরবকে সেই গুন্ডারা অ্যাটাক করেছে যেটা সঞ্জয় কাপুর করেছিলেন যে রোলটা, এবং তারপরে সেখানে অক্ষয় খান্না এসে সেভিয়ার হয়ে বাঁচিয়ে দিল, অক্ষয় খান্না মানে রোহিত মালহোত্রা মহাব্বতের। এবং তারপরে তাদের বন্ধুত্ব অনেক কিছু হলো টলো, আলটিমেটলি ওই যেমন সৌমি বলছিল যে মাধুরী দীক্ষিতের প্রেমে দুজনেই পড়ে গেল। কিন্তু যখন রোহিত মানে অক্ষয় খান্না জানতে পারছেন যে তার বন্ধু সঞ্জয়ের পছন্দ হয়েছে সেই মাধুরী দীক্ষিতের রোলে যিনি আছেন তাকে, তো তখন রোহিত নিজেই নিজের মার্ডারটা প্ল্যান করছে যাতে বন্ধুর সঙ্গে আলটিমেটলি প্রেমটা হয়। মানে ভাবা যায় দোস্তি কে লিয়ে লোক ক্যা ক্যা স্যাক্রিফাইস কর দেতে হ্যায় ইয়ার।
1: ট্রু, কিন্তু খুব ছোট ছোট সুন্দর সুন্দর মোমেন্টস ছিল এই ফিল্মে বন্ধুত্বের। এবং এই ব্রোকআউট ব্যাপারটা না আমরা 90s-এ প্রচুর দেখেছি, এবং পরবর্তীকালে ওই 20s যখন পড়লো তখন আমরা দিল চাহতা হ্যায় বা সেই ধরনের ফিল্ম, তার আরও পরেই জিন্দগি না মিলেগি দোবারা, সেখানে ওই যে ব্রোকআউট, ব্রো গ্যাং, এই ওয়ার্ডসগুলো যে এসেছে এখনও আমরা ভীষণভাবে ফলো করি, সেটা 90s-এ মে খিলাড়ি তু অনারি, ইয়ে দিল লাগি, জো জিতা ভাই সিকন্দর, মহাব্বত, অ্যান্ড তারপরে 2000-এ আবার মহাব্বতে, সব ফিল্মে আমরা এই ব্রোকআউট গ্যাং ব্যাপারগুলো কিন্তু পেয়েছিলাম। তোমার লাইফেও ডেফিনেটলি আছে আমি জানি, এবং তুমিও মনে করো সেই বন্ধুদের, আজকের দিনে তাকে হয়তো একটা মেসেজ করেওছো 9903652992-তে, সেই গল্পটাও চাইলে শেয়ার করতে পারো, ডেফিনেটলি পারো।
2: বন্ধু ঠিক করলে প্রশংসা করতে হয়, ভুল করলে কিন্তু আয়না দেখিয়ে দিতে হয়।

0: 90s gaming zone
1: 90s gaming zone 90s gaming zone
2: চিনতে পারছেন এটা কোন গানের প্রেলুড

উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS করে নিজের নাম আর লোকেশন সহ। 90s gaming zone.

0: 90s gaming zone. 90s gaming zone.
1: তুমি শুনছো Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
2: গেমিং জোনের আনসার দেওয়ার সময় ক্রমশ কিন্তু এগিয়ে আসছে স্টুডিও ক্লক, এখন 9:50 হয় 37 সেকেন্ড। সৌমি হাত্রেও আছি তোমার সাথে। ডেফিনেটলি আজকে ফ্রেন্ডশিপ ডে নিয়ে কথা হচ্ছে, কারণ ফ্রেন্ডশিপ ডে আজকে সারা দিন তুমি বন্ধুদের সঙ্গেই আছো আমি জানি, কিন্তু তার মাঝখানেও গেমিং জোনের আনসার দিচ্ছ। আর একটু কনফিউশনও যে তোমার মধ্যে হচ্ছে সেটা আমরা বুঝতে পাচ্ছি, তাই ছোট্ট একটা ক্লু, কারণ শেষবারের মতো তোমাকে গেমিং জোনের কুইজটা শুনিয়ে দিয়েছি। সো ছোট্ট একটা ক্লু রইল তোমার জন্য যে সলমান খানের ফার্স্ট ফিল্মের গান হচ্ছে এইটা, বাস আর কিচ্ছু বলবো না। যেটার কথা এখনও পর্যন্ত বলিনি, যে বন্ধুত্বের ফিল্মের কথা এখনও পর্যন্ত বলবো বলবো করেও বলা হয়ে ওঠেনি, বাঁচিয়ে রেখেছি বা শেষ পাতের জন্য, সেই ফিল্মেরই কিন্তু গান এইটা। তাহলে গেস করতে ডেফিনেটলি আর কোনো অসুবিধা নেই। 9903653992 তোমার জন্য কিন্তু রয়েছে। একটা রিকোয়েস্ট আছে, দীপা জানা মুর্শিদাবাদ থেকে একটা ভীষণ সুন্দর গানের রিকোয়েস্ট করেছে এবং ও ফিল্মের কথাটাও লিখেছে, এবং সেই জন্য আমাদের মনেও পড়েছে রঙ্গিলার কথা, যেখানে আমির খান এবং উর্মিলা মারতোন্ডকরের একটা দুর্দান্ত ফ্রেন্ডশিপ আমরা দেখেছি।
3: হ্যাঁ, এবং সেই গান এখন তোমার জন্য থাকবে, তারপরে গেট রেডি ফর দ্য গেমিং জোন। সব কিছুতেই কিন্তু আজকে শুধু বন্ধুত্ব, কারণ আজ ফ্রেন্ডশিপ ডে।
1: নস্টালজিক 90s এ,
0: নস্টালজিক 90s এ
1: এখন তোমার রিকোয়েস্টের গান,
0: তোমার রিকোয়েস্টের গান।

0: 90s Gaming Zone 90s Gaming Zone 90s Gaming Zone
1: হ্যাঁ, প্রথমে বন্ধুত্ব করতে বললো, তারপরে বন্ধুত্ব হলো, তারপরে পায়রা চলে এলো, পায়রা এসে এমন কাণ্ড কারখানা করে গেল যে প্রেম হয়ে গেল। ওই যে পেয়ার দোস্তি হয় নাইনটিজ ওয়ালা প্রবলেম, না প্রবলেম নয়, ওইটাই একমাত্র সলিউশন। বন্ধুত্ব থেকে প্রেম হলে তার থেকে ভালো প্রেম আর কিছু হয় না। বাট এই সমস্ত জ্ঞান পরে দিয়ে আপাতত সৌমিয়াত্র আজকের প্রথম গেমিং জোনের সঠিক উত্তরদাতা যে তুমি, তোমার নামটা চট করে বলে দেবে। প্রসেনজিৎ ভট্টাচার্য ত্রিপুরা থেকে, প্রণবেশ প্রামাণিক কাঁটাবেড়িয়া থেকে, বিজলি চক্রবর্তী মহেশতলা থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, হরেকৃষ্ণ কাশ্যপ গুজরাট থেকে, রামচন্দ্রপুর থেকে, অর্জুন সিং, শঙ্কর দেশ বারাসাত থেকে, সুমন গুছাই হাওড়া থেকে, হাওড়া থেকেই লালমোহন মাঝি, রাজু মান্না জগৎপুর থেকে, সুদীপ দাশগুপ্ত টালিগঞ্জ থেকে, চন্দন দহ থেকে, দেবর্ষী সাউ, শ্যামসুন্দর গাঙ্গুলি শ্রীকৃষ্ণনগর থেকে, রোজিনা বিবি গড়িয়া থেকে, উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী, এবং দক্ষিণ সাঁকরাইল থেকে মনিরুদ্দিন লস্কর।
2: বন্ধুত্বের দিনে বন্ধুত্বের গান চিনতে না পারলে হয়, তাই মোটামুটি সবাই চিনতে পেরেছো, মানে অনেকেই চিনতে পেরেছো, অনেকে অন্যান্য আরও অনেক গানের কথা বলেছো। আর ক্লু দেওয়ার পর তো ওই ফিল্মের মানে ম্যানে প্যার কি আরও অন্যান্য গানের নাম আসতেই থাকছে। কিন্তু যে গানটা তোমার জন্য আজকে গেমিং জোনের আনসার ছিল, সেই গানের মধ্যেই তো বন্ধুত্ব আছে। আর কি বলি, এই ফিল্ম আমাদেরকে প্রথম শিখিয়েছিল দোস্তি মে নো সরি নো থ্যাংক ইউ। আর আজও 90 দশকের পর 2026 এসেও আমরা কিন্তু ফলো করি দোস্তি মে নো সরি নো থ্যাংক ইউ।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: 90s gaming zone 90s gaming zone 90s gaming zone
2: চিনতে পারছেন এটা কোন গানের প্রেলুড

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
2: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
3: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
2: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। PM সূর্যঘর মুফাত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow, নস্টালজিক 90s, নস্টালজিক 90s।

0: যিনি কাজল পরুন কিংবা না পরুন, তার চোখের দিকে তাকিয়ে কত লোক এই কথা যুগ যুগ ধরে বলে এসেছে, বলে আসছে, বলে যাবে, তুঝে দেখা তো এ জানা সনম। আচ্ছা, তিনি কি নিজে নিজেকে আয়নায় দেখে কোনোদিন বুঝেছিলেন যে আমার বাবা প্রযোজক পরিচালক এবং আমার মা একজন বিখ্যাত অভিনেত্রী বলে আমাকেও অভিনেত্রীটাই হতে হবে? নাকি ওই যে একবার ঘটনাচক্রে হঠাৎ এক বান্ধবীর সঙ্গে একটা ফটোশ্যুটে চলে গেলেন, তারপরে ফটোগ্রাফার গৌতম রাজ অধ্যক্ষের চোখে পড়ে গেলেন এবং তারপরে বাকিটা ইতিহাস, বেখুদি দিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু। সে ফিল্ম খুব ভালো চললো না, কিন্তু তারপরেই ওই যে হার কার জিতনে ওয়ালে কো বাজি কে, তার জীবনেও অনেকটা তাই। ফ্লপ সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করেও বাজিগরে এসে সবার নজর কেড়ে নিয়ে আলটিমেটলি দ্য লেজেন্ড ইন মেকিং আস্তে আস্তে লেজেন্ড হয়ে উঠলেন। আজ সৌমিয়াত্র কাজলের কথা বলছে, তার কারণ
1: ফিফথ অফ অগস্ট আর কয়েকদিন মাত্র বাকি। কাজল, এর আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে। আর নাইনটিজ বলতেই ইমোশনের যে একটা কোর ইমোশনস আমাদের মধ্যে কাজ করে, সেখানে কাজলের একটা জায়গা আছে। যে গানটা শুনছিলাম সেই রকমভাবে যদি প্রত্যেক রাজের জীবনে একটা করে সিমরন থাকতো, অ্যাটলিস্ট যাদের নাম রাজ নয় তারাও তাদের লাইফে ডিডিএল যে দেখার পর একজন করে এমন মিষ্টি সিমরনকে কিন্তু চেয়েছে। কিন্তু কাজলের ওই যে জার্নির কথা যেটা আত্র তুমি বললে, সেই শুরুটা মানে তার কাছে ভালো লেগে যাওয়ার যে বিষয়টা, যে বাহ বেশ টাকা পয়সা পাচ্ছি তো এটা করে, আমার ভালোও লাগছে কাজটা করতে, ওই হাতে ইনকাম আসা এবং ওই ইন্ডাস্ট্রিতে কাজ করতে একটা কোথাও ভালো লেগে যাওয়া, ভীষণ স্পন্টেনিয়াস একটা ডিসিশন ছিল যে ঠিক আছে যেটা করছি সেটাই করে যাব। অভিনেত্রী হওয়াটা বাই চান্স বাই লাক হয়েছে, কিন্তু হয়ে যখন একবার গেছি তখন মাটি কামড়ে এইটা নিয়েই থাকবো। কাজলের প্রি বার্থডে সেলিব্রেশনে আজকে নস্টালজিক নাইনটিজের এই সেকেন্ড আওয়ারে কাজলকে নিয়ে কথা হবে, এবং কাজলকে নিয়ে যখন কথা হয় তখন দুর্দান্ত ফিল্মস আর আনফরগেটেবল সংস।
0: আসলে যিনি ভেতর থেকে অভিনেত্রী হতে চান তার মধ্যে সেই প্যাশনটা থাকেই, সেই জন্য বেখুদিতে এমনও হচ্ছে যে যখন হিরোকে চড় মারার একটা সিন হচ্ছে, সেখানে পরপর দশখানা চড় উনি মেরেছিলেন, ডিরেক্টর কাট বলে দিয়েছে থামছে না, মানে ওই সিনটাতে তিনি এতটা নিজেকে নিয়োজিত করেছেন। তারপরে এসে তার বাবা বলেছিলেন, শোনো তোমার যদি ইমেজে একটা দাগ একবার লেগে যায় সেটা কিন্তু আর যাবে না, প্যাশনেটলি অভিনয় করো, কিন্তু অভিনয়টাকে অভিনয়ের মতো করেই করো। ইনফ্যাক্ট তার একটা সময় মনে হতো আমি খুব ভালো অভিনেত্রী, বাট ওই যে সঠিক বন্ধু সামনে আয়নাটা দেখিয়ে দেয়। বাজিগর করার সময় কিন্তু শাহরুখ খান কাজলকে একদম রেক্টিফাই করে দিতেন, বলতেন যে অভিনয় জেনে বুঝে তারপরে অভিনয়টা করো। প্রথম প্রথম রাগ হয়েছে ঠিকই, কিন্তু তারপর বুঝেছেন যে না, শাহরুখ খান আমার সেই বন্ধু যে আমাকে সঠিক পথটা দেখিয়ে দেবে।
1: ইনফ্যাক্ট শাহরুখের সঙ্গে প্রথম মোলাকাতটাও ভীষণ ইন্টারেস্টিং, কারণ শাহরুখ যখন বাজিগরের সেটে ঢোকেন দেখেন যে একটা মেয়ে সারাক্ষণ বক বক বক বক বক বক করে যাচ্ছে।

0: আর শাহরুখ খান ভাবছেন আরে কে, সবাই যত চুপচাপ থাকে এই অভিনেত্রী কে যে এত কথা বলছেন। তারপর দেখা গেল এই অভিনেত্রী হচ্ছেন তিনি যিনি প্রডিউসার ডিরেক্টর সৌম্য মুখার্জি এবং অভিনেত্রী তনুজার বড় মেয়ে কাজল। আর সেখান থেকেই তাঁদের কেমিস্ট্রিটা শুরু হলো, যেটা পরবর্তীকালে তো কাল্ট। কাজল বললেই শাহরুখ খানের নাম আসে, কাজল বললেই অজয় দেবগনের নাম আসে, কিন্তু কাজল বললে গুপ্তের নাম বলতেই হয়। সেই রাজের সিমরন যে কিনা পরবর্তীকালে এরকম ধোঁয়াধার একজন সাইকো কিলারের ক্যারেক্টার করলেন, আর শুধু তাই নয়, সেটার জন্য ফিল্মফেয়ারের ইতিহাসে কোনো অভিনেত্রী, লিড অভিনেত্রী যিনি কিনা মহিলা হিসেবে পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর দ্য নেগেটিভ রোল। তারপর থেকে নেগেটিভ রোল আরও অনেক অভিনেত্রী পেয়েছেন, কিন্তু জার্নিটা শুরু করেছিলেন কাজল।
1: আর নাইনটিজ শুনতে শুনতে এই সমস্ত গুপ্ত ইচ্ছাগুলো যে তোমার মনের মধ্যেও আসে সেটা তো বোঝা যায়, তার কারণ এই গানটা সৌমিয়াত্রেও বাজাবে, বাট তোমারও তো শুনতে ইচ্ছে করেছে।
2: Nostalgic 90s এ, Nostalgic 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান।
1: গুপ্তের সাউন্ড ট্র্যাক থেকে এই গানটা শুনতে ইচ্ছে করেছে রাজীব কুমার ভুঁইয়ার, কেরালা থেকে।

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ গেমিং জোন নাইনটিজ গেমিং জোন নাইনটিজ গেমিং জোন
1: চিনতে পারছেন এটা কোন গানের প্রেলিউড?

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: বলি, দিলওয়ালে দুলহানিয়াকে কোথায় কোথায় নিয়ে গেছে তা কি আমাদের ধারণা আছে? তার কারণ এই ভারতের পদ্মশ্রী কাজল, তিনি কিন্তু সেই তারকাদের মধ্যে একজন যার ইন্টারন্যাশনাল স্টোরেও রীতিমতো একটা ডল রেপ্লিকা রয়েছে, এবং সেটা সেই দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সেই সবুজ রঙের, মানে তখনকার দিনে একটা রেবেলাস কস্টিউম সেটা,
2: মেহেন্দি লাগাকে রাখনার যে ড্রেসটা ছিল,
1: কারণ কোনো ব্রাইডকে তখন ওই মেরুন রেড অরেঞ্জ এগুলোর বাইরে অন্য রঙে ভাবাই যেত না, কিন্তু প্রথম কাজলকে সেইটা ভাবা হয়েছিল। মানীষ মালহোত্রা সেটা করেছিলেন অ্যান্ড কারণ জোহর সাপোর্টেড দ্যাট অ্যাজ ওয়েল।
2: এবং একদম টিপিক্যাল পাঞ্জাবি ওয়েডিং এ যে ড্রেসটা পরা হয় সেই ড্রেসটাই পরানো হয়েছিল কাজলকে, যদিও সেটা একটা মেহেন্দি সিকোয়েন্স ছিল, কিন্তু পরব হ্যাঁ সেখানে একটা বিয়ে সিকোয়েন্সও পরেছিল, যে বিয়ে সিকোয়েন্স একটা অন্য ড্রেস ছিল, কিন্তু মেহেন্দি সিকোয়েন্সের ওই ড্রেসটা না দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের একটা আইকনিক ড্রেস হয়ে আছে। তবে কাজলের বার্থডে নিয়ে যখন কথা হচ্ছে, যেটা 5th অগস্ট আছে আজকে, একটু আগে আগেই করছি যেহেতু আজকে নস্টালজিক 90s, এবং আমরা কাজলের নাম শুনলেই নস্টালজিয়াতে ভুগতে শুরু করি। আমাদের মোস্ট ফেভারিট অ্যাক্ট্রেসেসের মধ্যে উনি অবশ্যই একটা জায়গা করে রয়েছেন। তো আজকে দোস্তির দিনে দুশমনের কথা বলতেই হবে, তার কারণ দুশমন হচ্ছে কাজলের ক্যারিয়ারের এমন একটা ফিল্ম, যেমন গুপ্তের কথা একটু আগে বলছিলাম, গুপ্ত সেখানে জায়গা করে নেয় গুপ্তের সঙ্গে, কিন্তু দুশমনও এমন একটা ফিল্ম যেখানে আমরা প্রথমবার কাজলকে ডাবল রোল দেখি, এবং সেই ডাবল রোলে দুই রকম ভাবে তাকে সাজানোও হয়েছিল। টুইন সিস্টার্স সোনিয়া আর ন্যানা, যাদের একজনের লম্বা চুল, একটা সালোয়ার কামিজ, এই সমস্ত কিছুই ছিল, আর একটা কাজল, আর একজন কাজল যে কিনা ভিকটিম হিসেবে আমরা দেখলাম যাকে ফিল্মে, তিনি ববকাট চুল করছেন, এবং সেটা উইগ লাগানো হয়েছিল, যেটা কাজলের মনে হয়েছিল যে কেন আমাকে দেওয়া হচ্ছে। কাজল ইজ অলওয়েজ, তার মনে যেটা আসে সে মুখে সেটা বলে, তো দুশমনের ওই লুকটা নিয়েও যে সে খুব একটা মানে খুশি ছিল এমনটা কিন্তু নয়। তবে একটা ইন্টারেস্টিং স্টোরি হচ্ছে যে দুশমনের সময় কাজল খুব ব্যস্ত ছিল, এবং এতটাই ব্যস্ত ছিল যে তার যে ভয়েস ডাবিং হয় সেটা কিন্তু তিনি নিজে করতে পারেননি। মোনা ঘোষ শেট্টি সেই সময় তার ডাবিং করেছিলেন কিছু কিছু জায়গাতে। তো দুশমন কাজলকে সেই বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা না এনে দিতে পারলেও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে নমিনেশন দিয়েছিল, কিন্তু এটা আমরা অনেকেই হয়তো জানি যে কাজলের একটা রেকর্ড ছিল যেটা সম্প্রতি আলিয়া ভাট ভেঙে দিয়েছেন। কাজল একমাত্র বলিউড অভিনেত্রী ছিলেন যিনি সবথেকে বেশিবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন, কিন্তু সম্প্রতি আলিয়া ভাট সেই সংখ্যাটাকে টাচ করেছেন এবং কাজলের রেকর্ডটাকে ভেঙেছেন। তবে নাইনটিজে আমাদের সকলের চোখের কাজল, চোখের মণি হয়তো কাজলই ছিলেন, তাই দুশমনের এই গানটা একটু তোমার জন্যে রইল, কিউকি আমরা যখনই কোথাও হারিয়ে যাই না কেন, কাজলের আওয়াজ শুনলে আমরা ঠিকই টেলিভিশনটা টিউন করবই।

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
2: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
3: 90s হলো সেই সময় যেখানে নো বেনজল অনলি কাজল, তার কারণ আজকে নস্টালজিক 90s এর সৌমী আত্রেয় কাজলের অ্যাডভান্স বার্থডে সেলিব্রেট করছে। 5ই আগস্টে তার বার্থডে, আজ আমরা সেলিব্রেট করছি, এক্সাইটমেন্ট আর রাখতে পারিনি। এবং খুব স্বাভাবিকভাবেই এই যে এখন তোমাকে ব্যাক টু ব্যাক তিনটে সুপার ডুপার হিট 90সওয়ালা গান শোনাবো, সেটাও কাজলের তিনটে সিনেমা থেকেই হবে।
4: অ্যাবসলিউটলি, তিনটেই কাজলের ভীষণ পপুলার হিটস, ইয়ে দিল লাগি থেকে হো টোপে, সপনে থেকে আওয়ারা ভাবরে অ্যান্ড রাজু চাচা সাউন্ড ট্র্যাক তুমি মুঝে পেহচানা নেই। মনে পড়লো তো গানগুলো, মনে পড়লো তো দৃশ্যগুলো, তাহলে তোমার জন্য রইল এখন 3 একে 3 গানের হ্যাট্রিক। শুনছো নস্টালজিক 90s
5: FM রেনবোতে 3।

FM Rainbow Team, Tine ke Teen, Tine ke Teen, Gaaner Hat Trick, Gaaner Hat Trick. তুমি শুনছ নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s. 90s Insta Choice, 90s.

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক।
1: চিনতে পারছেন এটা কোন গানের প্রেলুড?

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone, nostalgic 90s, nostalgic 90s, এখন তোমার রিকোয়েস্টের গান, এখন তোমার রিকোয়েস্টের গান।
2: এই গানটা সুন্দরবন থেকে কমলেশ গায়েন, দেউলপুর থেকে সমরবর এবং বাঘা যতীন থেকে জয়দীপ রায় তিনজনেরই শুনতে ইচ্ছে করেছে।

0: 90s Gaming Zone 90s Gaming Zone 90s Gaming Zone
1: কাজুরের বার্থডে নিয়ে তো ডেফিনেটলি আজকে সেকেন্ড আওয়ার অফ নস্টালজিক নাইনটিজ সৌমিয়া রাত্রেও আছি তোমার সাথে, কিন্তু টাইম হয়ে গেছে এখন 10:54:33 আর যে গেমিং জোনের উত্তরটা তোমরা দিয়েছ, যেই গেমিং জোনে একটা গানের প্রেলিউড শুনিয়ে তোমাকে জিজ্ঞেস করেছি যে গানটা কোন গান সেটাকে তুমি চিনতে পারছো, অনেকেই ঠিকঠাক আইডেন্টিফাই করেছো, আর না করার কথাও নয়, এতটাই পপুলার একটা গান। তো গানটার কথা পরে আসছি, আগে যারা যারা দিলে রাইট আনসার।
2: নতুনহাট থেকে রোজিনা বিবি, বহরমপুর থেকে রাজু, পলাশ দে মুর্শিদাবাদ থেকে তরুণ মণ্ডল, দিল্লি থেকে বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, ঘাটা থেকে সৃজন বেরা, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, বিজয়গড় থেকে সৌমিপাল, ঝুমাশাও হাওড়া থেকে, কৃষ্ণনগর থেকে রাহুল, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, লালমোহন মাঝি হাওড়া থেকে, সমর বর দেউলপুর থেকে, প্রশান্ত কুঁতি জগৎবল্লভপুর থেকে, মহেশতলা থেকে বিজলী চক্রবর্তী, সুমন গুছায় হাওড়া থেকে, বনগাঁ থেকে সুরঞ্জন সরকার, সৈকত দে কর্ণাটক থেকে, প্রশান্ত গায়েন বারুইপুর থেকে, সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে, বাঘাযতীন থেকে কবিতা দাস, টালিগঞ্জ থেকে সুদীপ দাশগুপ্ত, চেতলা থেকে শ্রাবণী চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, গড়িয়া থেকে সন্দীপ দাস, হাওড়া থেকে আভা, বেলতলা রোড থেকে রমা দত্ত, শ্যামসুন্দর গাঙ্গুলী শ্রীকৃষ্ণনগর থেকে, বেহালা থেকে সীমা, জগৎপুর থেকে রাজু মান্না, সুমিত্র গুছাইত উলুবেড়িয়া থেকে, রাজশ্রী দত্ত বজবজ থেকে, রাজশ্রী সাঁতরা বজবজ থেকে, সম্রাট মুখার্জি হাওড়া থেকে, ভাঙর থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম, কালীঘাট রোড থেকে সোনালী, দেবর্ষী সাউ চন্দনদহ থেকে, হরেকৃষ্ণ কাশ্যপ গুজরাট থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, ডোরা শ্রিয়া মুখার্জি বেহালা থেকে, দমদম থেকে অপূর্ব সেন এবং সোনারপুর থেকে অদিতা।
1: এই গানটা শুনলে না ডেফিনেটলি মনে হয় যে গানটা কাজলের জন্যই বোধহয় লেখা হয়েছে। মানে বাজিগরের এই সাউন্ড ট্র্যাকটা যখন কাজল এবং শাহরুখ খান একসঙ্গে পারফর্ম করছেন, জাস্ট কাজলকে চোখ বন্ধ করে আমরা ইমাজিন করতে পারি, কানে যদি থাকে ইয়ে কালি কালি আঁখে, চোখের সামনে কাজলই তো ভাসবে।
2: কাজল হচ্ছে সে যে কাজল না পরলেও তার চোখটা কালি কালি আঁখের থেকেও সুন্দর।
1: অ্যাবসলিউটলি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, ওনলি অন 107 FM রেইনবো। নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ।
1: নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোন।
2: চিনতে পারছেন এটা কোন গানের প্রেলুড?

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone, 90s insta choice, 90s insta choice.
2: চাঁদ তারা থেকে গোটা নাইনটিজ এবং তুমি সৌমি আত্রেয় সবাই গাওয়া কিংবা সাক্ষী আছে যে এই দুটি গানই কুমার শানু এবং অলকা ইয়াগনিক গেয়েছিলেন। কিন্তু আপাতত আমরা এই সাক্ষ্যটা দিতে পারি যে একটা মোটে 35 আর একটা 65।
3: হ্যাঁ, ওই আরেকটা গানের কথা তো আমরা বললামই না, কিন্তু যে গানটা আজকে জিতে গেছে তোমার মন অনেকদিন আগে থেকেই জয় করে রয়েছে। কিন্তু আজকে আমাদের ইনস্টা চয়েসেও সেই গানটারই জয় হয়েছে। আজকে সং নাম্বার 1 65% ভোট পেয়ে পরদেশে সাউন্ডট্র্যাক মেরি মেহবুবা, আর 35 কুমার শানুর আরও একটা গান গওয়া হ্যায় চাঁদ তারে গওয়া হ্যায়। আমরা ব্যাক টু ব্যাক শুনবো দুটো গান, সং নাম্বার 2 গওয়া হ্যায় আর সং নাম্বার 1 আজ ইনস্টা চয়েসে মেরি মেহবুবা।
1: Song number

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ ওনলি অন 107 FM রেইনবো. নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ.
1: চিনতে পারছেন এটা কোন গানের প্রেলুড?

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
2: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
3: ভারতের প্রথম কলেজ যেখানে ছাত্রীদের ট্রেনিং দেওয়া হতো স্বাধীনতা আন্দোলনের জন্য, আর সেরকমই সেই এক আতুর ঘর থেকে গর্জে উঠেছিলেন আরো এক নারী, যার নাম বীণা দাশ।

0: আমি অরিজিৎ, আর আমার সঙ্গে কুণাল দা। এই মুহূর্তে আমরা রয়েছি বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের একদম সামনে। আচ্ছা কুণাল দা, যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম সেটা কোন সালের?
1: এটা অ্যাকচুয়ালি 1928 সাল।
0: ওকে,
1: 1928 সালে বেথুন কলেজে তৈরি হয়েছিল ছাত্রী সংঘ। ছাত্রী সংঘ তৈরি করেছিলেন কল্যাণী দাস, তিনি ছিলেন বীণা দাসের দিদি।

0: তো আচ্ছা, এই যে ধরো আমরা ট্রেনিং এর কথাগুলো বলছি, এই ট্রেনিং মানে তো সেটা ফিজিক্যাল ট্রেনিং এর কথা বলছি নিশ্চয়ই?
1: একদম একদম। এখানে ফিজিক্যাল ট্রেনিং বলতে যেটা হতো, মূলত এনাদেরকে শেখানো হতো লাঠি খেলা, এনাদেরকে শেখানো হতো সাইকেল চালানো, মোটর গাড়ি চালানো, আত্মরক্ষার্থে ছুরি চালানো, এবং এছাড়া যেটা হতো ওনাদেরকে সামরিক ট্রেনিংও দেওয়া হতো, যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো বেসিক্যালি।
0: মানে একটা ওয়াইড রেঞ্জের ট্রেনিং তারা পেতেন।
1: একদম।
2: এতক্ষণ তো আমরা বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে থাকলাম, আর এবার আমরা স্যার জন এলিয়ট ড্রিং কোয়ার্টার বেথুনের মূর্তির একদম সামনে। তো কথা হচ্ছিল বীণা দাসকে নিয়ে। তো দেখো, এখানে ট্রেনিং হলো, এবার তো যুদ্ধক্ষেত্রে যেতে হবে, আর সেই যুদ্ধক্ষেত্র কিন্তু তার ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি।
1: সেই দিনটা ছিল 6 February 1932। সকাল থেকে কলেজ স্ট্রিটের রাস্তায় ব্যস্ততা তুঙ্গে, প্রচুর সাজোয়া গাড়ি যাচ্ছে, চারিধারে পুলিশ, বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। ব্যাপারটা কি, সেদিন অ্যাকচুয়ালি কলকাতার গভর্নর স্ট্যানলি জ্যাকসন আসছেন কলকাতা ইউনিভার্সিটির সেনেট হলে কনভোকেশন অনুষ্ঠানে বক্তৃতা।
2: আচ্ছা,
1: এবারে সব ছাত্রছাত্রীরা এসছেন, সেখানে বীণা দাসও গেছেন। সেদিন বীণা দাস গেছিলেন যে গাউনটা পরে, তার ডান পকেটে ছিল একটা রিভলভার আর তার বাঁ পকেটে ছিল পটাশিয়াম চাল।
2: আচ্ছা,
1: যখন ভাষণ চলছে, জ্যাকসন ভাষণ দিচ্ছেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে একটি মেয়ে সে তার দিকে ছুটে আসছে, এবং তিনি কিছু বোঝার আগেই পরপর 5টা ফায়ার হল। কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকসন বেঁচে গেল।
0: আচ্ছা কুণালদা, আমি তো শুনেছিলাম যে এই ঘটনার পরপরই গ্রেফতার হয়েছিলেন উনি।
1: আনফরচুনেটলি ইয়েস, কিন্তু তার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। ময়দানে যেরকম লাস্ট বল পর্যন্ত খেলা ধরে রাখতে হয়, বুঝলো অরিজিৎ, বীণা দাস কিন্তু ক্ষমা প্রার্থনা করেননি।
0: ট্রু। আর এই মুহূর্তে আমরা যে ময়দানে রয়েছি, সেই ময়দান হলো জাস্ট আমার পেছনে বেথুন কলেজিয়েট স্কুল। আচ্ছা, এইবার একটু আমরা আবার সেই সময় ফিরি কুণালদা, একটু সেই বিচারের দিনের গল্পটা আমাকে বলো।
1: ভরা বিচার সভায় দাঁড়িয়ে বীণা দাস বলেছিলেন, আমি গভর্নরের ওপরে গুলি চালিয়েছিলাম সেই শাসকদের এগেনস্টে যারা, যার প্রতিনিধি ছিলেন গভর্নর স্ট্যানলি জ্যাকসন।
0: তো এত কিছু ঘটনা ঘটলো, এটা নিশ্চয়ই ব্রিটিশ পুলিশ খুব একটা মেনে নেয়নি।
1: নেয়নি তো, মোটেই নেয়নি। বীণা দাসে সেই সময় 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। বীণা দাস কিন্তু আরো একবার জেলে গেছিলেন।
0: আচ্ছা,
1: 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় বীণা দাসের জেল হয়।
0: ওকে।
1: আর 1960 ভারত সরকার বীণা দাসকে পদ্মশ্রী দিয়েছিলেন। আর একটা খুব ইন্টারেস্টিং কথা তোমায় বলি, 2012 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে কিন্তু বীণা দাসকে না মরণোত্তর স্নাতক উপাধি দেয়।
0: আচ্ছা,
1: মানে তার এই মানুষটা স্যাক্রিফাইস এবং অবদানের জন্য কলকাতা ইউনিভার্সিটি থেকে ওনাকে 2012 সালে দেয়া হয় মরণোত্তর স্নাতক।
0: মানে তাহলে যে মানুষটার জীবনে এত কিছু জড়িয়ে রয়েছে, যে মানুষটা এতটা সাহসী, এত পুরস্কারে ভূষিত, তারপরেও সেই মানুষটার দেখো শেষটা কিন্তু ভালো হলো না, তাই না? মানে আমরা যতদূর জানি যে ঋষিকেশে যখন তার দেহ পাওয়া গেছিল সেটাও খুব একটা ভালো অবস্থায় নয়, তাই না?
1: ঠিক কথা। আসলে বীণা দাসের মতো মানুষরা জানেন বা বিশ্বাস করেন যে জীবনটা অনিশ্চিত হতে পারে, কিন্তু কখনোই পরাধীন হতে
0: পারে। এই লাইনটা তো দারুণ।
1: এই মানুষটার এই যে লড়াইটা, এর পেছনে একজন অবদান ছিল, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস।
0: ওকে।
1: এটা অনেকে জানে না যে নেতাজির যিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু বীণা দাসের বাবা। সেই সূত্রে বীণা দাসের বাড়িতে নেতাজি অনেকবার গেছেন, এবং বলা যায় যে সেটা হতে পারে একটা তার এই যে লড়াকু মানসিকতা, সেটার একটা কারণ হতে পারে নেতাজি।
0: হতেই পারে,
1: হতেই পারে। আর আমাদের এই শহর আজকে কিন্তু, আমরা যদি বলি, আমাদের এই শহরে কিন্তু বীণা দাসের নাম প্রতিটা জায়গায় লেখা আছে, ইতিহাসে লেখা আছে, এবং শুধু লেখা আছে না, লেখা আছে সোনার
0: অক্ষরে। সত্যি এইরকম ঘটনা প্রচুর রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে, আমাদের ইতিহাসে, আর সেই সমস্ত প্রত্যেকটা অধ্যায় আজও পর্যন্ত আমাদের ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
3: 107 FM রেইনবো প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
4: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা,
3: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
4: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
1: Bangla Ganed 90s,
2: Bangla Ganed 90s, Bangla Ganed 90s.
3: দিনটা যখন ফ্রেন্ডশিপ ডে, আর বাংলা গানে যখন আমরা ফ্রেন্ডশিপ পাই, শুধুমাত্র গানের লিরিক্সে নয়, যারা গানটা একসঙ্গে বানাচ্ছেন তাদের সেই গানের মধ্যেও যখন আমরা ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব খুঁজে পাই, সেটাকে সেলিব্রেট

0: সেলিব্রেট করার জন্যে একটা দিন যথেষ্ট নয় জানি, হাজার হাজার দিন রয়েছে, প্রত্যেকটা দিন রয়েছে, প্রত্যেকটা মুহূর্ত রয়েছে, কিন্তু তবু নস্টালজিক নাইনটিজে আজকে স্পেশালি আমরা সেলিব্রেট করব ব্যান্ড শেপ, মানে বাংলা গানে যখন বাংলা ব্যান্ড তৈরি হচ্ছে এবং সেই ব্যান্ড তৈরির ভিত্তি হচ্ছে বন্ধুত্ব।
1: একটা ইয়াং ছেলে, তার ভীষণ ইচ্ছে করলো যে এবার আমি একটা গানের দল তৈরি করব। তা কী করা যায়, গানের দলটা কীভাবে হবে? সে সল্ট লেকের দুই সঙ্গীকে পাশে পেল এবং সালটা তখনও নাইনটিজ নয়, ক্যালেন্ডারের হিসেবে নাইনটিজের ছোঁয়া লাগতে শুরু করেছে, 1989। তা সেই 89 সালে তার দাদার কাছে গিয়ে সে বললো, আমি এরকম গানের দল করব, নাম তো পাচ্ছি না। দাদা বলল যে আমাদের একটা নাটকের দল তো ছিল, সেই নাটকের দল আর নেই, তা সেই নামটা নিয়ে তোরা গানের দলটা তৈরি কর। অবশেষে দাদার থেকে ধার করা সেই নাম নিয়ে একটা গানের দল তৈরি হলো, কিন্তু সেই গানের দল তখনও সেইভাবে নাম করতে পারেনি। তারপরে আস্তে আস্তে সময় যাচ্ছে, কলেজে আবার কিছু বন্ধুদের সঙ্গে আলাপটালাপ হচ্ছে, সেখান থেকে বিভিন্ন কলেজ ফেস্ট হচ্ছে, গান বাজনা হচ্ছে, এবং তারপরে একদিন আরেকটি ছেলের বাড়িতে গিয়ে বলছে, ভাই আমার লেখা, আমার সুর করা গান না বেনামে গাওয়া হয়ে যাচ্ছে, আমি রেকগনিশনটাই পাচ্ছি না, কি করে তাহলে আমরা গানটা বাঁচাতে পারি? অবশেষে সেই তিন বন্ধু মিলে ঠিক করলো যে না, সমস্ত কিছুর চন্দ্রবিন্দু প্রাপ্তিটা এত তাড়াতাড়ি করা যাবে না, অতএব চন্দ্রবিন্দুটা তৈরি করা যাক। মানে সেই তৈরি হলো 1995-এ উপল, অনিন্দ এবং চন্দ্রিলের উদ্যোগে, আরও অন্যান্যদের উদ্যোগে চন্দ্রবিন্দু। আর ওই চন্দ্রবিন্দু নামটা কিন্তু উপলের দাদার নাটকের দলের নাম, মানে তাদের প্রথম অ্যালবাম আর জানি না, সেটা তৈরি করতে গিয়ে এতটাই স্ট্রাগল করতে হয়েছিল, মাত্র দুটো ক্যাসেট রেকর্ডার, একটাতে রেকর্ড করছে, আরেকটাতে শুনছে, আবার আরেকটাতে রেকর্ড করছে, শুনছে, এমনকি কখনো কখনো রিভার্ব আনার জন্য বাথরুমে গিয়ে পর্যন্ত রেকর্ড করতে হচ্ছে। তো সেই আর জানি নাটা তৈরি হয়েছিল বলেই মনে হয় পরে সেকেন্ড অ্যালবাম গাধা, সেইটা রিলিজটা অনেকটা সহজ হয়ে গেছিল। এবং সত্যি নাইনটিজের সময় গানের লিরিক্স দিয়ে যে কতটা মনের মধ্যে প্রবেশ করা যায়, ওই ইয়াং কয়েকটা ছেলেমেয়ের লেখা গান গাওয়া, সেটা যে সমস্ত বয়সের অডিয়েন্সকে আস্তে আস্তে অ্যাপিল করতে শুরু করলো, এটা কিন্তু সেই সময় চন্দ্রবিন্দু বুঝিয়ে দিয়েছিল।
0: চন্দ্রবিন্দুর গানে যেমন বন্ধুত্ব ছিল, ঠিক তেমনই চন্দ্রবিন্দুর প্রত্যেকটা সদস্যের মধ্যেও সেই বন্ধুত্ব, যেটা আমাদের আজও কিন্তু নস্টালজিকও করে আর ইন্সপায়ারও করে। কারণ লং লিভ ফ্রেন্ডশিপ, সেই বন্ধুত্ব, ব্যান্ডশিপ, সবটাই একই রকম আছে।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: 90s Gaming Zone. চিনতে পারছেন এটা কোন গানের প্রেলুড?

0: উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS করে নিজের নাম আর লোকেশন সহ।
1: 90s gaming zone, 90s gaming zone. বাংলা গানের 90s, বাংলা গানের 90s, বাংলা গানের 90s।
2: একমাত্র বাংলা গানেই মনে হয় লেখা যায় যে জাকির হোসেন তবলা বাজানো ছেড়ে পায়রা পোষেন। হ্যাঁ, এমন সময় বা এমন এমন সময় এমন এমন কিছু ঘটনা ঘটে যায় যার কোনো এক্সপ্লানেশন নেই। ঠিক যেমন ডাক্তারবাবুর যদি একবার গান রোগে পায়, তাহলে তখন সেই রোগ সারানোর জন্য তাকে কোথায় যেতে হয়? তাকে সেই মিউজিকের কাছেই ফিরতে হয়। আমি আমাদের সিধুর কথা বলছি, আমাদের সিধু দা এখন যিনি হয়ে গেছেন সেই ডক্টর, যিনি কিন্তু একটা সময় বাংলা গান এবং বাংলা ব্যান্ডের জগতে একটা রেভলিউশন এনেছিলেন তিনি এবং তার বন্ধু মিলে। কারণ সেই সময়টা, ওই 90s সময়টা যখন এই ব্যান্ডশিপগুলো তৈরি হচ্ছে, মানে ফ্রেন্ডশিপ থেকে বাংলা ব্যান্ড, সেখান থেকে ব্যান্ডশিপ আজকে সেলিব্রেট করছে সৌমিয়া রাত্রেও, তা সেই সময় আবারও কয়েকটা ইয়াং ছেলে তাদের পরিচয় হলো ক্রসউইন্ডসের যে নীল ছিলেন সেই নীলের সঙ্গে, এবং সেই নীলের মামা কিন্তু গৌতম চট্টোপাধ্যায়। তো একদিন গৌতম চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়া হলো, এবং ইন্টারেস্টিংলি সেদিন তারা গৌতমবাবুর বাড়িতে গিয়ে তার আনরিলিজড কিছু কম্পোজিশন শুনেছিলেন। সেটা শোনার পরে সেই সমস্ত বন্ধু বান্ধবদের ইচ্ছে হয় যে না, এবারে ব্যান্ডটা একটু সিরিয়াসলি তৈরি করতেই হবে। তা তখন ব্যান্ডের নাম হলো খুব সম্ভবত স্বপ্ন কিংবা কুয়াশা, বাট আলটিমেটলি সেই নামও স্বপ্নই রয়ে গেল। তার কারণ তারা তখন স্বপ্ন দেখছে যে তারা প্রচুর কনসার্টে পারফর্ম করবে, দু একটা কম্পিটিশন করছে ঠিকই, কিন্তু তাদেরকে স্পেসিফিক্যালি বাদ দিয়ে দেওয়া হচ্ছে এই বলে যে ভাই বাংলা গান তুমি রক কনসার্টে এসে গাইবে এই জিনিস হতে পারে না।
3: অ্যাকচুয়ালি 1992 তৈরি হয় ক্যাকটাস, এবং 1993 মানে এক বছর তারা এত মঞ্চ করেন এবং এই যে রক কনসার্টগুলো করেন, সেখান থেকে দাঁড়িয়ে 1993 মার্চ 6 তাদের একটা ওই অফিশিয়াল লাইভ ডেবিউ হয় মঞ্চে, এবং সেই সময় থেকেই প্রথম প্রফেশনাল বাংলা রক ব্যান্ড যেটা ভারতবর্ষে তৈরি হয়েছিল, বাংলা রক ব্যান্ড, সেই খেতাবটা বা সেই মুকুটটা কিন্তু উঠেছিল ক্যাকটাসের মাথায়। তার আগে সেভাবে রক মিউজিককে বাংলা গানে ছাঁচে ফেলার যে প্রক্রিয়া সেটা কিন্তু কেউ খুব একটা করেননি, বা সেই এক্সপেরিমেন্টের দিকে যে অন্য কোনো বাংলা ব্যান্ড গেছে তা নয়, এমনকি কোনো ইন্ডিভিজুয়াল সিঙ্গারও যে সেটা করেছেন তেমনটা নয়, কিন্তু ক্যাকটাস করে দেখিয়েছিল। আর যতই আগে নাম হোক না কেন, ক্যাকটাসে এসে নামটা স্থির হয়ে গেল, তার কারণ সামহাও এই ব্যান্ড মেম্বারদের এবং বন্ধুদের তাদের মনে হয়েছিল যে কোথাও না কোথাও গিয়ে যে লোকাল মিউজিকের অবস্থা সেটা সেই সময় তাঁদের মনে হয়েছিল ভীষণ লাইফলেস, ঠিক যেমন একটা ডেজার্টে হয়, তাই ডেজার্টে একটা ক্যাকটাস তো ফোটাতেই হবে, যেটা কিন্তু সমস্ত বাধা বিপত্তি সমস্ত অড সিচুয়েশনেও নিজেকে সার্ভাইভ করাতে জানে। আর সেখান থেকেই

জন্ম নিল ক্যাকটাস, সেখান থেকেই কাল্ট জায়গায় পৌঁছে গেল ক্যাকটাসের সেই হলুদ পাখি, যে হলুদ পাখি এখনও আমাদের মনির ডালে বসে আছে একই রকমভাবে। আমরা যতবার গানটা শুনি ততবার সিধুদার কথা মনে পড়ে, পটাদার কথা মনে পড়ে, বন্ধুত্বের কথা মনে পড়ে, আর মনে পড়ে ফেলে আসা শৈশবকে।

0: সেই সব দিনগুলো ফিরবে না সেটা ঠিক কথাই, কিন্তু আমরা যখন নস্টালজিক নাইনটিজে থাকি এবং নাইনটিজের বাংলা ব্যান্ডের কথা বললে রকের পাশাপাশি ফোকটাও মনে পড়ে। আর বাংলাতে ফোক ব্যান্ড হিসেবে যারা একটা সময়ে একটা বিশেষ রেকর্ড করেছিলেন, যে ইউনাইটেড নেশনের প্রথম কোনো বাংলা ইন্ডিয়ান ব্যান্ড যারা কিনা পারফর্ম করেছিল 2006 সালে, এই রেকর্ডটা কিন্তু সেই কয়েকজন বন্ধুদেরই ছিল যারা একসাথে একদিন ভাবলেন যে মাটির সুরের সঙ্গে আধুনিকতার একটা অদ্ভুত মেলবন্ধন ঘটাবো, আর সেখানে মিশে থাকবে এতটাই নস্টালজিয়া যে 2026 সালে বসেও আমাদের মনে পড়বে সুরজিৎ দার কথা, মনে পড়বে সৌমিত্রর কথা, মনে পড়বে ভূমির কথা। আমাদের শিকড়টা কিন্তু এখনো ভূমিতেই রয়েছে।
1: কিন্তু ওই যে মাঝে মাঝে তাল কাটে, ছন্দ কাটে, বাট শিকড়টা যখন ভূমিতেই গেঁথে থাকে তখন বারবার সেখানে ফিরে যেতেই হয়। সে যতই বলি না ফিরবো না নাকি ফিরবে কি না, কিন্তু ফিরে যেতে হয়, কারণ এখন আর ভূমি ভূমি হিসাবে নেই। সৌমিত্র এবং
0: সুরজিৎ এবং বন্ধুরা আলাদা হয়ে,
1: হ্যাঁ সেটা আলাদা হয়ে গেছে, বন্ধুরাই রয়েছে। কিন্তু ওই নাইনটিজের একদম শেষের দিকে তাদের সেই অন্য রকমের ব্যান্ড তৈরি হচ্ছে, সেটা আর রকের দিকে যাচ্ছে না, সেটা ফোকের দিকে যাচ্ছে, একটা নতুন করে যাত্রা শুরু হচ্ছে।
0: 1999 সালে ফোক ফিউশন ব্যান্ড ভূমি তাদের যাত্রা শুরু করে এবং প্রথম যে অ্যালবাম সেটার নামও কিন্তু ছিল যাত্রা শুরু, তাই না?
1: হ্যাঁ, এবং সেই যাত্রা শুরু থেকেই এখন তোমাকে গান শোনাবো। আসলে বন্ধু বান্ধবরা মাঝে মাঝে এমন এমন কিছু কাণ্ড করে ফেলে না যাতে তোমাকে বলে ফেলতেই হয় এই রে কাম সারছে।
2: বাংলা গানের নাইনটিজ, বাংলা গানের নাইনটিজ।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: নস্টালজিক 90s, নস্টালজিক 90s.

0: এখন তোমার রিকোয়েস্টের গান,
1: মহেশতলা থেকে শর্মিলা এই গানটা শুনতে চেয়েছ, অঞ্জনদত্তের এই গানটা ছাড়া না ফ্রেন্ডশিপ ডে ভীষণ রকম ভাবে অসম্পূর্ণ। ব্যাস আর কিছু বললাম না।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: '90s Gaming Zone.

0: সৌমিয়াত্রেও বাড়ি যাওয়ার আগে তোমার নাম বলেই যাবে, চিন্তা নেই। মহেশতলা থেকে বিজলী চক্রবর্তী, কালিন্দি থেকে অভিষেক ঘোষ, সৌমিপাল বিজয়গড় থেকে, কসবা থেকে সৌভিক সরকার, কৃষ্ণনগর থেকে রাহুল, মথুরাপুর থেকে প্রতীক বাগ, হায়দ্রাবাদ থেকে কৃষ্ণ, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, প্রশান্ত দলাই পূর্ব মেদিনীপুর থেকে, ঝুমা সাউ হাওড়া থেকে, রাঁচি থেকে সুশান্ত সেনগুপ্ত, রাহাধর পাড়া থেকে সুজন, প্রসেনজিৎ ভট্টাচার্য ত্রিপুরা থেকে, হুগলি থেকে বিশ্বনাথ, গায়েন সাথী কর্মকার আন্দুল রোড থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, বেহালা থেকে শ্রীয়া মুখার্জি, আশিস জানা বাড়ুইপুর থেকে, ষষ্ঠীতলা থেকে নিবেদিতা রায়, হরেকৃষ্ণ কাশ্যপ গুজরাট থেকে, অপূর্ব সেন দমদম থেকে, চেতলা থেকে শ্রাবণী চক্রবর্তী, মহেশতলা থেকে গাবলু, কলকাতা থেকে অ্যান্ডি, শ্যামসুন্দর গাঙ্গুলি শ্রীকৃষ্ণনগর থেকে, মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা, কলকাতা থেকে অপরাজিতা, সুমিত্র গুছায়েত উলুবেড়িয়া থেকে, হাওড়া থেকে আভা, সঞ্জিত মজুমদার হুগলি থেকে, বজবজ থেকে পুনম, রাজশ্রী সাঁতরা বজবজ থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, রাজু মান্না উলুবেড়িয়া থেকে, টালিগঞ্জ থেকে অমৃতা বণিক, সোনালী কালীঘাট রোড থেকে, বিজয়গড় থেকে সঞ্জয় পাল, সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, কৃষ্ণনগর কৃষ্ণেন্দু হালদার কুলপি থেকে, জয় মুখার্জি যাদবপুর থেকে, আমতা থেকে অমিত, গড়িয়া থেকে সায়নী দাস, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে এবং দেগঙ্গা থেকে সুবীর সেন।
1: এইটা তো বান্তা হ্যায় ডেফিনেটলি, এবং তার থেকেও বড় কথা, কৃষ্ণার এই গানটা চিনতে না পারাটা কিন্তু রিয়েলি একটা ক্রাইম। কৃষ্ণা যে মুভিটা আজকের দিনে 1996 সালে রিলিজ করেছিল, অর্থাৎ 30 ইয়ার্স হয়ে গেছে কৃষ্ণা, সুনীল শেট্টি অ্যান্ড তার সাথে করিশ্মা কাপুর, ফিল্মের নাম কৃষ্ণা। কিছু বলবো না, জাস্ট আজকে শেষ করবো নস্টালজিক 90s ঝাঁঝেরিয়া দিয়ে। মুডটা থাকুক, আর এই মুডটা শেষ হতে হতে তোমার জন্য গল্প স্বল্প নাইট শিফট নিয়ে সোহম কিন্তু রেডি হয়ে আছে, তাই সোহমের সঙ্গে রাত জাগতে ভুলো না, গল্প শুনতে ভুলো না। আপাতত সৌমিয়া রাত্রেও বলছে টাটা।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প, গল্প স্বল্প।
1: গভীর রাতে আপনাদের সাথে গল্প শোনাতে চলে এসেছি আমি শুভম। আজ 3rd August সোমবার, এই দিন আপনাদের জীবনে খুব ভালো কাটুক। আবার রবিবার পেরিয়ে যখনই আমরা সোমবারে চলে আসি মনটা একটু দুঃখ দুঃখ করে, তার কারণ হ্যাঁ ছুটি টুটিগুলো কাটিয়ে দিলাম। আবার অনেকে আমার মতন আছেন বা আমাদের মতন আছেন যাদের রবিবারেও ছুটি নেই, শনিবারেও ছুটি নেই, ছুটি মাঝে মধ্যে মেলে, তো কী আর করা যাবে বলুন না, জীবন তো এরকমই। তার মাঝখানে আমাদের আনন্দের পথটা খুঁজে নিতে হবে, আর সব থেকে বড় আনন্দ আমাদের 107 FM রেইনবো দিয়ে থাকে, এবং গল্প স্বল্প এটা একটা আলাদা আকর্ষণ, একটা অন্য উচ্চতায় উঠে গেছে গল্প স্বল্প। বিশ্বের প্রথিতযশা লেখকদের কাহিনীগুলো আমরা একে একে গল্পের আকারে আপনাদের শোনাচ্ছি। আপনারা শুনছেন, আপনার ফিডব্যাক দিচ্ছেন 9903652992 এই নাম্বার, 9903652992, 9903652992, 107 FM রেনবো সেই চিরপরিচিত নাম্বারটি আপনি সেভ করে রাখুন। যদি সেভ করা থাকে তাহলে এখানেই আপনি গল্পের শেষে জানিয়ে দেবেন এই গল্পটি আপনার কেমন লাগলো, ভালো লাগলে কেন ভালো লাগলো, ভালো না লেগে মন্দ লেগে থাকলে কেন মন্দ লাগলো, তার একটা ছোট্ট ব্যাখ্যা এই নাম্বারে পাঠিয়ে দেবেন 9903652992। নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বারটা জানাতে ভুলবেন না, কারণ কারণ কারণ আছে। মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের সেমি ফাইনাল রাউন্ডে চলে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে আপনার কাছে। আপনি এই গল্পের গঠনমূলক সমালোচনা করে পৌঁছে যেতে পারেন মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের একেবারে সেমি ফাইনাল রাউন্ডে, কোনো অসুবিধা নেই, আপনি শুধু একটা গঠনমূলক সমালোচনা পাঠিয়ে দিন।

তাই তাই তাই তাই তাই আরও একটা কথা বলি, এই যে 9903652992 আমাদের চিরপরিচিত নাম্বার, এখানে আপনি SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের বক্তব্য জানাতে পারেন। আর পাশাপাশি এটাও জানিয়ে দিন না আমার গল্পটা, আমাদের গল্পটা কেমন লাগছে, গল্প শুনবো কেমন লাগছে 107 FM রেনবোতে, আরও কী কী গল্প শুনতে চান, আমার উপস্থাপনা কেমন লাগছে, কি কেমন লাগলো, কি হলো, আর একটু না হয় গল্পই করলেন আমার সঙ্গে, তাই না? সব কিছু কিন্তু 9903652992 নাম্বারে, ঠিক আছে? আবারও বলবো এই প্রসঙ্গে, তো শুধু একটা কথাই বলে রাখি, রবিবার বিকেল 4:02 থেকে আমরা যেমন গল্প স্বল্প শুনতে পাই, তেমনি রবিবার পেরিয়ে সোমবার হয়ে গেলে এরকম গভীর রাতে আবারও গল্প স্বল্প শোনার সুযোগ করে দেয় 107 FM রেনবো। এছাড়া আকাশবাণী কলকাতার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা সাবস্ক্রাইব করে নিলে যখন খুশি আপনার সময় মতন আপনি গল্প স্বল্প শুনতে পাবেন। একের পর এক নতুন গল্প আপলোড করা হচ্ছে, ঠিক আছে? আমি আর কথা বাড়াবো না, গল্পের শেষে আবার নিয়মকানুনগুলো বলে দেবো, ঠিক আছে?

0: শুনে নি আজকের গল্প।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারুর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। এই গল্পে মানসিক স্বাস্থ্য সংকট ও আত্মঘাতী পদক্ষেপের একটি কাল্পনিক দৃশ্য বর্ণিত হয়েছে। 107 FM রেইনবো কোনোভাবেই আত্মঘাতী মানসিকতাকে সমর্থন করে না। জীবন অত্যন্ত মূল্যবান। যে কোনো মানসিক সংকটে আপনার পরিবার, বন্ধু বান্ধব বা মানসিক স্বাস্থ্য সহায়তাকারীদের সাহায্য নেওয়া উচিত। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন সৌভিক গুহ সরকারের লেখা বাতাসে লেখা উপাখ্যান। সৌভিক গুহ সরকারের জন্ম 1979 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। লেখালেখির শুরু মূলত কবিতা দিয়ে। প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে নষ্ট সময়ের নাচঘর, মহামায়ার পাড়া, ফরিদপুর বিক্রমপুর উল্লেখযোগ্য। এছাড়াও লিখেছেন নানা নামকরা পত্রপত্রিকা ও লিটল ম্যাগাজিনে। আজকের গল্প সৌভিক গুহ সরকারের বাতাসে লেখা উপাখ্যান। গল্পের কথক রাজীব। অন্যান্য ভূমিকায় অপরূপা, অর্ণব, সুনন্দা, অরিজিৎ, অভিপ্সা, কোয়েল, আত্রেয়, সৌরদীপ, তমজিৎ, সৌমিক ও সুদীপ্ত। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে সৌভিক গুহ সরকারের বাতাসে লেখা উপাখ্যান।
3: শো শেষ করে অদিতির বেরোতে বেরোতে বাজল প্রায় বিকেল 5:30। অদিতি মিত্র একটি রেডিও স্টেশনের জকি, আর যে অদিতি নামেই তাকে কলকাতা শ্রোতারা চেনে। 29 বছরের অদিতি অবশ্য কলকাতার মেয়ে নয়, শিলিগুড়িতে তার পৈতৃক বাড়ি। তবে কলকাতাতেই সে বাংলা সাহিত্যে মাস্টার্স করে এখানেই একটা রেডিও স্টেশনে চাকরি পেয়েছিল। বছর 7 ধরে সে এই রেডিও স্টেশনেই রয়ে গেছে। কাজ করতে করতে সে যে কবে রেডিওকে ভালোবেসে ফেলেছে তা সে নিজেই জানে না। অদিতি গড়িয়ার দিকে পিজি থাকে। আজ অবশ্য সে এই যে তাড়াতাড়ি বেরোলো তা বাড়ি ফেরার জন্যে নয়, আজ ঈশানের সঙ্গে দেখা করতে যাবে সে। ঈশান চ্যাটার্জি একটা টেলিকম কোম্পানিতে চাকরি করে, বয়স 31। অদিতি আর ঈশানের সম্পর্ক প্রায় 4 বছরে পা দিয়েছে। অদিতির জীবনে ঈশান যেন এক বৃষ্টি বিকেলের রামধনু, শরতের রোদ্দুর। ঈশানকে সে চোখে হারায়। আজ হঠাৎ ঈশান তাকে ফোন করেছিল সকালের দিকে।
4: কিরে, কি করছিস?
5: এই জাস্ট অফিসে ঢুকলাম, একটা মিটিং রয়েছে, তোকে একটু পরে করি?
4: না না, করতে হবে না, আজ একটু দেখা করব।
5: আজ হঠাৎ?
4: কিছু কথা বলার আছে তোকে।
5: কথা? কি কথা?
4: আছে আছে।
5: সিরিয়াস কিছু রে?
4: খানিকটা।
5: কি নিয়ে?
4: দেখা করেই বলবো।
5: উফ, এত সাসপেন্স করিস না, অসহ্য।
4: সন্ধ্যে 6টায় ময়দান, ভিক্টোরিয়া গেটের সামনে।
5: ও বাবা, প্রচন্ড রোমান্টিক ব্যাপার মনে হচ্ছে। ফুলটুল দিয়ে আবার নতুন করে প্রপোজ করবি নাকি?
4: আচ্ছা শোন, আরেকটা ফোন আসছে বুঝলি, পরে কথা হচ্ছে, তুই কিন্তু চলে আসিস।
5: ওকে।
3: ফোন রেখে দিল ঈশান। অদিতি মিটিং সেরে সারাদিনের কাজ দ্রুত গুছিয়ে প্রোগ্রামিং হেড রাত্রিদির কাছে গেল।
5: রাত্রিদি, আজ না একটু তাড়াতাড়ি বেরোতে হবে গো।
6: কখন?
5: ওই 5টা নাগাদ।
6: ঠিক আছে ঠিক আছে, চাপ নেই, সায়ন্তনকে তোর কাজগুলো বুঝিয়ে দে। আর কাল তো উপাসনা আসছে না, ওর ড্রাইভ টাইম শোটা তুই করে দিস।
5: ঠিক আছে রাত্রিদি, তাহলে আমি বাকিটা দেখে নিচ্ছি। হ্যাঁ,
6: ওকে।
3: রেডিও স্টেশনের সব কাজ গুছিয়ে অদিতি যখন বেরোল, তখন আষাঢ়ের আকাশ কালো করে এসেছে। একটা ভেজা বাতাসের ঝাপটায় ঝিরঝির করে কাঁপছে জামরুলের শাখা, দুলছে

0: কদমের ডাল, উড়ছে অশ্বত্থ পাতা। আজ বাতাসে মন কেমনের মেঘলা রং লেগে আছে। চায়ের দোকানে মানুষের ভিড়, পথে গাড়ি বাস অটোর ভিড়, আর বহু দূরের আকাশে মেঘের ভিড়। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ গর্জাচ্ছে। অফিস থেকে বেরিয়েই একটা হলুদ ট্যাক্সি পেয়ে গেল অদিতি। কলকাতার পথ কেটে এগোতে থাকে ট্যাক্সি। কাচ নামানো জানলার ভেতর দিয়ে আসছে ভেজা শীতল বাতাস। সেই ভেজা বাতাসে উড়ছে অদিতির চুল, উড়ছে তার মন। অদিতি ভাবতে লাগল,
1: আজকে ঈশান হঠাৎ কেন ডাকলো? কি বলবে সে আমাকে? সে কি আরো একবার বলবে?
2: অদিতি, অদিতি, আমি না তোকে খুব ভালোবাসি, আমি তোকে ছাড়া বাঁচবো না।
1: পাগল ছেলে, পাগল, আমাকে নিয়ে পাগল। উফ, কি হিংসুটে আর পজেসিভ।
0: নানা রঙের জাল বুনে ভিক্টোরিয়ার গেটের সামনে দাঁড়ালো অদিতি।
1: আরে, ঈশান দাঁড়িয়ে? প্রত্যেক দিন তো মিনিমাম আধ ঘন্টা লেট করে, আজ দেখো তাড়াতাড়ি চলে এসেছে।
0: ঈশানকে দেখে হাত নাড়ল অদিতি। ঈশান এগিয়ে এলো, রাস্তা পার হয়ে ময়দানের কিনার ঘেঁষে একটা বেঞ্চে বসলো দুজনে।
1: বল, এত জরুরি তলব?
2: আসলে তোকে একটা কথা বলার আছে।
1: বল না, কি হয়েছে?
2: আমার অফিসে
1: চাকরি নিয়ে কোনো সমস্যা? টার্মিনেট?
2: না না, ওসব নয়।
1: তাহলে
2: দেখ অদিতি, আমার সঙ্গে তোর এই সম্পর্কটা, মানে এটা আজ এখানেই শেষ করতে হবে।
1: সম্পর্ক শেষ করতে হবে মানে?
2: মানে আমি আর তোর সঙ্গে এই সম্পর্কে থাকতে পারবো না অদিতি, এটাকে আর টেনে নিয়ে যাওয়া যাবে না। অনেকটা সময় আমরা কাটিয়েছি একসঙ্গে, কিন্তু কিন্তু সব কিছুরই তো একটা এক্সপায়ারি ডেট থাকে।
1: এক্সপায়ারি ডেট?
2: হ্যাঁ।
1: তুই আজে বাজে সব কি বকছিস বলতো?
2: আমি আজে বাজে বকছি না অদিতি।
1: হ্যাঁ বকছিস, ননসেন্সের মতো কথা বলছিস তুই।
2: না অদিতি, আমি আমি দেবপ্রিয়াকে ভালোবেসে ফেলেছি।
1: দেবপ্রিয়া? কে দেবপ্রিয়া?
2: আমাদের অফিসে মাস তিনেক হলো জয়েন করেছে, ওর ব্যাপারে তোকে কিছু বলিনি এতদিন। আমি ওর সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছি, সুতরাং।
1: কি বললি তুই? সম্পর্ক? তুই মজা করছিস বলিশান? ইউ মাস্ট বি জোকিং রাইট? আমার সঙ্গে এরকম মজা করিস না রে, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে।
2: আমি মজা করছি না অদিতি, আমি দেবপ্রিয়াকেই বিয়ে করতে চাই।
1: আর আমি? আমাদের এতদিনের এই এত সব কিছু, এসব কোথায় যাবে ঈশান? আমি কোথায় যাব?
2: দেখ অদিতি, ট্রাস্ট মি, আমি শিওর যে তুই আমার মতো কাউকে পেয়ে যাবি, হয়তো আমার চেয়েও বেটার কাউকে।
1: তাই বুঝি? ও, এবার বুঝেছি, তুই আমার চেয়েও বেটার কাউকে পেয়ে গেছিস, তাই তো? আচ্ছা, দেবপ্রিয়ার কি আছে বলতো যা আমার নেই? হ্যাঁ, কি আছে বল না ঈশান, বল। চুপ করে থাকিস না, জাস্ট স্পিক আউট।
2: শোন অদিতি, ফালতু মেজাজ দেখাস না, মেজাজ আমারও আছে।
1: ফালতু মেজাজ? আমার মেজাজ ফালতু হয়ে গেল না? তুই তুই এটা আমার সঙ্গে করতে পারিস না ঈশান, জাস্ট করতে পারিস না। আমাকে এতটা কষ্ট দেওয়ার তোর কোনো অধিকার নেই।
2: উত্তেজিত হোস না অদিতি, কাম ডাউন। এখানে আমাদের প্র্যাকটিক্যাল হতেই হবে, যেটা ফ্যাক্ট সেটা আমাদের মেনে নিতেই হবে।
1: আমাদের না, আমাকে? হ্যাঁ,
2: আচ্ছা তুই কি ভাবছিস যে আমার এটা করতে খারাপ লাগছে না? লাগছে তো, কিন্তু উপায় নেই। আমি যদি সত্যি কথাটা তোকে না বলি তাহলে একটা মিথ্যের মধ্যে থাকতে হবে, আর তুই তো জানিস যে ঈশান চ্যাটার্জি মিথ্যে পছন্দ করে না।
1: ঈশান চ্যাটার্জির পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা, এগুলোকেই তো আমি আমার জীবনের অগ্রাধিকার দিয়ে এসেছি এই গত চার বছর, তার ফল এই এই, তাই না? কিরে বল, চুপ করে আছিস কেন? দেবপ্রিয়া নতুন, দেবপ্রিয়া তোকে টানছে, তাই তো?
2: তুই কিন্তু আবার সিন ক্রিয়েট করছিস অদিতি।
1: করছি, বেশ করছি, 100 বার সিন ক্রিয়েট করব।
2: শাট আপ অদিতি, এভাবে কথা বলা যায় না, জাস্ট

0: কথা বলা যায় না, সোজা কথা বলছি বুঝে নে, আমি তোর সঙ্গে আর কোনো সম্পর্কে নেই, আমি দেবপ্রিয়াকে বিয়ে করব, দ্যাট ইজ ফাইনাল।
1: ঈশান বেঞ্চ ছেড়ে উঠে হাঁটতে লাগল, পেছনে ফিরেও তাকাল না। অদিতি বাজ পোড়া গাছের মতো বিধ্বস্ত হয়ে বসে রইল। তার গোটা জীবনের স্বপ্ন, স্বাদ, আনন্দ সব তছনছ হয়ে গেছে, সে ধ্বংস হয়ে গেছে। সে ঈশানের চলে যাওয়ার দিকে হতবুদ্ধির মতো তাকিয়ে রইল। সন্ধ্যের আলো আঁধারির মধ্যে ঈশান মিলিয়ে গেল। অদিতি কাঁপতে লাগল, বাদলা বাতাসে তার খুব শীত করতে লাগল। এমনই সময় হুড়মুড়িয়ে নামল আকাশ ভাঙা বৃষ্টি। ময়দানের কিনারে একলা বেঞ্চে বসে অদিতি গাছের পাতার মতো ভিজতে লাগল। সে ছাতা খুলল না, উঠল না, তার চোখের জল মিশে গেল বৃষ্টির জলে।
2: ঈশান সত্যি চলে গেল, আমাকে ফেলেও চলে গেল। আমি এখন কি করব, কোথায় যাব? আমি আমার ভয় করছে, আমার শীত করছে, আমি কোথায় যাব? কোথায় যাব? আমি কোথায় কোথায় যাব? কোথায়?
1: কলকাতার ময়দানের কিনারে যখন অদিতির জীবন পুরনো খয়েরি হয়ে আসা চিঠির মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় কলকাতা থেকে উত্তরপাড়ায় ফিরছিল পরিমল তালুকদার। পরিমল বর্ধমানের ছেলে, বয়স 38। সে কলকাতার একটি প্রাইভেট ফার্মে অ্যাকাউন্টসে চাকরি করে। পরিমলের বাবা মা মারা গিয়েছেন, তার নিজের ভাই বোন কেউ নেই। থাকার বলতে আছে এক কাকা কাকিমা ও খুড়তুতো ভাই, তারা বর্ধমান টাউনেই থাকে। পরিমল কলকাতায় চাকরি পেয়ে চলে এসেছিল। কলকাতার দিকে বাড়ি ভাড়া বেশি বলে সে উত্তরপাড়ার একটি ফ্ল্যাটে পিজি থাকে। তার জীবনে এই মুহূর্তে একটাই সমস্যা, তার একটি বউ চাই, সে বিয়ে করতে চায়। এই নিঃসঙ্গ জীবন তার মোটেই পছন্দ নয়। তার একটা প্রেমিকের মন আছে, সেই মন ভালোবাসতে চায়, কিন্তু ভালোবাসবে কাকে? নারী নেই, কিছুতেই তার জীবনে নারী আসে না। বালিখাল থেকে অটোতে উঠে পড়ল সে।
3: দাদা, ফেরিঘাটে নামব।
1: ফেরিঘাটে নেমে সাজবেলার গঙ্গার দিকে তাকিয়ে সে এক ভাঁড় চায়ে চুমুক দিল। প্রবাহমান জলস্রোতের দিকে তাকিয়ে তার মনে হল,
4: যা তা, তোর কপালটাই খারাপ রে পরিমল, তোর আর কিছু হবার নেই। 38 বছর বয়স হলো, এখনো গুছিয়ে একটা প্রেম করতে পারলি না, অপরার্থ একদম। এভাবেই একা একা ভূতের মতন জীবনটা কাটিয়ে দিতে হবে। আচ্ছা, যদি বউ না পাস তাহলে কি করবি? মানে সন্ন্যাসী টন্যাসী হয়ে যাবে নাকি? তাও তো পারবি না। আরে তাহলে পারবিটা কি তুই? কিচ্ছু নয়, কিচ্ছু নয়, তার সে গঙ্গায় ঝাঁপতে। হ্যাঁ,
1: এদিকে ময়দান থেকে ক্লান্ত পায়ে মেট্রো স্টেশনে ঢুকে মেট্রোতে উঠে পড়ল অদিতি। দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে তার খেয়াল হল যে সে ভুল মেট্রোতে উঠেছে। সে যেন একটা ঘোরের মধ্যে রয়েছে, তার মাথায় কিছুই রেজিস্টার করছে না। মেট্রো থেকে নেমে বাইরে এসে সে চা খেল। বৃষ্টি বন্ধ হয়েছে, সাইকেল রিক্সা টোটো, অটো,

গাড়িতে জমজমাটি পথ, কত মানুষ কত দিকে চলেছে, সবার ফেরার তাড়া। কিন্তু আজ অদিতির কোনো ফেরার তাড়া নেই। তার কোনো ফেরার জায়গা নেই। নিজের কাছে ফেরার পথটিও সে বন্ধ করে দিয়েছিল। সে শুধু

0: অদিতি দি, এই অদিতি দি।
1: ঘোর ভেঙে তাকালো অদিতি, সে দেখল তার রেডিও স্টেশনের সহকর্মী সুচিস্মিতা দাঁড়িয়ে।
0: এ কি, এখানে কি করছো?
1: সত্যিই তো, এখানে কি করছে অদিতি? তার কাছে তো কোনো উত্তর নেই।
2: সুজি, সুজি, আমার না, আমার না মাথাটা কাজ করছে না রে।
0: কেন, কি হয়েছে?
2: ঈশান চলে গেছে রে, আমাকে আমাকে পেলে ঈশান চলে গেছে।
0: সে কি?
1: সুচিস্মিতা রেডিও স্টেশনে 3 বছর ধরে চাকরি করছে। সে ওই স্টেশনের কপিরাইটার। স্টেশনে জয়েন করা থেকেই সে অদিতি আর ঈশানের কথা জানে, গোটা অফিস জানে। ঈশান তো মাঝে মধ্যেই ওদের অফিসের বাইরে অদিতির জন্য অপেক্ষা করে। সুচিস্মিতার সঙ্গে বেশ কয়েকবার কথাও হয়েছে ঈশানের। সুন্দর চেহারা, স্মার্ট, ঝকঝকে, আর ব্যবহারও খুব ভালো, বেশ মিশুকে। অদিতির জীবন যে ঈশানকে ঘিরেই আবর্তিত সেটা সুচিস্মিতা খুব ভালো করেই জানে। ঈশানের জন্মদিনের গিফট কিনতে অদিতি সুচিস্মিতাকে নিয়েও গেছে। সেই ঈশান চলে গেছে,
2: আমি কি করব কিছু বুঝতে পারছি না। জাস্ট ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক। আমি কোথায় যাব রে সুচি? আমার তো আর ফেরার জায়গা নেই।
1: সুচিস্মিতা এক মুহূর্ত ভাবল, তারপর বলল,
0: অদিতি দি, তুমি আমার সঙ্গে চলো আমার বাড়িতে।
2: তোর কাছে?
0: হ্যাঁ, আমার কাছে।
2: তোর অসুবিধা?
0: কোথাও কোনো অসুবিধা নেই। আমার বাড়িতে বাবা মা একতলায় থাকে। এখন কয়েকদিনের জন্য দাদার কাছে জামশেদপুরে গেছে, 4 দিন পর ফিরবে, সুতরাং বাড়ি ফাঁকা। আর দোতলায় একটা ঘর রয়েছে, সেখানে আমি থাকি, তুমি আমার সঙ্গে থাকবে। এসো। কি হলো অদিতি দি, কি ভাবছো? এসো, এসো বলছি।
1: অদিতির হাত ধরে টানতে টানতে সুচিস্মিতা অটোতে উঠল।
0: দাদা বালিখালে নামবো।
1: বালিখাল থেকে আর একটা অটোতে উত্তরপাড়া ফেরিঘাট, সেখান থেকে একটা রিক্সা করে অদিতিকে নিয়ে সুচিস্মিতা বাড়ি ঢুকল। অ্যাপ ডেলিভারি সার্ভিস থেকে খাবার আনানো হলো। সুচিস্মিতার পীড়াপিড়ি সত্ত্বেও অদিতি সামান্য খেল। রাতে দুজনে ঘর লাগোয়া অন্ধকার ছাদে বসল। মেঘমুক্ত আকাশে তারা ফুটেছে, গঙ্গা থেকে বাতাস বইছে মৃদু মন্দ।
2: এবার আমি কি করব রে সুচি, কিচ্ছু বুঝতে পারছি না রে।
0: তুমি একবার ফোন করে কথা বলবে?
2: কোনো লাভ নেই, ওর অফিসের দেবপ্রিয়া নামক একটি মেয়েকে ওর পছন্দ হয়েছে, ওকেই বিয়ে করবে। দেখ, জোর করে তো আর প্রেম হয় না রে, কিন্তু ওরা আমাকে একবারও আগে জানায়নি, আমাকে প্রস্তুত হওয়ার সময়টুকু দিল না, নিজেকে জাস্ট উপড়ে নিয়ে চলে গেল।
0: ঈশানদাকে দেখে কিন্তু আমার এমনটা মনে হয়নি।
2: আমিই বুঝতে পারিনি, তো তোরা কি করে বুঝবি? কি জানিস তো সুচি, আমার জীবনটা না একেবারে নষ্ট হয়ে গেল রে।
0: এ কথা কেন বলছ অদিতিদি? ব্রেকআপ তো অনেকেরই হয়, এখন তো এটাই স্বাভাবিক। আমারই তো গত বছর ব্রেকআপ হলো। হ্যাঁ, কষ্ট হয়েছিল, কিন্তু
2: আমি না বড্ড বেশি দিয়ে ফেলেছিলাম রে, বড্ড বেশি। এতটা দেওয়াও বোধ হয় উচিত নয়। আমি জীবনে আর কাউকে কখনো মন খুলে ভালোবাসতে পারবো না রে, কখনো নয়। আমি সন্দেহ করব, খালি সন্দেহ করব, কিন্তু কিভাবে কি জীবন চলে? ভালোবাসতে গিয়ে যদি সারাক্ষণ সন্দেহ করতে হয়, তাহলে তো জীবনের আর কোনো মানেই রইল না বল। ঈশানটা আমাকে শেষ করে দিয়ে চলে গেল।
1: সুচিস্মিতা সরে এসে অদিতিকে জড়িয়ে ধরল। অদিতি বালিকার মতো সুচিস্মিতার বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। গঙ্গার বাতাসে দুলতে লাগলো আম গাছের শাখা।

0: পরদিন সকালে সুচিস্মিতা তাদের প্রোগ্রামিং হেড রাত্রিকে ফোনে জানালো।
1: রাত্রিদি,
2: আরে বল।
1: বলছি যে একটা সমস্যা হয়েছে গো।
2: কি হলো রে?
1: অদিতিদি আমার এখানে আছে।
2: তোর ওখানে? মানে উত্তরপাড়ায়? হঠাৎ?
0: সুচিস্মিতা পুরো ঘটনাটা রাত্রিকে বলল।
1: এই হলো ব্যাপার। এবার এখন অদিতিদি জাস্ট চুপ করে গেছে। গতকাল সারা রাত কান্নাকাটি করেছে, আজ সকাল থেকে প্রায় কোনো কথা বলেনি, এখন ঘুমোচ্ছে। আজ বা কাল মনে হয় না অদিতিদি অফিসে গিয়ে শো করতে পারবে বলে।
2: না না, প্রশ্নই ওঠে না।
1: আচ্ছা শোনো না রাত্রিদি, আমি অদিতিদিকে একটু সেট করে আসছি, কেমন? আমাদের কাজের লোক মালতিদি আসবে, ওকে বুঝিয়ে দেবো কী কী রান্না করবে, আর আমি ফেরা পর্যন্ত ওকে থাকতেও বলে দেবো, আমার একটু দেরি হবে ঢুকতে।
2: আরে হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, টেক ইউর টাইম, দেখে শুনে গুছিয়ে আয়, কেমন? কি কাণ্ড হলো বল দেখি, আমি তো ভাবতেই পারছি না।
0: সুচিস্মিতা যখন বাড়ি থেকে বেরোচ্ছে তখন অদিতি এসে জানলায় দাঁড়ালো।
1: শোনো, ঠিক টাইমে খাবে, কেমন? মালতিদিকে সব বলা রয়েছে, মালতিদি আমি না ফেরা পর্যন্ত থাকবে, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে একটু ঘুমিয়ে নিও।
3: তাড়াতাড়ি ফিরিস রে।
1: একদম, ফিরে একটু কোন্নগরের দিকটা যাব, কেমন? টাটা।
3: টাটা।
0: সেই দিন সকালে ঘুম থেকে উঠে পরিমল মোবাইলে রিল দেখছিল। বেশ কয়েকটা রিল তার চোখে পড়ল, যেখানে প্রেমের খুনসুটি দেখানো হয়েছে। সেই রিল দেখে পরিমলের বুকটা মড়মড় করে উঠল। তার জীবনে এমন দিন আসবে না, 38 বছর পেরিয়ে গেলে এমন প্রেমের দিন কি আর আসে? পরিমলের মনে বড় দুঃখ হল। দুঃখের চোটে তার হৃদয়ে বৈরাগ্য জাগল। সে ঠিক করল,
4: না আজ অফিসে যাব না। কি লাভ এই চাকরি বাকরি করে? কোনো লাভ নেই। মায়ের জগতে উপার্জনেরও কোনো মানে হয় না। চলে যাব হিমালয়, পর্ণকুটির বেঁধে থাকব। দরকার নেই বউয়ের, বউ কি হবে? কোনো ওই সংসার বংসারের কোনো আমার দরকার নেই, কিচ্ছুর দরকার নেই। গায়ে ওই ছাই মেখে জটা বেঁধে পর্বতে গুহায় নদীতে জীবন ধারণ করব।
0: এইরকম একটা কঠিন সংকল্প করে পরিমল ফোন করল অফিসে।
4: হ্যাঁ অম্লান, এই শোনো না, বলছি আজ শরীরটা একটু ডাউন বুঝলে। হ্যাঁ না না, তেমন জ্বর টর নেই, ওই পেটটা একটু যেন কেমন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একটু রেস্ট নিচ্ছি, শোনো না, লেবুর জল খাচ্ছি। বলছি তাহলে আজ আর যাচ্ছি না বুঝলে, তুমি একটু ওই শিকদার স্যারকে বলে দিও, ঠিক আছে?
0: অফিসে ছুটি নিতে গেলে যতটুকু মিথ্যে কথা বলতে হয় ততটুকু মিথ্যা বলল পরিমল। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে টোটো নিয়ে শ্রীরামপুরের দিকে চলে গেল। শ্রীরামপুর কলেজের বাইরে প্রবাহিত শান্ত গঙ্গার দিকে তাকিয়ে তার বুকটা হু হু করতে লাগল।
4: হায় ভগবান, আমি আছি, নদী আছে, ঘাট আছে, টোটো আছে, কিন্তু আমার জীবনে কোনো নারী নেই।

শ্রীরামপুরের ঘাটে কিছুক্ষণ বসে ফিরতি পথে সে উত্তরপাড়ার কাছেই একটি অপেক্ষাকৃত নির্জন ঘাটের একধারে গিয়ে বসল। গোধূলি রাঙা আলো ছড়িয়ে পড়ছে মেঘে মেঘান্তরে। বাসায় ফেরা পাখির ডানার ছায়া পড়েছে প্রবাহমান গঙ্গার জলে। জেলেদের নৌকা ভেসে চলেছে আম পাতার মতো। গঙ্গার মাঝে ভাসছে বয়া। ঘাটের ধারেই একটি প্রাচীন বটবৃক্ষ, তার শাখা প্রশাখা ও ঝুড়ি নিয়ে অতি বৃদ্ধ পিতামহর মতো জেগে রয়েছে। ঘাটে কেউ নেই। পরিমল ঘাটের একধারে বসে চোখ বন্ধ করে মোবাইলে গান শুনতে লাগল। হঠাৎ ঝপাস করে একটা শব্দ হল। চোখ খুলে তাকালো পরিমল। দিনের শেষ আলোয় সে দেখল গঙ্গার জলে কে একজন ঝাঁপ দিয়েছে। যে দিয়েছে সে সম্ভবত সাঁতার জানে না। পরিমল ঘাড় ঘুরিয়ে দেখল ঘাটে আর কেউ আছে কিনা। না, সে মুহূর্তে নেই, মানে কারো সাহায্য নেবার উপায় নেই। সে তাকিয়ে দেখল যে ঝাঁপ দিয়েছে সে ক্রমাগত ভেসে বেরিয়ে যাচ্ছে। আর কাল বিলম্ব না করে মোবাইলটা হ্যান্ডব্যাগে রেখে চটি খুলে পরিমল এক লাফ দিল জলে। খানিকটা সাঁতরে সে যার নাগাল পেল সে এক নারী। পরিমলের অবশ্য তখন সে খেয়াল নেই। সে নারীকে জলে টানতে টানতে ডাঙা এনে তুলল। নারী অজ্ঞান হয়ে গেছে। পরিমল জোরে জোরে নারীর পেটে চাপ দিতে লাগল। নারীর জ্ঞান ফিরল না। তাও মরে গেল নাকি? পরিমল ডেসপারেট হয়ে ফু দিতে লাগল। অবশেষে মিনিট খানেক পর কাশির দমকের সঙ্গে অনেকখানি জল বেরোলো নারীর মুখ থেকে।

0: চোখ মেলে তাকালো নারী। তখন সাঁজের আকাশে অল্প আলো লেগে রয়েছে। সেই মায়াবী আলোয় অদিতি দেখল তার দিকে এক অচেনা পুরুষ তাকিয়ে আছে। সে ধড়মড় করে উঠে বসতে গেল। পুরুষ বলল,
1: আরে আরে তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে, জল খাবেন?
2: না না, আপনি কে?
1: আমি পরিমল তালুকদার। আস্তে উঠুন, আস্তে, হ্যাঁ এইদিকে বসুন। হ্যাঁ,
0: পরিমল অদিতিকে ধরে ঘাটের সিঁড়িতে বসিয়ে দিল। তার টপ পাজামা সব ভিজে সপসপ করছে। অদিতি নদীর জলের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। এই জলেই সে একটু আগে নিজেকে বিসর্জন দিয়েছিল। জীবনের ভার আর সহ্য করতে না পেরে সে জীবন থেকে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু অদিতি তো পালিয়ে যাওয়ার মেয়ে নয়। একটা খসখস শব্দে অদিতি পাশে তাকাল। পরিমল তখন ব্যাগ থেকে শুকনো রুমাল বের করে নির্বিকারভাবে মাথা মুছছে। পরিমলকে দেখে অদিতির মেজাজ হঠাৎ গরম হয়ে গেল।
2: অদ্ভুত লোক তো, বলা নেই কওয়া নেই, আমাকে জল থেকে তুললো। আপনি আমাকে জল থেকে তুললেন কেন? হ্যাঁ
1: কেন, মানে আপনি তো ডুবে যাচ্ছিলেন।
2: তাতে আপনার কি? আমি কি আপনার কেউ হই যে এত উপকার করতে এলেন?
1: একটা মানুষ ডুবে যাচ্ছে, তাকে বাঁচাবো না?
2: না বাঁচাবেন না। আমি কি বলেছিলাম আমাকে বাঁচাতে? বলেছিলাম পরিমল বাবু আমি জলে ঝাঁপ দিচ্ছি, একটু দেখবেন। হ্যাঁ বলেছিলাম।
1: না বলেননি, কিন্তু
2: কিসের কিন্তু? এত কিন্তুর কি আছে?
1: যা বাবা, কিন্তু মহা আপদ হলো।
2: মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, আপদ আমি নই, আপনি।
1: আমি?
2: হ্যাঁ আপনি, জল থেকে টেনে তুলেছেন, অনুমতি নিয়েছিলেন।
1: হ্যাঁ অনুমতি? আরে আপনি তো তখন অজ্ঞান।
2: অজ্ঞান? অজ্ঞান? খুব সুযোগ নিলেন তাই না?
1: এই দেখুন মিস
2: অদিতি।
1: হ্যাঁ দেখুন মিস অদিতি, আপনার কোনো অনুমতিরই আমার প্রয়োজন নেই, বুঝেছেন তো? আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব, এবং 100 বার করব। আর আপনি যদি 100 বার জলে ঝাঁপ দেন, আমি 100 বার আপনাকে জল থেকে তুলব। ব্যাস, এর জন্য কারোর কোনো পারমিশন আমি নেব না, বুঝে গেছেন?
2: বাবা বাবা বা, আপনি তো খুব তেজ দেখছি। তবে 100 বার শব্দটা না মুদ্রাদশে পরিণত হচ্ছে।
1: হ্যাঁ হয় হোক, 100 বার হোক।
0: পরিমলের কথায় অদিতির হাসি পেল। কেন পেল তা সে নিজেও জানে না। সে হাসি চেপে বলল,
2: যাই হোক থ্যাংকস।
1: চা খাবেন?
2: চলুন।
0: সপসপে ভিজে জামা কাপড়ে দুজনে একটা চায়ের দোকানের বেঞ্চিতে গিয়ে বসল।
1: দাদা বলছি, দুটো বড় দুধ চা দেবেন। আপনি বিস্কুট খাবেন?
2: হ্যাঁ
1: হ্যাঁ, আর দুটো বিস্কুট।
0: চাওয়ালা বিস্কুট আর চা দিয়ে গেল। পরিমল চায়ে চুমুক দিয়ে বলল,
1: বলছি যে লাফ দিলেন কেন?
0: অদিতি চায়ে চুমুক দিয়ে চুপ করে রইল। চায়ের দোকানের আলো অদিতির ভেজা মুখে এসে পড়েছে, ভারী সুন্দর লাগছে তাকে। পরিমল জিজ্ঞেস করল,
1: কি হলো, বলবেন না?
0: বলবি

0: বলবে না ভাবতে ভাবতে অদিতি বলেই ফেলল,
1: গতকাল আমার ব্রেকআপ হয়েছে।
0: পরিমল একটু চুপ করে গেল। তার কি বলা উচিত এখন? সহানুভূতি দেখাবে? সে চায়ে চুমুক দিয়ে একটু হালকা করেই বলল,
2: ব্রেকআপ হলে বুঝি জলে ছাপ দিতে হয়?
1: বোকার মতো কথা বলবেন না তো।
0: পরিমল কোনো কথা বলল না। অদিতির মনে হল কথাটা সে বেশ রূঢ়ভাবেই বলেছে, এটা অভদ্রতা। সে একটু নরম করে বলল,
1: সরি।
2: আমাকে বললেন কিছু?
1: আপনাকেই। কথাটা ওভাবে বলাটা উচিত হয়নি আমার, আপনি প্লিজ কিছু মনে করবেন না।
2: আরে না না, কি যে বলেন, আসলে প্রেম ব্রেকআপ এগুলোর ব্যাপারে না আমি বিশেষ কিছুই জানি না, তাই ঠিক কিভাবে রিয়্যাক্ট করা উচিত সেটাই বুঝতে পারিনি আর কি।
1: প্রেমের ব্যাপারে আপনি কিছু জানেন না কেন?
2: আসলে আমি তো আর প্রেম টেম করিনি কখনো, তাই আর কি।
1: প্রেম করেননি? কত বয়স আপনার?
2: এই 38।
1: বিয়ে?
2: ধুর, প্রেমই হলো না তো বিয়ে।
1: কেন, অ্যারেঞ্জ ম্যারেজও তো হয়।
2: না, সেসবও হয়নি।
1: তাহলে আপনি করেনটা কি?
2: এই ওই কলকাতার একটা ফার্মে অ্যাকাউন্টস এর কাজ করি।
1: আর থাকেন?
2: এই এই উত্তরপাড়ায়। আপনি?
1: আমি একটা রেডিও স্টেশনে কাজ করি।
2: আরে বাস, তাই নাকি, আপনি জকি?
1: রেডিও শোনার অভ্যেস আছে বুঝি।
2: না, আগে ছিল, এখন আর কাজের চাপে হয় না। তা আপনি কি এখানেই?
1: না না না না, আমি গড়িয়ায় থাকি। গতকাল আমার এক বন্ধুর এখানে উঠেছি।
2: চলুন, এবার আপনাকে ছেড়ে দিয়ে আসি।
1: কোথায় ছেড়ে দেবেন?
2: আরে কি মুশকিল, আপনি যেখানে আছেন সেখানে।
1: না না, আমি নিজেই যেতে পারবো।
2: থাক বাবা, অলরেডি যা খেল দেখালেন, এরপর আপনাকে সহজে বিশ্বাস করাটা একটু শক্তই আছে, চলুন।
1: মানে?
2: আরে মানে আবার যদি আপনি গিয়ে ঝাঁপ দেন, সন্ধেবেলা দ্বিতীয়বার আর এই চাপটা আমি নিতে পারবো না, বুঝলেন?
1: বাজে বকবেন না তো, চলুন।
0: অদিতিকে টোটো করে বাড়িতে ছেড়ে দিয়ে পরিমল ফিরে গেল নিজের ঘরে। সুচেষ্মিতা মালতীদিকে পই পই করে বলে গিয়েছিল,
3: মালতীদি, আমি না ফেরত আসা পর্যন্ত তুমি কিন্তু অদিতিদিকে চোখের আড়াল করবে না, কেমন?
4: তুমি কোনো চিন্তাই করো না, আমি সব সময় চোখে রাখবো, সারাক্ষণ খেয়াল রাখবো।
0: কিন্তু আদতে তা হয়নি। সারাক্ষণ চোখে চোখে রাখলেও বিকেলের দিকে মালতীর চোখ লেগে এসেছিল, আর সেই সময়েই বেরিয়ে পড়েছিল অদিতি। মালতী ঘুম থেকে উঠে অদিতিকে দেখতে না পেয়ে ফোন করেছিল সুচিস্মিতাকে।
4: ও দিদিমণি গো, ও দিদিমণি, ও অদিতি দিদিকে কোথাও পাওয়া যাচ্ছে না গো, কোথাও পাওয়া যাচ্ছে না।
5: পাওয়া যাচ্ছে না মানে?
4: আমার একটু একটুখানি চোখ লেগে গেছিল, একটুখানি ঘুম ভেঙে দেখি।
5: বুঝেছি বুঝেছি, ঠিক আছে দাঁড়াও আমি দেখছি।
0: এরপর সুচিস্মিতা অনেকবার ফোন করেছিল অদিতির মোবাইলে, কিন্তু অদিতির মোবাইল তখন সুইচড অফ। সুচিস্মিতা ভয় পেয়ে তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলো। তখনও ফেরেনি অদিতি। পুলিশে খবর দেবে কিনা ভাবছিল সুচিস্মিতা। এমন সময় ভিজে জামা কাপড়ে ফিরল অদিতি।
3: এ কি অদিতিদি, কোথায় গিয়েছিলে তুমি? এসো এসো এসো, আগে কাপড় ছেড়ে নাও।
0: কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে অদিতি গোটা ঘটনাটা সুচিস্মিতাকে বলল। সুচিস্মিতা বলল,
3: কি কাণ্ড করেছো অদিতিদি?
1: আমার না তখন মাথাটা একদম কাজ করছিল না রে, জাস্ট মনে হচ্ছিল জীবনটাকে শেষ করে দিই, টেম্পোরারি ইনসানিটি বলতে পারিস।
3: ভাগ্যিস ওই ভদ্রলোক ওই সময় ছিলেন।
1: হ্যাঁ, উনি না থাকলে।
3: কি নাম বললে যেন?
1: পরিমল।
3: উনি কোথায় থাকেন?
1: আমাকে তো বলল দুটো গলি পরেই নাকি কোনো একটা স্কুলের উল্টো দিকে।
3: ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তা লোকটি কি বিবাহিত?
1: আমি কি করে জানবো এত কিছু? না।
3: সেটাও জেনে নিয়েছো,
1: চুপ কর।
3: আচ্ছা অদিতিদি, একটা কথা বলো তো, তোমার এখন কেমন লাগছে?
1: বেটার, অনেকটাই বেটার। আজ যখন জলে ঝাঁপ দিলাম তখনই রিয়েলাইজ করলাম যে ভুল করেছি, কার জন্য করছি, কেন করছি, জীবনটা কার, আমারই তো বল। নিজের জন্যও তো বাঁচা দরকার, নিজেকে নিয়ে বাঁচা দরকার। ওই ক্রমশ তুলিয়ে যেতে যেতে মনে হলো, কিন্তু সাঁতার জানি না বলে ফিরতেও পারছিলাম না। আর ঠিক তখনই
3: পরিমল বাঁশি বাজিয়ে তোমাকে তুলে আনলো।
1: বাজে বকিস না তো।
0: সুচিস্মিতাকে সেই মুহূর্তে থামিয়ে দেওয়ার চেষ্টা করলেও অদিতির মনের মধ্যে সন্ধের ঘটনাটার তরঙ্গ আন্দোলিত হতে থাকল। তার মাথার মধ্যে ঘুরতে থাকল পরিমলের সেই কথাটা যা তাকে অবাক করেছিল।
2: আপনি যদি 100 বার জলে ঝাঁপ দেন, আমি 100 বার আপনাকে জল থেকে তুলব।
0: অদিতির 29 বছরের জীবনে এই কথাটা নতুন। অন্যদিকে পরিমল তার ঘরে ফিরে গিয়ে থম মেরে বসে রইল। এ কেমন ঘটনা ঘটে গেল তার জীবনে? বলা নেই, কওয়া নেই। তার অস্বস্তির কিনার ঘেঁষে একজন নারী এইভাবে দেখা দিয়ে চলে গেল।
2: আরে কি ভেলকি দেখাচ্ছে জীবন, এসবের মানেটা কি? না, আর ভাবতে পারছি না। উফ, বড় ক্লান্ত লাগছে।
0: পরদিন অদিতি রেডিও স্টেশনে গেল, কাজ করল। এখন সে অনেকটাই নিজেকে গুছিয়ে নিয়েছে। কাজের ফাঁকে একটা অচেনা নম্বর থেকে ফোন এলো।
1: হ্যালো।
2: হ্যাঁ হ্যালো, বলছি যে গঙ্গায় আরেকবার ডুব দিতে গেলেন নাকি?
1: অদ্ভুত তো, খামুকে গঙ্গায় আবার ডুব দিতে যাবো কেন?
2: না কেন যাবেন সেটা তো আমি জানি না, মানে আপনার তো মতিগতি বোঝার উপায় নেই।
1: আমার ক্রাইসিস নিয়ে মশকরা করার জন্য বুঝি আমায় ফোনটা করেছেন? গতকাল আপনাকে আমার নাম্বারটা দেওয়াই উচিত হয়নি।
2: এই রে, না না, ক্ষমা চাইছি প্লিজ, মানে আমি কিন্তু মশকরা করার জন্য কিছু বলিনি অদিতি ম্যাডাম।
1: এমনি অদিতি বলে ডাকতে পারেন, ম্যাডাম বলার দরকার নেই।
2: আচ্ছা বেশ, তা বলছি মানে শরীর রাদার মন এখন কেমন?
1: বেটার।
2: যাক, একটু স্বস্তি পেলাম। আচ্ছা রাখছি তাহলে। হ্যাঁ,
1: আপনি এখন কোথায়, অফিসে?
2: হ্যাঁ, ব্যালেন্স শিট নিয়ে একেবারে হাবুডুবু খাচ্ছি।
1: আমি বাড়ি ফিরে রাতে আপনাকে একটা কল করব।
2: আমাকে?
1: হ্যাঁ, কেন, অসুবিধা আছে বুঝি?
2: না না, কোনো অসুবিধা নেই।
0: ফোন রেখে দিল অদিতি। সুচিস্মিতা পাশ থেকে বলে উঠল,
3: কি গো অদিতিদি, পরিমলের বাঁশি বাজলো বুঝি?
1: আবারই আর কি।
0: সেদিন রাতে অদিতি ফোন করল পরিমলকে।
1: হ্যালো।
2: হ্যাঁ বলুন।
1: বলছি এই শনিবার বিকেলে কি করছেন?
2: কিছুই না,
1: আমি উত্তরপাড়ায় যাব। ওদিকে নাকি নানা মন্দির টন্দির রয়েছে, আপনি আমাকে ঘুরিয়ে দেখাতে পারবেন?
2: মন্দির? হ্যাঁ বলছি, তা আপনি কি একা আসবেন না ওই বন্ধুদের নিয়ে?
1: বন্ধুদের নিয়ে?
2: ও খুব ভালো, হ্যাঁ ঠিক আছে, চলে আসুন।
0: শনিবার বিকেলে অদিতি টোটো থেকে উত্তরপাড়া ফেরিঘাটের সামনে নামল। পরিমল সেখানে দাঁড়িয়েই ছিল। অদিতিকে একলা নামতে দেখে সে বলল,
2: বলছি যে আপনার বন্ধুরা
1: আছে কিন্তু অদৃশ্য।
0: পরিমলের মুখ উজ্জ্বল হয়ে উঠল। অদিতিকে নিয়ে টোটোতে চড়ে সাধুর ঘাট পেরিয়ে চলে গেল 12 মন্দিরের ঘাটে। সেইখানে বিপুলা গঙ্গার সামনে দাঁড়িয়ে সে অদিতিকে জিজ্ঞেস করল,
2: শুনুন না, বলছি যে আপনার খুব কষ্ট হয়েছে তাই না?
1: হ্যাঁ খুব।
2: আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি?
1: করুন।
2: এই ঈশান নামক ছেলেটাকে কি আপনি মানে সারা জীবন একইভাবে ভালোবেসে যাবেন?
1: জানি না, ওর আঘাতটা যেমন সত্য, ওর ভালোবাসাটাও তো তেমনই সত্য ছিল, সেটা কি করে একেবারে ভুলে যেতে পারবো?
2: এটা অবশ্য খানিকটা সময় না গেলে বোঝা যাবে না।
1: কি জানেন তো, আমরা না বহুকাল স্বামী স্ত্রীর

0: মতোই কাটিয়েছি, তাই বোধহয় আকর্ষণটা চলে গেল, কে জানে।
1: না, এটা তো কমার কথা নয়, বরং বেড়ে যাবার কথা।
0: মানে?
1: দেখুন, একজন মানুষের প্রথমে আরেকজনকে ভালো লাগে, তারপর সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়, তারপর আসে আর একটা ধাপ, যখন এই ভালোবাসা অতিক্রম করে সেই ব্যক্তি দুজন একে অপরের নেশা হয়ে ওঠে। আর একবার একে অপরের নেশা হয়ে উঠলে তখন তাদের আলাদা করাটা কিন্তু মুশকিল।
0: আপনি শিওর যে কখনো প্রেম করেননি?
1: হ্যাঁ, 100 বার।
0: আমি বিশ্বাস করি না।
1: আরে অন গড বলছি।
0: তাহলে এত ফিলোসফি আপনি জানলেন কি করে?
1: আমার জীবনে মানে ভালোবাসা হয়নি এটা ঠিক, কিন্তু ভালোবাসা নিয়ে ভেবেছি জানেন তো, এই চারপাশে সহকর্মী বন্ধুদের দেখেছি। আচ্ছা বলছি, আরেকটা কথা জিজ্ঞেস করব।
0: করুন।
1: আমার সঙ্গে আপনি একটু ওই বন্ধুত্ব করবেন, প্রেম টেম নয়, মানে জাস্ট একটু বন্ধুত্ব?
2: পরিমলের গলায় একটা সহজ আন্তরিকতা ছিল যা অদিতিকে আঘাত করল, তার ভেতরের মানুষটার ভেতরে নাড়া দিল। ঈশানের মতো স্মার্ট নয় পরিমল, তার ভেতর নাগরিক চাকচিক্য নেই, কিন্তু একটা সততা রয়েছে। অদিতি বলল,
0: হ্যাঁ।
2: লাফ দিয়ে উঠল পরিমল,
1: আরে দারুণ, তাহলে আজ থেকে আমরা বন্ধু, আর এটাকে আমাদের সেলিব্রেট করা দরকার, চলুন একটু ফুচকা খেয়ে নি।
2: জীবন ঠিক কখন কিভাবে বাঁক নেবে তা মানুষ বোঝে না, কিন্তু যখন নেয় তখন তাকে আর অস্বীকার করার অবকাশটুকুও থাকে না। অদিতি নিজেকে বাধা দিল না। একটি অদ্ভুত ঘটনার ধাক্কায় যে সম্পর্কের সূত্রপাত, সেই সম্পর্ককে সে সহজ মনে গ্রহণ করল। ক্রমে পরিমল আর অদিতির দেখা করা, ফোন করা, ঘুরে বেড়ানো বাড়তে লাগল। পালে যখন বাতাস লাগে নৌকা তখন তর তরিয়ে যায়, কথার পিঠে কথা, হাসির পিঠে হাসি, পরিমল হয়ে উঠল পরিমলদা। সে কখনো পাগল, কখনো অভিভাবক, অদিতি কখনো বান্ধবী, কখনো কর্ত্রী। গভীর রাতের দুঃস্বপ্নের মতো ঈশানের স্মৃতি ক্রমে হালকা হতে শুরু করল অদিতির মনে। পরিমলের মন খোলা হাসির স্পর্শে ঈশান নামক জগদ্দল পাথর নেমে গেল অদিতির বুক থেকে। এখন সে আবার পরিমল বাতাসে মেলে দিতে পারে তার দুটি ডানা, কিন্তু এবার সে আগের চেয়ে বেশি সতর্ক, সে আর ভুল করতে চায় না। এখন আপনি তুমি হয়েছে, মৃদু অধিকার বোধ মাথা চাড়া দিচ্ছে। একদিন বিকেলে উত্তরপাড়া সংলগ্ন গঙ্গার ধারের একটি ঘাটে দাঁড়িয়েছিল অদিতি। সে দাঁড়িয়ে বারবার ঘড়ি দেখছিল আর অধৈর্য হচ্ছিল। এদিকে আকাশে মেঘময়ূর তার মেঘের পেখম বিস্তার করে নৃত্য শুরু করেছে। বাতাসে জলের ঘ্রাণ, অবিন্যস্ত বিদ্যুৎ শিখা, মেঘের শিয়রে আঁকা বাঁকা রেখায় এঁকে যাচ্ছে প্রাগৈতিহাসিক গুহা চিত্র। এমন সময় টোটো থেকে নেমে দৌড়তে দৌড়তে এলো পরিমল।
0: পরিমলদা, এত দেরি হলো কেন? 25 মিনিট ধরে দাঁড়িয়ে আছি আমি।
1: আরে আর বলো না, ফট করে জুতোর শুকতলাটা খুলে গেল, সে কিছুতেই সারানোর লোক পাই না। সেই লেঞ্চে লেঞ্চে ট্রিনিটি বাজারের কাছে একজনকে পেলাম, সেখানে আবার ভিড়।
0: আমার সবসময় পিকুলিয়ার ঘটনা ঘটে পরিমলদা, কখনো জুতোর শুকতলা খুলছে, কখনো ব্যাগের চেন ছিঁড়ে যাচ্ছে, কখনো উল্টো রুটের বাসে উঠে পড়ছো। অদ্ভুত মানুষ তুমি একটা।
1: এই চটে যাও না প্লিজ।
0: চটবো না, চটবো না তো কি?
1: আচ্ছা বলছি, আইসক্রিম খাবে? মাথা ঠান্ডা হবে কিন্তু তাহলে।
0: না, আইসক্রিম খাবো না।
1: তাহলে ফুচকা?
0: না।
1: আচ্ছা ঠিক আছে, চুরমুর?
0: উফ না।
2: হাঁটতে লাগলো অদিতি, পেছনে পেছনে রাগ ভাঙানোর জন্য প্রায় ছুটছে পরিমল।
1: এই অদিতি, আরে শোনো প্লিজ, আরে এত রাগ করতে নেই রে বাবা, এত রাগ করলে কিন্তু আমি একটা কেলেঙ্কারি করবো বলে দিলাম।
2: ঘুরে দাঁড়ালো অদিতি,

0: কেলেঙ্কারি করবে? কি করবে তুমি? হ্যাঁ,
1: আমি কিন্তু একেবারে বৃষ্টি নামিয়ে আনবো।
2: অদিতি আকাশের দিকে তাকালো, আকাশে সজল মেঘ।
0: তুমি বৃষ্টি নামাবে?
1: হ্যাঁ তো, আনাবো তো। আর এই তোমার এই হলুদ সাদা শাড়িটারি কিন্তু ভিজে যাবে, হ্যাঁ, তখন আমাকে দোষ দেবে না, বলে দিলাম।
0: ও, নিজের সময়ের উপর তো বিন্দুমাত্র কোনো কন্ট্রোল নেই, এখন নাকি তুমি মেঘ বৃষ্টি এইসবকে কন্ট্রোল করছো?
1: আলবাত, অবশ্যই করছি। তুচ্ছ সময়কে নিয়ে আমি চিন্তিত নই মোটেই। আমার ব্যাপারটাই হলো মহাজাগতিক, বুঝলে কিনা?
0: মহাজাগতিক?
1: আগে ম্যাডাম।
0: ঠিক আছে, তাহলে আমি এখানেই দাঁড়িয়ে আছি, নামো বৃষ্টি, দেখি তোমার কত ক্ষমতা।
1: এরে খেয়েছে। বৃষ্টি নামাতে বললে তো, এই দেখো দেখো, 1 2 3।
2: আর মরুন, ঠিক সেই সময়ে নামলো অঝোর ধারায় বৃষ্টি। অদিতি হতবাক, পরিমল নিজেও ভয়ঙ্কর বিস্মিত। এ কি কাণ্ড ঘটলো রে বাবা, এ তো ম্যাজিক, অবিশ্বাস্য, এবার হয় নাকি? কিন্তু হয়েছে তো। দুজনে হাসছে, খিলখিল করে হাসছে। অদিতি ভিজছে, অদিতির শাড়ি ভিজছে, পরিমল ভিজছে। তারা দুজনেই বৃষ্টির মধ্যে হাঁটতে লাগল। আজ আকাশে আকাশে মেঘ, বাতাসে বাতাসে নৃত্য। পৃথিবী আজ জল রঙে এক অভাবনীয় ছবি এঁকে চলেছে। সেদিন সন্ধ্যাবেলায় পরিমল অদিতিকে বলল,
1: এই শোনো না।
0: কি হলো?
1: বলছি, আমাকে একটা চিমটি কাটবে।
0: চিমটি কাটবো? হঠাৎ চিমটি কাটতে যাব কেন?
1: ও, বড় প্রশ্ন করো, কাটো না একটা।
0: তবে রে,
2: এই বলে অদিতি জোরসে একটা চিমটি কাটলো পরিমলকে।
1: উফ, আরে অত জোরে নয়, আরে বাপরে, হাত চলে গেল একবারে, বাপরে। আরে চিমটি কাটতে বলেছি, খিমচতে তো বলিনি। উফ,
0: বেশ করেছি, খিমচেছি, আবার খিমচে দেব।
1: এই না না, থাক থাক থাক, হয়েছে, মানে আমি স্বপ্ন দেখছি না, এটা বাস্তব, এটা ঘটছে, তাই তো?
0: মানে কি পাগলের মতো বলছো বলো তো?
1: আরে বলছি যে, মানে অদিতি, এই যে তোমার পাশে বসে হঠাৎ আমার মনে হলো, এটা স্বপ্ন নয় তো, মানে আমি ঘুমিয়ে নেই তো।
0: তা কি দেখলে?
1: না ম্যাডাম, দেখলাম যে আমি জাগ্রত, আমি জেগেই আছি। উফ, আমি ভাবতে পারছি না, মানে এই সমস্ত আমার সঙ্গে ঘটছে। হ্যাঁ,
0: আমি কিন্তু এবার উঠে যাব।
1: আচ্ছা তাই নাকি, দাঁড়া ব্যাটা, দেখাচ্ছি এবার, আমাকে খিমচো না, তাই না?
0: কি হচ্ছে, আমি কিন্তু পুলিশে খবর দেবো এবার।
1: ঠিক আছে, কুছ পরোয়া নেই,
0: ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি।
2: এইভাবে কেটে গেল মাস ছয়েক। পরিমলের সঙ্গে অদিতির অলিখিত প্রেমের সম্পর্ক যেন প্রেমের কবিতার মতো এক অপরূপ ছন্দে ঘুরে চলেছে। পরিমলও বলেনি ভালোবাসি, অদিতিও বলেনি, কিন্তু তারা একে অপরের কাছে সহজ, গভীর প্রেমে মগ্ন।
1: বেরোবো?
0: 15 মিনিটে বেরো, আমি জাস্ট দুটো কাজ সেরে নিই, তারপর বেরোচ্ছি।
2: ডিসেম্বর মাস, দক্ষিণবঙ্গে এবার ঠান্ডা ভালোই। সন্ধে হলেই ঝরা পাতার একটা গন্ধ ভেসে বেড়ায় শীতল বাতাসে। এমনই এক শীতের সন্ধেবেলা পরিমলের সঙ্গে দেখা করার জন্যে অদিতি অফিস থেকে বেরোল। ব্যাগ গুছিয়ে রেডিও স্টেশন থেকে বেরিয়েই অদিতি ভূত দেখার মতো চমকে উঠল। তার সামনে দাঁড়িয়ে আছে ঈশান। মুহূর্তের জন্যে তার মাথাটা গুলিয়ে গেল। ঈশান বলল,
3: কি খবর, কেমন আছিস?
0: ভালো।
3: চা খাবি? তোকে কিছু কথা বলা রয়েছে আমার। শোন,
0: সরে দাঁড়া।
3: তুই কি এখনো আমার উপর রেগে? শোন না, আসলে সেদিন আমি একটা ভুল করে ফেলেছিলাম, তোকে কথাটা ওইভাবে বলা আমার উচিত হয়নি। আই এম সরি, রিয়েলি সরি।
0: তুই কি এই কথাটা বলার জন্য এসেছিস?
3: হ্যাঁ।

0: কিন্তু আরো একটা কথা আছে।
1: কি কথা?
0: দেবপ্রিয়া আমাকে ছেড়ে চলে গেছে।
1: চলে গেছে মানে?
0: প্রবীর নামে একটি ছেলের সাথে ওর সম্পর্ক তৈরি হয়েছে, ওরা দুজনেই মুম্বাইতে চাকরি নিয়ে চলে যাচ্ছে। আমার সঙ্গে ওর সম্পর্কটা আর নেই।
1: ও
0: অদিতি, অদিতি, আমরা কি আবার আমাদের সম্পর্কটাকে নতুন করে শুরু করতে পারি না? আমার দিকে তাকা না। আমি মানছি যে আমার ভুল হয়েছে, খুব বড় ভুল, আমি বুঝতে পারিনি, আমি তোর সঙ্গে খুব বড় অন্যায় করেছি, কিন্তু কিন্তু তুই কি আমাকে ক্ষমা করবি না, ক্ষমা করতে পারবি না? আচ্ছা আচ্ছা, তোর মনে আছে সেই যখন আমরা ব্যারাকপুরে গঙ্গার ধারে গিয়েছিলাম আর হঠাৎ একটা খ্যাপা ষাঁড় আমাদের দিকে তেড়ে এলো, তুই কি ভীষণ ভয় পেয়ে আমার হাতটা চেপে ধরেছিলি, মনে আছে? কি রে, কিছু একটা বল না, আমি তো তোরই ঈশান, বল, আমাদের আমাদের এত বছরের সম্পর্ক এই 6-7 মাসের জন্য মিথ্যে হয়ে যাবে।
2: অদিতি জানে না সে কি বলবে। পুরনো ক্ষতটা যেন আবার জেগে উঠেছে আর তার ফাটল দিয়ে গল গল করে বেরিয়ে আসছে বহুকালের চাপা আবেগ। ঈশানের প্রতি তার টান কি একেবারে মুছে গেছে? যায়নি তো। ঈশানের সঙ্গে কত স্মৃতি তার, সেসব কি একেবারে ভুলে যেতে পেরেছে অদিতি? না তো, পারেনি। আজ ঈশানের ডাক এসেছে, অদিতির বুক কাঁপছে। অন্যদিকে ধর্মতলায় ট্রাম ডিপোর চায়ের দোকানে অদিতির জন্য অপেক্ষা করছে পরিমল।
3: দাদা, একটা লিকার চা দিন তো, হালকা চিনি দিয়ে দেবেন। হ্যাঁ,
4: কি কেসটা হলো? অদিতি তো এখন এলো না, প্রায় 20 মিনিট হয়ে গেল, আর এত দেরিও তো করে না, ফোনটাও সুইচড অফ বলছে, লাস্ট মোমেন্টে কাজ এসে গেল নাকি? একবার কি ওর অফিসে চলে যাব, যাওয়াটা ঠিক হবে, কখনো তো যাইনি, কি করা উচিত আমার, একবার ঘুরেই আসে।
2: বাসে করে রেডিও স্টেশনের দিকে রওনা দিল পরিমল। লেকের দিকে অদিতিদের অফিস। রাসবিহারীতে নেমে সে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছলো রেডিও স্টেশনের কাছে, আর ঠিক সেই সময় সে দেখতে পেল এক পুরুষের সঙ্গে একটা অ্যাপ ক্যাবে উঠে গেল অদিতি। পরিমল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
4: অদিতি, অদিতি কার সঙ্গে চলে গেল, কে ওটা?
2: পরিমলের বুক হঠাৎ একরাশ কালো মেঘে ঢেকে গেল, সেখানে বাজ পড়তে লাগল। সে অদিতির নম্বরে ফোন করল, ফোন বন্ধ। কেন? অদিতি কিছু জানতে দিতে চায় না বোধ হয়, কিন্তু সে যে আসবে না এ কথাও সে জানাল না। আর দাঁড়াল না পরিমল, সে মেট্রোতে উঠে পড়ল। তার মাথা ঝনঝন করছে, কোথাও যেন একটা সর্বনাশ ঘটে গেছে। কি এক অজানা ভয়ে পরিমলের হাত কাঁপতে লাগল। সে আর মোবাইলের দিকে তাকাতেই চায় না, সে নিজের মোবাইল বন্ধ করে দিল। কালীঘাট, যতীনদাস পার্ক, নেতাজি ভবন, রবীন্দ্র সদন পেরিয়ে পাতাল রেল ছুটল দক্ষিণেশ্বরের দিকে। অন্যদিকে অদিতিকে নিয়ে ঈশান গিয়ে বসল একটা রেস্তোরাঁতে।
0: অদিতি প্লিজ, আমি তোকে অনুরোধ করছি, আমাকে আর একটা সুযোগ দে। দেখ, একটা সম্পর্কে তো এরকম দিন আসি, আসতেই পারে, কিন্তু তাই বলে আমাদের এতদিনের এত হাসি কান্না সবটাই কি মিথ্যা হয়ে যেতে পারে? আজকে আজকে যত রাতই হোক, তোর কাছ থেকে হ্যাঁ না শুনে আমি কিন্তু ফিরছি না।
2: ঈশানের মুখে যত রাতই হোক কথাটা শুনেই অদিতির খেয়াল হলো,
1: কটা বাজে এখন?
2: ঘড়িতে দেখাচ্ছে রাত 8:35। তার 7:30 সময় পরিমলের সঙ্গে দেখা করার কথা ছিল। চমকে উঠল অদিতি, সে ভুলে গেছে। সে ভেবেছিল পরিমলকে মেসেজ করে দেবে, আজ সে একটা কাজে আটকে পড়েছে, যেতে পারবে না, কিন্তু মেসেজ করতে ভুলে গেছে। সে ঈশানের সঙ্গে কথা বলার জন্যে মোবাইল বন্ধ রেখেছিল, পরে আর সুইচ অন করেনি।

0: এই রে, পরিমলদা কি এখনো ওখানেই দাঁড়িয়ে আছে নাকি?
1: অদিতি তাড়াতাড়ি মোবাইল খুলল। পরিমলের 7টা মিসড কল দেখাচ্ছে। সে তাড়াতাড়ি পরিমলের মোবাইলে ফোন করল। পরিমলের মোবাইল এখন আউট অফ রিচ। অদিতি চটপট একটা মেসেজ করে রাখল,
0: পরিমলদা আজ না একটা অন্য কাজে একটু আটকে গেছি, তুমি বাড়ি চলে যাও, আমি রাতে তোমায় ফোন করছি। ভেরি সরি, অনেক আগেই মেসেজটা করে দেওয়া উচিত ছিল।
2: কাকে মেসেজ করছিস?
0: তার কৈফিয়ত তো তোকে দেব না।
2: না না, তা নয়। আচ্ছা ছাড়, বলছি যে কাল সন্ধ্যেবেলা কি আমি তোর অফিসে আবার আসবো? বাইরে কোথাও খেতে পারি আজকের মতো?
0: না, দরকার হবে না। আচ্ছা ঈশান, একটা প্রশ্নের জবাব দিবি আমায়?
2: বল।
0: দেবপ্রিয়া না চলে গেলে কি তুই আমার কাছে ফিরে আসতি?
2: দেখ, ব্যাপারটাকে ওভাবে দেখিস না।
0: আমার প্রশ্নের উত্তরটা দে ঈশান, হ্যাঁ না না।
2: আচ্ছা শোন, আমার কথা শোন
0: ঈশান, আমি না তোর কোনো কথা শুনবো না, তুই আমাকে উত্তরটা দে।
2: তুই একটা কথা বলতো আমায়, তুই কোন পরিমল তালুকদার নামক লোকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস?
1: চমকে উঠল অদিতি।
0: হ্যাঁ বেড়াচ্ছি, তোকে কে বলল?
2: সব খোঁজ খবর রাখতে হয় বুঝলি। ইউ ডিজার্ভ সামবডি বেটার অদিতি মিত্র, ওই লোকটাকে কাটিয়ে দে, চল আমরা নতুন করে সব শুরু করি।
1: অদিতি কোনো প্রতিক্রিয়া দেখালো না, সে শুধু দেখছিল যে তার সামনে আত্মগরিমা আর অহংকারে ফুটন্ত এক যুবক আগুন লাগা ঝাউ গাছের মতো অন্ধকারে দুলছে।
0: ঈশান এবার উঠব, দেরি হয়ে গেছে।
2: আরে চাপ নিচ্ছিস কেন, আমি তোকে ছেড়ে দেব।
0: না রে, আমি চলি, আমার দেরি হয়ে যাচ্ছে।
1: অদিতি বেরিয়ে এলো রেস্তোরাঁ থেকে। বাড়ি ফিরে এসে মোবাইল চেক করলো,
0: এখনো মেসেজ ডেলিভার্ড হয়নি, কি ব্যাপার?
1: অদিতি বেশ কয়েকবার পরিমলকে ফোন করলো।
0: কি রে বাবা, এতক্ষণ ধরে সুইচ অফ কেন, ধুর।
1: সে রাত্রে আরো কয়েকবার ফোন করার চেষ্টা করলো অদিতি, কিন্তু পরিমলের ফোন পাওয়া গেল না। পরদিন সকালে উঠেই ফোন চেক করলো অদিতি।
0: আশ্চর্য, এখনো মেসেজ ডেলিভার্ড হয়নি, অদ্ভুত লোক একটা, নিশ্চয়ই মোবাইলে চার্জ টার্জ দিতে ভুলে গেছে।
1: অদিতি তাও মেসেজ করতে লাগল।
0: ও পরিমলদা, কোথায় তুমি, কি গো ফোন পাচ্ছি না কেন, তোমাকে অনেক কথা বলার আছে, আজ দেখা করা যায়, আমাকে জানাও।
1: রেডিও স্টেশনে পৌঁছেও অদিতি দেখল যে মেসেজ ডেলিভার্ড হয়নি। সে বারবার ফোন করতে লাগল, কিন্তু তাও পরিমলের ফোন আনরিচেবল।
3: The number you are trying to call is currently not reachable. Please try again later.
1: অদিতি আবার মেসেজ করল।
0: কি ব্যাপার বলো তো, কোথায় তুমি, মেসেজ পাওয়া মাত্র আমাকে একটা কল করো।
1: অদিতির অফিসে সেদিন ছিল কাজের চাপ, বেশ দৌড়দৌড়ি করে কাজ করতে হচ্ছিল। বিকেলের দিকে আবার মোবাইল চেক করে অদিতি দেখল,
0: এ কি রে বাবা, এখনো মোবাইল খোলেনি, পরিমলদার মোবাইল চুরি চুরি হয়ে গেল নাকি? ওই লোকটার পক্ষে সবই সম্ভব, সবসময় তো যতরাজের উল্টো পাল্টা কাজ, মেসেজ করে রাখি। এই যে পরিমল বাবু, কি খবর আপনার, কোথায় ডুব দিলেন, কাল ঠিক সময় মেসেজ করিনি বলে রেগে আছেন, কি হলো, কিছু একটা বলুন, এত রাগ ভালো নয় কিন্তু।
1: সেদিন বিকেলে পরিমল নিজেকে অফিসের কাজে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার মন ছিল অস্থির, অশান্ত। সে আর মোবাইল খুলবে না কয়েকদিন। তার মাথায় বার বার ঘুরছিল একটাই কথা,
4: অদিতির জীবনে একজন পুরুষ এসেছে যার কথা সে আমাকে জানায়নি, কিন্তু কেন জানায়নি, গোপন রাখতে চায় বলে। আর গতকাল আমার তোদের অফিসে যাওয়ার কথাও ছিল না, না গেলে জানতেও পারতাম না অদিতি কি ওই পুরুষটার

0: তুমি তো দেখা সাক্ষাৎ করে, আমাকে তো কখনো বলেনি। কেন গোপন রাখতে চেয়েছে সে? কেন? নিজেকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো। তার উত্তর কি তোমার জানা নেই? অদিতি তোমাকে বন্ধু হিসাবে পছন্দ করে, প্রেমিক হিসাবে নয়। তাই সে অন্য পুরুষের সঙ্গে মিশছে, আর সেই কথা সে তোমাকে গোপন করে গেছে। তুমি শুধু অদিতির বন্ধু বুঝলে, প্রেমিক নও। এটা বুঝতে এখন এত সময় লাগছে।
1: কাজ থামিয়ে গভীর চিন্তায় ডুবেছিল পরিমল। সহকর্মী অম্লান এসে তাকে জানালো,
2: পরিমলদা তোমার সঙ্গে একজন দেখা করতে এসছে।
0: আমার সঙ্গে?
2: হ্যাঁ, রিসেপশন থেকে বলল কোনো এক মিস্টার চ্যাটার্জি তোমাকে খুঁজছে।
0: আমাকে আবার কে খুঁজবে?
1: খানিকটা কৌতূহলী হয়েই উঠে গেল পরিমল। গিয়ে দেখল রিসেপশনে বসে আছে এক সুদর্শন যুবক। সে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল,
3: আপনি পরিমল?
0: হ্যাঁ বলুন।
3: আপনার সঙ্গে একটু দরকার ছিল, বাইরে যাওয়া যাবে?
1: পরিমলদের অফিসের বাইরেই একটা ছোট্ট সুন্দর লবি রয়েছে, সেইখানে বেরিয়ে এলো পরিমল। যুবক বলল,
3: আমি ঈশান চ্যাটার্জি।
0: কে?
3: ঈশান চ্যাটার্জি। আমার নামটা বোধহয় আপনি অদিতির কাছে শুনে থাকবেন, আমাদের দীর্ঘদিনের সম্পর্ক ছিল।
0: হ্যাঁ শুনেছি, কিন্তু আপনি এখানে কি করে?
3: এখনকার দিনে কোনো কিছু খুঁজে বের করা খুব শক্ত কাজ কি? ভাবছেন গোয়েন্দা লাগিয়েছি কি না? না না, সেসব নয়। আরে আপনার সোশ্যাল মিডিয়াতেই তো রয়েছে আপনি কোথায় কাজ করেন, সেটা দেখে খুঁজে চলে এলাম।
0: ও আচ্ছা, সে না হয় হলো, কিন্তু আমার সঙ্গে যে অদিতির পরিচয় রয়েছে সেটা আপনাকে কে বলল?
3: হ্যাঁ,
1: পরিমলের এবার আর বুঝতে অসুবিধা হলো না যে গতকাল সন্ধ্যায় সে অদিতিকে কার সঙ্গে অ্যাপ ক্যাবে উঠতে দেখেছে। কিন্তু ঈশান অদিতির জীবনে ফিরল কবে? অদিতি তো ঈশানের কথা তাকে কিছু বলেনি। ঈশানের ব্যাপারটা অদিতি গোপন করল তাহলে? কেন করল? ঈশান বলে চলল,
3: পরিমল আপনি নিশ্চয়ই জানেন যে মাস ছয়েক আগে আমার সঙ্গে ব্রেকআপ হয়। মানে ঠিক ব্রেকআপ নয়, আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি আবার ওর সঙ্গে সম্পর্কে ফিরতে চাই।
0: তো এতে আমি কি করতে পারি?
3: আপনি কিছু করতে পারেন বলেই তো আপনার কাছে এসেছি, না হলে আর আমার সময় নষ্ট করে আসবো কেন বলুন? ওকে আপনি ছেড়ে দিন। হ্যাঁ, অদিতি হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, কিন্তু আপনার তরফ থেকে আপনি যদি কাইন্ডলি ব্যাপারটা নিয়ে আর না এগোন তাহলেই আর সমস্যা থাকে না।
0: দেখুন, আপনার সঙ্গে অদিতির অনেক দিনের সম্পর্ক, আমার সঙ্গে কয়েক মাসের। আপনি যখন ওর জীবনে ফিরে এসেছেন তখন আর আমার কোনো প্রয়োজন নেই অদিতির জীবনে।
3: না না, এই ভুলটা করবেন না। অদিতির মনে যে আপনি বিশেষ একটা জায়গা করে নিয়েছেন তা আমি কাল ওর চোখ মুখ দেখেই বুঝেছি, সেই জন্যই আমি আপনার কাছে এসেছি। আপনি যদি নিজেকে সরিয়ে নেন তাহলে আর চিন্তার কিছু থাকে না।
0: কিন্তু এভাবে?
3: না না, এভাবে না, ফ্রিতে বলছি না। আপনি একটা যে কোনো অ্যামাউন্ট চেয়ে নিতে পারেন, 5,000, 7,000, এনিথিং, আমি এক্ষুনি ট্রান্সফার করে দিচ্ছি।
1: ঈশানের কথায় পরিমল স্তব্ধ হয়ে গেল। কি বলছে এই যুবক? টাকা? সে অদিতির সঙ্গে যোগাযোগ ছিন্ন করার জন্যে টাকা নেবে? অসম্ভব। পরিমল চোয়াল শক্ত করে শান্ত গলায় বলল,
0: আপনাকে কিছু দিতে হবে না ঈশান, আমি সরে যাচ্ছি।
3: থ্যাংক ইউ পরিমল, থ্যাংক ইউ সো মাচ। আপনি ভালো থাকুন, হ্যাঁ আমি আসি।
1: ঈশান চলে গেল, পরিমলের গা গুলিয়ে উঠল। তার মনে হলো চোখের সামনে সে অন্ধকার দেখছে। এ কেমন প্রতিশ্রুতি দিল সে? কেনই বা দিল? তার মাথা কাজ করছে না। অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বেরিয়ে পড়ল।
0: ভাই অম্লান, আমার শরীরটা একদম ভালো লাগছে না রে।
2: কি হয়েছে পরিমলদা?
0: একটু জোর জোর লাগছে, আমি আজ বেরিয়ে যাচ্ছি। তুমি শিকদার স্যারকে একটু বলে দিও প্লিজ। হ্যাঁ।
2: না না ঠিক আছে, তুমি চাপ নিও না, বেরিয়ে পড়ো, আমি বলে দিচ্ছি।

0: সেদিন সন্ধে থেকে পরিমলকে কয়েক লক্ষবার ফোন করল অদিতি, মেসেজ করল, কিন্তু পরিমলের ফোন সুইচ অফ। অদিতি ঠিক করল,
1: এনাফ ইজ এনাফ, আমি কাল পরিমলদার অফিসে যাব। সারাক্ষণ ফোন বন্ধ করে রেখে দিয়েছে লোকটা। তুলকালাম যদি আমি না বাঁধিয়েছি তো আমার নাম অদিতি নয়, চতুরাচ্যের ন্যাক আমি।
0: পরদিন শো শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল অদিতি। পরিমলের অফিসে গিয়ে তার খোঁজ করাতে তার সহকর্মীদের মধ্যে বেশ হইচই পড়ে গেল।
2: পরিমলদার খোঁজে একজন সুন্দরী এসেছে, দেখেছিস?
3: তাই নাকি, কই দেখি।
4: পরিমলদা যে ডুবে ডুবে জল খাচ্ছে তা তো বলেনি।
2: আরে পুরো চেপে গেছে বুঝলি।
3: আরে শোন,
4: কি হলো রে?
2: আরে এই মেয়েটা তো রেডিও জকি রে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, মাঝে মধ্যে এর শো শুনেছি। আরে জিও, পরিমলদা শেষে রেডিও জকির সঙ্গে প্রেম করছে, জিও।
0: ইতিমধ্যে অম্লান রিসেপশনে গিয়ে অদিতির সঙ্গে দেখা করল।
5: হ্যাঁ বলুন।
1: বলছি যে পরিমলদার সঙ্গে দেখা করা যাবে?
5: না মানে পরিমলদা তো আজকে আসেনি, ওর শরীরটা বোধহয় ঠিক নেই।
1: শরীর খারাপ কবে থেকে?
5: ওই গতকালই অফিসে শরীর খারাপ হয়, তাড়াতাড়ি চলেও গেল, আজ বোধহয় একটু রেস্ট নিচ্ছে।
1: তাই নাকি?
5: আপনি ওকে মোবাইলে ট্রাই করুন না।
1: না মোবাইলটা না সুইচড অফ রয়েছে গতকাল থেকেই, তাই পাচ্ছি না।
5: তাই কই দেখি তো।
0: অম্লান পকেট থেকে মোবাইল বের করে পরিমলকে ফোন করল।
6: জিস নাম্বার সে আপ সম্পর্ক করনা চাহতে হ্যায় ভহ আভি সুইচড অফ হ্যায়।
5: হ্যাঁ মোবাইলটা তো বন্ধই রয়েছে।
1: ঠিক আছে আমি তাহলে আজ আসি।
5: এক সেকেন্ড, মানে আপনাকে বলা উচিত হবে কি না জানি না।
1: কি বলুন তো?
5: আসলে কাল একজন অল্প বয়সী ভদ্রলোক এসেছিলেন পরিমলদার কাছে, তার সঙ্গে পরিমলদার কি সব কথাও হয়, তারপরেই না পরিমলদা অসুস্থ হয়ে পড়ে। না মানে আমি জানি না সেটার সঙ্গে পরিমলদার অসুস্থতার কোনো যোগ আছে কি না, নাও হতে পারে।
1: কে এসেছিল তার নামটা জানেন?
5: কি যেন সাম চ্যাটার্জি।
1: চ্যাটার্জি নামটা জানেন?
5: দাঁড়ান, আমাদের ভিজিটার্স বুকে লেখা থাকবে।
0: অম্লান রিসেপশনিস্টের কাছ থেকে ভিজিটার্স বুকটা নিয়ে খুঁজে বের করল নামটা।
5: এই তো ঈশান চ্যাটার্জি, ইনি এসেছিলেন।
0: ঈশানের নামটা শুনে অদিতির চোখটা দপ করে জ্বলে উঠল। অম্লান সেটা লক্ষ্য করল। অদিতি বলল,
1: আপনাকে অনেক ধন্যবাদ অম্লান বাবু, আমি আজ আসি। হ্যাঁ
0: পরিমলের অফিস থেকে বেরিয়ে কাল বিলম্ব না করে মেট্রোয় চেপে দক্ষিণেশ্বরে নেমে উত্তরপাড়ার পরিমলের ফ্ল্যাটে গিয়ে পৌঁছল অদিতি। ঘর বাইরে থেকে তালা দেওয়া। অদিতি বাড়িওয়ালা সুরঞ্জন বসাকের সঙ্গে কথা বলল। সুরঞ্জনবাবু মধ্য বয়স্ক, তিনি বললেন,
7: আরে পরিমলবাবু তো হাসপাতালে ভর্তি হয়েছেন।
1: হাসপাতালে? সে কি কি হয়েছে?
7: আর বলবেন না, কাল এই গলির মোড়ে ওই চায়ের দোকানটা থেকে চা খেয়ে ফিরতে গিয়ে হঠাৎ কোল্যাপস করেছে, একদম সেন্সলেস। তা পাড়ার লোকজনই ধরাধরি করে ওকে আমাদের সরকারি হাসপাতালে নিয়ে এসেছে। আমি তো সকালেই গিয়ে একবার দেখেও এলুম, স্যালাইন চলছে। নার্স বলল যে সুগার প্রেশার ফল করেছিল, কোনো একটা স্ট্রেস চলছিল হয়তো। এখন তো চাকরি বাকরিতে যা চাপ, এই আছে এই নেই, কি আর বলি।
1: আচ্ছা এই হাসপাতালটা কোন দিকে?
7: আপনি ওই রিক্সাটাই যান, ওকে বলুন ও নিয়ে যাবে, খুব একটা বেশি দূর নয়। কিন্তু এখন গেলে আপনি কি আর দেখা করতে পারবেন? ভিজিটিং আওয়ার্স তো বোধ হয় ওই 5টা থেকে 6টা পর্যন্ত।
1: আচ্ছা আমি তাও একবার যাই।
7: বাই দ্য ওয়ে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি বোধ হয় এই প্রথম এলেন।
1: হ্যাঁ আমি ওর বন্ধু হই।
7: বন্ধু, বাহ খুব ভালো কথা, তা দেরি করবেন না, তাড়াতাড়ি যান।
1: হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ।
7: আরে না না ধন্যবাদ কিসের, পরিমল ঠিক হয়ে উঠলেই খানিকটা শান্তি পাই। এত বছর ধরে আমার এখানে পিজি রয়েছে, কোনো দিন একটুও সমস্যা হয়নি, খুব ভালো ছেলে। যান, পারলে দেখা করে নিন।
0: অদিতি দ্রুত একটা সাইকেল রিকশায় উঠে হাসপাতালে গিয়ে পৌঁছল। অনেক কাকুতি মিনতি করে সে পরিমলের বেডের কাছে গেল, কিন্তু পরিমল ঘুমোচ্ছে। অদিতি চুপ করে তাকিয়ে রইল পরিমলের দিকে। ক্লান্ত নিদ্রামগ্ন পরিমল ঈশানুকে কি বলেছে, ভয় দেখিয়েছে? অদিতির মাথাটা দাউ দাউ করে জ্বলে উঠল। হাসপাতাল থেকে বেরিয়ে সে সুচিস্মিতাকে ফোন করল।
1: সুচি শোন, আমি তোদের উত্তরপাড়ায় এসেছি।
8: তাই নাকি?
1: হ্যাঁ, আসলে পরিমল দা না হসপিটালাইজড।
8: সে কি কি হয়েছে?
1: স্ট্রেসড আউট হয়ে কোল্যাপস করেছিল কাল, পাড়ার লোকেরাই নিয়ে গেছে। তা শোন না, একটা রিকোয়েস্ট আছে।
8: আরে বাবা, রিকোয়েস্টের কি আছে বলো না।
1: বলছি যে আজ রাতটা তোর বাড়িতে থাকা যাবে রে?
8: হ্যাঁ, কেন যাবে না, এ আবার কি কথা। তবে হ্যাঁ, বাবা মা কিন্তু আছে।
1: হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধে নেই।
8: ঠিক আছে, আমি এই জাস্ট বেরোচ্ছি, ঘন্টা দেড়েক লাগবে বুঝলে।
1: কোনো তাড়া নেই, তুই আয়, আমি এখানেই রয়েছি।
0: সে রাতটা সুচিস্মিতার বাড়িতেই কাটালো অদিতি। পরদিন সকালেই সে হাসপাতালে পৌঁছল ভিজিটিং আওয়ার্সে। পরিমলের বেডের কাছে গিয়ে দেখল সে উঠে বসেছে।
1: তোমার ব্যাপারটা কি পরিমলদা, এসব কি হচ্ছে?
0: অদিতিকে পরিমল আশা করেনি, সে চমকে উঠল।
1: কি হলো, এমন ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে আছো কেন? আমি কি ভূত? আমি তোমার অদিতি।
0: তোমার অদিতি, এই কথাটা পরিমলের হৃদয়ের ঝুঁটি ধরে যেন নাড়িয়ে দিল। অদিতি এমন কথা এই প্রথমবার বলল।
1: কি হলো, চুপ করে কেন, শরীর এখন কেমন?
9: ভালো।
1: হাসপাতাল থেকে বেরো, তোমার হচ্ছে।
9: আরে কি হচ্ছে কি, এ আবার কেমন কথা?
1: হ্যাঁ এমনই কথা, এটাই করা উচিত তোমার সঙ্গে। ফোনটা বন্ধ করে রেখেছো কেন বলো তো?
9: না আসলে।
1: কি আসলে? হ্যাঁ কি আসলে, রাগ দেখানো হচ্ছে? রাগ দেখানো বের করছি।
0: পরিমল অবাক হয়ে অদিতিকে দেখছে। অদিতি যেন একেবারে দুকুল প্লাবী বাঁধ ভাঙা নদী। অদিতির এই রূপ সে পূর্বে কখনো দেখেনি। কথা বলতে বলতে অদিতি উঠে গেল। রাউন্ডে ডাক্তার এসেছেন, তার সঙ্গে কথা বলে নিল। ফিরে এসে বলল,
1: ডাক্তারবাবু বললেন কাল সকালে ছেড়ে দেবেন। তোমার মোবাইলটা কোথায় গো দেখি।
0: বালিশের তলা থেকে মোবাইলটা বের করল পরিমল। অদিতি ছোঁ মেরে সেটা নিয়ে নিল, নিয়ে সুইচ অন করে বলল,
1: যদি এই মোবাইল আর বন্ধ হয় তাহলে তোমার কি হাল করব দেখে নিও, হাড়গোর না আস্ত থাকবে না। এখন আমি অফিস যাচ্ছি, ফোন করব, তুলবে, বুঝেছ?
0: হতবুদ্ধি হয়ে যাওয়া পরিমল পুতুলের মতো ঘাড় নাড়ল। অদিতি হেসে বেরিয়ে গেল। সারাদিন রেডিও স্টেশনের নানা কাজ সেরে সন্ধেবেলা অদিতি নেমেছিল চা খেতে। আজ সে সুচিস্মিতার সঙ্গেই উত্তরপাড়ায় ফিরবে। সুচিস্মিতা কয়েকটা কাজ শেষ করছে, সেই ফাঁকে নেমে এসেছিল সে। অদিতি নিচে নেমেই দেখতে পেল ঈশান দাঁড়িয়ে।
10: কি ব্যাপার, কালকে ফোন করলাম, মেসেজ করলাম, কোনো উত্তর দিলি না, আজকেও করলাম, কিছু রেসপন্ড করছিস না, হোয়াটস দ্য ম্যাটার? আজকে তো ডিনারে যাবো বলেছিলাম।
1: না ঈশান, আমি ডিনারে যাবো না।
10: কেন?
1: তুই পরিমলদার অফিসে গিয়েছিলি?
10: বাবা, সে খবরও পৌঁছে গেছে? হ্যাঁ গিয়েছিলাম তো।
1: কি বলেছিস তুই পরিমলদাকে? হ্যাঁ কি বলেছিস?
10: বাবা খুব দরদ দেখছি, দুদিনের চেনা পরিচিত লোকের প্রতি এত দরদ?
1: হ্যাঁ দরদ, তাতে কি, কি বলেছিস তুই?
10: বলেছি যে তোর জীবন থেকে সরে যেতে।
1: পরিমলদা কি বললো?
10: সে তো তখন ভালো মানুষের মতো বললো, হ্যাঁ সরে যাবো, ইনফ্যাক্ট আমি তো ফ্রি ডিলও চাই। তুই তো আমাকে জানিস, আমি খুব ফেয়ার অ্যান্ড নিউট্রাল, আই অফার্ড হিম মানি।
1: হোয়াট, কি বললি তুই, পরিমলদাকে টাকা অফার করেছিলি?
10: হ্যাঁ, তখন সাধুর মতো বললো থাক দরকার নেই, এখন তো দেখছি লোকটা সুবিধের নয়, আমার নামে নির্ঘাত তোকে লাগিয়েছে। যাই হোক চল আমরা বেরিয়ে পড়ি।
1: ঈশান, এখন সত্যি আমার কি ইচ্ছে করছে জানিস?
10: কি?
1: তোকে ঠাটিয়ে দুটো চড় মারতে।
10: কি বললি তুই?
1: যা শুনলি তাই।

0: আবার বলবো?
1: Don't cross your limit, Aditi.
0: You don't cross your limit, Ishan. তুই পরিমলদারটা নখের যোগ্য নস, এটা জেনে রাখ। তোর মতো ধান্দাবাদ ছেলের প্রেমে পড়েছিলাম, তখন কম বয়স ছিল, কিন্তু সে ভুল আমার ভেঙে গেছে। পরিমলদার সঙ্গে মেশার পর আমি বুঝতে পেরেছি যে তুই কতটা ক্ষুদ্র, কতটা নিচু মনের একজন মানুষ তুই।
1: অদিতি, খুব ভুল করছিস, মস্ত বড় ভুল করছিস। আজ ঈশান চ্যাটার্জি নিজে এসে দাঁড়িয়েছে তোর সামনে।

0: নিয়ন্ত্রণ করবি, তাই না? কন্ট্রোল করবি সবকিছু। তোর প্রতি না আমার সব ভালো লাগা আজ শেষ। আমি তোকে ঘৃণা করি।
1: অদিতি!
0: হ্যাঁ, তোকে ঘৃণা করি আমি। আমার কাছে না আজ থেকে তুই একটা কীট, একটা পোকা। আজকের পর আমার সঙ্গে যদি যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে সোজা থানায় গিয়ে হ্যারাসমেন্টের কেস ফাইল করব। এটা মাথায় থাকে জানো। আমি আর ইহ জীবনে তোকে আমার ত্রিসীমানায় দেখতে চাই না। জাস্ট লিভ, যা এখান থেকে, চলে যা, যা।
2: অদিতির চিৎকারে চায়ের দোকানের লোকজন জড়ো হয়ে গেল। ঈশান আর কোনো কথা না বলে হেঁটে মিলিয়ে গেল জনারণ্যে। অদিতি তখন থরথর করে কাঁপছে। ইতিমধ্যে সুচিস্মিতাও বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছে। সে অদিতিকে ওই অবস্থায় দেখে ছুটে এলো।
3: অদিতিদি, কি হয়েছে তোমার? শরীর খারাপ? চা খাবে, একটু বসবে?
0: না রে, চল বেরিয়ে পড়ি।
2: সুচিস্মিতার সঙ্গে বেরিয়ে পড়ল অদিতি। আজ সে মুক্ত। আজ তার মন শুধু পরিমলে ভরে আছে। তার জীবনের একটা তিক্ত বিষাক্ত অধ্যায় আজ চিরকালের মতো শেষ হলো। তবু কেন যে তার আজ খুব কাঁদতে ইচ্ছে করছে তা সে জানে না। পরদিন সকালে হাসপাতালে গিয়ে পরিমলকে নিয়ে তার ফ্ল্যাটে ফিরল অদিতি। পরিমল বলল,
4: তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি।
0: খবরদার ধন্যবাদ দিলে। তোমার এত সাহস, একদম এসব বলবে না, তাহলে কিন্তু মার খাবে। হ্যাঁ,
4: এই তুমি যে তো মার কুটে, এটা তোমার জানা ছিল না?
0: আগে ছিলাম না গো, তোমার সঙ্গে মিশে হয়েছি।
4: কি আমার সঙ্গে?
0: হ্যাঁ, তোমার সঙ্গে।
4: কিন্তু আমি তো
0: আর কোনো কথা নয়, চুপচাপ গিয়ে শুয়ে থাকো। এখন আমি দু তিন দিন এখানেই থাকবো, যা রান্না করে দেবো মুখ বুঝে চুপচাপ খেয়ে নেবে।
4: সে কি মানে তুমি এখানে থাকবে?
0: হ্যাঁ, রাতটায় শুধু সুচিস্মিতার বাড়িতে শুতে যাব।
4: কিন্তু তোমার অফিস, তোমার শো,
0: ও নিয়ে তোমাকে ভাবতে হবে না।
4: আর ঈশান বাবু?
2: একটু থমকে গেল অদিতি।
0: ঈশানের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, সব শেষ। ওর কথা তুমি আর কখনো মুখে আনবে না, বুঝেছ?
4: আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে।
0: এখন আমার পাল্লায় তুমি পড়েছ, আমার হাত থেকে কিন্তু কোনো মুক্তি নেই তোমার।
2: পরিমল হাঁ করে অদিতির দিকে তাকিয়ে রইল। অদিতি বলল,
0: কি হলো, ওরকম ক্যাবলার মতো তাকিয়ে আছো কেন?
4: না, আমার না সবটা কিরকম গুলিয়ে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম তুমি চলেই যাবে, আমি ভেবেছিলাম।
2: আর কথা বলতে পারল না পরিমল। অদিতির বন্ধ দুচোখ বেয়ে তখন গড়িয়ে পড়ছে অশ্রুজল। যে কথা আজ অদিতি নীরবে বলছে সেই না বলা কথার সবটুকুই পরিমল বুঝছে। পাখি এসেছে নেড়ের কাছে। বাইরে শীতের সকালের নরম রোদ্দুর, সুপুরি গাছগুলো গঙ্গার শীতল বাতাসের ঝাপটায় দুলছে। অদিতি জানে এবার শুধু বন্ধুত্ব নয়, বন্ধুত্বের চেয়ে ঢের বেশি সমর্পণ ঘটে গেছে। যন্ত্রণা শুরু হয়েছে, জীবন কবিতা হয়েছে।

সৌরদীপ, তমজিৎ ও সৌমিক, সুরঞ্জন, সুদীপ্ত। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন সৌভিক গুহ সরকারের বাতাসে লেখা উপাখ্যান। গল্পের কথক রাজীব, অদিতি অপরূপা, ঈশান অর্ণব, রাত্রি সুনন্দা, পরিমল অরিজিৎ, সুচেষ্মিতা অভিপ্সা, মালতি কোয়েল, অম্লান আত্রেয়। পরিমলের সহকর্মীদের ভূমিকায়

দারুণ দারুণ দারুণ একটা গল্প শুনলাম, আর কেমন লাগলো আপনাদের জানাবেন 0003659 এই নম্বরে, SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা গঠনমূলক সমালোচনা। আর এর মধ্যেই বন্ধুদের কিছু মেসেজ পেয়েছি, একটু পড়ে শোনাই। অনুষ্কা বালিগঞ্জ থেকে লিখছে, বলছে পরীক্ষা আছে, কাল একটু প্রে করো দাদা যাতে এক্সাম ভালো হয়, আর হ্যাঁ কিছু খেয়ে নিও, এনার্জি পাবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই খুব ভালো হবে তোমার পরীক্ষা, বেস্ট উইশেস ফ্রম মি। তো আরেকজন বন্ধু বলছে, সোহমদা কেমন আছো? ভালো আছি। আজকে এই তো তুমি আছেন, আমি লেখাটা একটু পড়তে গিয়ে অসুবিধায় পড়ছি। তো যাই হোক, গলায় সারাটা একটু শর্টটা একটু খারাপ আছে। আচ্ছা, আমার গলার শর্টটা কি খারাপ লাগছে? আমার তো মনে হচ্ছে না আজকে খুবটা খারাপ আছে। এই গল্পের নাম এই রকম রাখো, পরিমলের জীবনের নতুন অধ্যায়। অ্যান্ডি মিত্র কলকাতা থেকে। সত্যি পরিমলের জীবনের নতুন অধ্যায় তো বটেই। এর পাশাপাশি গল্পটা কেমন লাগলো, কি হলো না হলো ইত্যাদি ইত্যাদি, এবং আরও কী কী থাকলে গল্পটা বেশ ভালো লাগতো সেটা একটু জানলে খুব ভালো লাগবে। 0003659 এক বন্ধু লিখেছেন, খুব সুন্দর গল্প হোয়াটসঅ্যাপে। আচ্ছা শুধু এইটুকু কেন বন্ধু, আর সময় কিন্তু এখন একটা ঘন্টা রয়েছে, এখন 1:27:55, আপনি 2:28 মানে আমি, আচ্ছা 2:30 অবধি আপনাকে আমি সময় দিলাম। আপনি এবং আপনারা যারা চাইছেন একটা গঠনমূলক সমালোচনা করতে এই গল্পের, পাঠিয়ে দিন না 0003659 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ অথবা SMS-এর মাধ্যমে। কে বলতে পারে আপনি ভালো গঠনমূলক সমালোচনা করলে পৌঁছে যাবেন হয়তো মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের একেবারে সেমিফাইনাল রাউন্ডে। তো যাই হোক, গল্প স্বল্প আজকের মতন শেষ হলো। এবার শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। এই অনুষ্ঠানে এখন শুনব শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল শিল্পী অম্বরীশ দাসের পরিবেশনায়।

Bama gare kane da bama gare kaba da da di gare re sa.

তখন শুনলেন খেয়াল রাগ সুৎকিল্যান অম্বরীশ দাসের পরিবেশনায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনীতে এখন শুনবেন তবলায় তাল দীপচাঁদি, শিল্পী জ্যোতির্ময় রায়চৌধুরীর পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন তবলায় তাল দীপচাঁদ, এবং পরিবেশনা করলেন জ্যোতির্ময় রায়চৌধুরী। আর এর সঙ্গে শেষ হলো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। বন্ধুরা, আপনারা টিউন করেছেন 107 FM Rainbow।

শুরু করছি হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আপকে লিয়ে অনুষ্ঠানে আজ চলে যাবো একটা হারানো সময়ে। হ্যাঁ, সে সময়টা আমরা কেউ চোখে দেখিনি, মানে আমাদের বয়সী মানুষরা চোখে দেখেননি। অনেকেই প্রবীণ মানুষ আছেন যারা দেখেছেন সেই সেভেন্টিজ, সত্তরের দশক, সেই সময়ের বেশ কিছু সুপারহিট গান শুনে নেব আর অনুভব করব সেই সময়ের ভালো লাগা, ভালোবাসা, মানুষের জীবনযাপন এবং প্রতিদিনের লড়াইকে। বন্ধুরা, আজকের যুগে মানুষ যেমন একটা সময়ের মধ্যে বাঁচছে এবং সে সময়ের সঙ্গে যুক্ত হচ্ছে বিবিধ বিষয়ে, যেমন আনুষাঙ্গিক যন্ত্র, প্রযুক্তি, জীবনের নানা প্রয়োজনের দিক, কিন্তু মানুষ তখনও মানুষকে ভালোবেসেছে, এখনও মানুষকে ভালোবাসে। আর এভাবেই সময় বয়ে যায়, মানুষ মানুষে ভালোবাসা থেকে যায়, একটা জেনারেশন আসে, একটা জেনারেশন পৃথিবী থেকে চলে যায়, কিন্তু রেখে যায় বেশ কিছু স্মৃতি, রেখে যায় বেশ কিছু বিশেষ বিশেষ অবদান। সত্তর দশকের এই গানগুলোর সঙ্গে অসাধারণ কিছু কাহিনী যুক্ত রয়েছে। আপনারা পারলে নিশ্চয়ই সিনেমাগুলো দেখবেন এবং ইতিমধ্যেই হয়তো অনেকেই দেখেছেন। কিছু জানেন তো, যে সময়টা আমি দেখিনি, যে সময়টা আমার জন্মের আগের, সেই সময়টাকে স্পর্শ করতে বেশ ভালো লাগে, মনে হয় টাইম মেশিনে করে একটা টাইম ট্রাভেল করছি, সেই সময়ের মানুষের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করছি। আর এমন গভীর রাতে যে সকল প্রবীণ মানুষরা আছেন জেগে এখনও গান শোনার জন্য, তাদের উদ্দেশ্যে বলি, হ্যাঁ, আপনাদের সময়টায় ফিরে যেতে ইচ্ছে হলো, চলুন গানের সুরের মাধ্যমে সেই সময়টায় উড়ে উড়ে চলে যাই। প্রথম গানটা শুনে নেব আজকের পরিবেশের সাথে, খুব মিল আসছে এই গানটার। মঞ্জিল ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে রিমঝিম গের সাওন, তারপরে লতা মঙ্গেশকর এবং সমবেত শিল্পীদের কণ্ঠে এটি খুব সুন্দর মিষ্টি ছবির মিষ্টি গান, মেলি ছবি থেকে। তারপর গানটি, তারপরের যে গানটি রয়েছে আশা ভোসলে মিয়াসুদাসের কণ্ঠে, একটি রোম্যান্টিক ছবি, একটি রোম্যান্টিক ছবি এবং একই সঙ্গে খুব মজার ছবি, 1975 সালের মুক্তি পাওয়া ছোটি সি বাত ছবি থেকে। এবং কিশোর কুমারের কণ্ঠে এই অমর গানটি, এটি অসাধারণ কাহিনীর সঙ্গে যুক্ত, পরিচয় মুসাফের ও ইয়ারো, 1972 সালে মুক্তি পাওয়া এই ছবির গান শুনে নেব। এবং কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে 1975 সালেই মুক্তি পাওয়া অমানুষ ছবির গান, সারা ভারতে বিখ্যাত এই ছবিটি কাহিনীর জন্য এবং সঙ্গীতের জন্য। তাহলে চলুন এই গানগুলো পরপর শুনে নিই আর চলে যাই হারিয়ে যাওয়া সেই সত্তরের দশকে।

হ্যাঁ, স্টুডিও ঘড়ি বলছে সময়টা এখন রাত 2:50 হয়ে 2 সেকেন্ড, অর্থাৎ আর মাত্র 10টা মিনিট সময় রয়েছে আপনাদের গান শোনানোর, মানে আমার পক্ষ থেকে, মানে আমার সময়ে আপকে লিয়ে। কিন্তু আপকে লিয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে না রাত 3টে। রাত 3টে থেকে ভোর 4টে পর্যন্ত আপনাদের আপকে লিয়েতে হিন্দি ছায়াছবির গান শোনাবেন আর যে সৌম্যকান্তি। আমি চলে যাব, আমার সিটে আরেকজন চলে আসেন, এভাবেই আমাদের অনুষ্ঠান চলে। আর আমাদের জীবনটাও তো এরকম, হ্যাঁ, একজন চলে যায় আর তার জায়গা পূর্ণ করতে আরও একজন চলে আসেন। এভাবেই ব্যাটনটা একজনের হাত থেকে অন্যজনের হাতে চলে যায়। জীবনের বিভিন্ন ক্ষেত্রের সময়ের ব্যাটনও এভাবেই মানুষের একটা প্রজন্ম থেকে অন্য প্রজন্মে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে যায়। দেখতে দেখতে মুহূর্তগুলো কালের গহ্বরে হারিয়ে যায়, কিন্তু মুহূর্তের একটা স্মৃতি।

স্মৃতি রেখা মানুষের মনে থেকে যায়। কোনো এমনই গভীর রাতে আপনি একেবারে স্মৃতির অতলে ডুব দেবেন, তখনই আপনার মনের ভেতর থেকে উঠে আসবে সেই হারিয়ে যাওয়া সময়ের কিছু টুকরো টুকরো স্মৃতি। প্রবীণ মানুষরা যারা 70-এর দশকটা দেখেছেন, শুনেছেন, বুঝেছেন, অনুভব করেছেন সেই সময়টাকে, তারা নিশ্চয়ই এই গানগুলোর সঙ্গে নিজেকে রিলেট করতে পারবেন। না, অনেকগুলো কথা বললাম, এবারে আমার বিদায় নেওয়ার পালা। লতা মঙ্গেশকর এবং মুকেশের কণ্ঠে একটি সুপারহিট ছবির গান শুনেন। 1975 সালে মুক্তি পাওয়া চুপকে চুপকে ছবির গান, খুব মজারও ছবিটি। এবং তারপরে গোলমাল ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে দুটি গান শোনানোর মাধ্যমে আমার অর্ধের আপকে লিয়ে থেকে আমি বিদায় নিচ্ছি। কালকে সারাটা দিন, আগামী সবকটা দিন আপনার জীবনে খুব খুব খুব ভালো কাটুক। শুভকামনা রইল সকলের জন্য।

রাত 12টা থেকে পরপর তিনটি অনুষ্ঠানে সোহম ছিলেন এতক্ষণ আপনাদের সঙ্গে, গল্প স্বল্প সুররঞ্জনী আর হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে প্রথম পর্ব সঙ্গে নিয়ে। এখন রাত 3টে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে আপকে লিয়ে দ্বিতীয় পর্ব প্রভাতী আর আনন্দধ্বনি সঙ্গে।

সৌম্যকান্তি 107 এফএম রেনবোয়। একেবারে শুরুতেই শিল্পী করণ সেম্ভির কণ্ঠে ফোটো, এই গানটি দিয়ে আজকের আপকে লিয়ের দ্বিতীয় পর্ব।

এবারে রাজ পার্ট ওয়ান, রাজ সিনেমা সাউন্ডট্র্যাক থেকে শিল্পী আলকা ইয়াগনিক একক কণ্ঠে আপকে প্যার মেয়ে।

এবারে 2009 সালে রিলিজ হওয়া সিনেমা অজব প্রেম কি গজব কাহানি, এই সিনেমার সাউন্ডট্র্যাক থেকে কে কে, সুনিধি চৌহান, হর্ষদীপ কর, গীতিকা সুরকার, ইরশাদ কামিল, প্রীতম।

আজকের আপকেলে দ্বিতীয় তথা অন্তিম পর্বের শেষ গানটি শিল্পী আলী সাচি নয় আতিফ ইসলাম, নিরাজ শ্রীধরের কণ্ঠে তেরে হোনে লাগা হুঁ। আজব প্রেম কি গজব কাহানি সিনেমা সাউন্ডট্র্যাক থেকে ইরশাদ কামিল, প্রীতম গীতিকার সুরকার, নিরাজ শ্রীধর, আতিফ আসলাম, আলী সাচি নয়।

আপকে লিয়ে দ্বিতীয় পর্ব শেষ হলো আজকে এই গানটি দিয়ে তেরা হুনে লাগা হুঁ আজব প্রেম কি গজব কাহানি সিনেমা সাউন্ডট্র্যাক থেকে শুনছিলেন 107 এফএম রেনবোয়ে। এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীর প্রথম নিবেদনে সমন্বয় সরকারের পরিবেশনায় সেতার রাগ ভূপালী টোড়ি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে শুনছিলেন সেতার পরিবেশনা শিল্পী সমন্বয় সরকার, রাগ ভূপাল টোরি। এখন সময় আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনের। শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্যের পরিবেশনায় গিটার, রাগ ভৈরবী।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে এতক্ষণ শুনছিলেন গিটার পরিবেশনা, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, রাগ ভৈরবী। এই পরিবেশনার সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত।

সৌম্যকান্তি সঙ্গে রয়েছি 107 FM রেনবোতে। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। আজকে রাত্রি 3টা থেকে সকাল 6টা পর্যন্ত পরপর 3টি অনুষ্ঠানে আপনাদের সঙ্গী সৌম্যকান্তি। প্রথমে 3টা থেকে 4টে পর্যন্ত হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় তথা অন্তিম পর্ব, 4টা থেকে 5টা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং 5টা থেকে সকাল 6টা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। পরপর এই 3টি অনুষ্ঠান সঙ্গে নিয়ে সৌম্যকান্তি আপনাদের সঙ্গে রয়েছি 107 FM রেনবোয়ে। ঘড়িতে ঠিক ভোর 5টা, 5টা মানে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আজকে আরেকটি নতুন দিন শুরু হয়ে গিয়েছে রাত 12টার পর থেকে। 2 অগস্ট 2026 রবিবার পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি 3 অগস্ট 2026 সোমবার। আজ 3/8/2026 সোমবার, আরেকটি নতুন দিন, নতুন আশা উৎসাহ উদ্দীপনা, এইভাবেই নতুন করে আমাদের এগিয়ে চলা। সমস্ত বাধা বিপত্তি প্রতিবন্ধকতা সব কিছুকে পেছনে ফেলে রেখে আবার নতুন আশা উৎসাহ সব কিছুকে সঙ্গী করে এগিয়ে চলা। অনুষ্ঠানের শুরুতেই আপনারা যেরকম বিগত যে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ছিলাম জুলাই মাসে, রবি ঠাকুরের লেখা অনুদিত কাব্যগ্রন্থের অন্তর্গত 2টি রচনা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। আজকে সেই কাব্যগ্রন্থেরই 3য় রচনা, তারা ও আঁখি। কাল সন্ধ্যাকালে ধীরে সন্ধ্যার বাতাস বহিয়া আনিতেছিল ফুলের সুবাস। রাত্রি হল, আধারের ঘনীভূত ছায়ে পাখিগুলি একে একে পড়িল ঘুমায়। প্রফুল্ল বসন্ত ছিল ঘেরি চারিধার, আছিল প্রফুল্লতর যৌবন তোমার। তারকা হাসিতেছিল আকাশের মেয়ে, ও আঁখি হাসিতেছিল তাহাদের চেয়ে। দুজনে কহিতেছিল কথা কানে কানে, হৃদয়ে গাহিতেছিল মিষ্টতম তানে। রজনী দেখিনি অতি পবিত্র বিমল, ও মুখ দেখিনি অতি সুন্দর উজ্জ্বল। সোনার তারকাদের ডেকে ধীরে ধীরে কহিন, সমস্ত স্বর্গ ঢাকল এর শিরে। বলিন, আখিরে তব গো আঁখি তারা, ঢাল গো আমার পরে প্রণয়ের ধারা। শুনছিলেন তারা ও আঁখি, অনুদিত কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত রচনা। আজকের আনন্দধ্বনি অনুষ্ঠান অনুষ্ঠানের একেবারে শুরুতেই শিল্পী নন্দিনী চৌধুরীর একক কণ্ঠে যে রাতে মোর দুয়ার গলি।

0: শিল্পী নন্দিনী চৌধুরী, তার কণ্ঠে যে রাতে মোর দুয়ারগুলি। 107 FM রেনবো নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন।
1: দীর্ঘ জীবনে রূপান্তে এসে রবীন্দ্রনাথ বলছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। বস্তুত সুদীর্ঘ জীবন পথে কবিকে অতিক্রম করে যেতে হয়েছে অসংখ্য শোক, আঘাত, বেদনা, অসহনীয় পারিবারিক শোক, বন্ধুবিয়োগ ব্যথা, সামাজিক আঘাত, শ্লেষ, বিদ্রূপ, সবই তাঁকে সইতে হয়েছে জীবনভর। অন্য অনেক জীবনের তুলনায় হয়তো কিছুটা বেশি, কিন্তু আমরা সবিস্ময়ে লক্ষ্য করি এই বিপুল শোকতাপ থেকে বহু ক্ষেত্রে কবি মুক্তি খুঁজছেন, মুক্তি পাচ্ছেন গানের মধ্যে দিয়ে। শোক জন্ম দিচ্ছে গানের, হাহাকার রূপান্তরিত হচ্ছে শান্ত স্নিগ্ধ সুরে, বাণীতে। জীবন দেবতার উপর তাঁর অবিচল আস্থা তাকে উত্তরণ দিচ্ছে শোকের ঊর্ধ্বে, ব্যথার বাইরে। মানব জাতির ইতিহাস সংগ্রামের ইতিহাস। পৃথিবী কবিতায় রবীন্দ্রনাথ জানিয়ে দিচ্ছেন, তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম, ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক। জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি, সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয়বার্তা। তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয়তরুণ, ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে। তাই আঘাতে আঘাতে দীর্ণ জীবন নিয়ে তার কোনো অভিযোগ নেই জীবন দেবতার কাছে, বরং তিনিই বলতে পারেন, আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার। আজন্মকাল ধ্রুব সত্য বলে যাকে মেনে এলেন, জীবনের শেষ প্রান্তে এসেও সে বিশ্বাস তাঁর টলল না। যে ধ্রুবপদে জীবন একবার বাঁধা হল, জীবন ভোর তাকে মেলানোর অকৃত্রিম ও ঐকান্তিক চেষ্টা চলল জীবনে গানে। সত্যকেই অবশেষে ভালোবাসলেন মন প্রাণ দিয়ে, কারণ সত্য যে কঠিন সে কখনো করে না বঞ্চনা। আর এই নির্মম সত্যের রূপ ধরে তাঁর ঈশ্বর, তাঁর সখা, তাঁর দেবতা বারবার ধরা দেন তাঁর কাছে। দুঃখের ঝঞ্ঝা ক্ষুব্ধ রাত্রি হঠাৎ সত্রাসে আমার সামনে এসে দাঁড়ায়। আমার চারদিক ঘন তুমিশ্রায় ঢাকা, একসময় ঘোর কাটে, প্রভাতের আলো সহসা আমার উপলব্ধিতে জানিয়ে দেয় অসীম দুঃখের রূপ ধরে, এ তো তুমি এসেছ। আমার অন্তহীন মানসিক শূন্যতার উপর তুমি বিরাজ করছ পিতার প্রগাঢ় স্নেহ নিয়ে।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, ঘড়িতে সময় 5:11, 107 FM রেনবো। অনুষ্ঠানের প্রথম গান শুনছিলেন শিল্পী নন্দিনী চৌধুরীর কণ্ঠে। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল 6টা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল 6টা থেকে শুনবেন ভোরাই। আজ ভোরাইয়ের উপস্থাপনায় আরজি মৌমিতা। অনুদিত কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত সূর্য ফুল। মহিয়সী মহিমার আগ্নেয় কুসুম সূর্য, ধায়েল অভিবারে বিশ্রামের ঘুম, ভাঙা এক ভিত্তি পরে ফুল শুভ্রবাস, চারিদিকে শুভ্রদল করিয়া বিকাশ, মাথা তুলে চেয়ে দেখে সুনীল বিমানে অমর আলোকময় তপনের পানে, ছোট মাথা দুলাইয়া কহে ফুল গাছে, লাবণ্য কিরণ ছটা আমারও তো আছে। শুনছিলেন সূর্য ও ফুল। এবারে আনন্দধ্বনিতে শিল্পী মোহন সিং এর কণ্ঠে নাটমাল্লার।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, 107 FM রেনবো। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে শুনবেন ভোরাই। অনুদিত কবিতা অংশে সম্মিলন। সেথায় কপোতবধূ লতার আড়ালে দিবানিশী গাহে শুধু প্রেমের বিলাপ, নবীন চাঁদের করে একটি হরিণী আমাদের গৃহদ্বারে আরামে ঘুমায়, তার শান্ত নিদ্রাকালে নিঃশ্বাস পতনে প্রহর গণিতে পারি স্তব্ধ রজনীর, সুখের আবাসে সেই কাটাবো জীবন, দুজনে উঠিব মোরা দুজনে বসিব, নীল আকাশের নিচে ভ্রমিব দুজনে, বেড়াইব মাঠে মাঠে উঠিব পর্বতে, সুনীল আকাশ যেথা পড়েছে নামিয়া, অথবা দাঁড়াব মোরা সমুদ্রের তটে, উপলমণ্ডিত সেই স্নিগ্ধ উপকূল তরঙ্গের চুম্বনেতে উচ্ছ্বাসে মাতিয়া, থরথর কাঁপে আর

যত সুখ আছে সেথা আমাদের হবে, আমরা দুজনে সেথা হব দুজনের। অবশেষে বিজন সে দ্বীপের মাঝারে ভালোবাসা বেঁচে থাকা এক হয়ে যাবে। মধ্যাহ্নে যাইব মোরা পর্বত গুহায়, সে প্রাচীন শৈল গুহা স্নেহের আদরে অবসান রজনীর মৃদু জোছনারে রেখেছে পাষাণ কোলে ঘুম পাড়াইয়া। প্রচ্ছন্ন আধারে সেথা ঘুম আসি ধীরে, হয়তো হরিবে তোর নয়নের আভা। সে ঘুম অলস প্রেমে শিশিরের মতো, সে ঘুম নিভায় রাখে চুম্বন অনল আবার নূতন করি জ্বালাবার তরে। অথবা বিরলে সেথা কথা কব মোরা, কহিতে কহিতে কথা হৃদয়ের ভাব এমন মধুর স্বরে গাহিয়া উঠিবে আর আমাদের মুখে কথা ফুটিবে না। মনের সে ভাবগুলি কথায় মরিয়া আমাদের চোখে চোখে বাঁচিয়া উঠিবে। চোখের সে কথাগুলি বাক্যহীন মনে ঢালিবে অজস্র স্রোতে নীরব সঙ্গীত। মিলিবেক চৌদিকের নীরবতা শোনে, মিশিবেক আমাদের নিঃশ্বাসে নিঃশ্বাসে। আমাদের দুই হৃদি নাচিতে থাকিবে, শোনিত বহিবে বেগে দোহার শিরায়। মোদের অধর দুটি কথা ভুলি গিয়া কবে শুধু উচ্ছ্বসিত চুম্বনের ভাষা। দুজনে দুজন আর রব না আমরা, এক হয়ে যাব মোরা দুইটি শরীরে। দুইটি শরীর? আহ, তাও কেন হলো? যেমন দুইটি উল্কা জ্বলন্ত শরীর ক্রমশ দেহের শিখা করিয়া বিস্তার স্পর্শ করে, মিশে যায় এক দেহ ধরে, চিরকাল জলে তবু ভস্ম নাহি হয়। দুজনেরই গ্রাস করি দোহে বেঁচে থাকে, মোদের যমক হৃদে একই বাসনা, দণ্ডে দণ্ডে পলে পলে বাড়িয়া বাড়িয়া। এলেখার বাকি অংশটি আরেকটি গানের পর, শিল্পী চৈতী মজুমদার একক কণ্ঠে।